0: এখন তর্জমা পাঠ করছেন মাওলানা মুহাম্মদ সফিরউদ্দিন।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ পাক সূরা ইউসুফের 77 থেকে 79 আয়াতে ইরশাদ করেছেন, তারা বলল, সে যদি চুরি করে থাকে তবে তার এক ভাইও তো ইতিপূর্বে চুরি করেছিল। তখন ইউসুফ প্রকৃত ব্যাপার নিজের মনে গোপন রাখল এবং তাদের কাছে ব্যক্ত করল না। সে মনে মনে বলল, তোমরা লোক হিসাবে অত্যন্ত মন্দ, তোমরা যা বর্ণনা করছ সে সম্বন্ধে আল্লাহ খুব জ্ঞাত আছেন। তারা বলল, হে আজিজ, তার পিতা আছেন অতিশয় বৃদ্ধ, সুতরাং আপনি তার বদলে আমাদের একজনকে রেখে দিন, আমরা তো আপনাকে নেককারদের একজন মনে করছি। সে বলল, এমন কাজ থেকে আল্লাহ রক্ষা করুন যে যার কাছে আমরা আমাদের দ্রব্য পেয়েছি তাকে ছাড়া অন্য একজনকে ধরে রাখি, এরূপ করলে তো আমরা অবশ্যই জালিম বলে গণ্য হব। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: পথ ও পাথেও আজকের বিষয় তাকওয়া বা আল্লাহর ভয়, বলছেন মাওলানা মুর্তজা ইবনে মোস্তফা সালেহী।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। জীবনের ব্যস্ততা আজ আমাদের চারদিকে এক অদৃশ্য ঝড় সৃষ্টি করেছে। প্রযুক্তির বিষয়, তথ্যের বন্যা, প্রতিযোগিতার দৌড়, বোগবাদী সংস্কৃতির আকর্ষণ, সবকিছু মিলিয়ে মানুষ আজ বাহ্যিকভাবে যত উন্নত হচ্ছে অন্তরে ততই যেন হারিয়ে ফেলেছে প্রশান্তির ঠিকানা। আধুনিক সভ্যতা আমাদের হাতে দিয়েছে অসংখ্য সুযোগ, কিন্তু হৃদয়ে প্রশান্তি, আত্মার প্রশান্তি এবং জীবনের বারাকা এনে দিতে পারেনি। এই অস্থির সময়ে মানুষের সবচেয়ে বড় প্রয়োজন একটি আলোকবর্তিকা, যা তাকে সঠিক পথের দিশা দেখাবে, এমন একটি শক্তি যা গোপনে ও প্রকাশ্যে তাকে অন্যায় থেকে বিরত রাখবে, এমন একটি অনুভূতি যা মানুষকে স্মরণ করিয়ে দিবে মহান রবের কথা এবং স্মরণ করিয়ে দিবে, আমি একা নই, আমার প্রতিটি কথা, প্রতিটি কাজ, প্রতিটি চিন্তার সাক্ষী আছেন মহান আল্লাহ তাআলা। এই মহামূল্যবান সম্পদের নামই হল তাকওয়া। তাকওয়া হল আল্লাহর মহত্বকে অন্তরে ধারণ করা, তার অসন্তুষ্টি থেকে নিজেকে রক্ষা করা এবং সর্বাবস্থায় তার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো। সূরা আলে ইমরান আয়াত 102। সম্মানিত শ্রোতাবৃন্দ, মানুষের বাহ্যিক সৌন্দর্য, সম্পদ, পদমর্যাদা কিংবা বংশগৌরব আল্লাহর নিকট মর্যাদার মাপকাঠি নয়। আল্লাহর নিকট প্রকৃত মর্যাদা নির্ধারিত হয় তাকওয়া দ্বারা। আল্লাহ তাআলা ঘোষণা করেন, নিশ্চয়ই আল্লাহর নিকট তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বাধিক সম্মানিত যে সর্বাধিক তাকওয়াবান। সূরা হুজরাত আয়াত 13। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বুকের দিকে তিনবার ইঙ্গিত করে বলেছিলেন, আত-তাকওয়া হা হুনা, অর্থাৎ তাকওয়া এখানে, অর্থাৎ তাকওয়ার মূল কেন্দ্র মানুষের হৃদয়। আজকের যুগে তাকওয়া ধরে রাখা একটি বড় চ্যালেঞ্জ, কারণ গুনাহ এখন হাতের মুঠোয়। মোবাইলের একটি স্পর্শে হারাম দৃশ্য, মিথ্যা সংবাদ, পরনিন্দা, অশ্লীলতা কিংবা অসংখ্য ফিতনার দ্বার উন্মুক্ত হয়ে যায়। অথচ প্রকৃত মমিন সেই ব্যক্তি যিনি নির্জনেও আল্লাহকে স্মরণ করেন এবং গোপনীয় তার সীমারেখা অতিক্রম করেন না। একজন মানুষ আধুনিক সময়ে যেভাবে তাকওয়া অর্জন করতে পারে, প্রথমত কোরআনের সাথে সম্পর্ক গভীর করা। পবিত্র কোরআন তাকওয়াবানদের জন্য হেদায়েতের অন্যতম মাধ্যম, এটি মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। সূরা বাকারা আয়াত 2। প্রতিদিন অল্প হলেও কোরআনুল করিম তিলাওয়াত করা, অর্থ অনুধাবন করা এবং নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করা। দ্বিতীয়ত, পাঁচ ওয়াক্ত সালাতের প্রতি যত্নবান হওয়া। সালাত মানুষকে অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে রাখে। কোরআনুল করিমের সাদ হয়েছে, নিশ্চয়ই সালাত অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত 45। তৃতীয়ত, গোপনে আল্লাহকে স্মরণ করা। যখন কেউ একাকী অবস্থায় আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে, তখন সেই অশ্রু কিয়ামতের কঠিন দিনে তার জন্য ছায়া হয়ে দাঁড়াবে। চতুর্থত, ভালো মানুষের সঙ্গ গ্রহণ করা। মানুষ তার বন্ধুদের দ্বারা প্রভাবিত হয়, সৎসঙ্গ তাকওয়াকে জীবন্ত রাখে আর অসৎসঙ্গ তাকওয়ার আলোকে নিবিয়ে দেয়। পঞ্চমত, মৃত্যুর কথা স্মরণ করা। যে ব্যক্তি মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করে তার হৃদয়ে দুনিয়ার মোহ কমে যায় এবং আখিরাতের প্রস্তুতি বৃদ্ধি পায়। তাকওয়া এমন এক আলো যা অন্ধকার সময়ে পথ দেখায়। তাকওয়া এমন এক ঢাল যা মানুষকে গুনাহ থেকে রক্ষা করে। তাকওয়া এমন এক সম্পদ যা মৃত্যুর পরও মানুষের সাথে থাকে। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা আত-তালাক আয়াত 2-3। মানুষ যখন সব পথ বন্ধ দেখে তখন তাকওয়া তার জন্য নতুন পথ খুলে দেয়। মানুষ যখন হতাশার অন্ধকারে নিমজ্জিত হয় তখন তাকওয়া তার অন্তরে আশার প্রদীপ জ্বালিয়ে দেয়। আসুন আমরা এমন জীবন গড়ি যেখানে মানুষের ভয় নয়, আল্লাহর ভয় আমাদের পরিচালিত করবে। লোক দেখানো আমল নয়, আন্তরিকতা হবে আমাদের পরিচয়। দুনিয়ার ক্ষণস্থায়ী সাফল্য নয়, আল্লাহর সন্তুষ্টি হবে আমাদের চূড়ান্ত লক্ষ্য। হে আল্লাহ, আমাদের অন্তরকে তাকওয়ার আলোয় আলোকিত করুন, গোপনে ও প্রকাশ্যে আপনাকে ভয় করার তৌফিক দান করুন, আমাদের জীবনকে কোরআনের আলোয় এবং সুন্নাহর আদর্শে পরিচালিত করুন।
0: এতক্ষণ শুনলেন পথ ও পাথেও, আজকের বিষয় ছিল তাকওয়া বা আল্লাহর ভয়। বললেন মাওলানা মুর্তজা ইবনে মোস্তফা সালেহী। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। এখন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।

0: রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হল। বাংলাদেশ বেতার এখন পবিত্র বাইবেল থেকে পাঠ করছেন বার্নাবাস হেমব্রম।
1: প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে খ্রিস্টীয় শুভেচ্ছা জানাচ্ছে। আজকের বাইবেল পাঠ গীতসংহিতা ২৪ এর এক পদ। পৃথিবী ও তাহার সমস্ত বস্তু সদাপ্রভুরে, জগৎ ও তন্নিবাসীগণ তাহার। পবিত্র বাইবেল সৃষ্টির কাহিনী দিয়ে শুরু হয়েছে। সৃষ্টিকর্তা ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী, উদ্ভিদ, পশু, নদনদী, পর্বত সবকিছু সৃষ্টির শেষে মানব জাতির সৃষ্টি করেছেন। সবকিছু সৃষ্টি করার পর ঈশ্বর তাঁর সৃষ্টির দিকে তাকিয়ে ঘোষণা করলেন যে তা অতি উত্তম। আদিপুস্তক এক অধ্যায় ৩১ পদে লিখিত আছে, পরে ঈশ্বর তাঁহার সৃষ্ট বস্তু সকলের প্রতি দৃষ্টিপাত করিলেন, আর দেখো সকলেই অতি উত্তম। সৃষ্টি কেবল প্রাকৃতিক সম্পদের সমষ্টি নয়, এটি সৃষ্টিকর্তা ঈশ্বরের হস্তনির্মিত কাজ। প্রতিটি গাছ, প্রতিটি পাখি, প্রতিটি নদী এবং প্রতিটি মানব জীবন তাঁর প্রজ্ঞা ও মহিমা প্রতিফলিত করে। যেহেতু সবকিছুর মালিক সৃষ্টিকর্তা ঈশ্বর, তাই আমরা এর বিশ্বস্ত তত্ত্বাবধায়ক হওয়ার জন্য আহূত এবং ডাক পেয়েছি, যেন তত্ত্বাবধায়ক হিসেবে আমরা সৃষ্টির যত্ন নেই। আদিপুস্তক ২ অধ্যায় ১৫ পদে লেখা আছে, পরে ঈশ্বর মনুষ্যকে লইয়া এদনস্থ উদ্যানের কৃষিকর্ম ও রক্ষার্থে তথায় রাখিলেন। এই আদেশ কেবল আদম হবার জন্য নয়, বরং সমগ্র মানব জাতির জন্য। ঈশ্বরের পৃথিবীকে আমাদের তত্ত্বাবধানে অর্পণ করেছেন। যখন আমরা সৃষ্টির যত্ন নেই, তখন আমরা সৃষ্টিকর্তাকে সম্মান করে। আজ আমাদের পৃথিবী অনেক পরিবেশগত চ্যালেঞ্জের সম্মুখীন। বনভূমি বিলীন হয়ে যাচ্ছে, নদনদী দূষিত হচ্ছে এবং জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের প্রভাবে বহু মানুষ কষ্ট পাচ্ছে। এই বিষয়গুলো আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বরের সৃষ্টির তত্ত্বাবধায়ক হিসেবে আমাদের দায়িত্ব অবশ্যই গুরুত্ব সহকারে নিতে হবে। সৃষ্টির যত্ন সাধারণ কিছু কাজের মাধ্যমে শুরু হতে পারে, ঘাস লাগানো, অপচয় পরিহার করা, আমাদের চারপাশ পরিষ্কার রাখা, জল সংরক্ষণ করা এবং আমাদের সন্তানদের প্রকৃতিকে সম্মান করতে শেখানো। এই কাজগুলোকে ছোট মনে হতে পারে, কিন্তু এগুলো ঈশ্বরের প্রতি আনুগত্য এবং প্রতিবেশীর ভালোবাসার প্রকাশ। যখন আমরা সৃষ্টির যত্ন নিই, তখন আমরা মানুষেরও যত্ন নিই। বিশুদ্ধ জল, সুস্থ ভূমি ও একটি নিরাপদ পরিবেশ সমাজকে সমৃদ্ধ হতে সাহায্য করে। তাই সৃষ্টির যত্ন কেবল একটি পরিবেশগত বিষয় নয়, এটি ভালোবাসা ও সেবারও কাজ। সৃষ্টিকে ভালোবাসতে ও সম্মান করতে আসুন আমরা তার সৃষ্ট এ পৃথিবীর যত্ন নিই, যেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য তার সৃষ্টিকে রক্ষা ও বিশ্বস্তভাবে লালন পালন করে, যেন উপযুক্ত তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করে। ঈশ্বরের অনুগ্রহ ও প্রভু যীশু খ্রিস্টের প্রেম ও পবিত্র আত্মার শান্তি আমাদের সহবর্তী থাকুক এবং সমস্ত সৃষ্টির উপরে সহবর্তী থাকুক।
0: পবিত্র বাইবেল থেকে পাঠ করলেন বার্নাবাস হেমব্রম।
2: বাংলাদেশ বেতার আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত, আমি আবার বলছি ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সন্ধে ছটা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:11, সূর্য অস্ত যাবে 6:47। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে অনুষ্ঠান একযোগে প্রচার করা হল।
3: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্টজে, FM 90 মেগাহার্টজে, FM 106 মেগাহার্টজে ও FM 102 মেগাহার্টজে।

এর অনুষ্ঠান পরিচিতি প্রথমেই ঢাকা করেন অনুষ্ঠান মালা। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা ৩টায়। সংসদ অধিবেশন কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 106 মেগাহার্জে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকেও সরাসরি সম্প্রচার করা হবে। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এফএম 90 মেগাহার্জে ও এফএম 102 মেগাহার্জে প্রচার হবে। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল ৮:৩০। বর্তমান সরকারের জাতীয় প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহার ২০২৬ আলোতে আলোচনা অনুষ্ঠান সভার আগে বাংলাদেশ শুনবেন সকাল ৯:০৫। বেলা ১১:৩০ জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল। বেলা ২:২০ শিল্পী গীতিকার ও সুরকারের জীবনভিত্তিক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান সুরের ভুবন। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসোগুড়ি ছোট পরিবার বিকেল ৪:০৫। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল প্রচার হবে সন্ধ্যে ৬:০৫। সন্ধ্যে ৭:০৫ কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে ৭:৩০। রাত ৮:১০ জনসংখ্যার স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের সংসার। রাত ৯:০৫ বেতার ম্যাগাজিন উত্তরণ। শ্রোতাদের অনুরোধের ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান নিবেদন শুনবে রাত ১০টায়।

এবারে এফএম এর অনুষ্ঠান, এফএম 92 মেগাহার্জে সন্ধে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 106 মেগাহার্জে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। এফএম 90 মেগাহার্জে সকাল 7টা থেকে সকাল 9টা পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। জানিয়ে দেওয়া হল আজকের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন আমরা শুনব ভোরের গান। শিল্পী মোহাম্মদ মতিউর রহমান, গীতিকার পুলক রঞ্জন, সুরকার অশোক কুমার সরকার।

0: ভোরের গানটি শুনলেন শিল্পী ছিলেন মোহাম্মদ মতিউর রহমান, গীতিকার পুলক রঞ্জন, সুরকার অশোক কুমার সরকার।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন নজরুল সঙ্গীত শুনবেন, গেয়েছেন রাহা তারা গীতি। প্রথম গান আকাশে আজ ছড়িয়ে দিলেন প্রিয় তোমার হাতের ফুল।

0: দোকানে নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন রাহাত আরাগিতি।
1: রবীন্দ্রনাথ বলেছেন, আপনারই দীপ করি জালো, আপনার যাত্রাপথে আপনিই দিতে হবে আলো। আসুন জীবনের ছোট ছোট সুন্দর সুন্দর সময়গুলোকে আমরা গঠনমূলক কাজে ব্যয় করি, নিজের যাত্রাপথে নিজেই আলো জ্বালি ভালো কাজের মধ্য দিয়ে। আসুন এই ভালো কাজের মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাই সমৃদ্ধির পথে। দেশের প্রতিটি ভালো কাজে সকলে একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করি।

অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন মহিউজ্জামান চৌধুরীর কণ্ঠে। প্রথম গান প্রথম আলোর চরণধ্বনি উঠল জেগে আজি।

রবীন্দ্রসঙ্গীত শুনছেন আমার হৃদয়ে তোমার আপন হাতের দোলে দোলাও, মহিউজ্জামান চৌধুরীর কণ্ঠে এবারের গান।

0: ওয়াহিদুজ্জামান চৌধুরীর কণ্ঠে দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: কৃষকের অক্লান্ত পরিশ্রমে এ দেশ ভরে ওঠে ফসলের সমারোহে। কৃষকের উৎপাদিত ফসল বিদেশে রপ্তানি করে দেশের অর্থনীতি সমৃদ্ধ হয়। বলতে গেলে কৃষকই আমাদের জাতীয় উন্নয়নের চাবিকাঠি। বাংলার প্রতিটি কৃষকের ঘর ভরে থাক সুখ আর সমৃদ্ধিতে। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, এমনই প্রত্যাশায় আপনাদের সবাইকে আমন্ত্রণ আজকের কৃষি সমাচার অনুষ্ঠানে। বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু ফল চাষের জন্য খুবই উপযোগী। এদেশের উপকূলীয় অঞ্চলের প্রতিটি বাড়ির আঙিনায়, ক্ষেতের আইলে, নদ নদী, খালবিলের পাড়ে, পতিত জমিতে সর্বত্রই রয়েছে নানা রকম ফল গাছ। আম, কাঁঠাল, লিচু, নারকেল, পেয়ারা, কুল, লেবু, কলা, আনারস ও পেঁপে আমাদের দেশের প্রধান ও প্রচলিত ফল। দেশের সর্বত্রই এসব ফল জন্মে, তাই এসব ফলকে আমরা প্রচলিত ফল বলি। এছাড়াও নানান ধরনের ফল দেশের বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিকভাবে জন্মে থাকে, যা অপ্রচলিত ফল নামে পরিচিত। অপ্রচলিত মানে এসব ফলের অস্তিত্ব আছে, খুঁজলে পাওয়া যায়, কিন্তু যখন তখন দেখা যায় না। অপ্রচলিত এসব ফল পুষ্টিগুণের পাশাপাশি ভেষজ বা ঔষধি গুণেও সমৃদ্ধ, রয়েছে অর্থকরী অবদান। প্রিয় শ্রোতা, আয়োজনের শুরুতে আমার কৃষি পর্বে শুনবেন অপ্রচলিত ফল বাগান স্থাপনে আধুনিক চাষ পদ্ধতি, এই বিষয়ে একটি সাক্ষাৎকার।
1: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের আয়োজনে। আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ শাহিনুর রহমান। আজ আমরা আলোচনা করব অপ্রচলিত ফল বাগান স্থাপনে আধুনিক চাষ পদ্ধতি সম্পর্কে। আর এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন ফারহানা হক, উপপরিচালক, কোঅর্ডিনেশন, সরজমিন উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। প্রথমে অপ্রচলিত কয়েকটি ফলের নাম আপনার কাছ থেকে আমরা এখন জানতে চাইব।
2: অপ্রচলিত ফলগুলি যেমন বিলিম্বি, চালতা, কাউ ফল, কেয়া ফল, ডেওয়া, লুকলুকি, আমলুকি, জলপাই, করমচা, তেঁতুল, আশফল, পানিফল, গাব, এগুলি খুবই কম এখন দেখা যায় আর কি।
1: অপ্রচলিত ফল বাগান স্থাপনে স্থান নির্বাচন এবং পরিকল্পনা কিরূপ হতে হবে?
2: প্রথমে আমাদের চিন্তা করতে হবে যে আমরা যেহেতু একটা ফল বাগান করব, অপ্রচলিত ফল বাগান করব, সেক্ষেত্রে জমিটা আমাদেরকে অবশ্যই প্রথমে সিলেকশন করে নিতে হবে যে আমরা কোথায় এই বাগানটা করতে চাচ্ছি। উপযুক্ত জমি নির্বাচন করতে হবে এবং সেদিকে লক্ষ্য রাখতে হবে যে জমিটা যেন একটু উঁচু ও মাঝারি জমি নির্বাচন করতে হবে, আর জলবদ্ধতা এড়িয়ে যেতে হবে। এবং ফল বাগানটা স্থাপনের আগে আমাদেরকে মাটি পরীক্ষা করে নিতে হবে যে মাটির পিএইচটা কত, অন্যান্য পুষ্টি উপাদান কেমন পরিমাণে আছে, আর বেলে দোয়াশ মাটি কিনা বা দোয়াশ মাটি কিনা, এই সমস্ত মাটির ধরনটা আমাকে আগেই নির্বাচন করে নিতে হবে এবং নকশা তৈরি করতে হবে যে বাগানটা আমরা কিভাবে স্থাপন করবো। একটা সুন্দর পরিকল্পনা বা নকশা খুবই প্রয়োজন একটা বাগান করতে গেলে, এবং এতে গাছের দূরত্ব এবং সারি ও অন্যান্য অবকাঠামো এখানে থাকবে প্ল্যানের মধ্যে। আর সেচ সুবিধা যেন অবশ্যই আমার থাকে, যে মানে জলাবদ্ধতা করা যাবে না এক্ষেত্রে, যে একটা বাগান স্থাপনের ক্ষেত্রে এই সমস্ত গুলি আমাদেরকে খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে।
1: এই অপ্রচলিত ফল বাগান স্থাপনে কি ধরনের চারা নির্বাচন এবং রোপণ করতে হবে?
2: প্রথমে আমার চিন্তা করতে হবে আমরা কি ধরনের ফলের বাগান করতে যাচ্ছি। আমরা সেই ক্ষেত্রে আমাদেরকে একটি সুস্থ চারা নির্বাচন করতে হবে, মানে যে গাছটা আমরা লাগাবো, যে ফল গাছটা লাগাবো, তার একটা সুস্থ চারা নিতে হবে এবং জাত নিতে হবে। আর এটার ক্ষেত্রে দেখা যাবে যে গাছগুলি যখন আমরা রোপণ করব, যে গর্ত তৈরি এবং সার প্রয়োগের দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে, যে চারা রোপণের 15-20 দিন আগে নির্দিষ্ট দূরত্বে আমাদের গর্ত তৈরি করতে হবে। এবং এক্ষেত্রে দেখা যায় যে জৈব এবং রাসায়নিক সারগুলি যদি আমরা মেশাতে হয় খুব ভালোভাবে, এগুলো মিশিয়ে আমাদের গর্ত ভরাট করে দিতে হবে। আর চারা রোপণের ক্ষেত্রে গর্তের মাঝখানে দেখা যাবে যে সাবধানে চারা রোপণ করতে হবে, যাতে করে চারাগুলো ক্ষতিগ্রস্ত না হয়।
1: আপনার কাছ থেকে জানতে চাইবো যে অপ্রচলিত ফল বাগানে আধুনিক পরিচর্যা পদ্ধতিগুলো কি কি হতে পারে?
2: আধুনিক পদ্ধতি বলতে যে আমাদের যে সুষম সার প্রয়োগ করতে হবে এবং নিয়মিত সেচ ও নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করতে হবে, এবং বাগানের মধ্যে যে আগাছাগুলি জন্মাতে দেওয়া যাবে না, যেটা নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে। আর রোগবালাইয়ের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে রোগবালাই আক্রমণ যাতে না হতে পারে, আর এই জন্য নিয়মিত বাগান পরিদর্শন করতে হবে এবং জৈব বা যদি প্রয়োজন পড়ে তাহলে রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে হবে। আর যখন গাছপালা খুব ঝোপালো হয়ে যাবে, গাছের সঠিক আকার এবং ভালো ফলনের জন্য আমাদেরকে নিয়মিত ডালপালা ছাঁটাই করে দিতে হবে এবং গাছের মালচিং এর ব্যবস্থা করতে হবে যদি আমাদের প্রয়োজন মনে করি আমরা।
1: ফল সংগ্রহ এবং বাজারজাতকরণ কিভাবে করতে হবে আমাদের যদি সংক্ষেপে জানান?
2: ফল সংগ্রহের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে পরিপক্ক ফল সংগ্রহ করতে হবে, আর পরিপক্ক ফল যদি আমরা সংগ্রহ না করি সেক্ষেত্রে দেখা যাবে যে ফলগুলির আমাদেরকে বাজারে আমরা ঠিক মতো মূল্যও পাবো না। আর এটা প্যাকেজিং এবং পরিবহনের ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে হবে, যে গাছে ফলগুলি যখন আমরা নেব তখন যেন ফলগুলি নষ্ট না হয় এবং বাজারের সাথে একটা বাগানের একটা সুন্দর একটা কমিউনিকেশন যেন থাকে, সেদিকেও আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে এটা একটি ফল বাগান স্থাপনের পূর্বে অবশ্যই আমাদের এগুলি লক্ষ্য রাখতে হবে।
1: ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।
2: আপনাকেও ধন্যবাদ।
0: শ্রোতা বন্ধুরা, আয়োজনে এবারে আমার বাংলা পর্বে শোনাব পরিবেশ বিষয়ক একটি গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন রুমানা ইসলাম, গীতিকার রোবেল বিন এনায়, সুর করেছেন এস এম খায়রুল ইসলাম।

প্রাণীর অস্তিত্ব ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছপালার বিকল্প নেই। আসুন বৃক্ষ নিধন প্রতিরোধ করি। সবাই যত বেশি সম্ভব গাছ লাগাই, তাহলে এই পৃথিবীতে আমরা পাব দূষণমুক্ত, জীববৈচিত্র্যে ভরপুর, নির্মল পরিবেশ। এমনই প্রত্যাশায় বিদায় নিব আজকের মতো।

কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হলো। গ্রন্থনা ও উপস্থাপনা ফয়সাল আহমেদ অনন্ত, সম্পাদনা মোহাম্মদ ফরুকউদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটি তত্ত্বাবধানে খালেদা পারভিন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়। বাংলাদেশ বেতার, ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ রবিবার, 31শে জ্যৈষ্ঠ, 27শে জিলহজ, 14ই জুন। বাংলাদেশ বেতার খবর পড়ছি লতিফা জামান। শুরুতেই শিরোনাম, সিঙ্গাপুর ক্যানাডা নয়, বেটার বাংলাদেশ গড়তে চায় তাঁর সরকার, কক্সবাজারে সুধী সমাবেশে বললেন প্রধানমন্ত্রী। প্রতিবার বাজেট ঘোষণার পর নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও এবার বাড়েনি, বললেন তারেক রহমান। কক্সবাজারের মালুমঘাট সংরক্ষিত বনে গাছের চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করার তাগিদ দিলেন প্রধানমন্ত্রী। দেশের 10 জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে আজ। বাংলাদেশি জাতীয়তাবাদী, দেশের সাংস্কৃতিক স্বকীয়তার মূল ভিত্তি, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ইরান চুক্তি স্বাক্ষরিত হবে আজ, বললেন ডোনাল্ড ট্রাম্প। ফিফা বিশ্বকাপ ফুটবলে হাই ভোল্টেজ ম্যাচে ব্রাজিল মরক্কোর 1-1 সমতা, অতিরিক্ত সময়ের গোলে সুইজারল্যান্ডের সাথে 1-1 গোলে ড্র করল কাতার। এবং মিরপুরে আজ শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সিঙ্গাপুর ক্যানাডা নয়, তার সরকার বেটার বাংলাদেশ গড়তে চায়, এজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। গতরাতে কক্সবাজারের স্থানীয় একটি হোটেলে এক সুধী সমাবেশে প্রধানমন্ত্রী একথা বলেন। এ সময় কক্সবাজার শহরকে পরিচ্ছন্ন নগরী করার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করা ও কক্সবাজারে মেরিন বিশ্ববিদ্যালয় স্থাপন করার কথাও বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রতিবার বাজেট ঘোষণার পর নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও এবার বাড়েনি। মানুষকে ভালো রাখার জন্য সরকার 60টি নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর থেকে ট্যাক্স প্রত্যাহার করে নিয়েছে। তিনি গতকাল কক্সবাজারে দিনব্যাপী সফরের অংশ হিসেবে কক্সবাজার সদরের PM খালি ইউনিয়নের পাতলিখান পুনর্খনন কার্যক্রম উদ্বোধন পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে একথা বলেন। পরে প্রধানমন্ত্রী কক্সবাজারের ডুলাহাজরা সাফারি পার্ক পরিদর্শন করেন এবং মালুমঘাট সংরক্ষিত বনে একটি গর্জন গাছের চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। আরো শুনুন প্রতিবেদনে।
2: আজ থেকে প্রায় 50 বছর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাতলিখাল খনন করেছিলেন। শনিবার কক্সবাজার সদরের PM খালি ইউনিয়নে প্রধানমন্ত্রী তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত সেই পাতলিখাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। তারেক রহমান নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে এই কার্যক্রমের সূচনা করেন। পরে তিনি সেখানে একটি গাছের চারা রোপণ করেন। প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান এ সময় উপস্থিত ছিলেন। পরে সংক্ষিপ্ত এক সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পাতলিখাল পুনঃখননের ফলে 40,000 মানুষ এবং 8,500 কৃষক উপকৃত হবে। তার সরকার আগামী 5 বছরে 23,000 খাল খননের লক্ষ্য নির্ধারণ করেছে বলেও জানান প্রধানমন্ত্রী।
3: আমাদের রাজনীতি হচ্ছে এই বাংলাদেশের জন্য, আমাদের রাজনীতি হচ্ছে এই বাংলাদেশের মানুষের জন্য। আমাদের সাথে জনগণের সমর্থন আছে বলেই যতক্ষণ আমাদের এই ধরে প্রাণ থাকবে আমরা ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্য কাজ করে যাব।
2: এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান আরো বলেন, প্রতিবার বাজেট ঘোষণার পর নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও এবার বাড়েনি। মানুষকে ভালো রাখার জন্য সরকার 60টি নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর থেকে ট্যাক্স প্রত্যাহার করে নিয়েছে। তারেক রহমান বলেন, দেশে অস্থিতিশীলতা তৈরি করতে বিরোধী দল প্রস্তাবিত জাতীয় বাজেটের বিরোধিতা করছে।
3: প্রতিবার বাজেটের সময় নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য পরের দিনই বৃদ্ধি পায়। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, এইবার বাজেট দেওয়ার পরে এখন পর্যন্ত কোন জিনিসের দাম বৃদ্ধি পায়নি, কারণ চাল ডাল তেল নুন সব প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে তার উপরে যে সকল ট্যাক্স ছিল, বর্তমান সরকার এই দুই দিন আগের বাজেটে 60টি পণ্যের উপর থেকে ট্যাক্স তুলে নিয়েছে। গণবিরোধী বাজেট মানে না, যেই বাজেটে ট্যাক্স কমানো হয় সেই বাজেটও বিরোধী দল মানে না, যেই বাজেটে মদের দাম বাড়ানো হয় যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয় সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়।
2: এদিন প্রধানমন্ত্রী কক্সবাজারের ডুলাহাজারার মালুমঘাট সংরক্ষিত বনে একটি গর্জন গাছের চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানান।
4: সকলের কাছে অনুরোধ করব, এই অনুরোধটি হচ্ছে আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনার সন্তান যেন একটি সুন্দর পরিবেশে বুক ভরে শ্বাস নিতে পারে, সেই বিষয়টি মাথায় রেখে এই চিন্তা থেকে আজকে থেকে প্রত্যেকে দয়া করে যার যেখানে পক্ষে সম্ভব সেখানে একটি করে বৃক্ষের চারা রোপণ করবে।
2: এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেন। এ সময় তিনি পার্কের ভেতরের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। পরে প্রধানমন্ত্রী সাফারি পার্কের মূল ফটকের সামনে একটি নাগলিঙ্গম গাছের চারা রোপণ করেন। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: এছাড়া কক্সবাজারে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী পেকুয়া উপজেলায় মেহেরনামা বাজারপাড়া এলাকায় 24 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, সংসদ সদস্য লুৎফর রহমান কাজল ও দলের অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী ওয়াসিম আকরামের পরিবারের সাথে দেখা করেন এবং তাদের খোঁজ খবর নেন। তিনি ওয়াসিমের পরিবারের সদস্যদের হাতে 20 লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারে নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়া প্রধানমন্ত্রী কক্সবাজারে নবগঠিত মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চায় তার সরকার। একদিনের সফরে কক্সবাজারে গিয়ে বিভিন্ন কর্মসূচির শেষে গতকাল সন্ধ্যায় চকরিয়ায় এক জনসভায় তিনি একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী চকরিয়া কক্সবাজার সড়ক 4 লেন থেকে 6 লেন করার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে চাষিরা যেন ন্যায্য মূল্য পান সেজন্য শীঘ্রই লবণের দাম নির্ধারণ করে দেওয়া হবে বলে জানান।
5: আনোয়ারা পটিয়া বাঁশখালী চক্রে যে রাস্তাটা, এটিকে আমরা ইনশাল্লাহ বড় করব। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সামনে দিয়ে সোজা যে রাস্তাটি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাস্তাটিও আগামী দিনে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই রাস্তাটি অন্তত পক্ষে 4 থেকে 6 লেন হওয়া উচিত।
0: দেশের 10টি জেলা সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ আনুষ্ঠানিকভাবে চালু করা হচ্ছে। জরুরি রেসপন্স ও মহামারী প্রস্তুতি প্রকল্পের আওতায় এইসব আইসিইউ স্থাপন করা হচ্ছে। আজ এসব হাসপাতালে আইসিইউ কার্যক্রম উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। আজ সকালে নারায়ণগঞ্জ জেলার জেনারেল হাসপাতালে প্রধান উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বাকি 9টি হাসপাতাল ভার্চুয়ালি যুক্ত থাকবে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তির কৃত্রিম মেরুকরণকে ভেঙে দিয়ে যেভাবে ফ্যাসিবাদকে বিদায় করা হয়েছে সেভাবেই যে কোনো কৃত্রিম বয়ানকে রুখে দেওয়া হবে। তিনি গতকাল রাজধানী কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দেশ পুনর্গঠনে স্বাক্ষরিত জুলাই সনদের বাস্তবায়ন শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
6: কৃত্রিম বয়ানকে ভেঙে ফ্যাসিবাদ বনাম গণতন্ত্রের বয়ানকে তারেক রহমানের নেতৃত্বে আমরা প্রতিষ্ঠা করেছি বাংলাদেশ, এবং ফ্যাসিবাদকে হটিয়ে গণতন্ত্র বিজয় লাভ করেছে। আমাদেরকে যদি পৃথিবীতে, আমাদের দেশের বাইরে নতুন কোনো জনশক্তির উপরে ভর করে আঞ্চলিক এবং বৈশ্বিক রাজনীতিতে জাতীয় স্বার্থ এবং অন্য সকলের স্বার্থকে নিশ্চিত করতে হয়, তাহলে সার্কের 220 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে সকলে মিলে। সার্কের ঐক্য যারা চায় না, তারা অন্য যে কোনো ঐক্যের কথা বলা মানেই আমরা সন্দেহের চোখে দেখব।
0: এদিকে বস্তুনিষ্ঠ ও সৎ সাংবাদিকতা দেশের উন্নয়ন এবং অগ্রযাত্রাকে বেগবান করে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। তিনি গতকাল রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতার উপর গুরুত্ব আরোপ করে বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী, তবে এই স্বাধীনতার সাথে দায়িত্বশীলতাও জড়িয়ে রয়েছে। দেশের উন্নয়ন, অগ্রগতি ও গণতন্ত্রের অগ্রযাত্রায় গণমাধ্যমকে আরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছি মীর মোহাম্মদ শহীদুল্লাহ। নতুন অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে আলোচনা চলছে বিভিন্ন মহলে। অর্থনীতিবিদরা বলছেন, বাজেটের কিছু ব্যতিক্রমী ও ইতিবাচক উদ্যোগ রয়েছে, যা কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে অর্থনীতি ও জনগণ উভয়ই উপকৃত হতে পারে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
8: 2026-27 অর্থবছরের বাজেটে স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষা খাতে সরকারি ব্যয় বাড়ানোর উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। দীর্ঘদিন ধরে এসব খাতে সরকারি ব্যয়ের হার তুলনামূলক কম ছিল। নতুন বাজেটে সেই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার চেষ্টা দেখা যাচ্ছে। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিডের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক,
9: এবার বাজেটে কতগুলো ভালো ব্যতিক্রমী উদ্যোগ আছে যাকে আমরা সবাই স্বাগত জানাই, তবে আবার কিছু চ্যালেঞ্জেস থেকে যাচ্ছে। আগে প্রথমে যদি আমি ব্যতিক্রমী উদ্যোগগুলোর কথা বলি, আমরা দেখেছি সরকার স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক সুরক্ষা খাতে তার স্পেন্ডিং এর উপরে গুরুত্ব দিয়েছে। এই খাতগুলোতে আরো অধিকতর সরকারি বিনিয়োগ বা ব্যয় করা হচ্ছে, যেটা বাংলাদেশের জন্য অবশ্যই ভালো দিক। অনেকদিন ধরে এই তিনটি সেক্টরে আমাদের যে পাবলিক স্পেন্ডিং সেটার মাত্রা খুবই কম ছিল, কাজেই সরকার এখন চেষ্টা করছে সেই পাবলিক স্পেন্ডিং গুলো বাড়াতে।
8: তার মতে বাজেটের আরেকটি উল্লেখযোগ্য দিক হিসেবে দেখা হচ্ছে বেসরকারি খাতকে পুনরুজ্জীবিত করার উদ্যোগকে। দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ কর্মসংস্থান। বেসরকারি খাতে গতি ফিরলে নতুন কর্মসংস্থান তৈরির সুযোগও বাড়বে।
9: বাজেটের আরেকটি ভালো দিক হচ্ছে যে ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা বাড়ানোর মাধ্যমে এবং কতগুলো সংস্কার করার মাধ্যমে প্রাইভেট সেক্টরকে পুনরুজ্জীবিত করার কথা বলা হয়েছে। আমার কাছে মনে হয়েছে এটা ভালো করে ইমপ্লিমেন্টেশন করলে আমাদের সামনের দিনগুলোতে ব্যবসা বাণিজ্য বাড়াতে সাহায্য করবে এবং সেই সাথে আমরা অনেক এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারবো। এখন কর্মসংস্থান করাটাই বাংলাদেশের অর্থনীতির একটা অন্যতম প্রধান চ্যালেঞ্জ হয়ে আছে।
8: ডক্টর রাজ্জাক জানান, বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ, বিশেষ করে ফ্যামিলি কার্ড কর্মসূচি, দারিদ্র কমাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তাছাড়া প্রস্তাবিত বাজেটের ইতিবাচক উদ্যোগের সঠিক বাস্তবায়ন দেশের অর্থনীতির জন্য সুবাতাস বয়ে আনতে পারে।
9: বাজেটে অনেকগুলো ভালো দিক আছে, সেগুলোকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে এই বাজেট থেকে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের জনগণ পেতে সুবিধা পাবে। কিন্তু এটাও মনে রাখতে হবে যে সনাতন যেসব সমস্যা আছে, বাধা বিপত্তি আছে, সেগুলো কিন্তু বাজেট বাস্তবায়নের পথে থেকেই যাচ্ছে, সেদিকটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে।
8: অর্থনীতিবিদদের মূল্যায়ন, নতুন বাজেটে উন্নয়ন, মানব সম্পদ এবং সামাজিক সুরক্ষাকে সমন্বিতভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এখন মূল চ্যালেঞ্জ হবে এসব উদ্যোগের কার্যকর বাস্তবায়ন। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
7: ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের বৈঠক আজ বিকেল তিনটায় আবার বসছে। এর আগে গত বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী অর্থবছরের জন্য 9,38,000 কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে একটি স্বনির্ভর, স্থিতিশীল ও শিল্পোন্নত দেশে পরিণত করা হবে, যেখানে প্রতিটি নাগরিক সমৃদ্ধি ও মর্যাদার ন্যায্য অধিকার ভোগ করবে। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজিত বাণিজ্য, অর্থনীতি, প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনীতি কর্মপরিকল্পনা শীর্ষক সম্মেলনে অংশ নিয়ে একথা বলেন। মন্ত্রী বলেন, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত সরকার। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, ক্রমবর্ধমান বাণিজ্য প্রতিবন্ধকতা, জলবায়ু ঝুঁকি এবং বিশ্ব বাণিজ্য বিনিয়োগের গতি প্রকৃতি পরিবর্তনের মধ্যেও বাংলাদেশের রপ্তানি বাজার ধরে রাখতে হয় এবং সম্প্রসারিত করতে আরও কঠোর প্রতিযোগিতায় নামতে হবে। তিনি গতকাল রাজধানীতে রোডম্যাপ টু ট্রেড গ্রোথ অ্যান্ড ইকোনমিক ডিপ্লোমেসি কনফারেন্সের উদ্বোধনী অধিবেশনে একথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার এমন এক সময় দায়িত্ব নিয়েছে যখন বিশ্ব অর্থনীতি নানামুখী সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এর সঙ্গে চলমান জ্বালানি সংকট নতুন মাত্রার জটিলতা তৈরি করেছে। বাংলাদেশও এসব বৈশ্বিক পরিস্থিতি থেকে বিচ্ছিন্ন নয়।
10: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
11: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
10: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
7: এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধবন্দে আজই ইরানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হবে এবং চুক্তির পর হরমুজ প্রণালী সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তবে ট্রাম্পের এই মন্তব্যের সঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এর বক্তব্যের সঙ্গে অমিল রয়েছে। তিনি বলেন, আজ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোন চুক্তি স্বাক্ষরিত হবে না, কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে এই চুক্তি হতে পারে। দক্ষিণ কোরিয়ার কাছে অত্যাধুনিক আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম বিক্রির জন্য যুক্তরাষ্ট্রের অনুমোদনের সিদ্ধান্তে তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। গতকাল রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএতে প্রকাশিত এক বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানায়, এই সিদ্ধান্ত কোরীয় উপদ্বীপে নতুন করে উত্তেজনা আরও বৃদ্ধি করবে। খেলার খবর ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত ব্রাজিল মরক্কোর মধ্যকার ম্যাচটি এক এক গোলে ড্র হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গতরাত একটায় অনুষ্ঠিত কাতার সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচটিও এক এক গোলে ড্র হয়। এদিকে যুক্তরাষ্ট্রের ম্যাচাচুয়েটস এখন হাইতি স্কটল্যান্ডের মোকাবেলা করছে। ক্রিকেট। আজ ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশের লক্ষ্য নিয়ে তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। খেলাটি বেলা ১১টায় শুরু হবে। বাংলাদেশ বেতার খেলা চলতি ধারাবিবরণী প্রচার করবে। 2-0 এগিয়ে থেকে ইতিমধ্যে 3-ম্যাচ সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। এদিকে ইংল্যান্ড আইসিসি নারী টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে আজ নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। বার্মিংহামে বাংলাদেশ সময় বেলা 3:30 খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্ধসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:11 এবং সূর্য অস্ত যাবে 6:47। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। সিঙ্গাপুর কানাডা নয়, বেটার বাংলাদেশ গড়তে চায় সরকার, কক্সবাজারে সুধী সমাবেশে বললেন প্রধানমন্ত্রী। প্রতিবার বাজেট ঘোষণার পর নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও এবার বাড়েনি বললেন তারেক রহমান। কক্সবাজারের মালুমঘাট সংরক্ষিত বনে গাছের চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করার তাগিদ দিলেন প্রধানমন্ত্রী। দেশের সব জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে আজ। বাংলাদেশী জাতীয়তাবাদী দেশের সাংস্কৃতিক সক্রিয়তার মূল ভিত্তি, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র ইরান চুক্তি স্বাক্ষরিত হবে আজ বললেন ডোনাল্ড ট্রাম্প। ফিফা বিশ্বকাপ ফুটবলে হাই ভোল্টেজ ম্যাচে ব্রাজিল মরক্কোর 1-1 সমতা। অতিরিক্ত সময়ের গোলে সুইজারল্যান্ডের সাথে 1-1 গোলে ড্র করল কাতার। এবং মিরপুরে আজ শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8:00 ইংরেজিতেই।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: বন্ধুরা, শুরু করছি আজকের সুখের ঠিকানা অনুষ্ঠান। আজ কথা বলবো নবজাতকের সংক্রমণ প্রতিরোধে করণীয় নিয়ে। প্রিয় শ্রোতা, আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন MCSTI আজিমপুর ম্যাটারনিটির সিনিয়র কনসালটেন্ট পেডিয়াট্রিক্স ডাক্তার নাদিরা আফরোজ। শুরুতেই আপনার কাছে জানতে চাইব যে নবজাতকের সংক্রমণ বলতে আমরা কি বুঝি।
2: নবজাতকের সংক্রমণ এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নবজাতক আমরা জানি 28 দিনের নিচে যে সমস্ত শিশু মায়েদের কাছে জন্মের পর থেকে আমাদের পরিবারে থাকে তারা সবচেয়ে বেশি ভালনারেবল, মানে যে কোনো মুহূর্তে তাদেরকে ইনফেকশন বা সংক্রমণ আক্রমণ করে। সো নবজাতকের সংক্রমণ মানে হলো নবজাতকের শরীরে যে কোনো ইনফেকশনের প্রাদুর্ভাব হওয়া।
1: এবং এই যে জন্মের পরপরে সংক্রমণ, এটি আসলে কেন হতে পারে?
2: জন্মের পরপর সংক্রমণের অনেকগুলো কারণ। একটা হতে পারে মা যেন সেফ ডেলিভারি করে, মানে মায়ের অ্যান্টিনেটাল চেকআপের শেষের দিকে যদি মায়ের কোনো ইউটিআই থাকে বা কোনো ইনফেকশনের সম্ভাবনা থাকে সেগুলো যেন ভালোভাবে চিকিৎসা করে, না হলে নবজাতক কিন্তু সেখান থেকে ইনফেক্টেড হয়ে পৃথিবীতে আসতে পারে। আবার যখন ডেলিভারি হয় তখন যেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং আমরা যেটাকে বলি ইনস্টিটিউট ডেলিভারি, বাসায় ডেলিভারি না করে সেখান থেকে ইনফেকশন হতে পারে। আর আবার জন্ম হওয়ার পর থেকে আবার নতুন করে তার ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। যেমন ধরেন নাভিটা যদি সঠিকভাবে টেক কেয়ার না করা হয়, যত্ন না নেওয়া হয়, যেমন ভালোভাবে পরিষ্কার বিশুদ্ধ সুতা বা আমরা যেটা বলি ক্ল্যাম্প সেটা দিয়ে যদি নাভি বাঁধা না হয় কিংবা বিশুদ্ধ ছুরি কাছে দিয়ে যদি নাভি কাটা না হয় তাহলে কিন্তু ইনফেকশন হবে। আবার আশেপাশে যখন বাসায় যারা থাকেন তাদের যদি সর্দি কাশি বা তাদের কোনো ইনফেকশন থাকলে সেখান থেকেও নবজাতকের ইনফেকশন হতে পারে।
1: সংক্রমণ হলে সাধারণত কি ধরনের উপসর্গ হতে পারে যাতে করে মায়েরা বুঝতে পারেন?
2: হ্যাঁ, সংক্রমণ একটা সংক্রমণকে আমরা বলি আর্লি, মানে প্রথম 3 দিনের ভিতরে হবে, যেটা সাধারণত মায়ের থেকে বাচ্চা পাওয়ার সম্ভাবনা, যেমন মায়ের পেটেতে ইনফেকশন ছিল সেখান থেকে মেয়ে বাচ্চা পেয়ে আসছে, এটা একটা সোর্স থাকে। আর 3 দিনের পরে যেটা হয় সাধারণত আশেপাশে থেকে সে পেয়ে থাকে। আর যারা প্রিটার্ম লো বার্থ ওয়েট মানে কম ওজনের বাচ্চা তারা যে কোনো মুহূর্তেই ইনফেকশন হতে পারে। তো এই ইনফেকশন মা কিভাবে বুঝবে? প্রথমত বাচ্চা খাওয়া দাওয়া ছেড়ে দিবে, মানে 2 দিন ভালোই খাচ্ছিল, আজকে থেকে সে সকাল থেকে খুব একটা খাবার নিচ্ছে না, মা খাবার দিচ্ছে নিচ্ছে না। তারপর তার নড়াচড়া কমে যাবে, সে একটু নেতিয়ে পড়বে, কিংবা জ্বর থাকতে পারে, অনেক বেশি জ্বর থাকতে পারে, আবার জ্বর কমে যেতে পারে, যেটাকে আমরা বলি হাইপো, মানে হাইপোথার্মিয়া একটা ডেঞ্জার সাইন অফ নবজাতকের ইনফেকশন। তাহলে আমরা কম তাপমাত্রাও
1: যদি
2: কমে যায় সেটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে এটা একটা ইনফেকশনের একটা লক্ষণ। এছাড়া আর থাকতে পারে হলো মাথার চাঁদি ফুলে যাওয়া কিংবা তার শরীরে নাভির চারিপাশ লাল হয়ে যাওয়া, নাভি দিয়ে পুঁজ পড়া, কিংবা কোনো খিঁচুনিরও প্রাদুর্ভাব থাকতে পারে। যেমন আমরা বলি যে মাথায় যদি কোনো ইনফেকশন হয় সেক্ষেত্রে নবজাতকের জ্বরের সাথে সাথে খিঁচুনি হতে পারে। তাহলে মাকে এই সমস্ত লক্ষণগুলো দেখলে বুঝতে হবে তার কোথাও কোনো না কোনো জায়গায় ইনফেকশন হচ্ছে, এমনকি সারা শরীরে বা চিপা চাপাগুলিতে পায়ের চিপায় ইনফেকশন থাকে, যেটাকে বলে পুজবটিকা, ছোট ছোট পুজবটিকা হয়ে যায়। এরকম গরমের ভিতর যদি বেশি চেপে চেপে পরিষ্কার ঠিক মতো না করে তখনও কিন্তু ইনফেকশন হতে পারে, সেগুলো যেন মা খেয়াল রাখেন।
1: আমাদের দেশের প্রেক্ষাপটে মায়েরা যাতে জন্মের পরপরই শিশুকে সংক্রমণ মুক্ত রাখতে পারেন তার জন্য আসলে কি করণীয় রয়েছে?
2: একদম ছোট ছোট কাজ, প্রথম কাজ হলো সঠিকভাবে অ্যান্টিনেটাল চেকআপে থাকা, চেকআপে শেষের দিকে
1: গর্ভকালীন পুরো সময়টা মা যেন ডাক্তারের
2: পরামর্শে থাকেন, এবং যে কোনো সময় যদি ডাক্তার মনে করেন যে মায়ের ইনফেকশন, মা যেন অবশ্যই ডাক্তারের কথা মতো অ্যান্টিবায়োটিক বা যেভাবে প্রিকশন নেওয়া সেভাবে নেয়। 2 নম্বর হলো তাকে ইনস্টিটিউটে ডেলিভারি করতে পারতা, সেফ ডেলিভারি যেটাকে আমরা বলি, প্রাতিষ্ঠানিক ডেলিভারি করলে যেটা হবে ইনফেকশনের হার অনেক কমে যাবে, মানে মায়ের কাছ থেকে বাঁচিয়ে তখন ইনফেকশন নিয়ে আসার সম্ভাবনা কম থাকে। 3 নম্বর হলো জন্মের পরপর বাচ্চা আমরা সবকিছু, মানে বাচ্চার নাভি কাটা, বাচ্চাকে কাপড় দিয়ে মোড়ায় নেওয়া, সবকিছু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন স্টেরাইল কাপড় দিয়ে বা যন্ত্রপাতি দিয়ে তাকে সেবা দেওয়া। তারপর নাভিতে কোনো কিছু, একবার নাভি কাটার পরে আমরা যে হেক্সিকট দিই এরপরে আর নাভিতে কোনো কিছু দিবে না। আমরা এখন মায়েরা যেমন করে শেঁক দেয়, এটা লাগায় সেটা লাগায়, এগুলো কিছু করা যাবে না। 3 নম্বর হলো মা যেন ভালো করে বাচ্চাকে বারে বারে অনেকক্ষণ ধরে বুকের দুধ খাওয়ায়, কারণ বুকের দুধ শুধু খাবার নয়, এটাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
1: শাল দুধ সহ যেন 6 মাস শুধু বাচ্চাকে,
2: তাহলে এই যে বুকের দুধ, এই বুকের দুধের মধ্যে বাচ্চা সংক্রমণ প্রতিরোধের প্রচুর উপাদান তার কাছে থাকে, এটা একটা। আর বাচ্চাকে যে কোনো সময় ধরার আগে আমরা যেটা বলি হাত ধুয়ে নেওয়া, আর যার মানে সর্দি কাশি থাকবে, ইভেন মা নিজেরও যদি সর্দি কাশি থাকে মা যেন মাস্ক ব্যবহার করে। আর ওর ঘরের অন্যান্য সদস্যরা ইনিশিয়ালি প্রথম দিকে বাচ্চাকে খুব একটা না ধরাই বেটার, ধরতে হলে ভালো করে হাত ধুয়ে ধরবে এবং নাকে মুখে যেন সর্দি থাকলে মাস্ক ব্যবহার করেন। আর যত কম লোকের কাছে বাচ্চা যাবে তত কম ইনফেকশনের সম্ভাবনা থাকবে, এটাও মাথায় রাখতে হবে মাকে।
1: তারপরে যে বিভিন্ন ধরনের টিকা রয়েছে সেগুলি আসলে সংক্রমণ প্রতিরোধে কতখানি কার্যকরী?
2: হ্যাঁ, জন্মের পরপর যে টিকাগুলো এগুলো কিন্তু অনেক বেশি কার্যকরী, এই জন্যই এই টিকাগুলি হলো সব তার জীবন মরণ মানে মারা যেতে পারে এরকম রোগের বিরুদ্ধে টিকা। সো আমরা সবসময় বলে দিই যে আপনি সময় মতো টিকা দিয়ে নেবেন, জন্মের প্রথম 14 দিনে 2 টিকা, এরপর আবার 1.5 মাস বয়সে এই যে টিকাগুলো এগুলো যেন মা সঠিকভাবে নেন, কারণ এই টিকাগুলো সঠিকভাবে দেওয়া থাকলে সেই সংক্রমণগুলো হবে না।
1: জন্মের পরপর শিশু যে টিকাগুলো দিবে সেটি আসলে কোন বয়স থেকে শুরু করা হয় এবং কি কি ধরনের টিকা দেওয়া হয়ে থাকে?
2: হ্যাঁ, প্রথম টিকা হলো প্রথম 14 দিনের ভিতরে আমরা বলি 2টা টিকা, একটা BCG আর একটা হলো পোলিও খাওয়াই দিবে। এটা যদি তারা এই সময় মিস করে যায় বা দিতে না পারে কোনো কারণে, তাহলে সেটা
1: 14 দিনের মধ্যে যদি না দিতে পারে
2: তাহলে চলে যাবে 1.5 মাস বয়স, মানে 6 সপ্তাহ পরে তার টিকা শুরু হবে, কার্যক্রম শুরু হবে, তখন সে আবার এই BCG এবং পোলিও দিয়ে শুরু করবে এবং সাথে আরো অনেক টিকা মিলে মোট 10টা টিকা তখন দেওয়া হয় প্রথম ডোজ। এরপরে আবার 1 মাস পরে বা 4 সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ, তারপরে আবার তৃতীয় ডোজ, এভাবে চলতে থাকবে। এবং এই টিকাগুলো দেওয়ার সময় বাচ্চা যেন অবশ্যই সুস্থ থাকে, এটাও মাকে খেয়াল রাখতে হবে।
1: কোথায় শিশুরা এই টিকা সেবা নিতে পারেন এবং এই সেবা কি আসলে বিনামূল্যে দেওয়া হয় কিনা?
2: হ্যাঁ, এই সেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় এবং আমাদের ইউনিয়ন বা হেলথ কমপ্লেক্স বা উপজেলাগুলিতে, অবশ্যই উপজেলায় আর জেলাতে টিকাদান কেন্দ্র আছে, আর ইউনিয়নে সপ্তাহে 1 দিন কি 2 দিন আগে থেকে জানা বলে দেওয়া থাকে যে টিকা নিয়ে আসা হয়, যারা টিকা দেন তখন যেন মায়েরা ওখানে আসেন। আর শহরে তো আছে পুরো সিটি, মানে সবগুলো শহরে সিটি কর্পোরেশনের আন্ডারে টিকার ব্যবস্থা আছে এবং প্রতিটা টিকাই মানে বিনামূল্য, কোনো পয়সা দিতে হবে না। আর টিকাগুলো সিটি কর্পোরেশন বিভিন্ন এলাকা ভিত্তিক, তাদের বিভিন্ন সেন্টার আছে
1: অনুযায়ী
2: এবং সবাই মায়েরা এটা যেন জানে আগে থেকে, ইন্টারনেটে এগুলো সবকিছু বলে দেওয়া হয়, এই জন্য ইন্টারনেটাল চেক আপটা খুব জরুরি।
1: ধন্যবাদ আপনাকে ডাক্তার নাদিরা আফরোজ। প্রিয় শ্রোতা, কথা বললাম নবজাতকের সংক্রমণ প্রতিরোধে করণীয় নিয়ে। আগামীতে আরও কোনো বিষয় নিয়ে কথা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমি ডাক্তার ডরিন আজম, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন, আর সুখের ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মনসুরি।
0: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি স্।

বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ঋতুভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান ষড়সুর। গ্রন্থনা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

0: পৃথিবীর অধিকাংশ দেশে ঋতুর সংখ্যা চারটি হলেও বাংলাদেশে ঋতু দেশ ছয়টি। এখানে প্রতি দুই মাস অন্তর একটি নতুন ঋতুর আবির্ভাব ঘটে, আর প্রত্যেক ঋতুর আবির্ভাবে বাংলাদেশের প্রকৃতির রূপ ও সৌন্দর্য হয় আকর্ষণীয়, বৈচিত্র্যময় হয়ে ওঠে বাংলার রূপ ও প্রকৃতি।
1: আর একদিন পরেই মহাসমরে হয়ে আসবে আষাঢ় মাস, বর্ষাকাল। আষাঢ় শ্রাবণ দুই মাস বর্ষাকাল, দিগ্বিজয়ী যোদ্ধার বেশে বর্ষার আবির্ভাব। মেঘের গুরু গম্ভীর গর্জনে প্রকৃতি থেমে থেমে শিউরে ওঠে, শুরু হয় মুষলধারায় বৃষ্টি। প্রকৃতিতে দেখা দেয় মনোরম সজীবতা, জনজীবনে ফিরে আসে প্রশান্তি।
0: প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকার বিশেষ আয়োজন ঋতুভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান স্বরসুরে। উপস্থাপনায় আছি আমরা দুজন, আমি মোহাম্মদ আব্দুল্লাহ এল মাহমুদ সেতু
1: এবং আমি ফারহানা খান পুরবী। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে প্রকৃতি যখন জ্বলে পড়ে যেতে থাকে, তখন শান্তির পরশ নিয়ে আসে বর্ষাকাল। দিন রাত অবিরাম বৃষ্টির ধারা প্রকৃতিকে করে তোলে শান্ত ও মনোরম। সারাদিন চলে মেঘ ও সূর্যের লুকোচুরি।
0: শরৎ ঋতুর বাংলাদেশে বর্ষা আসে সম্পূর্ণ ভিন্ন সাজে। গ্রীষ্মের পর বর্ষার আগমন ঘটে। ঋতু বৈচিত্র্যের এই দেশে এ সময় বাংলা লাভ করে এক ভিন্ন প্রকৃতির সৌন্দর্য। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতি প্রেমিক, তার রচনায় কাব্যে বার বার ফুটে উঠেছে প্রকৃতির সৌন্দর্য আর মাধুর্য।

0: বাংলাদেশের প্রকৃতি নতুন নতুন সাজে সজ্জিত হয়ে তার রূপের মহিমা প্রচার করে। গ্রীষ্মের খরতাপ, বর্ষার অবিরাম বর্ষণ, শরতের মেঘমুক্ত নীল আকাশ, হেমন্তের কুয়াশা, শীতের অপূর্ব সকাল ও বসন্তের বৈচিত্র্যময় অপরূপ পুষ্প বাংলার মানুষের মনকে মুগ্ধ করে তোলে।
1: বর্ষাকালে বাংলাদেশের প্রকৃতি প্রাণবন্ত হয়ে ওঠে, নদী খাল বিল এবং জলাশয় পানিতে পরিপূর্ণ হয়। বৃষ্টির পানি মাটির আর্দ্রতা বাড়ায়, যা গাছপালার বৃদ্ধিতে সহায়।

0: বাংলাদেশ ঋতু বৈচিত্র্যের দেশ। ঋতুতে ঋতুতে এখানে চলে সাজ বদলের পালা। নতুন নতুন রং ও রেখায় প্রকৃতি আলপনা আঁকে মাটির বুকে, আকাশের গায়ে, মানুষের মনে। তাই ঋতু বদলের সাথে সাথে এখানে জীবনেরও রং বদলাল।
1: বর্ষা বাংলাদেশের আকাশীয় মাটিতে আনে রং ও রসের অফুরন্ত উপহার। সে রূপকথার রাজপুত্রের মতো ছুটে আসে, তার রথের মর্মর ধ্বনি শোনা যায়, তার বাঁকা তলোয়ার ঝলসে ওঠে।

কথাগুলো সৈয়দ তৌফিক জহুরি আর সুর আলী আফতাব লনি, শিল্পী রাকিবা ইসলাম ঐশী।

0: এই গানের সুরের রেশ ধরেই ঋতুভিত্তিক গানের গ্রন্থনাবদ্ধ অনুষ্ঠান স্বরসুর এখানেই শেষ করতে হচ্ছে। গানগুলো আপনাদের কেমন লাগলো জানাতে চিঠি লিখুন। চিঠি পাঠাবার ঠিকানা স্বরসুর, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, শেরে বাংলানগর, ঢাকা 1207। এই অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ আব্দুল্লাহেল মাহমুদ সেতু
1: এবং আমি ফারহানা খান পুরবী।
0: প্রকৌশল নির্দেশনায় মোহাম্মদ আতিকুর রহমান পলাশ।
1: প্রিয় শ্রোতা, আবারও কথা হবে স্বরসুর অনুষ্ঠানের পরবর্তী আয়োজনে। শেষ করছি আজকের অনুষ্ঠান। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, বাংলাদেশ বেতারের সাথেই থাকুন।

0: এতক্ষণ শুনলেন ঋতুভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান স্বরসুর, গ্রন্থনা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সম্পাদনায় মহিমা আক্তার, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান। স্বরসুর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। শ্রোতা বন্ধু, এখন শুনবেন পল্লীগীতি। কণ্ঠ দিয়েছেন নীনা হামিদ, গানের কথা সাজিয়েছেন ও সুর করেছেন কানাইলাল শীল।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন পল্লীগীতি। এবারের গানের কণ্ঠ দিয়েছেন আব্দুল আলীম, গানের কথা সাজিয়েছেন ও সুর করেছেন কবি জসিম উদ্দিন।

0: এতক্ষণ পল্লীগীতি শুনলেন।
1: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খবর।

0: Tariq Rahman opens nationwide 25 crore tree plantation programs by planting saplings at Malunghat Reserved Forest in Cox's Bazar, urges to ensure pollution-free environment. ICUs are being opened in 10 district headquarters hospitals of country today. Bangladeshi nationalism is foundation of country's cultural identity, comments Information and Broadcasting Minister. Donald Trump says US-Iran deal to be signed today. In FIFA World Cup football, matches between Brazil and Morocco and Qatar and Switzerland ended with 1-1 draw. And Bangladesh will face Australia in final ODI cricket match with aim of whitewashing. That is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Bangladesh Betar Dhaka.
2: বৌমা,
3: জি আব্বা,
2: বাবুর জ্বরটা কি কমছে?
3: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
2: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেহ, তারপর না হয়।
3: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
2: কি কারণে?
3: হুন তো সি সাইড থেকে নাকি বাসা গো খালি হাম হইতাছে, হাম আর হাম।
2: যত হুনতাছ তত হয়তো না হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
3: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই।
4: সব ব্যবস্থা আমি করতেছি।
3: আফা
4: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চার যত্ন নিলে আর।
3: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
2: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
4: আমারে খোটা দিও না আব্বা। এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমার ছাইলা দিয়ে গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
2: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
3: আব্বা আব্বা এসব কথা কইন না, থাক।
4: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চা।
2: আর নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আসি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
4: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরিয়া যাইতেছে কেন?
2: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন তাদের সমস্যা হইতেছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
3: আব্বা আপনি তো দেখছেন বাবুরে, কোনো লক্ষণ কি?
2: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ, শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
3: আল্লাহ মেহেরমান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জোরে কাহিল হয়ে পড়ছে।
4: আব্বা আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুনিতে ফালামু, আমিও কইলাম বাপের বেটি।
2: আমার বেটি এমন হইল কেমনে বুঝি না।
3: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
2: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব, অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
3: আব্বা বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম।
2: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
3: জি আব্বা।
2: আরেকটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
3: তাইলে তো দেরি না কইরা এই খবরটা সবারই পৌঁছাই দিতে হইব বাবা।
2: হ্যাঁ।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আয়োজনে এখন শুনবেন আধুনিক গান। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন মনির খান, গীতিকার এবং সুরকার মিল্টন খন্দকার।

আপনারা শুনছেন আধুনিক গান। এবার এই গানটিতে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী, গীতিকার এম এ লতিফ সিদ্দিকী এবং সুর করেছেন সেলিম আশরাফ।

প্রিয় শ্রোতা শুনছেন আধুনিক গান, এবারে কণ্ঠ দিয়েছেন অপু আমান, গীতিকার কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান, সুর করেছেন এ এস এম আব্দুল ওয়াদুদ।

এতক্ষণ আধুনিক গান শুনলেন। দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শুরু হচ্ছে ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর।

0: জ্যৈষ্ঠ চাই বিদায়ের বেলায়, আম্রকুঞ্জে রবে তার স্মৃতি, মেঘের ডাকে আসে আষাঢ়, শুনি নববর্ষার নবগীতি। কালো মেঘের আঁচল মেলে আকাশ জুড়ে নতুন আশা, তপ্ত ধরা শীতল হবে বৃষ্টি ধারায় মিটবে পিপাসা।
1: বাংলাদেশের গ্রীষ্মের শেষ মাস জ্যৈষ্ঠ মাস শেষ হয়ে এলো, ইতিমধ্যেই বর্ষার আগমন ধ্বনি শোনা গেছে, সারা দেশ থেকেই বৃষ্টিপাতের খবর আসছে, ফলে গ্রীষ্ম ঋতুর দারুণ দহন ক্ষমতা অনেকটাই কমে এসেছে। বলা যায় ঝড় ঝঞ্ঝার বজ্রবিদ্যুতের বাদ্য বাজাতে বাজাতে নবীনা বর্ষা যেন আমাদের সামনে উপস্থিত হয়েছে, তাই আমাদের প্রকৃতিও তেমনি অধীর আগ্রহে অপেক্ষা করে আছে নববর্ষার প্রথম মাস আষাঢ়কে বরণ করার জন্য।
0: হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশে বর্ষা ঋতুর প্রথম মাস আষাঢ় মাসের অভিষেক হবে আগামীকাল। মাত্র কদিন আগে জল ভরা মেঘ নিয়ে মৌসুমি বায়ু প্রবেশ করেছে বাংলাদেশের সীমানায়। দীর্ঘদিনের তীব্র গরম, খরতাপ আর অস্বস্তিকর আবহাওয়ার পর দেশে মৌসুমি বায়ুর প্রভাব বাংলার মানুষের প্রাণে স্বস্তির বার্তা নিয়ে এসেছে। প্রখর রোদে পুড়ে যাওয়া মাঠঘাট, ধুলোয় বিবর্ণ পথঘাট, তৃষ্ণার্ত প্রকৃতি আর ক্লান্ত মানুষ যেন হঠাৎ করেই নতুন জীবনের স্পর্শ পায়। আকাশ জুড়ে জমে ওঠা কালো মেঘ, দূরে মৃদু বজ্রধ্বনি আর প্রথম বৃষ্টির সুদাগন্ধ বাংলার চিরচেনা আবেগকে জাগিয়ে

0: জ্যৈষ্ঠের বিদায় আর আষাঢ়ের আগমনের এই সন্ধিক্ষণ এ যেন বাংলার প্রকৃতির এক অপূর্ব অধ্যায়। বিদায়ী জ্যৈষ্ঠ যেন পাকা আম কাঁঠাল লিচুর মধুর স্মৃতি রেখে যায়, আর আষাঢ় আসে মেঘ বৃষ্টি আর নতুন জীবনের বার্তা নিয়ে। আর সেই আনন্দ বার্তা নিয়ে আমরা এখন চলে যাচ্ছি আমাদের প্রাতকালীন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের প্রাঙ্গণে। আর আজ সকালে আপনাদের সাথে আছি আমি লিয়াকত খান
1: এবং আমি রফিকা বিনতে জাহিদ। শুভ সকাল বন্ধুরা। আজ রবিবার, 31শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 14ই জুন 2026 খ্রিস্টাব্দ, 27শে জিলহজ 1447 হিজড়ি, গ্রীষ্মকাল। বন্ধুরা, আজ যাদের জন্মদিন মহানগরীর পক্ষ থেকে তাদের জানাচ্ছি জন্মদিনের বিশেষ শুভেচ্ছা আর অভিনন্দন। শুভ জন্মদিন।
0: ভবন্ত, কোন মায়ের একমাত্র সন্তান মৃত্যুর সাথে লড়ছে, তার রক্ত প্রয়োজন, কোথাও রক্ত পাচ্ছেন না। হঠাৎ একজন স্বেচ্ছাসেবী রক্তদাতা এগিয়ে এলেন, এক ব্যাগ রক্ত দান করলেন। এক ব্যাগ রক্তের কারণে সেই সন্তান সুস্থ হয়ে মায়ের কোলে ফিরে এল। তখন সেই মায়ের চোখের জল, কৃতজ্ঞতার সেই নিঃশব্দ প্রার্থনা, এসবই একজন রক্তদাতার কত বড় প্রাপ্তি হতে পারে। আসলে অর্থ, সম্মান কিংবা পুরস্কারের চেয়েও মূল্যবান হল একটি প্রাণ বাঁচানোর আনন্দ।
1: আবার একজন রক্তদাতা যখন রক্ত দেন, তখন তিনি জানেন না সেই রক্ত কার শরীরে প্রভাবিত হবে। তিনি জানেন না সেই মানুষের নাম, ধর্ম, জাতি কিংবা পরিচয়। তবু তিনি রক্ত দেন, কারণ মানবতার ভাষা একটাই, মানুষকে বাঁচানো। এই নিঃস্বার্থতা, এই মহত্ব পৃথিবীর সবচেয়ে সুন্দর মানবিক গুণগুলোর একটি। আজ বিশ্ব রক্তদাতা দিবস।
0: হ্যাঁ বন্ধুরা, প্রতিবছর 14ই জুন বিশ্বজুড়ে পালিত হয় ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে বা বিশ্ব রক্তদাতা দিবস। এই দিনটি কেবল একটি দিবস নয়, এটি মানবতার প্রতি নিঃস্বার্থ ভালোবাসা, সহমর্মিতা এবং জীবন বাঁচানোর অঙ্গীকারের এক উজ্জ্বল প্রতীক। যারা স্বেচ্ছায় রক্তদান করেন তারা নিঃসন্দেহে সমাজের নীরব নায়ক। তাদের দান করা এক ব্যাগ রক্ত কোন অসহায় রোগীর জীবনে ফিরিয়ে আনতে পারে নতুন সূর্যোদয়, নতুন স্বপ্ন, নতুন আশার আলো।
1: এই দিবসটি পালনের আরও একটি তাৎপর্য হল, 1868 সালের এই দিনে জন্ম হয়েছিল নোবেলজয়ী জীববিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টিনারের। তিনি 1930 সালে এ, বি ও এই তিনটি ব্লাড গ্রুপ আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান। তাই তার জন্মদিনে তাকে স্মরণ ও শ্রদ্ধা জানাতে 14ই জুন পালন করা হয় বিশ্ব রক্তদাতা দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালিত হচ্ছে। এবারে প্রতিপাদ্য, ওয়ান ড্রপ অফ হিউম্যানিটি, গিভ ব্লাড, সেভ লাইভস।
0: হ্যাঁ বন্ধুরা, রক্তের কোনো কারখানা নেই, কোনো বিকল্প নেই। মানুষের তৈরি হয় অমূল্য সম্পদ। তাই যখন কোনো দুর্ঘটনায় আহত মানুষ, প্রসূতি মা, থ্যালাসেমি আক্রান্ত শিশু কিংবা জটিল অস্ত্রোপচারের রোগী অপেক্ষা করেন এক ব্যাগ রক্তের জন্য, তখন একজন রক্তদাতার মানবিক হাতই হয়ে ওঠে জীবন ও মৃত্যুর মাঝখানের সেতু বন্ধন। যে হাত রক্ত দেয় সে হাত মানবতার পতাকা বহন করে, যে হৃদয় রক্ত দিতে শেখে সে হৃদয় ভালোবাসার প্রকৃত অর্থ উপলব্ধি করে। পৃথিবী যতদিন মানবতার আলোয় আলোকিত থাকবে ততদিন রক্তদাতাদের এই মহত্ত্ব মানুষের হৃদয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। এই শুভকামনা নিয়ে আমরা এখন চলে যাচ্ছি আমাদের আজকের মহানগরের অন্যান্য আয়োজনের দিকে। দেখি কি আছে সেখানে।
1: বন্ধুরা, আজ আপনাদের জন্য রয়েছে ঢাকার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত অনুষ্ঠানের তথ্য নিয়ে আজকের ঢাকা। থাকছে বিভিন্ন শ্রেণীর পেশার শ্রমজীবী মানুষের সাক্ষাৎকার নিয়ে জীবন জীবিকা, রয়েছে ঢাকার ঐতিহ্যবাহী সংস্কৃতি ও স্থান নিয়ে প্রতিবেদন নগর পাঁচালি, আছে ঢাকা মহানগরী প্রকৃতির ভারসাম্য রক্ষা নিয়ে প্রতিবেদন নগর প্রকৃতি। এছাড়াও থাকছে ঢাকা থেকে অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাস, ট্রেন ও অন্যান্য যানবাহনের সময়সূচি নিয়ে পর্ব, শুভযাত্রা এবং শুনব গান। চলুন শোনা যায় এক এক করে।
0: বন্ধুরা, প্রথমেই শুনব আজকের ঢাকা। আজকের দিনে এই মহানগরের বিভিন্ন স্থানে অনুষ্ঠিতব্য কিছু অনুষ্ঠান সম্পর্কে খোঁজ নিয়ে আসি। এ সম্পর্কে তথ্য সাজিয়েছেন সাইফুল ইসলাম, আর তা পড়ে শোনাচ্ছেন খায়রুন্নাহার মিল্কি।
2: সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি থিয়েটার হলে আজ সন্ধ্যা সাতটায় পরিবেশিত হবে নাটক ইডিপাস। মূল রচনা গ্রিক ট্র্যাজেডি নাটকের অন্যতম স্রষ্টা সফোক্লেস। সৈয়দ আলী আহসানের অনুবাদ ও হাবিব মাসুদের নির্দেশনায় নাটকটি পরিবেশন করবে নাট্য সংগঠন দৃশ্যকাব্য। অন্যদিকে উদীয়মান তিন শিল্পীর চিত্রকর্ম নিয়ে চিত্রবন্ধন শিরোনামে প্রদর্শনীর আয়োজন করেছে আলিয়াসিস প্রসেস দ্য ঢাকা। শিল্পী মোহাম্মদ ফারিয়াজ ইমরান, নিহারিকা অহনা বারাসাত এবং সুরভি আক্তারের যৌথ এ প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে তাদের উল্লেখযোগ্য চিত্রকর্ম। ধানমন্ডির মিরপুর রোডে আলিয়াসিস প্রসেস দ্য ঢাকার লা গ্যালারিতে আয়োজিত এই প্রদর্শনী প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত নটা পর্যন্ত সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত, চলবে 17 জুন পর্যন্ত। এছাড়া ধানমন্ডির 4 নম্বর সড়কের 21 নম্বর বাড়িতে শফিউদ্দিন শিল্পালয়ে চলছে আ থাউজেন্ড টেলস শীর্ষক চিত্র প্রদর্শনী। প্রদর্শনী সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। আগামীকাল পর্দা নামবে এ প্রদর্শনীর। আর শিল্পচর্চা স্বনামধন্য প্রতিষ্ঠান গ্যালারি কায়ার 22তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিত্র প্রদর্শনী চলছে উত্তরার 4 নম্বর সেক্টরের 16 নম্বর সড়কের 22 নম্বর বাড়িতে এই প্রতিষ্ঠানের নিজস্ব আঙ্গিনায়। আধুনিক এই সমকালীন 45 জন শিল্পীর 73টি শিল্পকর্ম ঠাঁই পেয়েছে প্রদর্শনীতে। প্রদর্শিত শিল্পকর্মগুলোর নির্মাণকাল 1957 থেকে 2026 সালের মধ্যে। প্রদর্শনী প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। ওদিকে দেশের কিছু প্রতিশ্রুতিশীল তরুণ চিত্রশিল্পীর অসাধারণ শিল্পকর্ম নিয়ে কনফ্লুয়েন্স শীর্ষক দলীয় চিত্র প্রদর্শনী লালমাটিয়ায় সফল উপস্থাপনার পর এখন চলছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন সেন্টার পয়েন্টের ভূমি গ্যালারিতে। সোমবার ব্যতীত প্রতিদিন দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এ প্রদর্শনী। প্রদর্শনীর দুয়ার বন্ধ হবে আগামীকাল। প্রিয় শ্রোতা বন্ধুরা, হাতে সময় থাকলে ঘুরে আসতে পারেন এসব আয়োজনের উঠোনে, শিক্ত হতে পারে শিল্পে সুসময়ে। আজকে ঢাকা এ পর্যন্তই।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে।
0: প্রতিদিন সারা দেশ থেকে প্রচুর মানুষ এই মহানগর ঢাকায় আসেন জীবিকার সন্ধানে। ঢাকার প্রতি আস্থাশীল হয়ে এখানে স্থিতিশীল হচ্ছেন নানা পেশার শ্রমজীবী মানুষ। আর এই ঢাকা মহানগর হিসেবে গড়ে ওঠার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখে চলেছেন সেই সব শ্রমজীবী মানুষ ও তাদের বৈচিত্র্যময় পেশা।
1: বন্ধুরা, এবারে ঢাকা শহরের উদ্যমী কর্মঠোর শ্রমজীবী মানুষকে নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক পর্ব জীবন ও জীবিকা। আজকে শুনব ঢাকা শহরের একজন নার্সারি কর্মীর সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে আয়েশা সিদ্দিকা মুনি।
3: প্রিয় শ্রোতা বন্ধু, গাছপালা আমাদের প্রাণ প্রকৃতির অন্যতম অংশ। এখন গ্রীষ্ম শেষে বর্ষার শুরুর এই মৌসুমটাতে গাছপালার পরিচর্যা করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জীবন ও জীবিকার আজকের পর্বে আমরা এমনই একজন মানুষের সঙ্গে কথা বলতে এসেছি যিনি পরম যত্নে গাছের পরিচর্যাকে নিজের পেশা হিসেবে গ্রহণ করেছেন। এই মুহূর্তে আমি আছি রাজধানীর গার্ডেন ডেকোর নামের একটি নার্সারিতে এবং কথা বলবো এর সত্ত্বাধিকারী রোজ সর্দার আপুর সাথে। আপু কেমন আছেন?
4: আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন?
3: আমিও ভালো আছি। আপু, কখন মনে হলো আপনি গার্ডেনিং দিয়েই নিজের পেশাটাকে গড়ে তুলবেন?
4: আসলে আমার তো বড় হওয়া হচ্ছে গ্রামে, তো আমি ঢাকায় আসি 2012 সালে। এরপরে আমি এলজিতে জবে ঢুকে যাই 2013 সালে। এরপর আশেপাশে নার্সারিগুলো ঘোরাঘুরি করতাম, ঘোরাঘুরি করতে করতে ভাবলাম যে যদি গাছ নিয়ে কিছু করা যায়। এরপর 2016 সালে আমি শুরু করি গাছ নিয়ে অনলাইনে বিজনেস।
3: তখন কত টাকা দিয়ে শুরু করেছিলেন?
4: প্রথম দিকে প্রায় 12,500 টাকার মতন। তো 12,500 টাকা তখন আমার কাছে অনেক কিছু ছিল।
3: এখন আপনার গার্ডেনে কত ধরনের গাছ আছে, কি কি গাছ আছে?
4: এখন আমার গার্ডেনে তো প্রচুর ভ্যারাইটি আছে। আমি বেসিক্যালি কাজ করতাম ইনডোর প্ল্যান্ট এবং অর্কিড নিয়ে, থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করে আমি বাংলাদেশে হোলসেল আর খুচরা সেল করতাম। তো এখন হচ্ছে আমার নার্সারি আছে, যেহেতু এখানে আমি শুধু ওই ইনডোর আর অর্কিড রাখি না, আমার এখানে বিভিন্ন ধরনের ফলের গাছ আছে, ফুলের গাছ আছে, সবজির গাছ, ঔষধি গাছ, বনজ সব ধরনের গাছ আছে। ফলের গাছের ভিতরে আম, জাম, কাঁঠাল, বিভিন্ন ধরনের লিচু আছে, যেমন এখন তো চায়না ট্রি লিচুটা বেশ পপুলার, তো ওইটারও আমার কাছে চারা আছে। তারপরে অ্যাভোকাডো, পার্সিমন, কিউই, তারপরে বিভিন্ন ধরনের আঙুর, আনার, সফেদা, দেশি বিদেশি অনেক ধরনের ফলের চারা আছে। ঔষধি অনেক ধরনের গাছ পাবেন, বয়রা, হর্তুকি, অর্জুন, নিম গাছ, এ ধরনের ঔষধি গাছ আছে। ফুলের গাছ আপনার জবা, গোলাপ, রজনীগন্ধা, হাসনা হেনা, বাগানবিলাস, এ ধরনের আরও অনেক ধরনের গাছ। সবজির ভিতরে পেঁপে, বেগুন, টমেটো, এইসব অনেক কিছুই আছে। এছাড়া অনেক কিছু যেগুলো হচ্ছে আমি বাগানে রাখি না, সিড আছে বা কেউ বললে, যদি দেশের বাইরে থেকে যেমন থাইল্যান্ড থেকে বা চায়না থেকে কোনো কিছু এনে দিতে বলে, সেগুলো আমরা এনে দেই, বা অন্য কোনো নার্সারি থেকে চাইলে আমরা কালেক্ট করেও দিতে পারি।
3: এই যে গাছ কিংবা গাছের চারা কিংবা গাছের যে বীজগুলো, এগুলো আপনি কোত্থেকে নিয়ে আসেন বা সংগ্রহ করেন?
4: এগুলা আমি এখন বাংলাদেশে বিভিন্ন নার্সারি থেকে আমি কালেক্ট করছি, আর আমি কিছু নিয়ে আসি থাইল্যান্ড থেকে এবং কিছু চায়না থেকে এনে আমি ওগুলা কিছু বীজ থেকে চারা করি, বা ওর বাল্ব বা রাইজোম ওগুলো এনে আমি নিজে চারা করি।
3: আপু, এই বিজনেসে আপনার লাভ কিরকম হচ্ছে?
4: এখানে আসলে ওইভাবে তো প্রতিদিন সমানভাবে হয় না, দেখা যায় কখনো কোনো কাস্টমার ওরকম আসলো না, তো 200 টাকাও সেল হতে পারে, আবার কখনো দেখা যায় 5-6 হাজার টাকাও সেল হতে পারে। এটা আসলে ভাগ্যের ব্যাপার, কখন কেমন।

0: আসে কাস্টমার, এখন তো আসে সকালের দিকে, আর হচ্ছে দুপুরের পরে যখন সূর্যটা একটু ঢলে যায় তখন হচ্ছে মানুষজন এখানে ঘুরতে আসে। তো ঘোরার ওই সময়টা এখানে এসে বাগানে একটু ঘোরাঘুরি করে আর গাছও কিছু কিনে নিয়ে যায়। এই নার্সারি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি?
1: আমার আপাতত ইচ্ছা আছে যে এটাকে আমি অনলাইনে আরো একটু বেশি যেন সেল করতে পারি বা কাস্টমারের কাছে আমি আরো যেন পৌঁছাই দিতে পারি সেই ব্যবস্থা করব। আগে তো শুধু হচ্ছে আমি অর্কিড বা এই টাইপের প্রোডাক্ট যেগুলো ছিল ইনডোর ওইগুলো আমি হোলসেল করতাম। তো আমি আস্তে আস্তে ফলের বিভিন্ন ভ্যারাইটিগুলো বাংলাদেশে এনে যে ভালো ভালো জাতের আমাদের ওয়েদারে যেগুলো হয় ওরকম গাছগুলো আমি সব জায়গায় পৌঁছে দিতে চাচ্ছি।
0: অসংখ্য ধন্যবাদ আপু, অনেক ব্যস্ততার মাঝে বাংলাদেশ বেতারের শ্রোতা বন্ধুদের জন্য সুন্দর একটি বার্তা দিলেন, খুব ভালো থাকবেন, শুভকামনা।
1: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
0: প্রিয় শ্রোতা বন্ধু, কথা হবে জীবন ও জীবিকার আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, গাছপালা লাগাবেন, সবুজের মধ্যে থাকবেন এবং অবশ্যই মহানগরের সাথে থাকবেন।
2: শুনলাম জীবন ও জীবিকা পর্বটি। ঢাকা বাংলাদেশের রাজধানী, তার আধুনিক রূপের পাশাপাশি একটি সমৃদ্ধ ইতিহাসের সাক্ষী আমাদের পুরান ঢাকা। আর এই ইতিহাসের চিত্র আজও ফুটে ওঠে পুরান ঢাকার ঐতিহ্যবাহী নানান অনুষঙ্গে। পুরান ঢাকা আমাদের শেকড়ের সঙ্গে এক গভীর সম্পর্কে তৈরি করে, রাজধানীর ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিকে আজও সযত্নে ধারণ করে রাখে।
3: বন্ধুরা, এবারের পর্ব নগর পাঁচালী। এই পর্ব শুনব ঢাকার ইসলামপুর নিয়ে একটি প্রতিবেদন। প্রতিবেদনটি গ্রন্থনা করেছেন অদ্বৈত মারুত, আর তা পড়ে শোনাচ্ছেন চমচমি দেওয়ান।
4: বন্ধুরা, আজ আমরা আমাদের চিরচেনা ঢাকা নগরীর এমন এক ঐতিহ্যবাহী কয়েকশো বছরের পুরনো স্থানের গল্প শুনব, যার অলিগলির ব্যস্ততা আর চনমনে রূপের উপর নির্ভর করে পুরো বাংলাদেশের অর্থনৈতিক গতি প্রকৃতি। সকালের আলো ফোটার সাথে সাথেই যেখানে শুরু হয় এক রূপকথার মতো কর্মযজ্ঞ, আমাদের আজকের আয়োজন ঢাকার সেই ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক বাণিজ্য কেন্দ্র নিয়ে, যে স্থানটির নাম সবাই এক নামে চেনে, ইসলামপুর হিসেবে। শ্রোতা বন্ধুরা, ইসলামপুরকে যদি আমরা ঢাকা তথা সমগ্র বাংলাদেশের বাণিজ্যের ধমনী বলি তবে বোধহয় বিন্দুমাত্র বাড়িয়ে বলা হবে না। একটি জীবন্ত শরীরের ধমনী যেভাবে রক্ত প্রবাহ সচল রাখে, জীবনকে টিকিয়ে রাখে, ঠিক তেমনি ইসলামপুর প্রতিদিন কোটি কোটি টাকার বস্ত্রের প্রবাহ সচল রেখে টিকিয়ে রেখেছে আমাদের দেশের পোশাক আর বস্ত্র খাতকে। বুড়িগঙ্গা নদীর উত্তর তীর ঘেঁষে গড়ে ওঠা এই এলাকাটি শুধু ঢাকা শহরের প্রাচীনতম ব্যবসা কেন্দ্রই নয়, এটি বর্তমান বাংলাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি বাজার। আজ আমরা এই কোলাহল মুখর রাজপথ আর গলিগুলোর ভেতরে লুকিয়ে থাকা চারশত বছরের ইতিহাস আর বর্তমানের ব্যস্ততার গল্পগুলো এক এক করে তুলে ধরব। শ্রোতাসঙ্গীরা, ইতিহাসের পৃষ্ঠা উল্টালেই আমরা দেখতে পাই মোগল আমলে যখন ঢাকাকে সুবা বাংলার রাজধানী ঘোষণা করা হয় তখন থেকেই এই অঞ্চলের ভাগ্য বদলে যেতে শুরু করে। মোগল সুবাদার ইসলাম খান চিশতির নামানুসারে এই ঐতিহাসিক এলাকার নামকরণ করা হয়েছিল ইসলামপুর। সুবাদার ইসলাম খান যখন এই অঞ্চলে তাঁর শাসন কেন্দ্র ও বাসস্থান গড়ে তোলেন তখন স্বাভাবিকভাবেই নদীপথের সুবিধার কারণে বুড়িগঙ্গা তীরবর্তী এই অঞ্চলটি ব্যবসা বাণিজ্যের প্রধান কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে। মোগল আমলের সেই শুরু, আর আজ পর্যন্ত তার জৌলুস কমেনি এবং দিন দিন তার আরও শাখা প্রশাখা মিলেছে। নদীপথে দূর দূরান্ত থেকে বড় বড় নৌকা আর বজরা এসে ভিড়ত এখানে, আসত মুসলিনসহ নানা রাজকীয় বস্ত্র। কালের বিবর্তনে সেই নৌকা আর ঘাট হয়তো বদলে গেছে, কিন্তু ব্যবসার সেই আদি ও অটুট ঐতিহ্য আজও এক চুলও ম্লান হয়নি। হ্যাঁ শ্রোতাসঙ্গীরা, সকালের সোনালি রোদ যখন বুড়িগঙ্গার জল ছুঁয়ে ইসলামপুরের পিচ ঢালা রাস্তায় এসে পড়ে তখন থেকেই এখানকার রূপ বদলে যেতে শুরু করে। ঢাকা শহরের অন্য অনেক এলাকা যখন অলস সকালে ঘুম থেকে জাগে, ইসলামপুর তখন পুরোপুরি সচল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত ট্রাক, ভ্যান আর ঠেলাগাড়ির আনাগোনা শুরু হয়ে যায়। কুলি আর শ্রমিক ভাইদের কপালে জমে ওঠা ঘাম আর

0: ব্যস্ত মানুষের চঞ্চল পায়ের শব্দে মুখরিত হয়ে ওঠে চারপাশ। কাপড়ের বড় বড় গাঁট নামানো, স্তূপ রাখা আর দূর দূরান্তের পাইকারি ক্রেতাদের সাথে দরাদরি, এই নিয়েই ইসলামপুরের সকাল। আপনি যদি ইসলামপুরের কোনো একটি গলিতে পা রাখেন, তবে আপনার চোখ ধাঁধিয়ে যাবে কাপড়ের বৈচিত্র্য দেখে। কি নেই এখানে! ঐতিহ্যবাহী সুতি শাড়ি, জামদানি, সিল্ক, জর্জেট থেকে শুরু করে আধুনিক ডিজাইনের থ্রি পিস, থান কাপড়, শার্ট, প্যান্টের পিস, লুঙ্গি, চাদর কিংবা বিছানার সামগ্রী, সবকিছুর এক বিশাল সমুদ্র এই ইসলামপুর। গুলশান বনানীর অভিজাত শপিং মল থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ হাট বাজার, সব জায়গার কাপড়ের যোগানের উৎস কিন্তু ঘুরে ফিরে এই একটি স্থান। বাংলাদেশের টেক্সটাইল মিল বা তাঁত শিল্পের উৎপাদিত কাপড়ের সিংহভাগই বিক্রির জন্য প্রথমে এই বাজারে এসে পৌঁছায়। ইসলামপুরের বাণিজ্যের পরিধি ও প্রভাব অনুধাবন করতে হলে বন্ধুরা এখানকার বাজারগুলোর দিকে তাকাতে হবে। বলা হয়ে থাকে ইসলামপুরের প্রতিদিন গড়ে শত কোটি টাকারও বেশি লেনদেন হয়। এই বিশাল অঙ্কের অর্থনৈতিক কর্মকাণ্ডের পেছনে রয়েছে হাজার হাজার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী এবং লক্ষাধিক শ্রমিকের অক্লান্ত পরিশ্রম। এটি কেবল একটি পাইকারি বাজার নয়, এটি এমন এক অর্থনৈতিক শক্তি ঘর যার সামান্যতম উঠানামা দেশের সামগ্রিক মুদ্রা বাজারে এবং সাধারণ মানুষের পোশাকের মূল্যের উপর সরাসরি প্রভাব ফেলে। শ্রোতা সঙ্গীরা, ইসলামপুরের বাজার যদি কোনো কারণে একদিনের জন্য থমকে দাঁড়ায়, তবে তার ধাক্কা গিয়ে পৌঁছায় দেশের সুদূর প্রান্তের বস্ত্র ব্যবসায়ীদের দৌড় গড়ায়। ইসলামপুরের এই যে অর্থনৈতিক চালিকা শক্তি, এর পিছনে আরেকটি বড় কারণ হল এর ভৌগোলিক অবস্থান। বুড়িগঙ্গা নদীর তীরবর্তী সদরঘাট লঞ্চ টার্মিনালের একেবারে কোল ঘেঁষে অবস্থিত, ফলে নদীমাতৃক বাংলাদেশের দক্ষিণাঞ্চলসহ দেশের যে কোনো প্রান্ত থেকে নৌপথে খুব সহজেই এখানে পণ্য পরিবহন করা যায়। যুগ যুগ ধরে এই নদীপথে ইসলামপুরের বাণিজ্যের গতিকে সচল ও সাশ্রয়ী রাখতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে আসছে। যদিও বর্তমান সময়ে সড়কপথের উন্নয়ন হয়েছে, তবু বুড়িগঙ্গার শীতল হাওয়া আর নদীকেন্দ্রিক বাণিজ্যের সেই আদি আমেজ আজও ইসলামপুরের বাতাসে মিশে আছে। ব্যস্ত বাণিজ্যিক এলাকার পাশাপাশি ইসলামপুর কিন্তু সংস্কৃতির দিক থেকেও অত্যন্ত সমৃদ্ধ।
1: শুনলাম নগর পাঁচালী। একটি শহর বা মহানগর মানে শুধু দালান কোঠা নয়, বরং তা হওয়া উচিত মানুষের স্বাস্থ্যকর, নিরাপদ ও বাসযোগ্য জীবনধারার নিশ্চয়তা রক্ষা করা, তাই না? একটি শহর তখনই সুন্দর হয়ে উঠতে পারে তার ভৌত অবকাঠামোর পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ সমান গুরুত্ব পায়।
2: বন্ধুরা, এবারের পর্ব নগর প্রকৃতি, শুনব পাখির কলধ্বনি নিয়ে প্রতিবেদন। গবেষণা ও গ্রন্থনা এম এম রাশেদ রাব্বি আর তা পড়ে শোনাচ্ছেন মোহাম্মদ শামসুদ্দিন খালিদ।
3: ঢাকা এক অনিঃশেষ ব্যস্ততার নগরী। এখানে সকাল মানেই ছুটে চলার এক নতুন দিন, আর রাত মানেই ক্লান্ত শরীরের নিঃশব্দ আত্মসমর্পণ। কংক্রিটের দেয়াল, উঁচু দালান, ধোঁয়া আর শব্দের ভিড়ে এই শহর যেন প্রতিনিয়ত নিজেরই ছন্দ হারাতে বসেছে। তবু এই অবিরাম কোলাহলের মধ্যেও খুব ভোরে যখন পূর্বাকাশে প্রথম আলো ফুটতে শুরু করে, ঢাকা তখন নিজেকে নতুন করে আবিষ্কার করে পাখিদের কলতানে। প্রথম প্রহরের সেই নরম আলোয় যখন বাতাসে থাকে শিশিরের শীতলতা, তখনই শুরু হয় এক অদৃশ্য সঙ্গীত অনুষ্ঠান। শহরের অলিগলি, পার্ক, পুরনো গাছের ডালপালা, সবখানেই যেন জেগে ওঠে এক সুরের জগৎ। চড়ুইয়ের ক্ষুদ্র অথচ চঞ্চল ডাক, দোয়েলের মিষ্টি সুর, শালিকের ব্যস্ত কণ্ঠ আর কাকের কর্কশ অথচ পরিচিত আহ্বান, সব মিলিয়ে তৈরি হয় এক বিস্ময়কর সিম্ফনি। মাঝে মাঝে সুর মেলায় বুলবুলি, কোকিল আর বউ কথা কও। এই সুর যেন কোনো যন্ত্রে বাঁধা নয়, কোনো নিয়মে গড়া নয়, এ যেন প্রকৃতির নিজস্ব ভাষা যা মানুষের হৃদয়ে সরাসরি পৌঁছে যায়। ক্লান্ত নগরবাসী যদি এক মুহূর্ত থেমে এই সুর শোনে, তবে হয়তো সে খুঁজে পাবে হারিয়ে যাওয়া এক টুকরো শান্তি, এক বিন্দু নির্মল আনন্দ। একসময় এই ঢাকা ছিল পাখিদের স্বর্গভূমি। বিস্তৃত মাঠ, জলাশয়ের ঢেউ আর ছায়া ঘেরা বৃক্ষরাজি ছিল তাদের আপন আশ্রয়। আকাশ ছিল উন্মুক্ত, বাতাস ছিল নির্মল, কিন্তু সময়ের সাথে সাথে নগরায়নের নির্দয় স্পর্শে সেই স্বর্গ ক্রমে সংকুচিত হয়ে পড়েছে। কেটে ফেলা হয়েছে গাছ, ভরাট হয়েছে জলাশয়, আর আকাশ ঠেকে গেছে তার কংক্রিটের জালে। তবুও ধোঁয়ার ঘন চাদর, শব্দের নিরন্তর আঘাত আর খাদ্যের অভাব সবকিছুর সঙ্গে লড়াই করে তারা টিকে আছে, পাখিদের দল। তারা আজও বাসা বাঁধে মানুষের বাড়ির কার্নিশে, গাছের অবশিষ্ট ডালে কিংবা বৈদ্যুতিক তারের ওপর। তারা এখনো ভোরে গান গায়, নগরবাসীর ঘুম ভাঙায়। এই গান যেন শুধু গান নয়, এ যেন জীবনের ঘোষণা, অস্তিত্বের প্রতিধ্বনি। পাখিরা যেন আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতি এখনো বেঁচে আছে, এই শহরের প্রাণ এখনো নিঃশেষ হয়ে যায়নি। পাখিদের কলতান শুধু পরিবেশের সৌন্দর্য বাড়ায় না, এটি মানুষের মানসিক স্বাস্থ্যের জন্যও এক অনন্য আশীর্বাদ। ব্যস্ততা, দুশ্চিন্তা আর যান্ত্রিক জীবনের ক্লান্তি থেকে মুক্তি পেতে এই সুরের কোনো বিকল্প নেই। এটি আমাদের মনে জাগায় সংবেদনশীলতা, জাগায় প্রকৃতির প্রতি ভালোবাসা। পাখিদের কণ্ঠ যদি একদিন স্তব্ধ হয়ে যায়, তবে এই শহরের কোলাহল অর্থহীন হয়ে পড়বে। তাই আসুন আমরা শুনি, আমরা বুঝি আর আমরা রক্ষা করি এই পাখিদের কলতান, কারণ এই ক্ষুদ্র কণ্ঠগুলোতেই লুকিয়ে আছে আমাদের নগরীর সবচেয়ে নির্মল সুর, সবচেয়ে মানবিক স্পন্দন।
1: শুনলাম নগর প্রকৃতি। মধুরা চলুন এবার যাওয়া যাক যাত্রাপথের খবরাখবর নিয়ে শোভাযাত্রা পর্বে। প্রথমেই শুনি রেলপথের খবর। ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে মহানগর প্রভাতী ছেড়ে যায় সকাল 7:45। সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে বিকেল 4:30। ঢাকা থেকে পারবত এক্সপ্রেস সিলেটের উদ্দেশ্যে যায় সকাল 6:30 এবং দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে তিস্তা এক্সপ্রেস ছেড়ে যায় সকাল 7:30। কিশোরগঞ্জের উদ্দেশ্যে এগারো সিন্ধুর এক্সপ্রেস ছেড়ে যায় সন্ধ্যা 7:45। নোয়াখালীর উদ্দেশ্যে উপকূল এক্সপ্রেস ছেড়ে যায় বিকেল 3:10। আর বন্দরনগরী কক্সবাজারের উদ্দেশ্যে কক্সবাজার এক্সপ্রেস ছেড়ে যায় রাত 10:30। সুন্দরবন এক্সপ্রেস ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় সকাল 8:00। পদ্মা সেতু হয়ে রাজশাহীর উদ্দেশ্যে মধুমতি এক্সপ্রেস ঢাকা ছেড়ে যায় বেলা 3:00। এবং সীমান্ত শহর বেনাপোলের উদ্দেশ্যে বেনাপোল এক্সপ্রেস ছাড়ে 11:45।
2: এছাড়াও লঞ্চে করে যারা দেশে দক্ষিণাঞ্চলে যেতে চান তাদের জানিয়ে রাখি, বরিশাল ভোলা পিরোজপুর চাঁদপুর পটুয়াখালী বরগুনা বাবুগঞ্জের পথে বিভিন্ন লঞ্চ ঢাকা সদরঘাট থেকে সন্ধ্যায় ছেড়ে যাবে। যাত্রা পথে অবশ্যই মাস্ক পরুন। আপনাদের যাত্রা শুভ হোক।
1: বন্ধুরা, শেষ হইল আজকের অনুষ্ঠানের সময়টুকু। যাবার আগে বলি, গ্রীষ্মের অত্যাচারী তাপ থেকে একটু স্বস্তি দিতে দীর্ঘ প্রতীক্ষিত বর্ষাকাল আসছে। একটি গরম ও আর্দ্র দিন বৃষ্টির কিছুটা আনন্দদায়ক হয় বটে, তবে এটা ভাইরাস এবং রোগের আধিক্য নিয়ে আসে বর্ষাকাল, যা আপনার এবং আমার পরিবারের জন্য গুরুতর স্বাস্থ্যের ঝুঁকি তৈরি করে। তাই বিশুদ্ধ পানি পান করবেন, মনে রাখবেন সচেতনতাই সুস্বাস্থ্যের প্রথম ধাপ।
2: বন্ধুরা, আমরা সময়ের একেবারে শেষ প্রান্তে। সবার জন্য শুভকামনা রেখে বলে যাই শেষ কথাগুলো। আজকের অনুষ্ঠানটি গ্রন্থনা ছিলেন লিয়াকত আলী খান, উপস্থাপনায় ছিলাম আমি রফিকা বিনতে জাহেদ এবং লিয়াকত আলী খান, প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রকৌশল সহযোগিতায় হাফিজা আক্তার, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন।

আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি সৈয়দা শাহান আরা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সিঙ্গাপুর কানাডা নয়, তাঁর সরকার বেটার বাংলাদেশ করতে চায়, এজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। গতরাতে কক্সবাজারের স্থানীয় একটি হোটেলে এক সুধীর সমাবেশে প্রধানমন্ত্রী একথা বলেন। এ সময় কক্সবাজার শহরকে পরিচ্ছন্ন নগরী করার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করা ও কক্সবাজারে মেরিন বিশ্ববিদ্যালয় স্থাপন করার কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রতিবার বাজেট ঘোষণার পর নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও এবার বাড়েনি। মানুষকে ভালো রাখার জন্য সরকার 60টি নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর ট্যাক্স প্রত্যাহার করে নিয়েছে। তিনি গতকাল কক্সবাজারে দিনব্যাপী সফরের অংশ হিসেবে কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের পাতলি খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেন। পরে প্রধানমন্ত্রী কক্সবাজারে ডুলা হাজারা সাফারি পার্ক পরিদর্শন করেন এবং মালুমঘাট সংরক্ষিত বনে একটি গর্জন গাছের চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এছাড়া কক্সবাজারে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী পেকুয়া উপজেলায় মেহেরনামা বাজারপাড়া এলাকায় 24 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন। পরে প্রধানমন্ত্রী ওয়াসিম আকরামের পরিবারের সাথে দেখা করেন এবং তাদের খোঁজ খবর নেন। তিনি ওয়াসিমের পরিবারের সদস্যদের হাতে 20 লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেন। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারে নবগঠিত পেকুয়া পৌরসভা ও নবগঠিত মাতামোহরি উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়ায় এক জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভাষণে প্রধানমন্ত্রী বলেন, নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চায় তার সরকার। এ সময় তারেক রহমান চকরিয়া কক্সবাজার সড়ক 4 থেকে 6 লেন করার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে চাষিরা যেন ন্যায্য মূল্য পান সেজন্য শিগগিরই লবণের দাম নির্ধারণ করে দেওয়া হবে বলে জানান। দেশে 10টি জেলা সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ আনুষ্ঠানিকভাবে চালু করা হচ্ছে। জরুরি রেসপন্স ও মহামারী প্রস্তুতি প্রকল্পের আওতায় এসব আইসিইউ স্থাপন করা হচ্ছে। আজ এসব হাসপাতালের আইসিইউ কার্যক্রম উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ শাকাওয়াত হোসেন। সকালে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রধান উদ্বোধনী অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে বাকি 9টি হাসপাতাল ভার্চুয়ালি যুক্ত থাকবে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তির কৃত্রিম মেরুকরণকে ভেঙে দিয়ে যেভাবে ফ্যাসিবাদকে বিদায় করা হয়েছে সেভাবেই যে কোনো কৃত্রিম বয়ানকে রুখে দেওয়া হবে। তিনি গতকাল রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দেশ পুনর্গঠনে স্বাক্ষরিত জুলাই সনদের বাস্তবায়ন শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইতিহাসের সত্যকে উন্মোচিত করে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি গড়ে তুলেছিলেন, যা দেশের মানুষের ভাষাগত ও সাংস্কৃতিক ঐতিহ্যকে স্পষ্ট করে দেয়। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের বৈঠক আজ বিকেল 3টায় আবার বসছে। এর আগে গত বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। খেলার খবর ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত ব্রাজিল মরক্কোর মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। ক্রিকেট। আজ ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশের লক্ষ্য নিয়ে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। খেলাটি বেলা 11টায় শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। 2-0 এগিয়ে থেকে ইতোমধ্যে 3 ম্যাচ সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। এদিকে ইংল্যান্ডে আইসিসি নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে আজ
নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। বার্মিংহামে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া, আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়। বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন বিশেষ অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ, সঞ্চালনায় মোহাম্মদ লিয়াকত আলী।

0: সুপ্রিয় শ্রোতা দর্শক, একটি দেশ শক্তিশালী সমৃদ্ধশালী করতে গেলে, গড়তে গেলে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হলো শিক্ষা। শিক্ষার উপর গুরুত্ব দিয়েই বর্তমান সরকার তাদের নির্বাচন ইস্তেহার তৈরি করেছেন এবং বাংলাদেশকে বিশ্বের সাথে তাদের চাল চলনের জন্যে, বিশ্বের সাথে তাদের সমন্বয় করার জন্যে তিনি শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। আজকে এই শিক্ষার এই উন্নতিকল্পে আজকে আমরা এখানে দুজন বিশেষ ব্যক্তিদের আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। এখানে উপস্থিত আছেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর ডক্টর সাফিল শাহীন, আর উপস্থিত আছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জনাব হাসনাত আলী। আপনাদেরকে স্বাগত। আপনারা জানেন যে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের একটি স্লোগান সারা বাংলাদেশে আজকে আলোড়িত হচ্ছে, সেটা হলো সবার আগে বাংলাদেশ। এই ব্যাপারে প্রথম আপনার একটা মন্তব্য জানতে চাচ্ছি।
1: এই কথাটি, এই ভাবনাটি, এই দর্শনটি, এই ন্যারেটিভটি বাংলাদেশের শুরু থেকে হওয়া উচিত ছিল যে সবার আগে বাংলাদেশ। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি যখন এই বিষয়টিকে তিনি যখন নিয়ে আসলেন সবার উপর বাংলাদেশ, এটা কিন্তু একটা নতুন অনুরণ তৈরি করেছে, ব্যঞ্জনা তৈরি করেছে সকল স্তরের মানুষের কাছে এবং নিজেকে নিজের পরিচয়ের জায়গা থেকে উদ্বুদ্ধ করছে। আমরা মনে করি এটা শিক্ষাক্ষেত্রে, শিল্পক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে আমাদের এই যে উদ্দীপনা, এই যে অনুপ্রেরণা, এটাকে আমাদের ধারণ করা উচিত, আমাদের এটাকে বাস্তবায়ন করা উচিত।
0: আপনি কিভাবে চিন্তা করছেন যে নির্বাচন ইস্তেহার ছিল এই সরকারের শিক্ষার মান উন্নয়ন করা, গবেষণা ধর্মী শিক্ষা করা, বিশ্বের সাথে শিক্ষাকে, আমাদের শিক্ষাকে একটা লিয়াজো তৈরি করা, এই ব্যাপারে আপনার বিশ্ববিদ্যালয়ে আপনি কি ধরনের পরিকল্পনা নিচ্ছেন?
1: এটা পরিষ্কার যে আমরা শিক্ষার ক্ষেত্রে আমাদের যে প্রত্যেকের এই যে বক্তব্য এখন সরকারের, দলের, মাননীয় প্রধানমন্ত্রীর, যে আমরা শিক্ষাক্ষেত্রে প্রথমে আগে প্রাথমিক শিক্ষাকে কিন্তু আমরা সবাই মনে করি যে প্রাধান্য দেওয়া উচিত। প্রাধান্য মানে গুরুত্ব। এই গুরুত্ব সম্পর্কে যে ব্যাখ্যাটা আছে, সেই ব্যাখ্যাটা হচ্ছে যে এর গুণগত মানকে তৈরি করা। আমি বলছি প্রাথমিক বলতে কি, কিন্তু প্রাথমিক অথবা আপনার উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে যে উচ্চ শিক্ষা, যেটা বিশ্ববিদ্যালয় যেখানে আমরা এখন কাজ করছি, সব জায়গায় এই শিক্ষার যে গুরুত্ব, গুণগত মান, উৎকর্ষতা, এই উৎকর্ষতার জন্য আমরা সকলেই কিন্তু উঠে পড়ে লেগেছি। এই গুণগত মানগুলোর বিষয়টা হচ্ছে যে আপনার মূল দেখতে হবে যে শুধুমাত্র বিল্ডিং গুলো নয়, ঘর না, দামি দামি ঘর তৈরি করো না, এখানে আপনাকে দেখতে হবে যে যোগ্য যে শিক্ষা প্রণালী, আপনার দেখতে হবে প্রশিক্ষণ শিক্ষকদের জন্য। আর আমার ব্যক্তিগত ভাবে একটা বিষয় মনে হয় যে আমাদের পরিবেশটাকে তৈরি করতে হবে। তার পরিবেশের জন্য আমাদের যেগুলো উদ্যোগ নিতে হবে, যেমন ধরেন আমাদের সময় ছোটবেলায় আমরা দেখেছি যে উপজেলায় হোক, গ্রামে হোক, লাইব্রেরি ছিল, পাঠাগার এবং ক্লাব ছিল, শিক্ষার, সংস্কৃতির, খেলাধুলার, এই বিষয়গুলোকে নিয়ে সমন্বিত ভাবে একত্রে কাজ করতে হবে।
0: ধন্যবাদ। আমরা এখন চলে যাচ্ছি আমাদের নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সাহেবের কাছে। তো আপনার বিশ্ববিদ্যালয়ে বর্তমান যে আমাদের সবার আগে বাংলাদেশের যে স্লোগানটা এবং বাংলাদেশকে উন্নতি করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা বিশাল ভূমিকা থাকে, তো সেই ক্ষেত্রে আপনার বিশ্ববিদ্যালয় কি ধরনের ভূমিকা নেওয়ার চেষ্টা করছেন?
2: ধন্যবাদ আপনাকে। সবার আগে বাংলাদেশ এই স্লোগানটা জন্যই তো আমরা একাত্রে রক্ত দিয়েছিলাম। বাংলাদেশ শোষিত হতো, বাংলাদেশ বঞ্চিত হতো, উন্নয়ন বঞ্চিত হতো, অর্থনৈতিকভাবে বঞ্চিত হতো, শিক্ষায় বঞ্চিত হতো, বাংলাদেশকে সবার উপরে দেখা হতো না, বরং পশ্চিম পাকিস্তানকে সবার আগে দেখা হতো। স্বাধীন করলাম দেশ, আমাদের প্রত্যাশা ছিল যে সবার আগে বাংলাদেশ ধারণাটাকে বুকে ধারণ করে আমরা সামনের দিকে যাব। কিন্তু আমরা কি দেখলাম, স্বাধীনতার পরপরই সবার আগে বাংলাদেশের চেয়ে সবার আগে পরিবার হয়ে গেল, সবার আগে দল হয়ে গণতন্ত্র থেকে বাকশাল হলো, সবার আগে দেশ না হয়ে লুটপাটতন্ত্র কায়েম হলো, সবার আগে দেশ না হয়ে মানুষ ভাত পায় না, দুর্ভিক্ষ হয়, অনাহারে থাকে, নর্থ বেঙ্গল আমরা যারা বসবাস করি সেই এলাকা বঞ্চিত থাকে, এ সমস্ত চিত্র দেখলাম ওই সবার আগে বাংলাদেশ স্লোগানটাকে ধারণ না করার কারণে। 75-এর পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউল স্বাধীনতার ঘোষক সবার আগে বাংলাদেশ ধারণ করলেন এবং তিনি প্রমাণ করলেন পঞ্চম সংশোধনীর মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে দিয়ে, যে গণতন্ত্রের জন্য লড়াই করলাম সেই গণতন্ত্রকে হত্যা করে যে সবার আগে পরিবার, সবার আগে দল, সবার আগে ক্ষমতাকে, নীতিকে গ্রহণ করা হলো, সেটাকে ছুঁড়ে ফেলে দিয়ে উনি আবার জনগণের কাছে ফিরে গেলেন, দেশকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করলেন, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করলেন, জাতিকে উদ্বুদ্ধ করলেন, দেশকে অগ্রাধিকার দিলেন। এরপরে বেগম খালেদা জিয়া সবার উপরে বাংলাদেশ নারী নেতৃত্ব বলেন, খাল খনন বলেন, অনেকগুলো অসাধারণ কাজ করলেন। এরপর আবার গত 18 বছর আবারও ফিরে গেলেন সেই স্বাধীনতার পরপর সবার আগে পরিবার, এক পরিবারের প্রায় 42 জন সংসদ সদস্য, মন্ত্রী, ঢাকার মেয়র, ব্যাংকের মালিক, লুটপাটতন্ত্র, বেগমপাড়া, দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে গেল, সবার আগে যদি বাংলাদেশকে ধারণ করতাম তাহলে এগুলো হওয়ার কথা নয়। জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, উনি স্লোগান দিয়েছেন সবার আগে বাংলাদেশ। আমি খুশি বাংলাদেশের মানুষ হিসেবে, এই দেশে জন্মগ্রহণ করা একজন সন্তান হিসেবে আমি আশা করি যে স্লোগানটি আছে, এই স্লোগানটি কাজে কর্মে তার রাষ্ট্রীয় নীতি গ্রহণ করার মধ্য দিয়ে উনি বাস্তবায়ন করে প্রমাণ করবেন তার বাবা যেটি করেছিলেন প্রমাণ করেছিলেন, সেই প্রমাণটা সন্তান হিসেবে তার প্রমাণ করার সময় এসেছে এবং তিনি করছেন। অন্তত আচরণে, তার সাধারণ জীবনযাপনে, রাস্তাঘাটে চলার ক্ষেত্রে, শুদ্ধাচারের ক্ষেত্রে, তিনি অন্তত বাংলাদেশের রাজনীতিতে যে এক ধরনের ভ্যানিটি প্রধানমন্ত্রীদের বা মন্ত্রীদের যে ভ্যানিটি, সেখান থেকে বের হয়ে এসে নিজে গাড়ি ড্রাইভ করছেন, নিজের পয়সায় তেল ব্যবহার করছেন, নিজের গাড়িটা নিজে ব্যবহার করছেন, এই যে একটা পজিটিভ গেস্টচার, এটা কেন কখন করা যায়? যখন মনে করা যায় যে এই দেশটা সবার উপরে, দলটি সবার উপরে নয়, দলের আদর্শ সবার উপরে নয়, দলবাজি সবার উপরে নয়, বরং একটি রাষ্ট্রকে আর্থিকভাবে সক্ষমতার চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে হলে এই দেশটা ভালোবাসা, দেশ মাতৃকাকে ভালোবাসা খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি। আমরা 52 ভাষায় সবার আগে বাংলাদেশ বুকে ধারণ করেছি, 6 দফা আন্দোলন করেছি, 71-এ মুক্তিযুদ্ধ করেছি, 90-এ সাত বিরোধী আন্দোলন করেছি, স্বৈরাচার মুক্ত করেছি, 24-এ আমার সন্তানরা রক্ত দিয়ে এই ঢাকার রাজপথে এখনো রক্তের গন্ধ পাওয়া যায়, এই বাংলাদেশ টেলিভিশনের সামনে আপনি গেলে পোড়া গন্ধ আপনি পাবেন, সেই বাংলাদেশে সবার আগে বাংলাদেশ হবে এবং সেই বাস্তবায়নটা মানুষ দেখতে চায়। শুধু স্লোগান নির্ভর কোনো মিথ তৈরি করে জাতি বহুবার বিভ্রান্ত হয়েছে, সেই বিভ্রান্তির থেকে মানুষ মুক্তি পাবে বর্তমান সরকারের নেতৃত্বে, বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে। সীমাবদ্ধতা অনেক, এটাকে অস্বীকার করার কিছু নাই। আর সবার আগে বাংলাদেশ স্লোগানটা যদি আপনি বাস্তবায়ন করতে চান, তো শিক্ষায় স্বাধীনতার 53 বছর 54 বছর চলে গেছে, এখন পর্যন্ত বাজেটে জিডিপির 2% টাচ করতে পারেনি, আপনি শিক্ষা ছাড়া একটি জাতিকে সমৃদ্ধ করবেন কি করে? আমার ভাই বলছেন যে মান উন্নত করতে হবে, কি করে উন্নত করবেন, কি করে উন্নত করবেন যেখানে গবেষণা বরাদ্দ নাই, কি করে উন্নত করবেন যেখানে বিদেশের ল্যাবের টিকা উৎপাদন হয় সেখানে গবেষণা করার জন্য ল্যাবের সামগ্রী কিনতে পাওয়া যায় না, আপনি বিজ্ঞান চর্চা করবেন, বিজ্ঞান শিক্ষা করবেন, চতুর্থ শিল্প বিপ্লবের মধ্যে আছি, পঞ্চম শিল্প বিপ্লব করা নাচ্ছে দরজায়, আমার গ্রামের স্কুলগুলোতে যান আপনি, ল্যাবগুলোর সক্ষমতা দেখেন। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে ওনার সরকার ঘোষণা করেছে শিক্ষাক্ষেত্রে স্বাস্থ্যক্ষেত্রে সর্বোচ্চ বরাদ্দ আপনি দেবেন, এই বরাদ্দ প্রদানের ক্ষেত্রে শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য শিক্ষক প্রশিক্ষণটা খুবই জরুরি, খুবই জরুরি। গতানুগতিক কোনো শিক্ষা ব্যবস্থার মধ্যে না গিয়ে আমার দেশের চাহিদা কি, কোন জায়গায় কর্মসংস্থান হবে সেটাকে একাডেমি এবং ইন্ডাস্ট্রি এই দুটার মধ্যে কোলাবোরেশন করে প্রকৃত চাহিদা নির্ধারণ করে আপনি যদি গ্রাজুয়েট তৈরি করতে পারেন, তাহলে আজকে যে বেকার তৈরি হচ্ছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে, সেই বেকারত্ব একদিকে লাঘব করা যাবে, কর্মসংস্থান তৈরি করা যাবে, বিদেশের যে ভারত শ্রীলঙ্কা বা এই নেপাল বহু লোকজন বাংলাদেশে কাজ করে, দক্ষ জনশক্তি আমরা তৈরি করছি না বলে, অতএব বাজার চাহিদার সাথে সমন্বয় রেখে নতুন নতুন বিশ্ববিদ্যালয়গুলো তাদের যদি কারিকুলাম ঠিক করে, তাদের যদি সাবজেক্টগুলো ইন্ট্রোডিউস করে, তাহলে তো আমরা একদিকে বেকারত্ব দূরীভূত করতে পারবো, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের যে সম্পদটা বিদেশিরা নিয়ে যাচ্ছে সেটাকে আমরা সার্ভ করতে পারবো। অতএব গবেষণাটা খুবই গুরুত্বপূর্ণ। ইনফ্রাস্ট্রাকচার না হলে আপনি মানসম্মত লেখাপড়া দেবেন কোথায়? লাইব্রেরিতে পর্যাপ্ত বই যদি ভিসিরা কিনতে না পারে আপনি কি করে ছাত্রদেরকে শেখাবেন? ডিজিটাল ল্যাব যদি আপনি তৈরি না করেন, হাব যদি না তৈরি করেন, ইনকিউবেটর যদি আপনি তৈরি না করেন, কি করে আপনি উন্নত শিক্ষা আপনি দেবেন? অতএব ইনভেস্ট আপনাকে করতে হবে শিক্ষাতে, প্রচুর ইনভেস্ট করতে হবে। ইউনিসেফ বলছে যে জাতীয় বাজেটের জিডিপির 6% পর্যন্ত যদি আপনি বরাদ্দ না দেন, তো একটি দেশের শিক্ষা কখনো মানসম্মত পর্যায়ে যেতে পারে না।
0: আমি একটু বলি যে বর্তমান সরকার দেখলাম জিডিপির 5% শিক্ষাকে ওদের বরাদ্দ দেওয়ার একটা চিন্তা,
2: না এটা এত দরকার নেই, আপনি 3% যান না, আমার তো এখন 2-এর নিচে, আপনি যদি 3% বরাদ্দ দেন তাহলে সিনারিও চেঞ্জ হয়ে যাবে। আপনি যান না কেন 3% দেন? আমি তো এখন পর্যন্ত 2-কে টাচ করতে পারিনি স্বাধীনতার 54 বছরে, তাহলে আপনি যদি 3-এ যদি যান, তাহলে আমি আপনাকে কথা দিই এখানে লিয়াকত ভাই যে দেশের এই শিক্ষাঙ্গনের মানসম্মত শিক্ষা বা মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্নটা দেখেন এবং যে নির্বাচনী ইশতেহার দিয়েছেন, সেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে যে এডুকেশন উইথ ফান, এডুকেশন উইথ জয়, এই যে হ্যাপিনেস, এই জায়গা তো গুরুত্বপূর্ণ। দেখেন আমরা স্কুল করি, কলেজ করি, বিশ্ববিদ্যালয় করি, খেলার মাঠ কোথায়? আমরা যখন স্কুলে পড়তাম অ্যানুয়াল স্পোর্টস হতো, মাঠ নাই, স্পোর্টস হলো কি করে? কি করে একটা স্কুল তার খেলার মাঠ ছাড়া অনুমোদন পায়? কি করে একটা বিশ্ববিদ্যালয় তার খেলার মাঠ ছাড়া সেখানে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার অনুমতি পায়? কি করে সাংস্কৃতিক কর্মকাণ্ড ইয়ারলি কালচারাল ফেস্ট হতো সেগুলো ছাড়া আপনি একটা জাতিকে, আমার যে বাংলাদেশের যে চিরায়িত সংস্কৃতি সেটার বিকাশ আপনি ঘটাবেন কি করে সম্ভব? তত এই জায়গা থেকে বের হয়ে আসতে হলে কম্প্রেহেন্সিভ একটি প্ল্যান, দুঃখ করে আজকে আপনাকে বলি, স্বাধীনতার 54 বছরে আজ পর্যন্ত একটি শিক্ষানীতি আমরা তৈরি করতে পারিনি। কিভাবে সে আলু ভর্তা শিখাই, আবার খিচুড়ি রান্না করা শিখাই, আবার প্রশিক্ষণের জন্য কে আবার বিদেশে যায়, এরকম করে আমরা রাষ্ট্রীয় সম্পদ অপচয় করেছি, জাতিকে বিভ্রান্ত করেছি। আমার কেন জানি মনে হয় যারা শিক্ষা ব্যবস্থাপনার সাথে জড়িত বা শিক্ষানীতি প্রণয়নের সাথে জড়িত তাদের সন্তানরা কি এই দেশে লেখাপড়া করে? আমার সন্তান তো পড়ে, কষ্টটা আমি বুঝি যখন শিক্ষাঙ্গনে গেলে আমার সন্তানরা দেখি মানহীন একটি প্রতিষ্ঠানে লেখাপড়া করছে, নাম বড়, অনেক কিছু সুযোগ সুবিধা অপ্রতুল। তাদের সন্তানরা যদি পড়তেন এখানে, যারা নীতি নির্ধারণ করেন, পলিসি মেকার, নিশ্চয়ই তারা এগুলো করার জন্য খুবই আগ্রহী হতেন, যেটা আগ্রহী হন অন্যান্য কাজে। তাদের অধিকাংশ ছেলেমেয়েরা তো বিদেশের মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে, আমেরিকায়, কানাডায়, টাকার উৎস কোথায় আমি জানি না। যদি তাদের সন্তানকে যদি এই বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানোর যদি বাধ্যতামূলক করা যেত, আমি নিশ্চিত করে বলতে পারি আজকের শিক্ষা ব্যবস্থা যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখান থেকে অনেক ভালো একটা সিনারিও আমরা দেখতে পারতাম।
0: ধন্যবাদ। আমি একটু ইসরাফিল শাহিন ভাইয়ের কাছে যাচ্ছিলাম। আমাদের সমাজে যে জিনিসটা প্রচলিত হচ্ছে সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় তো সর্বোচ্চ বিদ্যাপীঠ এবং সব বাংলাদেশের সমস্ত মেধা সম্পন্ন লোকরাই তো বিশ্ববিদ্যালয়ে তারা অধ্যয়ন করেন এবং এখান থেকে তারা বিদেশে স্কলারশিপ নেন, ডিগ্রি নেন, দেশের উন্নয়নের জন্য বিভিন্ন গবেষণা চলে যাচ্ছেন। তো যেই জিনিসটা সমাজে খুব বেশি প্রচলিত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়ে গেলে এবং শিক্ষক দলাদলি রাজনীতির জন্যই আজকে অনেকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা একটু মুখ থুবড়ে পড়ে, তো এই ক্ষেত্রে আপনার মন্তব্য কি?
1: শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপনি বলছেন যে এটা
0: একটা দলীয় বা একটা স্বজন প্রীতি, যার ফলে মেধা সম্পন্ন ছেলেরা বা ইয়াতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিছু আসতে পারতেছে না, এতে শিক্ষার মান হয়তো খারাপ হচ্ছে, এই ধরনের একটা।
1: সে তো যদি আপনার শিক্ষক নীতিমালা যদি না থাকে এবং মেধার ভিত্তিতে, যেটা আমরা সবাই মনে করি,
0: যেমন আমাদের প্রধানমন্ত্রী বলেছেন মান সম্পন্ন শিক্ষা ব্যবস্থা,
1: আমি সেটাই
0: গবেষণা ধর্মী শিক্ষা ব্যবস্থা চালু করছি।
1: আপনি যেটা বললেন পরিষ্কার কথা যে আপনি শিক্ষক নিয়োগের যে নীতিমালা হবে সে নীতিমালার মধ্যেই যাতে করে আমরা কম্প্রোমাইজ না করি, সে নীতিমালাটার মধ্যে যেন স্বচ্ছতা থাকে। মূল কথা হচ্ছে যে নীতিমালা তো করলে হবে না, যারা নীতিটাকে প্রয়োগ করে সেই প্রয়োগকারীদেরকে হতে হবে, সেই জায়গাটা থাকতে হবে, তাকে ইনসিওর করতে হবে যে আমি যোগ্য লক্ষ্যে এই শিক্ষা ব্যবস্থা নিয়ে আসবো। কথা দুটো, একটা হচ্ছে নীতিমালা অথবা সেই নীতিমালার যে মানদণ্ড অথবা তার যে মাত্রা, সেটা একটা পয়েন্ট। একটা পয়েন্ট হচ্ছে যে তারা বাস্তবায়ন করছি আমরা, এই বাস্তবায়নের মধ্যে আপনাকে দেখতে হবে যে আমাদের মধ্যে কতটা সে ধরনের সততা, দেশপ্রেম, নিষ্ঠা, সেগুলো যদি আমরা ইনসিওর করতে পারি, নিশ্চিত করতে পারি।
2: আমি একটু সাহেব সাথে আপনি যে প্রশ্ন করছেন ওখানে একটু আমার যাইতে খুব আগ্রহ।
0: বল
2: রাজনৈতিক বিবেচনা সঙ্গে আপনি যেটা বলছেন রাজনৈতিক বিবেচনায় শিক্ষক নিয়োগ গত 2-3 দশক আমাদের শিক্ষা ব্যবস্থার মানটাকে অনেক নিচে নেমে দিয়েছে, র্যাঙ্কিং এ আমরা থাকি না, তৃতীয় শ্রেণী পাশ করা লোকগুলোও রাজনৈতিক বিবেচনা অনেক সময় শিক্ষক হয়ে গেছে, বিশ্ববিদ্যালয়ে হওয়ার কথা ছিল না, এটি মেধাবীদেরকে অনেকাংশে আহত করেছে। দুই নম্বর যেটা হলো, আপনি ইদানিং দেখবেন সবাই অ্যাডমিন হতে চায়, কেউ শিক্ষক হতে চায় না। ডাক্তার হয়ে তারা অ্যাডমিন হতে চায়, শিক্ষক হতে চায় না। ইঞ্জিনিয়ার হয়ে তারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কাজ করতে চায় না, তারা যাই অ্যাডমিন হতে। আমি যে গবেষণাগার ব্যবহার করতে চাই, সেই গবেষণাগার ব্যবহার করার জন্য যে পর্যাপ্ত সুযোগ সুবিধা আমি চাই, জাতিকে আমি দিতে চাই পাঠ পঠন করে, সেই সুযোগ সুবিধা আদৌ সেখানে আছে কিনা সেটা নিশ্চিত করার জন্য যে মেশিনারিজ বা মেকানিজম, যে অর্থ বরাদ্দ দরকার, সেটা আমরা কতটুকু করছি, করতে পারছি, সেই বিষয়গুলো নিয়ে আমাদের ওয়ার্কআউট আছে কিনা আমি এখন পর্যন্ত নিশ্চিত নই। নতুন সরকার এগুলো করবে বলে আমি অন্তত আশা করছি। দুই নম্বর কথা হলো, আপনি চাকরিটাকে যদি, শিক্ষকতা পেশাটাকে যদি আপনি যদি লুক্রেটিভ না করেন, যদি খুব আগ্রহী না করেন, তা আসবে কেন? বর্তমানে শিক্ষকতায় তারা আসতে চায় না, এক নম্বর কথা। বর্তমান সমাজ ব্যবস্থায় শিক্ষকদের মর্যাদা, এর জন্য আমরাও অনেকাংশে দায়ী, আমাদের রাজনৈতিক দলগুলো দায়ী, কমে গেছে। দুই নম্বর কথা, একজন শিক্ষককে প্রকৃত মর্যাদাশীল করতে হলে আপনাকে আর্থিক সক্ষমতা তাকে দিতে হবে, সেই আর্থিক সক্ষমতার জায়গায় এই কন্টিনেন্টে যারা আছে তাদের মধ্যে সবচেয়ে লোয়েস্ট স্যালারি স্ট্রাকচার হলো বাংলাদেশের শিক্ষকদের। একজন প্রাইমারি শিক্ষক যিনি জয়েন করেন, উনি সহকারী শিক্ষক হিসেবে জয়েন করেন, 35 বছর চাকরি করার পরে সহকারী শিক্ষক হিসেবে রিটায়ারমেন্টে যান। আমার দেশের শিক্ষা ব্যবস্থার বেসমার্ক হলো প্রাইমারি। আমি কোথা থেকে ছাত্র পাই? ওই গ্রাম থেকে, প্রাইমারি স্কুল থেকে। তারপরে প্রাইমারি স্কুলের শিক্ষককে অসন্তুষ্ট রেখে তার সন্তুষ্টি নিশ্চিত না করে তাকে স্বপদে জয়েন করার পরে সারা জীবন একই পদে রেখে আপনি তার কাছ থেকে মানসম্মত শিক্ষা প্রত্যাশা করবেন, তেঁতুল গাছ লেগে ফজলি আম খাওয়ার মতো একটা অবস্থা, সেটি আমরা করছি। দুই নম্বর কথা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কথা যদি বলেন, তাদের মর্যাদাগত অবস্থা আপনি দেখেন না, বেতন দিচ্ছেন না, সম্মান দিচ্ছেন না, কোনো কিছু দিচ্ছেন। মেধাবীদেরকে এই পেশায় যদি আপনি আগ্রহী করতে না পারেন, নতুন নতুন বিশ্ববিদ্যালয় হবে, নতুন নতুন নির্বাচনে ইশতেহার হবে, মেধাবীরা যদি আপনি না আসে, আগ্রহী না হয়, তাহলে দেখবেন যে এক সময় এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এমনি অনেকাংশে বেকার তৈরি করার একটা অভিযোগ উত্থাপিত হচ্ছে, ভবিষ্যতে এটা আরো বেশি ত্বরান্বিত হবে। দেখেন, স্কলার প্রডিউস দ্য স্কলার, মেধাবী একজন মেধাবীকে তৈরি করে, তো মেধাবী তিনি উন্নত ভবিষ্যতের আশায় গবেষণা বা অন্য লেখাপড়ার জন্য বিদেশে চলে যাচ্ছে, তিনি আর আসছেন না, কারণ আমার দেশের যে স্যালারি স্ট্রাকচার বা আমার দেশের যে আর্থসামাজিক অবস্থা সেটি আমার সন্তানকে টানছে না বাংলাদেশে থাকার জন্য, একদমই টানছে না। তিনি তখন কি করছেন, তার চেয়ে কম মেধাবী মানুষ যখন তাকে ডমিনেট করছেন, তাকে নির্দেশ দিচ্ছেন, তখন তিনি মনের দুঃখে কষ্টে ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে, ফিরাতে পারছে না। সরকারকে উদ্যোগ নিতে হবে, যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চায়, ফার্স্ট ক্লাস ফার্স্ট ফ্যাকাল্টি ফার্স্ট, বিদেশে গবেষণা করছে, তাদেরকে প্রয়োজনীয় অতিরিক্ত সুযোগ সুবিধা দিয়ে আমার দেশের উন্নয়নের জন্য, আমার দেশের ল্যাবকে ডেভেলপমেন্ট করার জন্য, আমার দেশের গবেষণা কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য। দেখেন, একটা এগ্রিকালচার ইউনিভার্সিটি বাংলাদেশে আমার আছে, ধন্যবাদ জানাই তাদেরকে যে তারা আমাদের কৃষি ক্ষেত্রে, শস্য ক্ষেত্রে অভূতপূর্ব কিছু অবদান রেখে গেছেন, যার জন্য এখনো মহাদুর্যোগ কোভিডের মধ্যে আমরা খাদ্য সংকটে পড়িনি। এখনো সকালে যে শস্যটি বগুড়ায় মহাস্থান হাটে বিক্রি হয়, সকালবেলা ঢাকার মানুষ সেটা কিনতে পারে। এই কৃষক কিচ্ছু চায় না, এই সমস্ত হাইব্রিড বা এই ধরনের বিষয়গুলো কৃষি বিশ্ববিদ্যালয় করেছে, তার আদলে আরেকটি প্রতিষ্ঠানকে আমরা করতে পেরেছি বাংলাদেশে। আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি করছি, সেখানে বাংলা পড়াচ্ছি, আমি বাংলার বিরুদ্ধে নই, পড়াতেই হবে বাংলা ভাষা, কিন্তু আপনার মূল উদ্দেশ্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আপনি পড়াচ্ছেন নাট্যকলা, আপনি পড়াচ্ছেন বিজনেস, কেন রে ভাই, বিজনেস পড়ানোর জন্য তো অনেকগুলো প্রতিষ্ঠান আছে। আপনি দেশে একটা নাট্যকলা বিশ্ববিদ্যালয় করেন, একটা সঙ্গীত কলা বিশ্ববিদ্যালয় করেন, আপনি পারফর্মিং আর্টস বিশ্ববিদ্যালয় করেন রবীন্দ্র ভারতীর মতো, কোনো অসুবিধে নাই। কিন্তু আপনি বিশ্ববিদ্যালয় স্থাপন করলেন বিজ্ঞান চর্চার জন্য, প্রযুক্তি চর্চার জন্য, আপনি সেখানে পড়াচ্ছেন অন্য জিনিস, তাহলে আপনার উদ্দেশ্যের সাথে তো কাজের কোনো মিল নাই। এই একটা অবস্থা, সেই অবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে নিচের দিকে নিয়ে যাচ্ছে, সামনের দিকে নিয়ে যাচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্বের সবচেয়ে ভালো শিক্ষায় যেখান থেকে প্রোভাইড করা হয়, সেই শিক্ষার মক্কা বলা হয় যাকে, সেই লন্ডন, সেই ইংল্যান্ড, সেখানে থেকেছেন, ওনার নিজের মেয়ে সেখানে লেখাপড়া করেছেন, অতএব উনি জানেন যে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য কি কি দরকার, কি কি প্রয়োজন, সেই বিষয়টা যদি উনি স্বপ্ন দেখেছেন, নির্বাচনী ইশতেহারে গুরুত্ব দেবেন বলেছেন, আমি সেই স্বপ্নর বাস্তবায়ন, তাহলেই এই বাস্তবায়নটা যদি হয়, তাহলেই বুঝবো যে সবার আগে বাংলাদেশ স্লোগান এবং বাস্তবতা যখন একাকার হয়ে যাবে, অ্যালাইন হয়ে যাবে, তখন লিয়াকত ভাই এই শিক্ষা সংকট নিয়ে আপনার আর আমার সাইন বের বসে কথা বলবো।
1: আমি একটা পয়েন্ট বলি আপনাকে,
3: আমাদের সময় খুব সংক্ষেপ, খুব সংক্ষেপ,
1: যে একটা বিষয়, এটা আমার ব্যক্তিগত উপলব্ধি, যে আমাদের সকলেরই যদি শিক্ষার সাথে সংস্কৃতির একটা সমন্বয় না করি, সেটা মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, যে দেখবেন যে আপনি গানের শিক্ষক অথবা অন্যান্য এই যে ড্রয়িং এর শিক্ষক, গত সরকার কিন্তু বাদ দিয়ে দিয়েছে স্কুল থেকে। তো আমার মূল কথা হচ্ছে যে শিক্ষাটা কি, শিক্ষাটা শুধুমাত্র তো বই পড়া না, যে বইটি পড়ছি অঙ্কের অথবা ফিজিক্সের, এটার সাথে আপনাকে অ্যাকোমোডেট করতে হবে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে, যেটাকে আমরা বলি যে এক্সট্রা অর্ডিনারি কারিকুলাম, সেটা ছিল আমাদের আমাদের ছোটবেলায়। এটাকে আপনাকে আবার একটা সিলেবাসের মতো আনতে হবে, সেই প্রাইমারি স্কুল থেকে শুরু করে ট্রেনিং এর মধ্য দিয়ে, তা না হলে আপনার শিক্ষাটা তো আপনার হ্যাপিনেস তৈরি করবে না, প্লেজার তৈরি করবে না। শিক্ষার সাথে সংস্কৃতি কোনো বিরোধ নাই, সবার আগে যে বাংলাদেশ এটা তখনই সম্ভব যখন শিক্ষার সাথে সংস্কৃতিকে আপনি সমন্বয় করবেন।
3: ধন্যবাদ সুপ্রিয় শ্রোতা দর্শক, আপনাদের অশেষ ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আপনারা যারা শুনেছেন। আমাদের সবচেয়ে বড় কথা, সবার আগে বাংলাদেশ, এই মনোবৃত্তি নিয়ে সমস্ত ছাত্রছাত্রী তাদের মেধা নিয়ে বেরিয়ে আসুক, এই আশা ব্যক্ত করে আমাদের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ।

0: এতক্ষণ শুনলেন বিশেষ অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ। সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ লিয়াকত আলী, শব্দগ্রহণ ও সম্পাদনায় মাহমুদ রেজা, নির্দেশনায় ABM মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা, এবং আলোচনা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন।
1: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন নজরুল সঙ্গীত শুনবেন খুরশিদ হাসান খানের কণ্ঠে।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন। পথের শেষ কোথায়, শেষ কোথায়, কী আছে শেষে? বুলবুল ইসলামের কণ্ঠে।

রবীন্দ্রসঙ্গীত শুনছেন। জানি জানি তুমি এসেছো পথে মনের ভুলে, তাই হোক তবে তাই হোক। বুলবুল ইসলামের কণ্ঠে এবারের গান।

0: বুলবুল ইসলামের কণ্ঠে দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা।
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
2: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধু, এখন শুনবেন কিশোর কাডের গান। কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ নাসিরউদ্দিন তালুকদার। গানের কথা সাজিয়েছেন ও সুর করেছেন শিল্পী নিজেই।

মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদারের কণ্ঠে কৃষক কাটের গানটি শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 10টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি কেয়া ত্রিপুরা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সিঙ্গাপুর কানাডা নয়, তার সরকার বেটার বাংলাদেশ গড়তে চায়। এ লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। গতরাতে কক্সবাজারে স্থানীয় একটি হোটেলে এক সুধী সমাবেশে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। এ সময় কক্সবাজার শহরকে পরিচ্ছন্ন নগরী করার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর এবং কক্সবাজারে মেরিন বিশ্ববিদ্যালয় স্থাপন করার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রতি বছর বাজেট ঘোষণার পর নিত্য পণ্যের দাম বাড়লেও এবার বাড়েনি। মানুষকে স্বস্তি দিতে সরকার 7টি নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর থেকে ট্যাক্স প্রত্যাহার করে নিয়েছে। তিনি গতকাল কক্সবাজারে দিনব্যাপী সফরের অংশ হিসেবে কক্সবাজার সদরের পিএম খালি ইউনিয়নের পাতলি খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন পরবর্তী সমাবেশে একথা বলেন। পরে প্রধানমন্ত্রী কক্সবাজারের ডুলাহাজরা সাফারি পার্ক পরিদর্শন করেন এবং মালুমঘাট সংরক্ষিত বনে একটি গর্জন গাছের চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এছাড়া প্রধানমন্ত্রী পেকুয়া উপজেলায় মেহেরনামা বাজারপাড়া এলাকায় 24 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন। পরে প্রধানমন্ত্রী তার পরিবারের সাথে দেখা করেন এবং তাদের খোঁজ খবর নেন। তিনি ওয়াসিম আকরামের পরিবারের সদস্যদের হাতে 20 লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেন। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের নবগঠিত পেকুয়া পৌরসভা ও নবগঠিত মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়ায় এক জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চায় তার সরকার। জনসভায় তারেক রহমান চকরিয়া কক্সবাজার সড়ক 4 থেকে 6 লেন করার প্রতিশ্রুতি দেন। দেশের 10টি জেলা সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ আনুষ্ঠানিকভাবে আজ চালু করা হচ্ছে। জরুরি রেসপন্স ও মহামারী প্রস্তুতি প্রকল্পের আওতায় এসব আইসিইউ স্থাপন করা হচ্ছে। সকালে এসব হাসপাতালের আইসিইউ কার্যক্রম উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এই উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার জেনারেল হাসপাতালে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অন্যান্য হাসপাতাল ভার্চুয়ালি যুক্ত থাকবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, স্বাধীনতার প্রশ্নে কৃত্রিম মেরুকরণকে ভেঙে দিয়ে যেভাবে ফ্যাসিবাদকে বিদায় করা হয়েছে সেভাবেই যে কোনো কৃত্রিম বয়ান রুখে দেওয়া হবে। তিনি গতকাল রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দেশ পুনর্গঠনে স্বাক্ষরিত জুলাই সনদের বাস্তবায়ন শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইতিহাসের সত্যকে উন্মোচিত করে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি গড়ে তুলেছিলেন, যার ফলে দেশের মানুষের ভাষাগত ও সাংস্কৃতিক ঐতিহ্য স্পষ্ট হয়ে যায়। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের বৈঠক আজ বিকেল 3টায় আবার বসবে। এর আগে গত বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধে আজই ইরানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হবে এবং চুক্তির পর হরমুজ প্রণালী সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তবে ট্রাম্পের এই মন্তব্যের সঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এর বক্তব্যের সঙ্গে অমিল রয়েছে। তিনি বলেন, আজ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি স্বাক্ষরিত হবে না, কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে এই চুক্তি হতে পারে। খেলার খবর, ফুটবল। কানাডার ভ্যাঙ্কুভারে ফিফা বিশ্বকাপ ফুটবলে এখন অস্ট্রেলিয়া তুরস্কের মোকাবেলা করছে। এর আগে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুয়েটসে অনুষ্ঠিত ম্যাচে স্কটল্যান্ড 1-0 গোলে হাইতিকে পরাজিত করে। এছাড়া আজকের ব্রাজিল মরক্কো ও কাতার সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচ দুটি 1-1 গোলে ড্র হয়। ক্রিকেট। আজ ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশের লক্ষ্য নিয়ে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। খেলাটি বেলা 11টায় শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। 2-0 এগিয়ে থেকে ইতোমধ্যে 3 ম্যাচ সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। এদিকে ইংল্যান্ডে আইসিসি নারী টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে আজ নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। বার্মিংহামে বাংলাদেশ সময় বেলা 3:30 খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া, আজ বেলা 1:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11:00।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। অনুষ্ঠান আরও শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার অ্যাপসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে।
2: যারা এই অনুষ্ঠান একই সাথে সরাসরি দেখতে ও শুনতে চান, তারা আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে একই সাথে দেখতে ও শুনতে পাচ্ছেন।
1: আমাদের মিউজিক স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন শিল্পী অপু আমান। শিল্পী অপু আমান এখন সরাসরি দুখানি আধুনিক গান গাইবেন। প্রথম গানের গীতিকার নাসির খান, সুরকার শিল্পী নিজেই।
2: আমাদের মিউজিশিয়ানরা প্রস্তুত কলা কুশলী বৃন্দ শিল্পীকে সঙ্গত করবার জন্য।
1: তো আর দেরি নয়, চলুন আমরা চলে যাই আমাদের মিউজিক স্টুডিওতে শিল্পী অপু আমানের কাছে দুখানি আধুনিক গান শোনার জন্য।

আমার পরবর্তী গান জীবনানন্দ হয়ে, গানটি গেয়েছেন শ্রদ্ধেয় নিয়াজ মাহমুদ চৌধুরী, গানটি কথা লিখেছেন শ্রদ্ধেয় শওকত ওসমান এবং গানটি সুর করেছেন মোহাম্মদ শাহনিওয়াজ।

0: এতক্ষণ আমাদের মিউজিক স্টুডিও থেকে দুখানি আধুনিক গান গাইলেন শিল্পী অপু আমান।
1: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন নজরুল সঙ্গীত শুনবেন, কণ্ঠ দিয়েছেন ছন্দা চক্রবর্তী।

0: প্রথমে কেমনে রাখি আঁখি বাড়ি চাপিয়া, এবং শেষে বলেছিলে ভুলিবে না মুরে, ভুলে গেলে হায়। দোকানে নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন ছন্দা চক্রবর্তী।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আয়োজনে এখন শোনাব পল্লীগীতি, শিল্পী বারী সিদ্দিকী, গীতিকার শহীদুল্লাহ ফরাইজি এবং সুর করেছেন শিল্পী নিজেই।

পল্লিকীতি শুনছেন, নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে শুনছেন বারী সিদ্দিকীর কণ্ঠে। এবারের গানটির গীতিকার ও সুরকার উকিল মুন্সী।

0: দুখানি পল্লীগীতি শুনলেন, নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে শুনলেন বারী সিদ্দিকীর কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স এবং FM 90 মেগাহার্সে, FM 106 মেগাহার্স ও FM 102 মেগাহার্সে। এপালার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে আমরা কজন, রাবেয়া সুলতানা শিউলি, ফেরহানা জাহান রুমা, ইয়াসমিন আক্তার বিনা ও আমি গুলশান আরা হক। আমাদের সঙ্গে প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ মিসবাহ চৌধুরী, তাওহিদ আফরোজ, মোসাম্মদ নূর জাহান ও হাফিজ আক্তার এবং অধিবেশন তত্ত্বাবধানে রৌনক জাহান।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের আয়োজনে এখন রয়েছে রবীন্দ্রসঙ্গীত শিল্পী নাইমা আলী।

0: পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী ছিলেন নাইমা আলী, বাংলাদেশ বেতার ঢাকা।
1: কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গর্ব সুফলা বাংলাদেশ। শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মৌকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে বর্তমান সরকার। এই ঋণ মৌকুফ করা হলে আনুমানিক 12 লাখ কৃষক প্রত্যক্ষভাবে লাভবান হবে এবং মৌকুফ করা হবে প্রায় 1,500 কোটি টাকা। এর ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ ঋণের দায় হতে মুক্ত হবেন এবং ব্যাংক থেকে পুনরায় স্বল্প সুদে কৃষি ঋণ গ্রহণ করতে পারবেন। কৃষক রক্ষা পাবে স্থানীয় মহাজনী ঋণের উচ্চ সুদের হাত থেকে। কৃষি ঋণ মৌকুফে দৃঢ় অঙ্গীকার, কৃষকের পাশে আছে বর্তমান সরকার।
2: বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন শিল্পী বাবু সরকার। আমাদের অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের অ্যাপ, অনুষ্ঠান শুনতে এবং দেখতে পাবেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্টুডিও থেকে সরাসরি আধুনিক গান গেয়ে শোনাবেন বাবু সরকার।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্টুডিও থেকে আধুনিক গান গিয়ে শোনালেন বাবু সরকার। অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন সমবেত কণ্ঠে ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান শুনবেন। গানটির কথা লিখেছেন মোহাম্মদ মামুন আল ফরিদ আর সুর করেছেন বিশ্বজিৎ সরকার।

0: আসসালামু আলাইকুম। বেলা 11টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি আবুল হাশেম টিপু। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সিঙ্গাপুর কানাডা নয়, তার সরকার বেটার বাংলাদেশ গড়তে চায়। এলক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। গতরাতে কক্সবাজারের স্থানীয় একটি হোটেলে এক সুধী সমাবেশে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। এ সময় কক্সবাজার শহরকে পরিচ্ছন্ন নগরী করার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর এবং কক্সবাজারে মেরিন বিশ্ববিদ্যালয় স্থাপন করার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রতি বছর বাজেট ঘোষণার পর নিত্য পণ্যের দাম বাড়লেও এবার বাড়েনি। মানুষকে স্বস্তি দিতে সরকার 60টি নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর থেকে ট্যাক্স প্রত্যাহার করে নিয়েছে। তিনি গতকাল কক্সবাজারে দিনব্যাপী সফরের অংশ হিসেবে কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের পাতলি খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন পরবর্তী সমাবেশে এ কথা বলেন। পরে প্রধানমন্ত্রী কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেন এবং মালুমঘাট সংরক্ষিত বনে একটি গর্জন গাছের চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এছাড়া প্রধানমন্ত্রী পেকুয়া উপজেলায় মেহেরনামা বাজারপাড়া এলাকায় 24 জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন। পরে প্রধানমন্ত্রী তার পরিবারের সাথে দেখা করেন এবং তাদের খোঁজ খবর নেন। তিনি ওয়াসিম আকরামের পরিবারের সদস্যদের হাতে 20 লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেন। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের নবগঠিত পেকুয়া পৌরসভা ও নবগঠিত মাতামুহুরি উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়ায় এক জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চায় তার সরকার। জনসভায় তারেক রহমান চকরিয়া কক্সবাজার সড়ক 4 থেকে 6 লেন করার প্রতিশ্রুতি দেন। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের বৈঠক আজ বিকেল 3টায় আবার বসছে। এর আগে গত বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে আজই শান্তি চুক্তি স্বাক্ষর হওয়ার সময়সূচি নির্ধারিত রয়েছে এবং এরপরই হরমুজ প্রণালী সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তবে ট্রাম্পের এই মন্তব্যের সঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই দ্বিমত পোষণ করে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনই নয়, আগামী কয়েকদিনের মধ্যে চুক্তি সই হতে পারে। এর আগে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানান, তেহরান এবং ওয়াশিংটন চুক্তির চূড়ান্ত খসড়ায় একমত হয়েছে এবং 24 ঘন্টার মধ্যে এই চুক্তি সই হবে। আজ সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা ছিল। খেলার খবর ফুটবল। কানাডার ভ্যাঙ্কুভারে ফিফা বিশ্বকাপ ফুটবলে এখন অস্ট্রেলিয়া তুরস্কের মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া 1-0 গোলে এগিয়ে রয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে অনুষ্ঠিত ম্যাচে স্কটল্যান্ড 1-0 গোলে হাইতিকে পরাজিত করে। এছাড়া আজকের ব্রাজিল মরক্কো ও কাতার সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচ দুটি 1-1 গোলে ড্র হয়। ক্রিকেট। আজ ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে বাংলাদেশ এখন ব্যাট করছে। এর আগে টসে জিতে বাংলাদেশ ব্যাট করার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করছে। 2-0 এগিয়ে থেকে ইতোমধ্যে 3 ম্যাচ সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। এদিকে ইংল্যান্ডে ICC নারী T20 ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে আজ নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। বার্মিংহামে বাংলাদেশ সময় বেলা 3:30 খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে পঞ্চকবির গানের অনুষ্ঠান পঞ্চসুর। আজ প্রথমে শোনাব রজনীকান্ত সেনের গান, গেয়েছেন নীলুফার ইয়াসমিন।

পঞ্চকবির গান শুনছেন, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এবারে শুনবেন অতুল প্রসাদ সেনের গান অদিতি মহসিনের কণ্ঠে, যাবো না যাবো না যাবো না ঘরে, এই গানটি।

শুনছেন পঞ্চসুর পঞ্চকবির গানের অনুষ্ঠান। এবারে শোনাবো রবীন্দ্রসঙ্গীত, তুমি কি কেবলই ছবি, গিয়েছেন মহাদেব ঘোষ।

এতক্ষণ পঞ্চশীল অনুষ্ঠানে পঞ্চকবির গান শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। এখন ফ্যামিলি কার্ডের গান শুনবেন সমবেত কণ্ঠে। গানটি লিখেছেন এবং সুর করেছেন।

0: এতক্ষণ ফ্যামিলি কার্ডের গান শুনলেন সমবেত কণ্ঠে
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা। স্বাস্থ্যই সুখের মূল। নবজাতক শিশু জন্মগ্রহণের পর তার প্রথম ও সর্বোত্তম খাদ্য হচ্ছে মায়ের শালদুধ। জন্মের পর প্রথম ঘণ্টা বা দিনের মধ্যে মায়ের স্তন থেকে নিঃসৃত ঘন হলুদাভ এই দুধকে শালদুধ বা কোলোস্ট্রাম বলা হয়। এটি পরিমাণে কম হলেও পুষ্টিগুণে পরিপূর্ণ এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অমূল্য ভূমিকা রাখে। শিশুর সুস্থ, মজবুত ও নিরাপদ ভবিষ্যতের ভিত্তি গঠনে শালদুধের গুরুত্ব অপরিসীম। সবাই থাকি সুস্থ, গড়ে তুলি আগামীর বিশ্ব, এমন শুভকামনায় সুপ্রিয় শ্রোতা বন্ধুরা শুরু করছি আজকের স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠান। সুপ্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শুরুতেই শুনব নবজাতকের শালদুধ খাওয়ানোর গুরুত্ব বিষয়ে সাক্ষাৎকারমূলক আলোচনা। সাক্ষাৎকার গ্রহণ করেছেন সেলিনা আক্তার শেলি।
1: শালদুধ, এই শব্দটির সঙ্গে আমরা এখন অনেক পরিচিত, কেননা যত দিন যাচ্ছে মানুষ অনেক বেশি সচেতন হচ্ছে, এবং সেই সাথে মায়ের দুধ। শালদুধ এবং মায়ের দুধ, অনেকেই এ দুটো জিনিস আমরা গুলিয়ে ফেলি। আজ আমরা তাই কথা বলবো নবজাতকের শালদুধের গুরুত্ব নিয়ে। আর এ বিষয়ে আমাদের সাথে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সহকারী পরিচালক বৈদেশিক সংগ্রহ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের জিন্না তারা। আচ্ছা আপা, আপনার কাছে প্রথমে যেটা আমরা জানতে চাচ্ছি যে শালদুধ, এই শব্দটার সাথে কিন্তু এখন আমরা অনেক পরিচিত, তাই না?
2: হ্যাঁ, অনেকটাই
1: পরিচিত, মানুষ অনেক সচেতন হয়েছে, মায়েরা সেই সাথে বাবারাও। আপনার কাছে জানতে চাচ্ছি প্রথমে যে এই শালদুধ বলতে আমরা কি বুঝি।
2: আসলে এই কথাটা যে আপনি বললেন যে আসলে এখন কিন্তু অনেক মানুষ অনেকটাই পরিচিত, তো আসলে একটা সময় ছিল যখন এই শালদুধ খাওয়ানোর বিষয়টা ধারণা না থাকার কারণে শিশুকে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি খাবার থেকে বঞ্চিত করা হতো। তখন দেখা যেত যে প্রথম যে দুধটা আসে, যেটাকে আমরা শালদুধ বলি, সেটিকে ফেলে দিয়ে তারপরে দুধ খাওয়ানো হতো। তা আসলে সন্তান প্রসবের পরে মায়ের বুকে প্রথম যে দুধ আসে তাকে আমরা শালদুধ বলি। এই শালদুধটা ঘন, আঠালো এবং একটু হলুদ রঙের হয়ে থাকে। এবং শিশুকে শালদুধ খাওয়ানোর বহুবিধ উপকারিতা আছে, যা মহান আল্লাহ তাআলার এক অপার আসলে দান, যা নবজাতক শিশুকে পান করালে শিশুর রোগবালাই থেকে শুরু করে মুক্ত থাকে এবং সুস্থ ও সবল থাকে। আমরা সবসময় বলে থাকি যে নিয়মিত মানে শিশুকে জন্মের পরপরই যে শালদুধটা আসবে এটি শিশুকে অবশ্যই খাওয়াতে হবে। কিন্তু একটা সময় ছিল যখন দেখা যেত এটাকে শালদুধ দিয়ে, যেহেতু একটু ঘন হলুদ অন্যরকম দেখতে, এটাকে ফেলে দিয়ে চিপে ফেলে তারপরে দুধ খাওয়ানো হতো। আসলে এই জন্যই আমি বললাম যে এটা খুবই একটি গুরুত্বপূর্ণ খাবার থেকে শিশুকে আসলে
1: বঞ্চিত করা হতো। জি আপা, তো আমরা ইতিমধ্যে জেনে ফেললাম শালদুধ কি এবং এর উপকারিতাটা কি। আমরা শালদুধ এবং মায়ের দুধ, আচ্ছা এই দুটোর মধ্যে মানে পার্থক্যটা কি?
2: পার্থক্য আসলে কিছুই নাই। প্রথম যে দুধটা আসে আমরা এটা কি বলি শালদুধ, কয়েক ঘন্টার মধ্যে এই দুধটা থাকে। আর পরবর্তীতে আসলে ছয় মাস পর্যন্ত যে আমরা বলি মায়ের এক্সক্লুসিভলি, অর্থাৎ শুধুমাত্র মায়ের দুধ, অন্য কোনো খাবার না, মায়ের দুধ খাওয়াতে হবে।
1: শালদুধ মায়ের দুধ
2: না, এই সময় আসলে বাচ্চাকে কোনো রকম পানি বা অন্য কিছু খাওয়ানোর প্রয়োজন নাই। আমি যদি আরেকটু ব্যাখ্যা করে বলি তাহলে প্রথমে বলে নিলাম যে একটু যদি আমি মায়ের দুধ আর শালদুধের উপকারিতাগুলো আপনাকে বলি তাহলে দুটোই আমি বললাম একই জিনিস। আসলে মায়ের দুধ শালদুধ, কিন্তু প্রথম যে দুধটা আসে সেটি হচ্ছে শালদুধ। শালদুধ শিশুর জন্য একটা উপকারী, মানে প্রথম টিকা হিসেবে বলা হয় এটিকে, খুবই গুরুত্বপূর্ণ প্রথম টিকা। তার মানে আমরা কিন্তু শিশুর বিসিজি ছাড়া অন্যগুলো টিকা শুরু করি 28 দিনের থেকে, আমাদের যে টিকা কার্যক্রম আছে। যদি শিশুকে এই যে মায়ের শালদুধ খাওয়ানো হয় তাহলে কিন্তু এটি তার প্রথম টিকা হিসেবে কাজ করে। এবং এই শালদুধটা হচ্ছে আমিষ সমৃদ্ধ এবং প্রচুর ভিটামিন আছে এতে। শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু এই শালদুধ খাওয়ার পর বেড়ে যায়, এটি ক্ষমতা তৈরি করে। শালদুধ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন একদিকে বৃদ্ধি করে, আমরা জানি যে অনেক সময় শিশুর হজম খুবই গুরুত্বপূর্ণ প্রথম টিকা। তার মানে আমরা কিন্তু শিশুর বিসিজি ছাড়া অন্যগুলো টিকা শুরু করি 28 দিনের থেকে, আমাদের যে টিকা কার্যক্রম আছে। যদি শিশুকে এই যে মায়ের শালদুধ খাওয়ানো হয় তাহলে কিন্তু এটি তার প্রথম টিকা হিসেবে কাজ করে। এবং এই শালদুধটা হচ্ছে আমিষ সমৃদ্ধ এবং প্রচুর ভিটামিন আছে এতে। শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু এই শালদুধ খাওয়ার পর বেড়ে যায়, এটি ক্ষমতা তৈরি করে। শালদুধ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন একদিকে বৃদ্ধি করে, আমরা জানি যে অনেক সময় শিশুর হজম হতে চায় না অন্য খাবার
3: জন্মের পর পর।
2: শিশুকে যদি শুধু ওই শাল দুধ খাওয়ানো হয়, দেখা যায় যে তার প্রথম পেট পরিষ্কার থাকা, পেট ফাপাটা হয় না, পায়খানাটা পরিষ্কার হয়, জন্ডিস হওয়ার সম্ভাবনা কমে যায় শিশুর। কিন্তু আমরা জানি যে নবজাতকের জন্ডিস হয় এবং এই জন্ডিস হওয়ার সম্ভাবনাটা কমে যায়। এবং যেটি খুবই গুরুত্বপূর্ণ, আমি বারবারই বলছি যে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হচ্ছে এই শাল দুধ। প্রসবের পরে প্রথম দুই তিন দিন যতটুকু শাল দুধ আসে তাই কিন্তু নবজাতকের জন্য যথেষ্ট। অর্থাৎ নবজাতকের জন্য দুই বা তিন দিন যে যতটুকু করে শাল দুধ আসে সেটুকু খাওয়া হতে হবে, এটাকে আমরা কিন্তু শাল দুধ বলছি। এই সময় শিশুকে পানি, মধু বা চিনি, যেটি অনেক সময় দেখা যায় যে মধু দেওয়া হয় মুখে, এটি আমাদের প্রচলিত
3: কথা, আমি

0: এগুলো আসলে কিছুই দেয়া যাবে না, এবং এটি কিন্তু শিশুর জন্য ক্ষতিকর, আসলে তার পেটের জন্য সমস্যা হয়। এসব বারবারই আমরা বলছি ক্ষতিকর, তারপরেও কিন্তু আমরা এই ধারণাগুলো থেকে বেরোতে পারছি না। এতে কি হয়, শিশুর হজমের সমস্যা, পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা থেকে যায়। আর যদি সাথে সাথে যেটা হয়, এসব খাবার দিলে শিশুর মায়ের দুধ খাওয়ার প্রতি আগ্রহটা কমে যায়, তখন সে দেখা যায় ওগুলোই খেতে চায়, মায়ের দুধ খেতে চায়। তাই শিশুর জন্মের পরপর শাল দুধ অবশ্যই অপরিহার্য, এরপর ধীরে ধীরে মায়ের দুধ পরিপূর্ণভাবে আসতে থাকবে। প্রথম দিকে কিন্তু শিশু অনেক সময় টানতে চায় না, মায়ের
1: কম
0: কম আসে, যখন মায়ের শাল দুধ তো খাবেই, এবং যখন দুধ খেতে থাকবে অন্য কিছু বাদে, অন্য কিছু দেওয়া যাবে না, তখন মায়ের দুধ পরিপূর্ণভাবে আসবে, এবং নিয়মিতভাবে শিশুকে সেই মায়ের দুধ পান করানোর অভ্যাস করতে হবে। এবং এই যে মায়ের দুধ আমরা পানের কথা বলছি, যখন নিয়মিতভাবে মায়ের দুধ পান করানো হবে, তাহলে কি হবে, সেখানে মায়ের দুধে শিশুর জন্য যত প্রকার পুষ্টি উপাদান আছে তার সবই কিন্তু সঠিক মাত্রায় থাকে। এবং ওই সময় কিন্তু আমরা মাকেও পর্যাপ্ত খাবার গ্রহণ করতে বলি, অতিরিক্ত খাবার গ্রহণ করতে বলি, কারণ মায়ের মাধ্যমে শিশু সেগুলো গ্রহণ করবে। ছয় মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ, এই সময় অন্য কিছু প্রয়োজন হবে না, কারণ বুকের দুধ যখন আমরা খাওয়াই সেখানে যেমন পুষ্টি উপাদান থাকে, তার সাথে 90% থাকে পানি। আমরা যদি মনে করি যে শিশুকে পানি না খাওয়াতে হবে এই সময়, কোনো প্রয়োজন নাই, সে কিন্তু মায়ের দুধের থেকে সে পানিটা পেয়ে যাচ্ছে,
1: তার শরীরের জন্য যতটুকু যা কিছু প্রয়োজন সবকিছু রয়েছে মায়ের দুধে।
0: সাথে আরেকটু বলি যে মায়ের দুধ হচ্ছে পরিষ্কার এবং জীবাণুমুক্ত, এবং বায়ু বা পানি বাহিত যেসব রোগ আছে তার কোনোটাই সংক্রমিত হবার সম্ভাবনা নাই। উপরন্ত কি হয়, মায়ের দুধের যে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মায়, যার ফলে শিশুর কিন্তু অসুখ বিসুখ, যায় ডায়রিয়া হয়, কান পাকা হয়, নিউমোনিয়া, খুব বেশি মাত্রায় কিন্তু নিউমোনিয়া থেকে শিশুরা মারা যায়, শ্বাসনালীর রোগ, হাঁপানি, অ্যালার্জি, এমনকি চুলকানি দেখা যায়, এগুলো প্রতিরোধ করা সম্ভব যদি মায়ের দুধ খাওয়ানো হয়। শিশুর বৃদ্ধি পরবর্তীতে, যে বৃদ্ধির কথাটা আমরা বলি, শিশুর স্বাভাবিক বৃদ্ধির জন্য এবং শারীরিক এবং মানসিক বিকাশের জন্য মায়ের দুধ খুবই প্রয়োজনীয়।
1: জি আপা,
0: অসুখ হলেও রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকার কারণে শিশু কি হয়, তাড়াতাড়ি ভালো হয়ে যায়, রোগ তো হবেই, কিন্তু দেখা যাচ্ছে যে সে তাড়াতাড়ি সুস্থ হয়, শিশু মৃত্যুর হার
1: কমে যায়,
0: এটি কমে যায়। মায়ের দুধ সহজে হজম হয়, মায়ের দুধে ভিটামিনের কথা আমি বলেছি, আমাদের দেশে একসময় ছিল রাতকানা রোগ জানেন, এখন বড়দের সাথে যেমন খাবারের বিষয়টা আছে, যদি ছোটবেলায় শিশুকে মানে নবজাতককে মায়ের দুধ খাওয়ানো হয় তাহলে রাতকানা হবার সম্ভাবনা থাকে না, কারণ প্রথমে আমি বলেছি এটাতে প্রচুর ভিটামিন থাকে, এবং পরবর্তীতেও বয়স বাড়ার সাথে সাথে সেসব জটিল রোগ হবার সম্ভাবনা
1: কমে,
0: ইভেন আমরা যদি বলি একজিমা, ক্যান্সার, ডায়াবেটিস, যেগুলো দেখা যায় কিছু ডায়াবেটিস আছে যে অল্প বয়সে হয়, এগুলোর কিন্তু সম্ভাবনা কমে যায় যদি নবজাতককে শাল দুধ এবং মায়ের দুধ খাওয়ানো
1: হয়। জি আপা, ধন্যবাদ আপনাকে। তো এতক্ষণ তো আমরা জানলাম যে শিশুর কি উপকার হয়, কিন্তু এই যে শাল দুধ বা মায়ের দুধ খাওয়ালে মায়ের কি কোনো উপকার হয়?
0: অবশ্যই, মায়েদেরকে এই সচেতনতাটাও দরকার। অনেক ক্ষেত্রে অনেকে মনে করেন যে মায়ের দুধ অনেকেই আসলে দেন না, আমিও আমার অভিজ্ঞতায় দেখেছি, হয়তো তাদেরকে আমাদেরকে বোঝানো লেগেছে, শিক্ষিত মানুষকে আমি দেখেছি, মায়ের দুধে যে শুধু শিশুর উপকার হয় তা কিন্তু না, এতে মায়েরও যথেষ্ট উপকারিতা রয়েছে।
1: কিরকম আপা?
0: জন্মের সাথে সাথে যদি বুকের দুধ দিলে মায়ের যে প্রসবজনিত রক্তপাত, অর্থাৎ আপনার প্রসব হওয়ার পরে যে রক্তপাত হয়, রক্তপাত হওয়ার সম্ভাবনা কমে, এবং রক্তপাত হলেও সেটা রক্ত স্বল্পতা পর্যায়ে যায় না, মানে মায়েদের রক্তপাত বন্ধ হয়ে যায় এবং রক্ত স্বল্পতাও কম হয়। মায়ের যে স্বাভাবিক গর্ভফুলটা, সে গর্ভফুলটা পড়তে সাহায্য করে, এবং জরায়ু দেখা যায় দ্রুত তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থায় আসে। আমরা জানি যে যখন সন্তান জন্ম হয় জরায়ু খুব স্বাভাবিক, যে জরায়ু ধারণ করেন জরায়ুটা স্বাভাবিক পর্যায়ে আসতে দ্রুত আসে, মায়ের স্বাস্থ্য ভালো থাকে। যেসব মা শিশুদের বুকের দুধ খাওয়ান তাদের স্তন, জরায়ু এবং ডিম্বকোষের যে ক্যান্সার হবার কথা আমরা জানি যে মেয়েদের জরায়ুর ক্যান্সার বা স্তন ক্যান্সার বেশি হয়, এটি সম্ভাবনা কম থাকে,
1: কমে যায়।
0: তারপর দেখা যায় যে ছয় মাস পর্যন্ত যদি বুকের দুধ খাওয়ানো হয় তাহলে আমরা কিন্তু একটি কথা বলি যে স্বাভাবিকভাবে জন্ম নিয়ন্ত্রণে এটি সাহায্য করে, যদিও আমরা এটির উপরে শুধু এটির উপর নির্ভর করতে বলি তা না, কিন্তু এই সময় যদি খাওয়ানো হয় তাহলে যে আপনি জানেন আমাদের একটি পদ্ধতি আছে আপন স্বল্পমেয়াদী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, যেটা আমরা প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনার জন্য বলে থাকি, ওটি কিন্তু ছয় মাস পর্যন্ত গ্রহণ করা যায়, যেহেতু মায়ের দুধ ওই সময় সন্তানকে খাওয়ানো হয়, সম্পর্ক নিবিড় হয় মা এবং শিশুর মধ্যে, সম্পর্ক নিবিড় হয়। এটি আসলে নিরাপদ খাবার, ঝামেলা মুক্ত, এবং মায়ের কিন্তু বাড়তি খাটুনিটাও হয় না ওই সময়। যেহেতু আসলে সন্তান জন্মের পর মায়ের শারীরিকভাবে নানা সমস্যা থাকে, সেই সময় কিন্তু তার খাটুনিটাও কমে যায়, তার সময় বাঁচে, অর্থের সাশ্রয় হয়, পরিবারের জন্য আসলে উপকারী। আমি যদি আসলে এক কথায় শেষ করতে চাই, তাহলে আসলে নবজাতককে শাল দুধ এবং মায়ের দুধ খাওয়ানোর মা এবং শিশুর সামগ্রিক কল্যাণ রয়েছে।
1: বাহ আপা, আপনি আমাদের স্টুডিওতে এসেছেন, অনেক কিছু আপনার কাছ থেকে আমরা জানতে পারলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ কথা বলছিলাম নবজাতকের শাল দুধের গুরুত্ব নিয়ে। আমরা বুঝতে পারলাম যে শাল দুধ কি এবং এর উপকারিতা কি, এবং মায়ের দুধের সাথে শাল দুধেরই বা কি সম্পর্ক, এবং সেই সাথে মায়ের উপকারিতা। আশা করি কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের জীবনে অনেক কাজে লাগবে। আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন।

এতক্ষণ নবজাতকের শাল দুধ খাওয়ানোর গুরুত্ব বিষয়ে সাক্ষাৎকারমূলক আলোচনা শুনছিলাম। শাল দুধ নবজাতকের প্রথম টিকা হিসেবে কাজ করে এবং তাকে নানা সংক্রমণ থেকে রক্ষা করে। এটি হজমে সহায়ক, পুষ্টিকর এবং শিশুর মানসিক শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই জন্মের পরপরই শাল দুধ খাওয়ানো প্রত্যেক মায়ের কর্তব্য এবং সমাজ ও পরিবারকেও এ বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন। শিশুর সুস্থ জীবন শুরু হোক মায়ের শাল দুধ দিয়ে, এটাই হোক আমাদের অঙ্গীকার। প্রিয় শ্রোতা, পুষ্টিকর খাবার সুস্থ জীবনযাত্রার মূল ভিত্তি। আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় এমন খাবার অন্তর্ভুক্ত করা জরুরি যা শরীরের প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করে। শিশু কিশোর সহ সকলের মধ্যে পুষ্টির গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে হবে। এবারে শুনব স্বাস্থ্য বিষয়ক গান, আবু তাহের বেলালের লেখা। গানটিতে কণ্ঠ দিয়েছেন রোকসানা আক্তার, লিজা।

0: প্রিয় শ্রোতা, বাল্যবিবাহ আমাদের সমাজে একটি দীর্ঘদিনের সামাজিক সমস্যা যা কেবল একজন কিশোরীর শৈশবকে কেড়ে নেয় না, বরং তার স্বাস্থ্য, শিক্ষা এবং ভবিষ্যৎকেও অনিশ্চয়তার মুখে ঠেলে দেয়। বাল্যবিবাহকে না বলি, অল্প বয়সে গর্ভধারণ প্রতিরোধ করি, এই শক্তিশালী বার্তাটি ইসমোতারা পলির কথিকায় উঠে এসেছে সচেতনতামূলক ও মানবিক আবেগের সংমিশ্রণে। অল্প বয়সে গর্ভধারণ একদিকে যেমন মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে, তেমনি এর প্রভাব পড়ে পরবর্তী প্রজন্মের উপরও। এই কথিকাটি মূলত সচেতনতা তৈরি করে যাতে পরিবার, সমাজ এবং রাষ্ট্র সবাই মিলে একটি নিরাপদ ও স্বপ্নময় কৈশোর নিশ্চিত করতে পারে। এবারে বাল্যবিবাহকে না বলি, অল্প বয়সে গর্ভধারণ প্রতিরোধ করি, ইসমোতারা পলের কাছে এ বিষয়ে শুনব কথিকা।
1: বাল্যবিবাহ এই সমাজের একটি বড় ব্যাধি হিসেবে চিহ্নিত। প্রতিবছর অসংখ্য কিশোরী বাল্যবিবাহের শিকার হয়ে নিজের জীবনের সুন্দর কৈশোর জলাঞ্জলি দিয়েছে। পাশাপাশি অল্প বয়সে সন্তান জন্ম দিতে গিয়ে প্রতিনিয়ত মৃত্যু হচ্ছে অনেক কিশোরীর। বাল্যবিবাহ ঠেকাতে স্কুলে স্কুলে গড়ে তোলা হচ্ছে কিশোরী ব্রিগেড, যারা বাল্যবিবাহ রুখে দিচ্ছে। এটা আমাদের জন্য অবশ্যই আশার কথা। বাল্যবিবাহ রোধে সরকারের সদিচ্ছার কোনো অভাব নেই। একটা দেশ এগিয়ে যেতে সময় লাগে। মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু কমিয়ে আনতে হলে বাল্যবিবাহ রোধ করা জরুরি। পরিবার পরিকল্পনা নিয়ে একটা সময় আমরা অনেক আন্দোলন করেছি, এখন সেরকম আন্দোলন নেই।

সমাধান করা সম্ভব নয়। এজন্য সবাইকে সমষ্টিগতভাবে এগিয়ে আসতে হবে। অনেক সংগঠন আছে যাদের কিশোরী ক্লাব রয়েছে, এদের অভিজ্ঞতাও আমাদের কাজে লাগানো প্রয়োজন। কিশোরীদের ক্ষমতায়নের একটা প্রধান বাধা হল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি। এসব ক্ষেত্রে কয়েকটি মন্ত্রণালয় নিয়ে টাস্কফোর্স গঠন করা প্রয়োজন। আমরা জানি বাল্যবিবাহের কোনো সুফল নেই, বরং শুধু কুফল রয়েছে। স্বর্ণ কিশোরীরা সারা দেশে বাল্যবিবাহ প্রতিরোধে এবং সচেতনতা তৈরিতে প্রতিনিয়ত কাজ করছে এবং দৃষ্টান্ত রেখে চলছে, কিন্তু তারপরও বাল্যবিবাহ ঠিকই চলছে, গোচরে বা অগোচরে। বাল্যবিবাহ কারা দেন? প্রধানত মা বাবা, এর সঙ্গে আত্মীয় স্বজন সহ সমাজের কিছু মানুষ থাকে। এখানে মা বাবার মানসিকতার পরিবর্তন করাতে হবে, সমৃদ্ধ জীবন সম্পর্কে তাদের মধ্যে ভাবনা তৈরি করতে হবে। এজন্য সরকার, এনজিও সবাই মিলে কাজ করা রেখে চলছে, কিন্তু তারপরও বাল্যবিবাহ ঠিকই চলছে, গোচরে বা অগোচরে। বাল্যবিবাহ কারা দেন? প্রধানত মা বাবা, এর সঙ্গে আত্মীয় স্বজন সহ সমাজের কিছু মানুষ থাকে। এখানে মা বাবার মানসিকতার পরিবর্তন করাতে হবে, সমৃদ্ধ জীবন সম্পর্কে তাদের মধ্যে ভাবনা তৈরি করতে হবে। এজন্য সরকার, এনজিও সবাই মিলে কাজ করা প্রয়োজন। মা যখন গর্ভবতী থাকেন, তখন এই গর্ভবতী মা ও তার স্বামীকে একসঙ্গে বাল্যবিবাহের ক্ষতিসহ উন্নত জীবন সম্পর্কে ধারণা দিতে হবে। বাল্যবিবাহ নিরোধের ক্ষেত্রে ইসলামিক ফাউন্ডেশন প্রতিনিয়ত প্রশিক্ষণ দিচ্ছে। যত ইমাম এখানে আসছেন, তারা বাল্যবিবাহ নিরোধ সম্পর্কে ধারণা পাচ্ছেন। আমরা একটা জরিপে দেখেছি, যেসব ইমাম প্রশিক্ষণ পেয়েছেন, তাদের মধ্যে একজনও বাল্যবিবাহে অংশ নেননি। বাল্যবিবাহ প্রতিরোধে আপনার, আমার, সবার করণীয় রয়েছে। সরকার বা কোনো একটি প্রতিষ্ঠানের পক্ষে এককভাবে এত বড় সমস্যার সমাধান করা সত্যি কঠিন। বাল্যবিবাহের নেতিবাচক প্রতিক্রিয়া সমাজের সর্বস্তরে প্রতিফলিত। মানব সমাজে অজ্ঞতা ও কুসংস্কারের কারণে যেসব ক্ষতের সৃষ্টি হচ্ছে, বাল্যবিবাহ তার মধ্যে অন্যতম। একটি মেয়ে তার স্কুল জীবন পেরোনোর আগেই বউ হচ্ছে, মা হচ্ছে। জীবন সম্পর্কে সম্যক ধারণা পাওয়ার আগে সে সংসার জীবনে প্রবেশ করছে, অথচ সমাজের অন্য মেয়েদের মতো শিক্ষিত, স্বাবলম্বী কিংবা সুন্দর জীবনযাপনের ন্যূনতম ধারণার অধিকারী সে হতে পারত। বাল্যবিবাহের অবশ্যভাবী পরিণতি হল অপরিণত গর্ভধারণ এবং অকাল মাতৃত্ব। প্রতি বছর গর্ভধারণ ও সন্তান প্রসবকালীন সমস্যার কারণে অনেক বাল্যবধূ মারাও যায়। বাল্যবিবাহের পরিণতিতে শুধু শিশু, অল্পবয়সী নারী বা তার পরিবারই আক্রান্ত হয় না, এতে দেশ হয় অপুষ্টি ও দুর্বল ভবিষ্যৎ প্রজন্মের উত্তরাধিকারী। বাল্যবিবাহের প্রথম শিকার হয় শিশু, দ্বিতীয় শিকার নারী এবং তৃতীয় শিকার সমাজ। কম বয়সে মা হওয়ার কারণে মা ও গর্ভের সন্তানের শরীরে রক্তশূন্যতাসহ নানা ধরনের রোগের উপসর্গ দেখা দেয়। বাল্যবিবাহ নিরোধে জন্ম নিবন্ধন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটা বাধ্যতামূলক করে বিয়ের সময় জন্মসনদ প্রদর্শন অত্যাবশ্যক করা প্রয়োজন। বাল্যবিবাহ সংকুচিত করে দেয় নারীর পৃথিবী। সামাজিক সচেতনতা আর সম্মিলিত প্রচেষ্টাই কেবল বাল্যবিবাহ রোধ করে একটি কন্যা শিশুকে অধিকার সচেতন নারী কিংবা দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে। যখন থেকে নারী নিজেই বাল্যবিবাহ সম্পর্কে সচেতন হয়ে উঠবেন, তখন এই ঘৃণ্য অভিশাপ থেকে নিশ্চিতভাবে কন্যা শিশুরা মুক্তি লাভ করবে। যখন দেশ, জাতি, রাষ্ট্র ও সমাজ এ বিষয়ে প্রতিরোধ গড়ে তুলবে, তখন বাল্যবিবাহের আড়ষ্টতা থেকে নারীরা বেরিয়ে আসবেন। বাল্যবিবাহ রোধে গণমাধ্যমকে ব্যাপক সচেতনতা সৃষ্টি করতে হবে। সম্মিলিত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে

0: মা ও শিশুর মৃত্যুহার শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হবে।
1: বন্ধুরা, অতিরিক্ত জনসংখ্যা আমাদের দেশের অন্যতম প্রধান সামাজিক ও অর্থনৈতিক সমস্যা। সীমিত সম্পদে অগণিত মানুষের চাহিদা মেটানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়, যার ফলে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও কর্মসংস্থান সবকিছুর ওপর পড়ে মারাত্মক চাপ। এই বাস্তবতাকে তুলে ধরতে শিল্প, সাহিত্য ও সঙ্গীত এক শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করে। চলুন শুনি জনসংখ্যার গান।

জনসংখ্যা বিষয়ক গানটি শুনছিলাম। গানটি কেবল একটি সঙ্গীত নয়, বরং একটি সামাজিক বার্তা। এই গান আমাদের সচেতন করে তোলে যে পরিকল্পিত পরিবার গঠনই সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গঠনের চাবিকাঠি। জনসংখ্যা নিয়ন্ত্রণে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের বার্তা দেয়। আসুন আমরা সবাই মিলে বলি, ছোট পরিবার সুখী পরিবার, এটাই হোক আমাদের অঙ্গীকার। প্রিয় শ্রোতা, এবারে শুনব সবশেষ পরিবেশনা। হ্যাঁ, শুনব বেতার কার্টুন।

0: আরে আমাগো হাশেম না, আমারে মনে হয় দেখাও দেখল না।
1: হাশেম, ও হাশেম, হাশেম
2: দাদা। ও জয়নাল ভাই, কিছু কইলা
0: কি রে? আমারে মনে হয় চিনলি না, নয়া সাইকেল চালাইয়া বেল বাজাইতে বাজাইতে চইলা যাইতাছস। আরে জিনিসটা তো জব্বর, শ্বশুরে দিল বুঝি।
2: জি না, এই গ্রামে এই প্রথম হাশেম তালুকদারি যৌতুক ছাড়া বিয়া করলো, শ্বশুরের কাছ থেকে একটা কানা করিও লই নাই, দেন মোহরের টাকাও বিয়ার আসরে শোধ করে দিছি।
0: বাবা বাবা, এত কাণ্ড ঘটে গেছে তোর বিয়াতে, আমি কিছুই জানতে পারলাম না।
2: জানবা কেমনে, তুমি কি গেছো আমার বিয়ার দাওয়াতে? কত কইরা কইছি, জয়নাল ভাই আমার বড় ভাই নাই, তুমি আমার বড় ভাইয়ের মতন, তুমি অবশ্যই আমার বিয়াতে থাকবা, অথচ তুমি গেলা না, রাগ হয় না আমার?
0: হন রাগ করিস না ভাই, যেদিন তোর বিয়া সেই দিন বিয়া নেই তোর ভাবিরে হাসপাতালে নিয়ে গেছি।
2: কেন, কি হয়েছে ভাবির?
0: আর কি, একটা পোলার আশায় থাইকা থাইকা এই নিয়ে সাইডটা মায়া হইল, কারো অবস্থাই ভালো না, ওরা হনো হাসপাতালে, আমি ওইখানেই যাইতাছি।
2: কও কি, আসো জয়নাল ভাই, আসো আসো আমার সাইকেলে বসো, আমি তোমারে হাসপাতালে পৌঁছাইয়া দিই।
0: চল হাশেম, বিয়াতে তুই যৌতুক নেস নাই, দেন মোহর শোধ করে দিছস, শুই না বড় খুশি হইলাম রে ভাই, আরো একটা ভালো সিদ্ধান্ত তুই অহনে নিয়ে এলা।
2: কি সিদ্ধান্ত জয়নাল ভাই?
0: আমার জীবনের তো একটা অভিজ্ঞতা থেকেই কইতাছি, ছেলে হোক আর মেয়ে হোক, জীবনে দুইটার বেশি সন্তান নিস না ভাই।
2: হ্যাঁ জয়নাল ভাই, সিদ্ধান্ত পাক্কা, ছেলে হোক আর মেয়ে হোক দুইটার বেশি না,
0: কথাটা মনে রাখিস।
3: সুপ্রিয় শ্রোতা, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়ে যাওয়া এখন উদ্বিগ্নতার কারণ। পরিষ্কার পরিচ্ছন্নতা এই রোগ থেকে মুক্ত থাকার একমাত্র উপায়। বাড়ির আশপাশ যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তেমনি ঘুমানোর সময় অবশ্যই মশারি টানানো খুবই জরুরি। ডেঙ্গু মশা যেন কোনোভাবেই কামড়াতে না পারে সে ব্যাপারে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। প্রিয় শ্রোতা, সুস্থ সবল ও মেধাবী প্রজন্ম গঠনে সঠিক পুষ্টির কোনো বিকল্প নেই। শাকসবজি, দুধ, ডিম, ফলমূল ও মাছ মাংসের মতো সুষম খাদ্যের ব্যাপারে সচেতন হতে হবে। শিশুদের শেখানোর পাশাপাশি বড়দেরও পুষ্টিকর খাদ্য বেছে নেওয়ার জন্য একটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করা খুবই জরুরি। তাই পুষ্টির বার্তা ছড়িয়ে দিতে হবে সবার মাঝে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, বলবো শেষের কথাগুলো। আজকের অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনে ছিলাম আমি মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
4: স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নার্গিস সুলতানা। প্রধানমন্ত্রী তারিক রহমান বলেছেন, সিঙ্গাপুর কানাডা নয়, তাঁর সরকার বেটার বাংলাদেশ করতে চায়। এ লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। গতরাতে কক্সবাজারে স্থানীয় একটি হোটেলে এক সুধী সমাবেশে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। এ সময় কক্সবাজার শহরকে পরিচ্ছন্ন নগরী করার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী তারিক রহমান বলেছেন, প্রতি বছর বাজেট ঘোষণার পর নিত্যপণ্যের দাম বাড়লেও এবার বাড়েনি। মানুষকে স্বস্তি দিতে সরকার ৬০টি নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর থেকে ট্যাক্স প্রত্যাহার করে নিয়েছে। তিনি গতকাল কক্সবাজারে দিনব্যাপী সফরের অংশ হিসেবে কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের পাতলিখাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন পরবর্তী সমাবেশে একথা বলেন। পরে প্রধানমন্ত্রী কক্সবাজারে ডুলা হাজরা সাফারি পার্ক পরিদর্শন করেন এবং মালুমঘাট সংরক্ষিত বনে একটি গর্জন গাছের চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এছাড়া প্রধানমন্ত্রী পেকুয়া উপজেলায় মেহেরনামা বাজারপাড়া এলাকায় ২৪শে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারে নবগঠিত পেকুয়া পৌরসভা ও নবগঠিত মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়ায় এক জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী বলেন, নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চায় তাঁর সরকার। দেশের ১০টি জেলার সদর হাসপাতালে নতুন স্থাপিত নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। জরুরি রেসপন্স ও মহামারী প্রস্তুতি ইআরপিপি প্রকল্পের আওতায় স্থাপিত এসব আইসিইউর কার্যক্রম আজ উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে আইসিইউ কার্যক্রমের উদ্বোধন করা হয়। একই সময় ভার্চুয়ালি যুক্ত ছিল দেশের বাকি ৯টি হাসপাতাল। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, প্রতিটি আইসিইউ ইউনিটে প্রয়োজনীয় পেডিয়াট্রিক ভেন্টিলেটর, অক্সিজেন কনসেন্ট্রেটর সহ আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। এসব ইউনিট পরিচালনার জন্য জনবল নিয়োগ দেওয়া হয়েছে। নতুন আইসিইউ চালুর ফলে জেলা পর্যায়ে জটিল রোগীদের উন্নত মানের ক্রিটিক্যাল কেয়ার সেবা নিশ্চিত করা সম্ভব হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের বৈঠক আজ বিকেল ৩টায় আবার বসবে। এর আগে গত বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী অর্থ বছরের জন্য ৯,৩৮,০০০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে আজই শান্তি চুক্তি স্বাক্ষর হওয়ার সময়সূচি নির্ধারিত রয়েছে এবং এরপরই হরমুজ প্রণালী সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তবে ট্রাম্পের এই মন্তব্যের সঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগেই দ্বিমত পোষণ করে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনই নয়, আগামী কয়েকদিনের মধ্যে চুক্তি সই হতে পারে। খেলার খবর ফুটবল। কানাডার ভ্যাঙ্কুভারে ফিফা বিশ্বকাপ ফুটবলে অস্ট্রেলিয়া ২-০ গোলে তুরস্ককে পরাজিত করেছে। এর আগে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে অনুষ্ঠিত ম্যাচে স্কটল্যান্ড ১-০ গোলে হাইতিতে পরাজিত করে। এছাড়া আজকের ব্রাজিল মরক্কো ও কাতার সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচ দুটি ১-১ গোলে ড্র হয়। ক্রিকেট। আজ ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে বাংলাদেশ ব্যাট করছে। এর আগে টসে জিতে বাংলাদেশ ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ ১১ ওভারে ২ উইকেটে ৫৫ রান করেছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করছে। ২-০তে এগিয়ে থেকে ইতিমধ্যে ৩ ম্যাচ সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। এদিকে ইংল্যান্ড আইসিসি নারী টি ২০ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে আজ নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। বার্মিংহামে বাংলাদেশ সময় বেলা ৩:৩০টায় খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঢাকা ও এর আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হল। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আগামীকাল 15 জুন সোমবার বেলা 2:20 থেকে বেলা 3টা পর্যন্ত ঢাকা ক 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 102 মেগাহার্স, FM 106 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার, একই সাথে বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা। এবারের বিষয়, নারীদের হাড় ক্ষয় রোগ। এ বিষয়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন ডাক্তার খান আস্থাবুল হক, কনসালটেন্ট, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র ঢাকা, এবং ডাক্তার মোহাম্মদ জাকারিয়া হিমেল, কনসালটেন্ট ও আবাসিক সার্জন, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র ঢাকা। আপনারা যে সকল নম্বরে ফোন করে সরাসরি কথোপকথনের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নিতে পারেন, সেই নম্বরগুলো হল 0244813277, 0244813278, 0244813279 এবং 0244813280, এই নম্বরগুলোতে। এছাড়াও এই অনুষ্ঠানে আপনারা ভিডিও সহ শুনতে পাবেন বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার থেকে। সঞ্চালনায় থাকবেন ডাক্তার রেজাউল আলম খান, ইয়াসমিন আক্তারের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রযোজনা করবেন মোহাম্মদ হাসনাতুল আজম। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।

0: বৃক্ষ আমাদের বন্ধু, বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। স্বাস্থ্যকর সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই আসুন বেশি বেশি করে গাছ লাগাই এবং এর পরিচর্যা করি।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন থেকে বেলা দুটো পনেরো মিনিট পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 106 এবং FM 102 মেগাহার্সে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা দুটো পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: বাংলাদেশ বেতার ঢাকা। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106, FM 90 ও FM 102 মেগাহার্টজে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। আজ সন্ধে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঢাকা ও এর আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
2: বাংলাদেশ বেতার ঢাকা। জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় 2026 খ্রিস্টাব্দের বাজেট অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3টায়। সংসদ অধিবেশন কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ ও FM 106 মেগাহার্টজে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.beta.gov.bt ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকেও সরাসরি সম্প্রচার করা হবে। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 90 মেগাহার্টজ ও FM 102 মেগাহার্টজে প্রচার হবে। শিল্পী, গীতিকার ও সুরকারের জীবনভিত্তিক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান সুরের ভুবন বেলা 2:20। জনসংখ্যা, স্বাস্থ্য, পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো করি ছোট পরিবার বিকেল 4:05। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা, স্বাস্থ্য, পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। শ্রোতাদের অনুরোধের ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান নিবেদন রাত 10:00। এবারে জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান। FM 92 মেগাহার্টজে সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। জানিয়ে দেওয়া হলো আমাদের পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আগামীকাল 15 জুন সোমবার বেলা 2:20 থেকে বেলা 3টা পর্যন্ত ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 102 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার, একই সাথে বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.beta.gov.bt এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা। এবারের বিষয়ে নারীদের হাড় ক্ষয় রোগ। এ বিষয়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন ডাক্তার খান আসহাবুল হক, কনসালটেন্ট, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র ঢাকা, এবং ডাক্তার মোহাম্মদ জাকারিয়া হিমেল, কনসালটেন্ট ও আবাসিক সার্জন, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র ঢাকা। আপনারা যে সকল নম্বরে ফোন করে সরাসরি কথোপকথনের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নিতে পারেন সে নম্বরগুলো হল 02-44-81-3277, 02-44-81-3278, 02-44-81-3279 এবং 02-44-81-3280 এই নম্বরগুলোতে। এছাড়াও এ অনুষ্ঠানে আপনারা ভিডিও সহ শুনতে পাবেন বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার থেকে। সঞ্চালনায় থাকবেন ডাক্তার রেজাউল আলম খান এবং ইয়াসমিন আক্তারের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রযোজনা করবেন মোহাম্মদ হাসনাতুল আজম। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।

বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে শিল্পী গীতিকার এবং সুরকারের জীবনভিত্তিক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান সুরের ভুবন।

0: শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের শরীর ভুবন অনুষ্ঠান। আজ অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আলমগীর হোসেন। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশের বাউল সঙ্গীত শিল্পে যিনি কিংবদন্তি, তেমনি একটি নাম ASM শফি মণ্ডল, যিনি ওস্তাদ শফি মণ্ডল নামেই সর্বাধিক পরিচিত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
1: আমি অভিনন্দন জানাচ্ছি আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য।
0: প্রথমে আপনার কাছে একটু জানতে চাইবো আপনার ছেলেবেলা সম্পর্কে।
1: আসলে ছেলেবেলা তো ছেলেবেলাই, ছেলেবেলার মানুষের জীবনে কত কি থাকে আমারও আছে, তবে গানটাকে আমি সেই ছেলেবেলা থেকেই ধরে রেখেছি। আমার পরিবারের কেউ গান করে না, আমার পরিবারের আমিই শুরু করেছি। আমাদের গ্রাম ছিল একটা, নাম হলো ফিলিপনগর, আর একটা গ্রাম ছিল ইসলামপুর। তো আমি প্রতিদিন ওই ইসলামপুর ক্লাবে বসে বসে, আমার বাড়িতে কোনো যন্ত্রও ছিল না, তো ওখানেই প্র্যাকটিস করতাম, আর এইভাবে আস্তে আস্তেই শুরু করেছি।
0: এটা কোথায় ছিল, বাংলাদেশের কোন কোন অঞ্চল?
1: কুষ্টিয়া জেলা, দৌলতপুর থানা, ফিলিপনগর, ইসলামপুর।
0: আর গানের সাথে হাতেখড়ি কিভাবে হলো?
1: হাতেখড়ি বলতে, সর্বপ্রথম যখন আমি ছোট, আমার বয়স তখন 8-9 বছর, তখন আমি হাতেখড়ি নিয়েছিলাম হলো ওস্তাদ সাবদার হোসেন নাম, তার বাড়িও ফিলিপনগর ছিল। তার সাথে আমার সম্পর্ক ছিল আমার মামাতো ভাই, ফুপাতো ভাই, কিন্তু সে আমার প্রথম ওস্তাদ জীবনের। তারপরে আমি অনেকের কাছে শিখেছি, জাহিদুল ইসলাম ঝালু, মখলিসুর রহমান, তারপরে সর্বশেষে আমি ইন্ডিয়াতে গেছি, আমার ওস্তাদ ছিলেন শ্রী সাধন মুখার্জি, আমি তার কাছে 4 বছর তালিম নিয়েছি। সেখান থেকে 80-এর দশকের শুরুতেই দেশে এসে এই তো আমার বাউলামি জীবন শুরু, এই চলছি, এ পর্যন্ত আছি, থেমে নাই আর কি।
0: আপনার সাথে আমরা আরো অনেক কথা বলবো, আপনার অজানা অনেক তথ্য আমরা জানবো। এ পর্যায়ে শুনে আসি আপনার একটি গান। কোন গানটি শুনবো? যদি তরিতে বাসনা গানটি আমি শুনতে পারি?
1: আচ্ছা, যদি তরিতে বাসনা থাকে, ধরো রে মন সাধুর সঙ্গ।
0: চমৎকারী গানটি আমরা এখন উপভোগ করছি।

0: গান শেষে ফিরে আবার আপনার কাছে একটু জানতে চাই, আপনি সঙ্গীতে তো অনেক শাখা প্রশাখা আছে, আধুনিক, নজরুল, রবীন্দ্র, অনেক, আপনি বাউলের যে একটা শাখা বলি, এই দিকে আপনি অনুপ্রাণিত কিভাবে হলেন?
1: আসলে বাংলাদেশের বাতাসের সাথে, মাটির সাথে, শেকড়ের সাথে এই বাউলমিটা লেপটে আছে, একবারে জড়িয়ে আছে বাউল গান। বাউল গানের মধ্যে আমরা খুব ভালো ভালো মেসেজ পাই। যারা বাউল গান লিখেছেন তারা সবাই মেসেঞ্জার। বাংলাদেশের কার কথা বলবো, লালন ফকির, হাসান রাজা, বিজয় সরকার, রাধারমন, জালালউদ্দিন খাঁ, রশিদউদ্দিন, এইরকম অসংখ্য মহাজনের জন্ম হয়েছে যাদের গান নিয়ে অনেক দেশও অহংকার করে। আর আমাদের এরা সবচেয়ে বেশি অহংকার, অহংকার করে আমরা বলতেই পারি যে এই লোকসঙ্গীতে, যার মধ্যে অনেক মেসেজ থাকে, যে মেসেজটা হলো মানুষের ভালো লাগা, ভালো বাসায় আবেগ, আর ভালো থাকার যে মেসেজ, সেই মেসেজগুলো এই লোকসঙ্গীতের মধ্যে আমরা একসাথে পাচ্ছি। আমরা সব কিছু লোকসঙ্গীতের মধ্যেই পাই। আর আমাদের এটা ঐতিহ্য, আমাদের জাতীয় ঐতিহ্য লোকসঙ্গীত, তাই এই লোকসঙ্গীত তো আপনা আপনি এসে গেছে ভিতরে।
0: চমৎকার। আমরা আপনার গানের অ্যালবাম সম্পর্কে একটু জানতে চাই, কতগুলো অ্যালবাম করেছেন?
1: অ্যালবাম তো এখন আর হয় না, অ্যালবাম ছিল আগে, যেটা একসাথে সাতটা আটটা গান হতো, এরকম অ্যালবাম দুই তিনটি আমার আছে, তার বেশি নাই, সবই লালন ফকিরের গান করি আমি। আর এখন তো প্রতিনিয়ত এ প্রজন্মের গীতিকারদের গান করছি, সেগুলোও ভালো লাগছে। আর এখন এ প্রজন্মের যারা আসছে তারা তো অত্যন্ত মেধাবী, তাদের সাথে মিশে এটা একটা ফিউশন, একটা প্রজন্মের সাথে আর একটা প্রজন্মের সম্পর্ক স্থাপন, সম্পর্ক হচ্ছে আর এই গানের মাধ্যমে, সুরের মাধ্যমে।
0: আর বেতারের সাথে আপনার যুক্ত হওয়ার গল্পটা একটু শুনতে চাই।
1: বেতারের সাথে আমি জড়িয়ে আছি সে 1983 সাল থেকে। সর্বপ্রথম 83 সালে এই বেতারে, রাজশাহী বেতারে আমি সুযোগ হয়েছে, আমি সেই থেকে বেতারে গান করি। আমি এখন অন্য গানেই ব্যস্ত থাকি কিন্তু বেতারকে ছাড়ি নাই, কারণ এটাই আমার শেকড় ছিল। আশীর্বাদ বলি আর দোয়া বলি, এখান থেকে আমার শুরু হয় সঙ্গীতের জীবনটা, তাই বেতারকে আমি ভুলতে পারি না।
0: অনেক ভালো লাগলো আপনার কাছ থেকে এই সুন্দর সুন্দর কথাগুলো শুনে। আমার বিশ্বাস শ্রোতা বন্ধুরা যারা আছে তারা অনেক কিছু জানলো। এ পর্যায়ে আরেকটি গান শুনতে চাই আপনার, মানুষ অবিশ্বাসে পায় না মানুষ নীতি। শ্রোতা বন্ধুরা, গানটি এখন আপনাদের জন্য।

শাস্তি কথিত আছে ভগবানের সাথে দেবতার বিতণ্ডা, আল্লাহর সাথে ফেরেশতার বিতণ্ডা। আল্লাহ বলছেন, আমি মানুষ সৃষ্টি করেছি আমার প্রেমের জন্য, আমার প্রেমের জন্য।

0: আমরা জানি আপনি বাউল সঙ্গীত নিয়ে কাজ করছেন, তার পাশাপাশি আপনি উচ্চাঙ্গ সঙ্গীতেরও তালিম নিয়েছিলেন, এ বিষয়ে একটু শুনতে চাই।
1: এটা ছিল আমার গুরুজি শ্রী সাধন মুখার্জির কাছে, আমি যখন থাকতাম তখন তার সান্নিধ্যেই গানের জন্য এগুলো একটা ব্যাকরণের প্রয়োজন, গান শিখতে হয়, এটা যখন বুঝতে পারলাম অনেক বড় হয়ে, তারপরেই ওস্তাদের কাছে গেছি আমি এই উচ্চাঙ্গ সঙ্গীত শেখার জন্য। আমার গুরুজি আসার সময় আমাকে বলেছিলেন, যতই বলি তোর কণ্ঠে বাউল গানটা সাইজের গানটা বেশক মানাবে ভেবে দেখিস। তো ওই কথা বলার পরে আমি আর কোনো দিক ফিরে তাকাইনি, গুরুবাক্য বলবান মনে করে ওই আঁকড়ে ধরেছি বাউল গানকে।
0: অসাধারণ। সাইজের কথা যদি বলছেন, সাইজিকে নিয়ে আপনার ভাবনা কি?
1: সাইজি আমার একটা ভাবনার বিষয়, এটাতে কি ভাবনা আমি নিজেও বলতে পারি না। সাইজির প্রত্যেকটা বাণী, যেমন মানুষ যে অনেক বড় একটা ব্যাপার, এই কথাগুলো মানবিকতার দেখ, প্রত্যেকটা মানব ধর্ম বলে কোনো ধর্ম নাই, কিন্তু প্রত্যেকটা ধর্মের যে মানবিকতা আছে সেই মানবিকতাগুলো নিয়ে সাইজি অনেক গান করেছেন। একের মধ্যে আমরা অনেক কিছু পাই, মানুষের তথ্য, মানুষের জীবন আচরণ কেমন হওয়া উচিত, হ্যাঁ সেই কথাগুলো। যেমন একটা গান আছে, মানুষ অবিশ্বাসে পায় না মানুষ নীতি, পৃথিবীতে কখনোই প্রতিপালককে কেউ দেখেনি কখনো, নিদর্শনস্বরূপ প্রতিপালক ইশারায় বলেছেন যে তুমি তোমাকে চিনিলেই তুমি তোমার রবকে চিনিবে। তো এই যে ইশারা, তাই আমি যখন আমাকে চিনব, আমি তো একটা মানুষ, তাহলে আমি আমাকে চিনলেই আমার সব জানা হয়ে যাবে আমার মধ্যে। মানে আর কেন মন ঘুরো বাহিরে, বাহিরে যাওয়ার তত্ত্ব কর অবিরত, সে তোমার আত্মা চক্রেই বিহারে, বামে ইরা নাড়ি দক্ষিণে পিঙ্গলা, সে তো রজগুণে করিতেছে খেলা, মাঝখানে সুষম্মা বিমলা, ধরো ধরো তারে সাদরে, মাঝখানে সে আছে। কুলকুণ্ডলিনী শক্তি বায়ু বিকারে অচৈতন্য হয়ে আছে মূলাধারে, গুরু দত্তা তত্ত্ব সাধনেরই জোরে, চেতন কর মন তাহারে। এই যে এখানে একটু ইশারা দিলেন যে কারো কাছে তোমাকে শিখতে হবে, সে ছোট হোক আর বড় হোক, মানুষ সবসময় সময় পরিস্থিতি সমস্যা তার কাছ থেকে শিখে শিখে পথ চলবে।
0: এ পর্যন্ত আপনি কতগুলো গান করেছেন?
1: এটা আমি হিসাব করে বলতে পারবো না, আমার প্রতিদিনই গান করি,
0: অসংখ্য অগণিত
1: অগণিত, আমি আর হিসাব করতে পারি না, এরকম অবস্থা।
0: চলচ্চিত্রের সাথে যুক্ত হলেন কিভাবে?
1: চলচ্চিত্রের সাথে আমি তো যুক্ত হওয়ার মতো আমার কোনো যোগ্যতা নাই, কিন্তু চলচ্চিত্র যখন আমাকে প্রয়োজন মনে করে, আমার বয়স, আমার ভয়েস, আমার সব কিছু বিবেচনা করে, চলচ্চিত্র পরিচালকরা যখন মনে করেন যে এখানে সফি মণ্ডলের প্রয়োজন, তখন তারা ডেকে নেন, তখন আমি গান করি। অনেক সময় দেখা গেছে নায়কের গানও করেছি, আবার বৃদ্ধ মানুষের গানও করেছি। ঘেটুপুত্র কমলা দিয়ে আমার চলচ্চিত্রের গান শুরু, তারপরে আমার একটা গান ভাইরাল হয়েছে, সাতটা ভাষাই হয়েছে, কাঠবিড়ালি সিনেমার একটা গান, হ্যাঁ সেটা চলচ্চিত্রের গান। তারপরে অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন একটা সিনেমা আছে, সেখানে একটা গান করেছি, সেটাও মোটামুটি বা এরকম বেশ 12-13টা হবে, আর বেশি না। আমি তো চলচ্চিত্রের মূলত শিল্পী না, আমি মূলত বাউল গান করি, লোকসঙ্গীত করি। এই
0: আপনি একটি গান সম্প্রীতি করেছিলেন, হঠাৎ করে গাড়ি যদি হয় যদি অচল, এই গানটির গীতিকার সুরকার কে ছিল, গানটি সম্পর্কে একটু জানতে চাই।
1: এই গানটা আমি এই মাত্র কদিন আগেই রেডিওতে করেছি, এখানে গানটার গীতিকার ছিলেন সৈয়দ শফিউল আজম, এবং সুরকার হল আমার ছোট ভাই বাবু সরকার। আমার খুব মজা লেগেছে,
0: তবে গানটি খুব অসাধারণ হয়েছে, আমরা শুনেছি আমরা এবং শ্রোতা মহলে সেটা অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে। এই মুহূর্তে গানটি আমরা নিবেদন করতে চাই আমাদের আজকের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে।

0: না একবার হয় যদি অচল।
1: আমরা জানি আপনি গানের মানুষ, গান নিয়ে আছেন এবং গান নিয়ে আপনি সামনের সময়গুলোতে কাজ করে যেতে চান। যে জানতে চাই প্রাতিষ্ঠানিকভাবে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা গান নিয়ে?
2: গান নিয়ে পরিকল্পনা কি? গানই জীবন, গানই মরণ, এরকম আমার অবস্থা। আমি গানের ফাঁকে ফাঁকে গানই করি, আমার আর কোনো কাজ নাই, আর বাকি জীবন আছেই বা কদিন। হ্যাঁ, তো লালন ফকিরের হিসাব মতে আমি একজন মানে মৃত মানুষ আর কি আর কি। তো শুধু গান করি, যখন রাত জেগে জেগে গান করি, ঘুম হয় না, তো তখন আমি মনে করি গান করাই উচিত। গানের ফাঁকে ফাঁকে গান করি, আবার গানে ফাঁকে ফাঁকে গানই করি আমি।
1: চমৎকার বলেছেন। আমি একটু জানতে চাই, বর্তমান প্রজন্মের অনেকে কিন্তু এই বাউল সঙ্গীতের প্রতি আসছে, ওনারা গান গাচ্ছে, কিন্তু আপনাদের মতো টিকে থাকছে না, অনেকেই আসছে, একটা দুটো গান ভাইরাল হচ্ছে, আবার হারিয়ে যাচ্ছে। ওনাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? এবং আগামী দিনে যে শিল্পীরা এই শাস্ত্র আসতে চায়, এই ধাঁচে আসতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন?
2: আসলে এক স্কুলে 10 জনা পড়ে, গুরু মনের এই বাসনা সব সমান করে। আমরা দেখতে চাই যে সবাই সমান হোক, তাই কি আর হয়? কেউ না কেউ প্রথম হয় স্কুলে, হাজারো মানুষের মধ্যে কেউ না কেউ প্রথম হয়। তার মানে এই না যে সবাই ফেল করে গেল, যে প্রথম হলো সেই বড়, তা কিন্তু না। অনেক সময় দেখা যায় যে প্রথম হয়ে আছে, পিছনের সারিতে আরেকজন তার চেয়ে ভালো করবে। আর এ প্রজন্মের যারা আসছে না, তারা শিখে বুঝে জেনে বুঝেই আসছে। কারণ হলো আমরা যখন ছিলাম তখন এত সঙ্গীতের স্কুল ছিল না, ওস্তাদের অভাব ছিল। আর এখন এই ঢাকা শহরে অন্তত 1000 বেসরকারি স্কুল আছে, তারপরে বিশ্ববিদ্যালয়ে এখন শেখানো হয় সর্বোচ্চ বিদ্যাপাঠে, তারপরে মিউজিক কলেজ আছে ইউনিভার্সিটি, তারপর প্রত্যেকটা ইউনিভার্সিটিতে মিউজিক শেখানো হয়। এখন লোকসঙ্গীতের একটা সাবজেক্ট আছে, যে সাবজেক্টের উপরে উচ্চশিক্ষিত মানুষরা ডক্টরেট করেন। তো সুতরাং এখন যারা আসছে, তারা এই প্রজন্মে তারা জেনে বুঝেই আসছে, তারা অত্যন্ত মেধাবী। আমার বিশ্বাস এই আমাদের লোকসঙ্গীত, আমাদের ঐতিহ্য তারা সুন্দরভাবে আগামীতে বহন করবে। কারোর প্রতি অবিশ্বাস আমার নাই, টিকে থাকছে না এই কথা আমি বলবো না, তারা অবশ্যই টিকে থাকবে। হয়তো কারো মতো কেউ না, একজন একটু আগে যাবে, একজন পরে যাবে, কিন্তু সবাই একসাথে গাইবে। কারণ হলো যে গানের মধ্যে আমার মায়ের কথা মনে করে দেয়, গানের মধ্যে আমার শেকড়ের গন্ধটা ভেসে আসে, যে গানের মধ্যে দেশাত্মবোধ ভেসে আসে, যে গানের মধ্যে আমার আত্মা উজ্জীবিত হয়, সেই গানই লোকসঙ্গীত, সেইটিই আমার শেকড়ের গান।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন সুরের ভুবন অনুষ্ঠান। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশের প্রখ্যাত বাউল সঙ্গীত শিল্পী সফি মণ্ডল। এ পর্যায়ে শুনবো আমরা আজকের অনুষ্ঠানের শেষ গানটি, দুঃখ যদি বিক্রি হতো ওজন মাপা দরে। চমৎকার কথাগুলো, আমরা গানে গানে শুনে আসি বাকি অংশ।
2: এটাও এই প্রজন্মের একজন গীতিকারের লেখা, প্রসেনজিৎ মণ্ডল তার লেখা, আর সুর করেছেন এই প্রজন্মের একটা ফারদিন বলে একটা ছেলে, খুব কম বয়সের। তো যেদিন আমি গাই সেদিন আমার ততটা মনে হয়নি এই গানটা, এখন সারা দেশে সারা বিশ্বে এই গানটা ভাইরাল, দুঃখ যদি বিক্রি হতো।
1: তাহলে আমরা মিস করতে চাচ্ছি না, আমরা এই মুহূর্তে গানটি নিবেদন করছি আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে।
0: দুঃখ

0: মনচাচ্ছি আপনার সাথে আরো কিছুক্ষণ গান কথা আড্ডায় মেতে থাকি, কিন্তু আমাদের স্টুডিও ঘড়ি জানান দিচ্ছি সময় বেশি নেই। সবশেষে আপনি অতি সংক্ষেপে যদি বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ বেতারের শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলেন।
1: বাংলাদেশ বেতারকে তো অভিনন্দন জানাতেই হবে আমাকে, কারণ আমার বেড়ে ওঠার মিউজিক, সঙ্গীত, সুর, এই বেড়ে ওঠাই এই বাংলাদেশ বেতার থেকে অভিনন্দন জানাই। আজও আমি আছি বেতারের সাথে, আগামীতেও থাকব। বেতারকে আমি খুবই ভালোবাসি, বেতার সংশ্লিষ্ট যারা আছেন সবাইকে ভালোবাসি, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমি দীর্ঘায়ু কামনা করছি না, আমি যেন সুস্থ থাকি এবং এই সাধু ফকিরের গানগুলো নিয়ে আপনাদের মাঝে বেঁচে থাকতে পারি, এই দোয়া আশা করছি।
0: আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের বাংলাদেশ বেতারে এসেছেন, আমাদের আজকের অনুষ্ঠানে সময় দিয়েছেন।
1: আপনাকেও অনেক ধন্যবাদ, ধন্যবাদ বাংলাদেশ বেতারকে।
0: বাউল সঙ্গীত ভুবনে আপনি আপন মহিমা এগিয়ে যাবেন। সফি মণ্ডলী নামটি আজ দেশ ছাড়িয়ে বিদেশেও সমান্তরে জনপ্রিয়। এ প্রত্যাশা রইল আপনার জন্য যে আপনি সুস্থতার সাথে এগিয়ে যান, আপনার গান দর্শক এবং শ্রোতাদের মনে আরও বেশি দাগ কেটে যাবে, আপনি অমর হয়ে থাকবেন সবার মাঝে। শ্রোতাদের সুরের ভুবনে পরবর্তী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।
2: এতক্ষণ শুনলেন শিল্পী, গীতিকার এবং সুরকারের জীবনভিত্তিক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান সুরের ভুবন। আজকের অংশগ্রহণকারী শিল্পী ছিলেন সফি মণ্ডল, উপস্থাপনায় ছিলেন মোহাম্মদ আলমগীর হোসেন, অনুষ্ঠান সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং সুরের ভুবন অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আয়োজনমালা এখন রয়েছে নজরুল সঙ্গীত, কণ্ঠ দিয়েছেন রিয়াজুল ইসলাম শিমুল।

0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 90 ও FM 102 মেগাহার্সে। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও 2026 সালের বাজেট অধিবেশনের আজকের কার্যক্রম শুরু হওয়া মাত্রই সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। এখন চলুন জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিওতে।
1: আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি উম্মে হাবিবা হিমি। আজ এখানে প্রকৌশল দায়িত্বে আছেন উত্তম চন্দ্র গোপ ও মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। প্রকৌশল নির্দেশনায় মোহাম্মদ আবু মুসা। সংসদ অধিবেশন কার্যক্রম সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন। অনুষ্ঠান নির্দেশনায় ABM মাহবুবুর রহমান। অনুষ্ঠান তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান। এবং আজকের সংসদ অধিবেশন কার্যক্রম সরাসরি সম্প্রচার প্রযোজনা করছেন মোহাম্মদ মনিরুজ্জামান। প্রিয় শ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রম শুরু হওয়া মাত্রই তা শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। সংসদ কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত চলুন শোনা যাক গান। প্রথমেই শুনবেন স্বাধীনতার গান। শিল্পী রুনা লায়লা, গানের কথা লিখেছেন ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান, সুর দিয়েছেন দেবু ভট্টাচার্য।

0: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রম এখন জাতীয় সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

0: صدق الله العظيم. পবিত্র কুরআনুল কারীমের সূরা আল বাকারার 275 নম্বর আয়াতে কারীমার তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ এইরূপ: যারা সুদ খায় তার মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, দাঁড়ালেও তার দাঁড়ানো হবে সেই ব্যক্তির মতো যাকে শয়তান নিজস্ব পরশ দিয়ে দুনিয়ার লোভ লালসায় মোহাচ্ছন্ন করে রেখেছে। এটা এই জন্যেই যে এরা বলে ব্যবসা বাণিজ্য তো সুদের মতোই, একটা কারবারের নাম। অথচ আল্লাহ তাআলা ব্যবসা হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। তাই তোমাদের যার যার কাছে তার মালিকের পক্ষ থেকে সুদ সংক্রান্ত এই উপদেশ পৌঁছেছে, সে সুদের কারবার থেকে বিরত থাকবে। আগে এ আদেশ আসা পর্যন্ত যা হয়েছে তা তো তার জন্যে অতিবাহিত হয়েই গেছে। এ বিষয়টি আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপর। কিন্তু যে ব্যক্তি এই আদেশের পরও আবার সুদি কারবার করবে, ফিরে আসবে, তারা অবশ্যই জাহান্নামে অধিবাসী হবে, সেখানে তারা চিরদিন থাকবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম মাননীয় সদস্যবৃন্দ। দিনের কার্যসূচি অনুযায়ী প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর টেবিলে উপস্থাপিত হল। রাইট অনারেবল মেম্বার, ইয়েট টু স্টার্ট আওয়ার প্রসিডিংস। অলরাইট, ওকে, একটু মাইকটা দিবেন দয়া করে সম্মানিত সদস্যকে, প্লিজ।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। গত কার্যদিবসে আমাকে চিঠি মারফত জানানো হয়, আমি একটি নোটিশ দিয়েছিলাম সীমান্তে হত্যাকাণ্ড এবং পুশিং সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাব দিয়ে চিঠি দিয়েছিলাম। মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয় আজকে এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আজকে কিছুক্ষণ আগে মুলতবি শাখা থেকে আমাকে জানানো হলো অনিবার্য কারণবশত এই প্রস্তাবটি যদি গৃহীত হয়েছিল স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেখানে চিঠি পাঠানো হয়েছিল, অনিবার্য কারণবশত সেটা স্থগিত করা হয়েছে। মাননীয় স্পিকার, আমার প্রথম প্রশ্ন, জনগণের রক্তের চেয়ে আর কি গুরুত্ব থাকতে পারে যে এত বড় একটি জনগুরুত্বপূর্ণ বিষয় যেটা কোনো দলীয় এজেন্ডা নয় যে যেটা অনিবার্য কারণগত বশত এটাকে স্থগিত করতে হলো? দ্বিতীয় প্রশ্ন, এটি যে স্থগিত হলো, পরবর্তী কবে এটা আলোচনার জন্য নির্ধারিত হবে? দয়া করে এই আমার এই হাউসকে অবহিত করা হোক, এটা আমার প্রশ্ন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: অসংখ্য ধন্যবাদ রাইট অনারেবল মেম্বার। নোটিশটা আমার সামনেও আছে। সিন্স ইট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড অ্যান্ড স্থগিত করা হয়েছে, নিশ্চয়ই স্থগিত, তো এটাকে স্থগিত মানে কি, টেম্পোরারি একটা মেজার। সো আমি যতটুকু ধারণা করছি, বাজেট অধিবেশন চলছে, আমাদের একটা টাইম ফ্রেমিং কনস্ট্রেন্ট একটা বিষয় আছে, মানি বিল পাস এবং অন্যান্য জিনিসগুলো। অফকোর্স ইট ইজ ভেরি ফান্ডামেন্টাল পার্ট। ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা করছি স্থগিতাদেশ প্রত্যাহারপূর্বক কোনো এক সময় আলোচনা হবে। অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে। Thank you so much. Please take your seat. Thank you. Chief Whip Sahib, kichu bolte chacchen?
3: Sir, Mahanish Gar, apne rightly point out korechen. Ei bepare kotha bolbo na. Amader Mahanish Shoshtromontri 300 minute ekta boktobo rakhben. Apni take jodi shomoy den Mahanish Shoshtromontri ke.
1: Mananiyo Shoshtromontri budho ei matro uposthit hoyechen. Uni ki 2-1 minute shomoy niye bolte chan naki ekhonei?
4: অসংখ্য
1: ধন্যবাদ।
4: মানে স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিষয় হচ্ছে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমদের দুবাই পুলিশ কর্তৃক গ্রেপ্তার প্রসঙ্গে। এ বিষয়ে আমি মহান জাতীয় সংসদকে অবহিত করছি যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দুর্নীতি মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেফতারের জন্য ইন্টারপোলের সাথে নিবিড়ভাবে কাজ করার জন্য নিয়োজিত পুলিশ হেডকোয়ার্টার্সের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো NCB ঢাকা কর্তৃক ইন্টারপোলে আবেদন করা হয়। তৎপ্রেক্ষিতে গত 11 এপ্রিল 2025, এটা 2025-এ পাঠানো হয়েছিল, আমরা এটা মনিটর করেছি। ইন্টারপোল 2025/12239 নম্বর ফাইল ও 5174/4 2025 কন্ট্রোল নম্বরের মাধ্যমে বেনজির আহমদের প্রতি রেড নোটিশ জারি করে। উক্ত রেড নোটিশের মাধ্যমে ইন্টারপোল কর্তৃক সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয় গ্রেপ্তারের জন্য। মাননীয় স্পিকার, আমি এই মহান সংসদের মাধ্যমে সমগ্র জাতিকে জানাচ্ছি যে গত 12 জুন 2026 তারিখে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো NCB আবুধাবি হতে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। এবং তিনি বর্তমানে সেখানে আটক আছেন। মাননীয় স্পিকার, আমি এই মহান সংসদকে আরও অবহিত করছি যে NCB আবুধাবি জানিয়েছে যে UAE ফেডারেল ল নম্বর 39/2006 অনুযায়ী গ্রেপ্তারের তারিখ হতে 30 দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করতে হবে। উল্লেখ্য, বেনজির আহমদের বিরুদ্ধে দণ্ডবিধির 420, 467, 468, 471 and 109 সেকশন এবং 1947-এর দুর্নীতি প্রতিরোধ আইনের সেকশন 5/2, 26(2) এবং 27(1) এবং বাংলাদেশ পাসপোর্ট অর্ডার 1973-এর 11 ধারার মানে সেকশন 11-এর মামলা বিচারাধীন রয়েছে। উক্ত বিষয়ে NCB ঢাকা ইন্টারপোল চ্যানেলের মাধ্যমে রেড নোটিশ প্রকাশ, আন্তর্জাতিক সমন্বয়, বিদেশি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ এবং গ্রেফতার পরবর্তী ফলো আপ কার্যক্রম সম্পন্ন করেছে। দুদক কর্তৃক প্রত্যার্পণের জন্য প্রয়োজনীয় মামলা, গ্রেফতারি পরোয়ানা ও তদন্ত সংক্রান্ত দলিলাদি প্রস্তুত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক এক্সট্রাডিশন প্রপোজাল প্রস্তুত ও অনুমোদন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে UAE কর্তৃপক্ষের নিকট কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করে NCB আবুধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য। এর মাধ্যমে আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে সক্ষম হব ইনশাআল্লাহ। পাশাপাশি এর মাধ্যমে আমরা জাতিকে আশ্বস্ত করতে চাই যে অপরাধী যত শক্তিশালী হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এটি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং বাংলাদেশের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, 300 বিধিতে একটা বিষয়ে একটি বিবৃতি দেয়া যায়। যেহেতু আপনি সুযোগ দিয়েছেন, আমি আরেকটা বিষয়ে কি বলতে পারবো? এটাও একই দুই মিনিট সময় লাগে।
1: যদি এইরকম গ্রেট নিউজ থেকে থাকে, যেমন ধরেন নর্মালি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যখন দাঁড়ান তখন একদিকে শুধু টেবিল চাপড়ানো আসে, কিন্তু আজকে দেখলাম অ্যাক্রস দ্য পার্টি লাইন সকলে আপনাকে উৎসাহ দিচ্ছিলেন কথা বলার জন্য। সো উই আর রিয়েলি প্লিজড, ইটস এ গ্রেট নিউজ ফর দ্য বাংলাদেশ যে বিবৃতিটা দিলেন। এখন যদি আরেকটা এরকম গ্রেট নিউজ থাকে, অফকোর্স ইউ আর অ্যালাউড টু, সাবজেক্ট টু ইউর কনসিডারেশন যে গ্রেট নিউজ কিনা।
4: এই বিষয়টা বোধ হয় এইদিকেই তালি হবে, ওইদিকে তালি হবে, এই নিশ্চয়তা দিতে পারতেছি না।
1: না, এইদিকে যদি তালি না পড়ে তাহলে তালির
4: মানে তালি দিলে ভালো হবে, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করছি। আমি বলতে দিলে বলি কি,
1: আমরা একটু পরে শুনি, এই তালিটার ঐক্যটা থাকুক, আমরা একটু আলোচনা করি, পরে আবার শুনতে পারবো। আমরা
4: এটা এটা শোনার জন্য বোধহয় সবাই অপেক্ষা করছে।
1: আচ্ছা
4: জি,
1: আচ্ছা ঠিক আছে, বলেন।
4: মানে স্পিকার, আমি দলের নাম নিতাম না, যেহেতু এটা বিষয়ে কিছু ক্লেম করা হয়েছে সেই জন্য দিচ্ছি। বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ জিসান মিয়া প্রধানের ঘটনার সংক্ষিপ্ত বিবরণ। মানে স্পিকার, উল্লেখিত বিষয়ে আমি মহান জাতীয় সংসদকে অবহিত করছি যে গত 11 জুন 2026 তারিখ রাত 8:30 কুমিল্লা জেলার দাউদকান্দি বাজার হতে বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা, যার পদবী সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ জিসান মিয়া প্রধান, নিখোঁজ মর্মে 12/6/2026 খ্রিস্টাব্দে দাউদকান্দি থানায় এসে তার পক্ষে মোহাম্মদ রাসেল আহমেদ, ঠিকানা স্থায়ী ও বর্তমান, সাং বীর বাগ গোয়ালি ইউনিয়ন বটেশ্বর, থানা দাউদকান্দি, জেলা কুমিল্লা, মোবাইল নম্বর বললাম না আছে, একটি নিখোঁজ জিডি করেন। নিখোঁজ জিডির প্রেক্ষিতে তাকে উদ্ধারের নিমিত্তে কুমিল্লা জেলা পুলিশের একাধিক টিম মাঠে নামে উদ্ধার করে উদ্ধার কাজে তৎপর হয়। অনুসন্ধানকালীন প্রথমত নিখোঁজ ব্যক্তির আপন চাচাত ভাই সজীব হাসানের মাধ্যমে জানা যায়, গত 5-6 মাস পূর্বে ফেসবুকের মাধ্যমে জনৈক একজন নারীর সাথে মোহাম্মদ জিসান মিয়া প্রধানের পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে মোবাইল ফোনে কথাবার্তা শুরু হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মাননীয় স্পিকার, কুমিল্লা জেলা পুলিশের তথ্য মতে বিভিন্ন সময়ে জিসান মিয়া মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার দর্শন করলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এক পর্যায়ে জিসান মিয়া প্রধান ভিকটিম মেয়েটিকে জোরপূর্বক ভ্রূণ নষ্ট করার জন্য চাপ সৃষ্টি করতে থাকে এবং ভ্রূণ নষ্ট না করলে ভিকটিমকে মেরে ফেলার হুমকি প্রদান করে। তার এক পর্যায়ে ভিকটিম মেয়েটি জানের ভয়ে বাচ্চা নষ্ট করতে মানে ভ্রূণ নষ্ট করতে রাজি হলে জিসান মিয়া প্রধান তার পূর্ব পরিচিত ও ঘনিষ্ঠ জনৈক সিকান্দর আলীর ওষুধের দোকান হতে বাচ্চা নষ্ট করার ভ্রূণ নষ্ট করার ট্যাবলেট ক্রয় করে ভিকটিম মেয়েটিকে খাওয়ায়। 2-3 দিন পরে ভ্রূণ নষ্ট হওয়ায় ওষুধ সেবনের ফলে ভিকটিমের প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হলে ভিকটিম নিজেই জিসানকে বিষয়টি জানায়। তখন জিসান তার আপন চাচাতো ভাই সজীবের মাধ্যমে পুনরায় একই ফার্মেসি হতে ওষুধ সংগ্রহ করে ভিকটিমের বাড়িতে পৌঁছে দেয়। ওষুধ সেবনের পর রক্তক্ষরণ বন্ধ হলে ভিকটিম জিসানকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করে। এক পর্যায়ে জিসান 12 জুন তারিখে রোজ শুক্রবার বিয়ে করতে সম্মতি জ্ঞাপন করে, কিন্তু গত 11 জুন তারিখ রাত 8:30 বিয়ে না করার টাল বাহানায় জিসান নিজেই আত্মগোপন করে তার চাচাতো ভাই মোহাম্মদ রাসেল আহমদের মাধ্যমে দাউদকান্দি থানায় একটি নিখোঁজ জিডি করেন। নিখোঁজ জিডির অনুসন্ধানকালীন কুমিল্লা জেলার লাকসাম থানা এলাকায় স্থানীয় লোকজন ও লাকসাম থানা পুলিশের মাধ্যমে আত্মগোপনে থাকা জিসান মিয়া প্রধানকে উদ্ধার করা হয়। ভিকটিম মেয়েটিকে থানায় হাজির হয়ে মোহাম্মদ জিসান মিয়াকে মোহাম্মদ জিসান মিয়া প্রধানকে 1 নম্বর আসামি করে ধর্ষণের সহযোগিতা এবং ভ্রূণ নষ্ট করার অভিযোগে অপর 3 জন যথাক্রমে মোহাম্মদ সজীব হাসান, সেকান্দর আলী ও মোহাম্মদ গোলাম রব্বি সহ মোট 4 জনের নাম উল্লেখ করে এজাহার দায়েরের প্রেক্ষিতে দাউদকান্দি মডেল থানার মামলা নম্বর 13 তারিখ 13/6/2026 খ্রিস্টাব্দ ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ খ অবলিক ৩০ তৎসহ ৩১৩ ৫০৬ এবং ৩৪ পেনাল কোড রুজু করা হয়। গত ১৩/৬/২০২৬ তারিখে এই অভিযুক্ত সজীব হাসান ও সেকান্দর আলী তাদেরকে গ্রেফতার করা হয়। তারা বিজ্ঞ বিচারিক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ঘটনায় নিজেদেরকে জড়িয়ে ১৬৪ দ্বারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। বর্তমানে মামলাটি তদন্ত অব্যাহত আছে। যেহেতু মাননীয় স্পিকার এ বিষয়ে অনেকেই ভেরিফাইড ফেসবুক পেজে তার নিখোঁজের বিষয়টি অন্যভাবে বর্ণনা করে সরকারকে দায়ী করতে চেয়েছিল এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনের পরে সেটা আমরা মনে করলাম এই ঘটনা জাতির সামনে প্রকাশ করা দরকার। আমি এই মহান জাতীয় সংসদের মাধ্যমে এটা প্রকাশ করলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় সদস্য মাননীয় বিরোধী দলের উপনেতা, আমরা প্রসিডিংসে যেতে চাচ্ছিলাম। আচ্ছা একটু মাইকটা দেন, উনি শুনি কি বলতে চাচ্ছেন।
5: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, বলা হয়েছিল যে স্বরাষ্ট্রমন্ত্রী ৩০০ বিধিতে একটা বিবৃতি দেবেন এবং সেই হিসাবে আমরা ওনাকে অ্যালাউ করেছিলেন, আমরা এটাকে এগ্রি করেছি এবং উনি যে বিবৃতিটা দিয়েছেন এটা অত্যন্ত একটি উল্লেখযোগ্য এবং প্রশংসনীয় উদ্যোগ এবং বাংলাদেশ পুলিশের সফলতা, আমরা পুলিশকে এর জন্য ধন্যবাদ জানাই। এবং যে কাজটি করেছে সেখানে একজন আইজিপি দুর্নীতি দমনে বিদেশে ছিল, তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং এক মাসের ভিতরে তাকে আনবে এই বিবৃতি দিয়েছে, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং এই দেশের জন্য অত্যন্ত একটি উল্লেখযোগ্য ঘটনা আমি মনে করি। এবং সেই হিসেবে আমরাও তালে দিয়েছিলাম, কারণ আমরা এটার সাথে একমত, আমরা তা বিচার চাই এবং এর ধরনের উদাহরণ আরও সৃষ্টি হোক এটা আমরা চাই।
1: মাননীয় উপনেতা, এটা আমাদের চেয়ার থেকে আমরা বলেছি যে ইটস গ্রেট অ্যাচিভমেন্ট ফর দ্য নেশন, সবাই এটাকে সমর্থন করেছেন,
5: কিন্তু এই সুযোগ নিয়ে উনি একটি দলকে কেন্দ্র করে পরবর্তী পর্যায়ে যে স্টেটমেন্টটা দিয়েছেন এটা।
1: মাননীয় উপনেতা, আমি একটু আপনাকে, যদি বইটার সামনে থাকে আমি একটু পড়ে শোনাতে চাই, একটু দয়া করে যদি ধৈর্য ধরতেন। ৩০০ বিধিতে বিবৃতি দেওয়ার পর এই ব্যাপারে কোনো কোশ্চেন করা যায় না, এটা আমাদের ওই রিটেন একটা যে কনস্টিটিউশনের মতো এটা সংসদের।
5: উনি তো উনি কিন্তু পরবর্তী যে বক্তব্যটা,
1: সবাই যদি কথা বলেন তাহলে ওনাকে উপনেতা কেন বানিয়েছেন? দয়া করে বসেন, যেহেতু যেহেতু বিরোধী দলের নেতা নেই, উপনেতাকে ফ্লোর দেয়া হয়েছে, তাহলে ওনাকে কেন বানালেন?
5: আচ্ছা ধন্যবাদ। না আপনি
1: আগেরটাও জানতাম না, আগের বিবৃতিটা কি ছিল সেটাও জানতাম না, আপনি বলেন কি বলতে চাচ্ছেন প্লিজ।
5: কিন্তু ভেরি আনফরচুনেট থিং হচ্ছে এই যে আমার জানা নাই স্বরাষ্ট্রমন্ত্রী পরবর্তী পর্যায়ে একটি আনডিসাইডেড ম্যাটারকে, বিতর্কিত বিষয়কে এখানে পার্লামেন্টে এরকম বক্তব্য রাখা কোনো একটি দলকে করে, এটাই বোধহয় বাংলাদেশের পার্লামেন্টের ইতিহাসে এই প্রথম বলেই আমি মনে করি। এবং এটা মনে হচ্ছে আমার কাছে যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি দলকে কন্ডেম করার জন্যে ইন্টেনশনালি এটা এখানে প্রেস করেছে। ঘটনাটা যেটা হয়েছে আমি এখন জানতে চাচ্ছি যে জিশান এখন কোথায় আছে, এক নম্বর। দুই নম্বর কথা হচ্ছে এখানে কুমিল্লার পুলিশ জিশানের সাথে কারো কথা বলতে সাংবাদিকদেরকেও দেখা করতে দিচ্ছে না, এবং যে মেয়েটার কথা বলা হয়েছে ওই মেয়েটার সাথেও কাউকে কথা বলতে দেওয়া হচ্ছে না। তাহলে এটা কেন, এখানে কি কোনো প্লট তৈরি হচ্ছে? এটা আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা মনে হচ্ছে যে ওনারা একটা প্লট তৈরি করার জন্যেই পুলিশ এবং স্বরাষ্ট্রমন্ত্রী একই লাইনে আলোচনা করে এই কাজটি করেছে। দুই নম্বর কথা হচ্ছে এই ধরনের এই ঘটনাটি যে ন্যাচারাল হয়েছে এই ধরনের কোনটা সঠিক এখনও এটা ডিসাইডেড হয়নি, এটার কোনো স্টেটমেন্ট আসেনি। দুই নম্বর কথা হচ্ছে এই ধরনের ঘটনা যেগুলো সত্য প্রতিদিনই নানা ঘটনা ঘটছে, কিন্তু পার্লামেন্টের মধ্যে এটাই আসছে।
1: মাননীয় উপনেতা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদিও 300 বিলের উপরে কিছু বলার থাকে না, তারপরে আপনি বলেছেন, অসংখ্য ধন্যবাদ।
5: কন্ডেম করি
1: এবং দয়া করে
5: আসতে হবে,
1: থ্যাংক ইউ।
5: এবং এটা কোনো প্রমাণিত হয়নি, তার ছবি আমাদের কাছে আছে, ইসলামী ছাত্র শিবির।
1: মাননীয় সদস্য আর বুদয়
5: দলকে এইভাবে পার্লামেন্টে দায়ী করবে, বানোয়ার কথা বলবে এবং ষড়যন্ত্র করবে, এটা তো কেন পার্লামেন্টে মেনে নেওয়া যায় না। আমি মনে করি স্বরাষ্ট্রমন্ত্রীটা উইথড্র করা উচিত, অথবা আপনি এটাকে এক্সপ্যান্ড করা উচিত, কারণ এছাড়া ছবি আমাদের কাছে আছে।
1: মাননীয় সদস্য আপনি একটু বসেন, আমাকে একটু বলার সুযোগ দেন। জি, না দেখতে খারাপ দেখা যায়, আপনি একটু বসুন, প্লিজ টেক ইউর সিট, বসেন আপনি, আমরা সিস্টেমটা রাখি। মাননীয় সদস্য আপনিও বসেন। মাননীয় বিরোধী দলীয় উপনেতা, আপনি দয়া করে বসুন, সবাই বসুন, এদিকে যারা আছেন আপনারাও বসুন, আপনারা বসুন, বসুন, বসুন। মাননীয় উপনেতা আমি কিছু বলতে চাচ্ছি, আমাকে বলার সুযোগ দেন, সবাই বসুন দয়া করে। মাননীয় উপনেতা আপনি বসুন, সবাইকে বসুন, প্লিজ টেক ইউর সিট এভরিওয়ান, বসেন, বসেন। আচ্ছা ঠিক আছে, বসেন, বসেন, সবাই বসেন দয়া করে, সদস্য আপনি বসেন। জি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনিও বসেন, বসেন সকলেই। জি, মাননীয় সদস্য আপনিও দয়া করে বসুন। মাননীয় সদস্যবৃন্দ, আসলে এটা আমাদের দেশের সর্বোচ্চ জায়গা, এটা আমরা সবাই দায়িত্বশীলতার পরিচয় দিব। আপনি যে কথাটা বললেন, অনেক কথা বলা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে, কথা শুরু করলে আমরা অনেকে অনেক কথা বলতেই থাকি। আপনি যা বললেন, সর্বশেষ এক্সপান্স করার জন্য আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখব, যদি সংসদীয় রীতিনীতির বাইরে কিছু হয়ে থাকে সেটা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ, আমরা কোনো বিতর্কে যেতে চাচ্ছি না, প্লিজ বসেন। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী বসেন, প্লিজ বসেন, বসেন। আমরা এটা কোনো আলোচনায় যাচ্ছি না, বিতর্কেও যাচ্ছি না, রুলসে পড়ে না। না, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি 300 বিধিতে কারো কথায় শোনা যাচ্ছে না, আপনারা বসেন, একটু পরে বসবেন, একটু পরে আপনি বসেন। 300 বিধিতে বক্তব্য দেওয়ার পর এই ব্যাপারে কোনো কোশ্চেন করা যায় না, আমাকে শেষ করতে দেন। যেহেতু বিরোধী দলের নেতা নেই, উপনেতা হিসাবে উনি দাঁড়িয়েছেন, প্রিভিলেজটা আমরা দিয়েছি, উনি যে বক্তব্য রেখেছেন সেটার প্রেক্ষিতে আমি রুলিং দিয়েছি যে যদি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো বক্তব্যে অসংসদীয় কিছু থাকে পরীক্ষা নিরীক্ষার পর সিদ্ধান্ত দেওয়া হবে। সবাই দয়া করে বসেন, আমরা দিনের কার্যসূচিতে যাচ্ছি। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন 2025-26 অর্থবৎসরের সম্পূরক বাজেট সম্পর্কে সাধারণ আলোচনা অনুষ্ঠান হবে। না, রেকর্ডে যায়নি, আমি তো বলেছি। আপনি বসেন, বসেন, মাননীয় মন্ত্রী বসেন, সকলেই বসেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কিছুই যায়নি রেকর্ডে, আপনি বসেন দয়া করে, লেট আস স্টার্ট আওয়ার বিজনেস। আপনারা বসেন, বসেন। আমি রুলিং দিয়েছি, এই মাননীয় উপনেতা, মাননীয় উপনেতা, দেখেন আপনি যে বিষয়টা অ্যাড্রেস করেছেন, আমি হামলি রিকোয়েস্ট করছি আপনাকে, আমি বলেছি যদি কোনো অসংসদীয় ভাষা থাকে, রীতিনীতির বাইরে থাকে, আমরা পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত দিব। এখন আমরা দিনের কার্যসূচিতে যাচ্ছি, কাউকে কোনো কিছু দিচ্ছি না, বসেন। এ পর্যায়ে ত্রয়োদশ, বসেন দয়া করে। আমি দেইনি ওনাকে, ফ্লোর দেইনি। জি, মাননীয় মাননীয় মাননীয় সদস্যবৃন্দ, আপনারা বসেন, বসেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বসেন, আপনারা বসেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার কোনো কথাই শুনতে পাচ্ছি না, আপনি বসেন।

0: জি মাননীয় স্বরাষ্ট্র, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি বসেন, বসেন বসেন বসেন, ওনারাও বসবে, আপনি বসেন বসেন বসেন, কিছুই রেকর্ডে কিছু নাই, আপনারা বসেন, লেট আস স্টার্ট আওয়ার বিজনেস। ওনাকে দেয়া হয়নি, মাননীয় বিরোধী দলের নেতা উপনেতা আপনি বসেন। অর্ডার অর্ডার অর্ডার, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে 2025-26 অর্থ বছরের সম্পূরক বাজেট সম্পর্কে সাধারণ আলোচনায় অংশগ্রহণ করতে আগ্রহী মাননীয় সদস্যগণের মধ্যে এ পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করবেন নাটোর নওগাঁ 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ ফজলে হুদা। জনাব মোহাম্মদ ফজলে হুদা, আপনার সময় 5 মিনিট, ধন্যবাদ আপনাকে।
1: আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। অন্য ধর্মের প্রতি রইল শুভেচ্ছা। মাননীয় স্পিকার, বাজেট তো আসলে মানুষের স্বপ্ন। একটা স্বাধীন সার্বভৌম দেশে একটা বাজেট হয় প্রত্যেক বছর, জনগণের আশা আকাঙ্ক্ষার যেখানে প্রতিফলন হয়। কিন্তু মাননীয় স্পিকার, আজকে শুরুতেই যে দৃশ্য দেখলাম, দীর্ঘ 17 বছর পর আন্দোলন সংগ্রাম, জেল জুলুম, রক্ত রাজপথ, জীবনদান, ম্যাডাম খালেদা জিয়ার আপসীনতা, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আন্দোলনে নেতৃত্ব, সব শেষে জুলাই অভ্যুত্থান, তারপরে আমরা বাজেট দিতে যাচ্ছি। এবং বাজেট অধিবেশনে মাননীয় অর্থমন্ত্রী বাজেট ঘোষণা করবার পর আজকে প্রথম দিন, এই দিনটা শুরু হওয়া উচিত ছিল আনন্দের সাথে, ধৈর্যের সাথে, সাধারণ জনগণ যারা আমাদেরকে পর্যবেক্ষণ করছেন। আজকে আনন্দের বিষয়, ন্যায় বিচার প্রতিষ্ঠা হচ্ছে। 55 বছরে প্রথম শুনলাম বিদেশ থেকে কাউকে গ্রেপ্তার করা হয়েছে। একজন শুধু দোষর নয়, খুনি, তাকে বিরোধী দলের এর মাঝে কোনো আনন্দ দেখলাম না, এটা একটা খুবই দুঃখের বিষয়। এ দেশকে অস্থিতিশীল করতে চান, বহুবার করেছেন, 86-তে করেছেন, 88-তে করেছেন, 47-এ পাকিস্তানের বিরোধিতা করেছেন, মুসলমানদের বিপক্ষে গিয়েছেন, ইসলাম ধারণ করে কাজ না করেও ইসলামকে ব্যবহার করে গেছেন বছরের পর বছর। মানুষ এখন গণতান্ত্রিক পরিবেশ পেয়েছে, মানুষ দেখছে যে হ্যাঁ, আমাদের মির্জা ফখরুল ইসলাম স্যার মানেই ইসলাম নয়, জামাতি ইসলাম মানেও ইসলাম নয়, বেহেস্তের টিকিট দেওয়ার সেই ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের নামে যে পরিচালনা করে সেটাও কোনো ইসলামের ব্যাংক নয়। এই পরিস্থিতিতে যে বাজেটটা এসেছে, এই বাজেটটা কিন্তু জনগণের জন্য এসেছে, মানুষের জন্য এসেছে, সাধারণ মানুষের জন্য এসেছে, স্বাস্থ্যের জন্য এসেছে, শিক্ষার জন্য এসেছে, কৃষির জন্য এসেছে, সেবার জন্য এসেছে মানুষের, এমনকি যারা সিনিয়র সিটিজেন তাদেরকে অ্যাকোমোডেট করা হয়েছে, ব্যবসায়ীদের করা হয়েছে। বিগত দশকের পর দশক যে ব্যবসায়ীরা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এআইটি যেটা দেয়া হতো, এটা কোনো দিনও ট্যাক্স আফটার অ্যাসেসমেন্টের পর যে ট্যাক্স আসতো সেইটা কিন্তু সমন্বয় করতে পারত না। সেই সমন্বয়ের সুযোগ দেয়া হয়েছে এখানে। নিজস্ব শিল্প কারখানা উৎপাদন বৃদ্ধির জন্য আমরা দেখেছি কতগুলো কাঁচামালের উপর সম্পূরক কর প্রত্যাহার করা হয়েছে, শুল্ক প্রত্যাহার করা হয়েছে। আমরা দেখেছি মেট্রো রেলে সিনিয়র সিটিজেনকে কীভাবে 25% পর্যন্ত হ্রাস করা হয়েছে তাদের টিকিটের মূল্য, এবং ট্রেনে আমরা সিনিয়র সিটিজেনকে কীভাবে বিনামূল্যে ভ্রমণের ব্যবস্থা করেছি। ক্যান্সার বলেন, ডায়ালাইসিস রোগী বলেন, কিডনি বলেন, হার্ট বলেন, এই সব দুরারোগ্য রোগের জন্য প্রত্যেক বছর মাননীয় প্রধানমন্ত্রী তান তহবিল থেকে এবং সমাজসেবা অধিদপ্তর, যেটা আমাদের সমাজসেবা এবং মহিলা ও শিশু মন্ত্রণালয় থেকে বিভিন্ন ধরনের আমরা বরাদ্দের সামাজিক সুরক্ষার বরাদ্দ রেখেছি। এমন পরিস্থিতি হয়েছে, আমরা পরিবেশকে কিভাবে আমরা নিয়েছি, যে আমরা পেট্রোল চালিত গাড়িকে অনুৎসাহিত করে ইলেকট্রনিক গাড়িকে, যেটা পরিবেশ
0: ধন্যবাদ মাননীয় সদস্য জি, দুই মিনিট, থ্যাংক ইউ।
1: আমাদের এই বাজেটে শুধু এরকমই নয়, এই বাজেটটা আমার দেখা মতে যতগুলো বাজেট আমরা দেখেছি, বিএনপি যতবার এসেছে, ম্যাডাম খালেদা জিয়ার সময় আমরা দেখেছি যখন ভ্যাট করা হয়েছিল কিরকম আন্দোলনে গিয়েছিলেন, এই আমার সামনের যারা আছেন তারা সহ একটা নির্দিষ্ট গোষ্ঠী যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না তাদেরকে আমরা রাজপথে দেখেছি, যারা বাংলাদেশকে করদ রাজ্য বানাতে চায় তাদেরকে আমরা দেখেছি। মাননীয় স্পিকার, আমরা পরিচালন ব্যয় যেভাবে কমিয়েছি, আমরা উন্নয়ন বাজেট আবার বাড়িয়ে দিয়েছি। এমন বাজেট বাংলাদেশে দিয়েছেন আমাদের মাননীয় অর্থমন্ত্রী, এই জন্য তিনি ধন্যবাদ পেতেই পারেন। যে চ্যালেঞ্জের কথাগুলো তারা বলছিলেন যে এটা টাকা আসবে কোত্থেকে, টাকা আসবে কোত্থেকে, আরে ভাই হাই হোসেন যদি করতেই থাকেন তাহলে আপনার টাকা আসবে না তো ভাই। টাকা আসার জন্য আমরা ফ্যামিলি কার্ড দিয়েছি। ওই নারীটা যে ওই দোকানে, গ্রামের দোকানে কিনবে, ওই নারী যে ওই 2500 টাকা দিয়ে একটা ছাগল কিনবে, আমরা গ্রামীণ অর্থনীতিকে আমরা চালু করছি। আমরা মানি কিভাবে মাল্টিপ্লায়ার হবে, কত দ্রুত মানি ইকোনমিতে মাল্টিপ্লায়ার হবে, আমরা যেভাবে কারখানা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে উৎসাহিত করছি ঠিক একইভাবে আমরা গ্রামীণ ইন্ডাস্ট্রিকে কিভাবে উৎসাহিত করছি, এই বাজেটে এসেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই বাজেট দেখে আমি, আমার সামনে যারা বসে আছেন, সম্মানিত সকল বিরোধী দলের সংসদ সদস্যকে অনুরোধ জানাতে চাই, আসুন আমরা, এদেশের স্বাধীনতা এসেছে জীবনদানের মাধ্যমে, 24 এসেছে জীবনদানের মাধ্যমে, আমরা তাদের সম্মান করি, মানুষের জন্য কাজ করি। এ বাজেট নিয়ে আমরা সমালোচনা না করে সরকারি দলকে সহায়তা করার আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন শেরপুর এক আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদ। আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে শুরুতেই মন্ত্রণালয় ভিত্তিক যে বাজেট বরাদ্দ হয়েছে, সেখানে একটি বিশেষ খাত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, এখানে 2049 কোটি টাকা বরাদ্দ হয়েছে দেখলাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, তথ্য প্রযুক্তি নিয়ে যেরকম চমৎকার বাজেট হয়েছে তার বিপরীতে চমৎকার ঘটনা ঘটছে না। আমরা গতকাল অত্যন্ত পরিতাপের একটি বিষয় দেখেছি। মাননীয় প্রধানমন্ত্রী একটি বিষয়কে কোট করেছেন, তিনি বলেছেন জামাত ইসলামী বর্তমান সরকারের যে 2026-27 বাজেট এবং সম্পূরক বাজেট, এই বাজেটের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাতে গিয়ে মাদক, সিগারেট সহ এসবের দাম বৃদ্ধির কারণে প্রতিক্রিয়া দেখিয়েছে। আমি আশ্চর্য হয়ে গেলাম মাননীয় প্রধানমন্ত্রীকে এই টাইপের অসত্য বানোয়াট তথ্য কে সরবরাহ করলো, এই তথ্য মন্ত্রণালয় থেকেই তো সরবরাহ করা হয়েছে। আমি দৃঢ়তার সাথে এর প্রতিবাদ জানাচ্ছি এবং বলছি, বিগত সময়ে তথ্য বাবার আবির্ভাব হয়েছিল এবং এসব কারণে বাংলাদেশের মানুষ কি পরিমাণ সাফারার হয়েছে সেটি আমরা জাতিগতভাবে দুঃখজনকভাবে অবলোকন করেছি। এই বিষয়টিকে সামনে রেখেই আমি আমার বক্তব্য দিতে চাই। প্রথমেই বলতে চাই, একটি বাজেটের মূল্যায়ন তার ঘোষণার আকার দিয়ে নয়, বরং তার বাস্তবায়ন, সক্ষমতা এবং জনগণের জীবনে প্রভাব দিয়ে করতে হয়। সেই বিচারে এই বাজেট নিয়ে কিছু গুরুতর প্রশ্ন আজকে আমাদের মাঝে রয়ে গেছে। মাননীয় স্পিকার, সরকার 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছে এবং এখানে 6,95,000 কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করেছে, কিন্তু বাস্তবতা হলো গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জিত হয় নাই। 25-26 সালের সংশোধিত বাজেটেও রাজস্ব লক্ষ্যমাত্রা কমিয়ে আনতে হয়েছে। তাহলে একই কাঠামো, একই প্রশাসন, একই সীমাবদ্ধতা নিয়ে আগামী সেশনে কিভাবে আরও বড় রাজস্ব সংগ্রহ করা হবে, এ প্রশ্নের সন্তোষজনক উত্তর বাজেটে নেই মাননীয় স্পিকার। দ্বিতীয়ত, এই বাজেটে ঘাটতির পরিমাণ 2,43,000 কোটি টাকা। এর অর্থ হলো সরকারকে বিপুল পরিমাণ ঋণের উপর নির্ভর করতে হবে। আরও উদ্বেগের বিষয় হলো সুদের পরিমাণ তথা ঋণের সুদ পরিশোধের মাধ্যমেই 1,27,000 কোটি টাকা ব্যয় হবে, অর্থাৎ জনগণের করের একটি বড় অংশ উন্নয়ন, শিক্ষা বা স্বাস্থ্য নয়, বরং অতীতের ঋণের বোঝা বহন করতে হবে মাননীয় স্পিকার। সরকার 6.5% প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছে, কিন্তু বর্তমানে মূল্যস্ফীতি এখনও উচ্চ পর্যায়ে, ব্যাংকিং খাতে দুর্বলতা রয়েছে, অথচ যে ব্যাংকিং খাত থেকে একটি বড় অংশের ঋণ গ্রহণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং বেসরকারি বিনিয়োগের প্রত্যাশিত গতিও বাড়ছে না। এই বাস্তবতায় প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনের জন্য কী ধরনের কাঠামোগত সংস্কার করা হবে তা বাজেটে এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি। মূল্যস্ফীতি আজ সাধারণ মানুষের সবচেয়ে বড় সমস্যা। মাননীয় স্পিকার, আমাদের দেশে 6,00,000 কোটি টাকার বাজেট করা হচ্ছে, মানুষ কিন্তু সেটি দেখে না, দেখে বাজারে গিয়ে বাস্তবতা। করলার দাম কমেছে কি না, আলু ঠিকঠাক মতো পাওয়া যাচ্ছে কি না, খাদ্য, বাসা ভাড়া, চিকিৎসা, শিক্ষা সব ক্ষেত্রেই কিন্তু ব্যয় বেড়েছে। আমাদের নিম্ন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের জন্য এই বাজেটে পর্যাপ্ত স্বস্তির কিছু নেই। আমাদের এখানে বারবার উল্লেখ করা হচ্ছে কার্ড দেওয়া হচ্ছে বিভিন্ন, কিন্তু আলটিমেটলি যদি পণ্যের দাম না কমে মাননীয় স্পিকার, যে কার্ড দিয়ে যে টাকা সরবরাহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই খরচ মানুষ বহন করতে হিমশিম খাবে, কোনো ব্যালেন্স করতে পারবে না মাননীয় স্পিকার। অথচ স্বাস্থ্যখাতে এখনো প্রয়োজনের তুলনায় অনেক কম। বাংলাদেশের মানুষ এখনো চিকিৎসা ব্যয়ের বড় অংশ নিজ পকেট থেকে বহন করে। এটি শুধু অর্থনৈতিক নয়, সামাজিক বৈষম্যেরও একটি বড় কারণ। এই সব কিছু মিলিয়ে আমরা ফিল করেছিলাম যে 10টি খাতকে অগ্রাধিকার দিয়ে বাজেট পেশ করা হয়েছে, চমৎকার, কিন্তু সেখানে যদি সুশাসন টপিকটুকু থাকতো তাহলে হয়তো আমরা স্বস্তি পেতাম। আজকে দেখছি মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে টপিকে বিবৃতি দেওয়া হয়েছে, এরকম আরও অসংখ্য টপিক আজকে আমাদের সংসদে 300 ধারায় কেন বিবৃতি দেওয়া হলো না মাননীয় স্পিকার, এটা আমরা জানতে চাই। এভাবে যদি একের পর এক সুশাসনের দিকে না দেখে, মানুষের অধিকারের দিকে না দেখে বাজেট পেশ করা হয়, এই বাজেট মানুষকে সন্তুষ্ট করতে পারবে না মাননীয় স্পিকার। সর্বশেষ আমি আপনার কাছে একটু সময় বাড়িয়ে চাই, যদি সুযোগ দেন আমাকে।
3: জি, 2 মিনিট দেওয়া হলো আপনাকে
2: মাননীয় স্পিকার, অত্যন্ত ধন্যবাদ আপনাকে। আমি বিশেষভাবে বলতে চাই, আমাদের এই দেশকে স্থিতিশীল করার ক্ষেত্রে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা তার মন্ত্রণালয় যে ভূমিকা রাখছে সেই বিষয়গুলো আমাদের জন্য অত্যন্ত পরিতাপের। তার পাশাপাশি একটি বিষয় দৃঢ়তার সাথে বলতে চাই, এই বাজেটে যে অগ্রাধিকারগুলো দেওয়া হয়েছে আর বিএনপির যে বক্তব্য আমরা বিভিন্ন জায়গায় শুনেছি, এই সংসদে শুনেছি, তার মধ্যে একটি বিরাট বড় পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। মাননীয় স্পিকার, এখানে কথায় কথায় যে কোনো সরকার দলীয় সংসদ সদস্যরা সুযোগ পেলেই বলেন জুলাই সনদকে অক্ষরে অক্ষরে, শব্দে শব্দে, নানানভাবে, লাইনে লাইনে বাস্তবায়ন করা হবে, কিন্তু জুলাই সনদের বিশেষ স্পেসগুলোকে সামনে রেখে এই বাজেটে কী বরাদ্দ হয়েছে? শুধুমাত্র আমাদের শহীদ আহতদের পঙ্গুদের জন্য কিছু ভাতার কথা বলা হয়েছে, কিন্তু আমাদের আপার হাউস যদি হয় সেই বাজেটটা কবে প্রণয়ন করা হবে এটা আমরা জানতে চাই মাননীয় স্পিকার। এরকম অসংখ্য বিষয়কে সামনে রেখে বাজেটের সাফল্য আমরা যদি মনে করি যে আকার দিয়ে সমাধান করব, তাহলে কিন্তু হবে না। মাননীয় স্পিকার, সরকার বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির কথা বলেছে, কিন্তু বিনিয়োগের জন্য যে পরিবেশ প্রয়োজন তা কি দেশে বিদ্যমান? আইন শৃঙ্খলা পরিস্থিতি, নীতিগত অনিশ্চয়তা, প্রশাসনিক জটিলতা এবং বিভিন্ন অনানুষ্ঠানিক ব্যয় বিনিয়োগকারীদেরকে নিরুৎসাহিত করছে। বিদেশি বিনিয়োগ এখনও অত্যন্ত নিম্ন পর্যায়ে রয়েছে। অন্যদিকে সরকারের বাজেট ব্যাপকভাবে ঋণ নির্ভর, আমরা সেটা বললাম। সরকার সবার জন্য উন্নয়নের কথা বলছে, কিন্তু বাস্তবে উন্নয়ন বরাদ্দের ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে উন্নয়ন বৈষম্য এখনও প্রকট, বিশেষ করে উত্তরাঞ্চল দীর্ঘদিন ধরে অবকাঠামো উন্নয়ন বিনিয়োগ বঞ্চিত। এ ব্যাপারে বাজেটে কি বলা হয়েছে সেটা কিন্তু আমাদের জন্য প্রশ্নের। পরিশেষে বলতে চাই, অগ্রাধিকার নির্ধারণই যথেষ্ট নয়, সেই অগ্রাধিকার বাস্তবায়নের জন্য রাজনৈতিক সদিচ্ছা, সুশাসন, জবাবদিহিতা এবং সুস্পষ্ট কর্মপরিকল্পনা প্রয়োজন। ধন্যবাদ মাননীয়
4: সদস্য, আপনাকেও ধন্যবাদ।

0: জনাব ববি হাজ্জাজ, আপনার সময় 8 মিনিট, ধন্যবাদ আপনাকে।
1: বিসমিল্লাহির রহমানির রহিম, অসংখ্য ধন্যবাদ মাননীয় ডেপুটি স্পিকার মহোদয়। আমরা বিগত কয়েকদিন ধরে এই সেকেন্ড সেশনে আমাদের নতুন বাজেট নিয়ে আলোচনা করছি। অত্যন্ত গর্বের সাথে আমরা বলতে পারি যে এমন একটা বাজেট আমরা বাংলাদেশের জনগণের জন্য উপস্থাপন করেছি যেই বাজেট জনগণ বান্ধব, যেই বাজেট আগামী বাংলাদেশ গড়বার জন্য তৈরি করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে, প্রতিমন্ত্রীর দায়িত্বে আমি আছি, সেই জায়গা থেকে একটু আমাদের পার্লামেন্টারি সকল কলিগসের জন্য মাননীয় ডেপুটি স্পিকার আপনার মাধ্যমে কিছু কথা বলতে চাই। আমাদের নির্বাচনী ইশতেহারে প্রথম থেকে পরিষ্কার ছিল যে আমরা শিক্ষা খাতকে জাতির সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হিসেবে দেখব। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং আমাদের সংসদ নেতা এটা প্রথম থেকে পরিষ্কার করেছিলেন এবং উনি পরিষ্কার দেখিয়েছেন। মাননীয় ফাইন্যান্স মিনিস্টারকেও ধন্যবাদ জানাই, তারা পরিষ্কার দেখিয়েছেন যে লং টার্ম জাতীয় বিনিয়োগের বাজেট আমরা প্রথমবারই দেশ জাতির সামনে প্রেরণ করেছি। সবচেয়ে বড় বরাদ্দ রাখা হয়েছে টোটাল এডুকেশনের জন্য। প্রাথমিক এবং গণশিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, ফাউন্ডেশনাল নলেজ এখানে তৈরি হয়। বিগত 20 বছর ধরে প্রাথমিক শিক্ষায় গণশিক্ষায় আমরা যেই লেভেলের অরাজকতা দেখেছি সেটা এখন পরিষ্কার যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দিতে যেয়ে আমাদের শিক্ষার্থীরা পাস করতে পারে না অনেক জায়গায়। আমাদের পার্শ্ববর্তী দেশ সিঙ্গাপুরে আমাদের HSC লেভেলকে তাদের সমসমান ক্লাস 6 লেভেলের সাথে তুলনা করা হয়। তো সেই জায়গা থেকে আমাদের এখন দায়িত্ব এই জাতিগত ইনভেস্টমেন্টটা ঢালাওভাবে সাজানো। মাননীয় প্রধানমন্ত্রীর ইনস্ট্রাকশনসে আমরা বড়ভাবে ঢালাওভাবে সাজাবার জন্য প্রাথমিক শিক্ষার কারিকুলাম, প্রাথমিক শিক্ষার টিচারের অবস্থান, প্রাথমিক শিক্ষার ইনফ্রাস্ট্রাকচার এই সবগুলোতে এবং অ্যাডমিনিস্ট্রেশনের সবগুলোতে বড়ভাবে ঢেলে সাজানোর জন্য আমরা হাত দিয়েছি। কিন্তু এখানে এত সুন্দর ইনভেস্টমেন্টের পরও যে কাজগুলো আমরা করছি, অনেক সময় আমরা দেখি আমাদের পার্লামেন্টে আমাদের অপোজিশনের যে ভাই ও বোনেরা আছেন তাদের অনেকের মধ্যে থেকে বা পলিটিক্যাল অপোজিশনের অনেকের মধ্যে থেকে অনেক ধরনের আলোচনা আমরা শুনি, যে আলোচনাগুলো আসলে কনস্ট্রাকটিভ না। আমরা অনেক ত্যাগ তিতিক্ষার পর এই পার্লামেন্টে এসেছি যে বাংলাদেশের জনগণকে আমরা সুন্দর একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা দেব, যেখানে সুন্দর আলোচনার মাধ্যমে সবচেয়ে বেস্ট রেজাল্টগুলো জনগণের জন্য তুলে ধরব। তো সেই জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রী প্রথম থেকে পরিষ্কার করেছিলেন যে সঠিক শিক্ষা ব্যবস্থা যদি তৈরি করতে হয় তাহলে সেটার অংশ খেলাধুলা, স্পোর্টস এবং কালচার পরিষ্কারভাবে হতে হবে। আমরা ইতিমধ্যে ব্যবস্থা শুরু করেছি যে প্রাথমিকে ক্লাস 4-5 থেকেই পুরোপুরিভাবে কালচার শিক্ষার অংশ হবে, স্পোর্টস শিক্ষার অংশ হবে। আমাদের প্রচেষ্টা আছে 8টা খেলা আমরা কম্পালসারি শিক্ষা ব্যবস্থায় ঢুকাবো। শুরুতে আমরা সবগুলো ঢুকাতে পারবো না, 2-3টা দিয়ে আমরা শুরু করব। একইভাবে কালচারের পুরোপুরি যত কালচার এলিমেন্টস বলতে আপনারা যত কিছু বোঝেন, পারফরমেটিভ আর্টস, এক্সপ্রেসিভ আর্টস, ফাইন আর্টস, এই সবগুলো প্রাথমিক থেকে আমরা দেওয়া শুরু করবো। ওটা দুঃখের সাথে আমি আপনাকে বলছি আজকে এই পার্লামেন্টে, এই মহান পার্লামেন্টে বলতে হচ্ছে মাননীয় ডেপুটি স্পিকার, যে আমাদের পলিটিক্যাল অপোজিশনের মধ্যে অনেকের কাছ থেকে আলোচনা শুরু হয়েছে, নেতিবাচক আলোচনা শুরু হয়েছে আমাদের কালচারাল কারিকুলামে কি আসতে পারে সেটা নিয়ে। এটা অত্যন্ত দুঃখজনক, বিকজ আমাদের সবার নজর রাখতে হবে আগামীর বাংলাদেশ গড়া নিয়ে। মাঝে মধ্যে আমরা দেখেছি এই মহান পার্লামেন্টে বসেও বা যারা বসেন এদের মধ্যে অনেকে বাইরে যে এমন বক্তব্য রাখেন যেই বক্তব্যগুলো আসলে কোনোভাবেই কোনো ভদ্র সমাজে কোনো ভদ্র মানুষের মুখে সমীচীন না, একজন পার্লামেন্টের মুখে তো সমীচীন হতেই পারে না। স্পেশালি এমন বক্তব্য এসেছে যে আমাদের নারী পার্লামেন্টারিয়ানদের নিয়ে এত নেতিবাচক বক্তব্য এসেছে যে এই শব্দগুলো আসলে এই সেক্রেট পার্লামেন্টে আমরা উচ্চারণও করতে পারি না। ওই একই জায়গার মনোভাব থেকে, ওই একই নেতিবাচক বা নোংরা মনোভাব থেকে ওই জায়গায় কথা আসে যে কালচারাল এডুকেশন নাকি আমাদের সন্তানদের ভুল পথে নিয়ে যাবে। আমরা নতুন সমৃদ্ধ বাংলাদেশ তৈরি করতে চাই, যেই নতুন সমৃদ্ধ বাংলাদেশের পথ আমাদের দেখাচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সংসদ নেতা জনাব তারেক রহমান, যে ইনভেস্টমেন্ট আমরা দেশের ভবিষ্যতে

0: উঠতে চায়, সেই ইনভেস্টমেন্ট সঠিকভাবে তখনই হবে যখন উন্মুক্ত ক্রিয়েটিভ চিন্তা চেতনার জায়গা আমরা তৈরি করে দেবো আমাদের শিক্ষার্থীদের জন্য। আর সেটা করতে হলে আমাদের কালচার, আমাদের স্পোর্টস শিক্ষার বড়ভাবে অংশ হতে হবে। এবং শিক্ষার ইনভেস্টমেন্ট, এই যে অনেক আলোচনা হয়েছে আমাদের এই বাজেট নিয়ে, যে আমরা এই বাজেটে সাপ্লাই সাইড এক্সপেনশন নিয়ে কি দেখিয়েছি, এগেন পার্লামেন্টে হয়েছে, পার্লামেন্টের বাইরেও অনেক বিশেষজ্ঞরা এগুলো নিয়ে আলোচনা করেছেন, সাপ্লাই সাইড এক্সপেনশনে আমরা কি করেছি। প্রথমত আমাদের ফাইন্যান্স, মাননীয় ফাইন্যান্স মিনিস্টার, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে বাজেটটা দিয়েছেন সেটা জনবান্ধব, মানে জনগণকে সহযোগিতা করবার জন্য কেনজিয়ান স্টাইল একটা বাজেট আমরা দিয়েছি, যে জনগণের উপরে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে জনগণই দেশকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু একই সাথে সাপ্লাই সাইড এক্সপ্যানশনের জন্য ক্রিয়েটিভ ইকোনমি, পুরনো ফ্যাক্টরিগুলোকে কিভাবে আবার পুনরুজ্জীবিত করা যেতে পারে, এই সব কিছুর বড়ভাবে জায়গা রাখা হয়েছে আমাদের নতুন এই বাজেটে। তো সেই জায়গা থেকে শুধু নেতিবাচক আলোচনা না, আমাদের অপটিমিস্টিক বাজেট করা হয়েছে, কারণ আমরা অপটিমিস্টিক জাতি, আমরা সঠিকভাবে কাজ করব, আমরা যে অপটিমিস্টিক জায়গায় পৌঁছাতে চাই সকলে মিলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই জায়গায় আমরা যেয়ে পৌঁছাবো। কিন্তু ফরমোস্ট সবার জানতে হবে, সবার চিন্তা করতে হবে যে আমরা কি ভবিষ্যতে যেতে চাই, কিভাবে যেতে চাই। তো যেই ভবিষ্যতে যেতে চাই সেই ভবিষ্যতে যাবার জন্য জিডিপির 2%, মানে এর আগে 1.3-1.4 এইরকমভাবে আমাদের জিডিপির অংশ ছিল এডুকেশন বাজেট, 2% বৃদ্ধি করে জিডিপির এডুকেশন বাজেট এবার প্রণয়ন করা হয়েছে। এবং আগামী দিনগুলোতে আমরা বিশ্বাস রাখি যে এটা বাড়তে বাড়তে আমরা 5% নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা এমন জায়গায় পৌঁছাতে চাই যে বাংলাদেশের এডুকেশন সিস্টেম পুরা বিশ্বে ঈর্ষণীয় হোক। আমি একটা কথা বলে শেষ করব, আমাদের দেশে গত 20 বছরে, আজকে আমরা যেভাবে এডুকেশনের দিকে তাকাচ্ছি, যদি গত 20 বছরে তাকানো হতো তাহলে এই দেশের মানচিত্র, এই দেশের পুরো চেহারা বদলে যেত। আপনারা যেই যেখানকার এমপি মহোদয়রা আছেন, মাননীয় স্পিকার আপনার মাধ্যমে বলছি, তাদের যে কোনো এলাকা রাস্তা গলিতে যখন হেঁটে যান বা গাড়ি নিয়ে যান, আশেপাশে যা দেখেন, যদি 20 বছর আগে এই এডুকেশন ব্যবস্থায় এত কড়া নজর দেওয়া হতো তাহলে আজকে ওই যা যা দেখেন তার থেকে আর উন্নত মানের দেখতেন। যেই দোকান দেখেন আরো বেটার দোকান দেখতেন, যেই অফিস দেখেন আরো বেটার অফিস দেখতেন, যে বাসা দেখেন আরো বেটার বাসা দেখতেন, যে স্কুল কলেজ দেখেন আরো বেটার স্কুল কলেজ দেখতেন। তো এই 20 বছর যদি আজকে যেটা শুরু করেছে মাননীয় প্রধানমন্ত্রী এবং ওনার নেতৃত্বে মাননীয় ফাইন্যান্স মিনিস্টার যে বাজেটটা প্রণয়ন আমাদেরকে দিয়েছেন, এটা যদি 20 বছর আগে এটা করা হতো তাহলে আসলে ওই বাসার চেহারা বদলে যেত, ওই দোকানের চেহারা বদলে যেত, ওই মার্কেটের চেহারা বদলে যেত, এবং পুরোপুরিভাবে বলতে পারি পুরো বাংলাদেশের চেহারা বদলে যেত। তো আগামীতে বাংলাদেশের চেহারা আমরা এইভাবেই বদলাতে চাই। আপনারা, আমাদের মাননীয় ডেপুটি স্পিকার আপনার মাধ্যমে বলছি, বিরোধী দলের যারা আছেন তারা নেতিবাচক অনেক কিছু বলতে পারেন, ক্রিটিসাইজ করেন, কিন্তু মূল লক্ষ্যতে পৌঁছাতে এখানে বাধা দিতে চেষ্টা করবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় ডেপুটি স্পিকার।
1: ধন্যবাদ রাইট অনারেবল মেম্বার মিস্টার হাজ্জাজ। আলোচনায় অংশগ্রহণ করবেন নাটোর 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল আজিজ। জনাব মোহাম্মদ আব্দুল আজিজ, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে।
2: মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি কৃষক পরিবারের সন্তান, আমিও কৃষক পরিবারের সন্তান। এই সুবাদে সময়
1: আমি আপনি দুজনে খুব প্রাউডলি এই কথাটা বলি যে আমরা কৃষক পরিবারের সন্তান, প্লিজ বলেন।
2: থ্যাংক ইউ। আমি আজ মহান সংসদে দাঁড়িয়ে 2026-27 অর্থ বছরের ঐতিহাসিক বাজেটকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। এই বাজেট শুধু সংখ্যার হিসাব নয়, এটি বাংলাদেশের অর্থনৈতিক আত্মবিশ্বাস, উন্নয়ন দর্শন এবং ভবিষ্যৎ নির্মাণের একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ। আমাদের স্বপ্নদশটা, 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, আওয়ামী লীগের অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন বুকে ধারণ করে 17 বছর পরবাসী জীবনযাপন করেছেন, সেই মানুষটা 17 বছর পর যখন দেশে প্রত্যাগমন করলেন, দেশের মানুষ ভেবেছিল ক্ষোভের কথা আসবে, দুঃখের কথা আসবে, প্রতিশোধের কথা আসবে, কিন্তু সব কিছু গুড়িয়ে দিয়ে আমাদের স্বপ্নদশটা, আমাদের প্রিয় নেতা, 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বলে ফেললেন, আই হ্যাভ এ প্ল্যান। সেই সুবাদেই মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের প্রতিফলন, যা দেশের একটি খাতে অগ্রগতি নতুন দিগন্ত উন্মোচন করবে। 9,38,000 কোটি টাকার এই বাজেট প্রমাণ করে যে বাংলাদেশের অর্থনীতি আজ সংকোচনের নয়, সম্প্রসারণের, স্থিতিশীলতা টেকসই প্রবৃত্তির পথে অগ্রসরমান। মাননীয় স্পিকার, এই বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, খাদ্য নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। স্বাস্থ্যখাতে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। শিক্ষা খাতও সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাতগুলোর মধ্যে রয়েছে। সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় বাড়ানো হয়েছে, যা বর্তমান অর্থনৈতিক বাস্তবতার অত্যন্ত প্রয়োজনীয়। মাননীয় স্পিকার, দেশের সাধারণ মানুষের সবচেয়ে বড় উদ্বেগ ছিল নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে। সরকার সেই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চাল, গম, আলু, পেঁয়াজ, রসুন, ভোজ্য তেল সহ প্রায় 60টি নিত্য পণ্যের উপর অগ্রিম আয়কর উল্লেখযোগ্যভাবে কমানোর প্রস্তাব দিয়েছে, যাতে করে জনজীবনে স্বস্তি ফিরে আসে। মাননীয় স্পিকার, শিক্ষার চেয়ে বড় বিনিয়োগ হতে পারে না। মাননীয় স্পিকার, দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে সরকার শিক্ষাখাতে 1,36,606 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। স্বাস্থ্যখাতে প্রায় 69,409 কোটি টাকা বরাদ্দ দিয়ে আধুনিক হাসপাতাল, ওষুধ সরবরাহ, শিক্ষা, চিকিৎসা, শিক্ষার উন্নয়নের মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বাংলাদেশের কৃষক দেশের অর্থনীতির চালিকা শক্তি। মাননীয় স্পিকার, এবারের বাজেটে কৃষিখাতে 43,335 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। কৃষি উৎপাদন, সেচ, গবেষণা, কৃষি যান্ত্রিকীকরণ, খাদ্য নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, এটি প্রমাণ করে আমরা শুধু বড় বাজেট দিচ্ছি না, আমরা দিচ্ছি দায়িত্বশীল ও নিয়ন্ত্রিত বাজেটের ব্যবস্থাপনা। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরের বাজেটের মূল লক্ষ্যগুলো হল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, অর্থনৈতিক স্থিতিশীলতা, কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব হ্রাস, অবকাঠামো ও শিল্পায়ন বৃদ্ধি, কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, মানব সম্পদ উন্নয়ন, শিক্ষা সংস্কার, ডিজিটাল ও স্মার্ট অর্থনীতি গঠন, সামাজিক নিরাপত্তা জোরদার করা। মাননীয় স্পিকার, যারা এই বাজেট নিয়ে সমালোচনা করেছেন তারা একটি মৌলিক বিষয় ভুলে যাচ্ছেন, উন্নয়ন কখনো স্থবির বাজেট নিয়ে সম্ভব নয়, বড় অর্থনীতির জন্য বড় বাজেটই বাস্তবতা। মাননীয় স্পিকার, সমালোচনা গণতন্ত্রের অংশ, কিন্তু সেই সমালোচনা হতে হবে তথ্যভিত্তিক, বিকল্পভিত্তিক এবং দায়িত্বশীল। কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখছি এখানে সমালোচনা আছে কিন্তু কোনো বাস্তব বিকল্প পরিকল্পনা নেই। মাননীয় স্পিকার, যারা বলেন এই বাজেট বড়, আমি তাদের বলি একটি দেশ যখন উন্নয়নের পথে এগোয় তখন বাজেট ছোট হয় না, বরং বাস্তবতার সাথে তাল মিলিয়ে বড়ই হয়। মাননীয় স্পিকার, ঘাটতি শব্দ শুনলেই বিরোধীরা ভয় দেখাতে শুরু করে, কিন্তু তারা জানে না আমাদের ঘাটতি আছে কিন্তু তা পরিকল্পিত, আমাদের ব্যয় আছে কিন্তু তা উৎপাদনমুখী। মাননীয় স্পিকার, পরিশেষে আমি দৃঢ়ভাবে বলতে চাই, এ বাজেট থেমে যাওয়ার নয়, এ বাজেট পিছনে ফেরার নয়, এ বাজেট একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার বাজেট। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
1: আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন আসন নম্বর 344 মারদিয়া মমতাজ। মাননীয় সদস্য মারদিয়া মমতাজ, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ আপনাকে।
3: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমাদের এই সংসদটিকে কেউ বলে থাকেন জুলাইয়ের সংসদ, কেউ বলেন এটি গুম, আয়নাঘর, নির্বাসন থেকে ফিরে আসা মানুষদের সংসদ। আমি গর্বিত এই সংসদের অংশ হতে পেরে। একই সাথে আমাদেরকে আরও একটি জিনিস বিব্রত করে যে এই সংসদে এমন 11 জন ঋণ খেলাপি আছেন একই দল থেকে, যাদেরকে দেখলে এখন মনে হচ্ছে যে এই ঋণ খেলাপির পরিমাণটা আমাদের জন্য একটি বোঝা। আমি যদি আপনাকে সংখ্যাটি বলি, এই বাজেটে ঋণ খেলাপির আমাদের মোট পরিমাণ 6,44,000 কোটি এবং করের পরিমাণ 6,95,000 কোটি। মাঝে মধ্যে মনে হয় যে এই বছরটা যদি আমরা এই ঋণগুলো ফেরত পেতাম আমরা অন্তত একটা বছর করবিহীন জীবনযাপন করতে পারতাম। মাননীয় স্পিকার, এই ঋণের এই যে রাজস্ব আদায়ের লক্ষ্য, এটা আদায়ে NBR 30 বার ব্যর্থ হয়েছে। তারপরও আমরা এবার একটি অবাস্তব প্ল্যান NBR এর উপর চাপিয়ে দিয়েছি যেটার কোনো ইনফ্রাস্ট্রাকচার NBR এর নাই। এটা বারবার বলা হচ্ছে, কাঠামোগত সংস্কার ছাড়া এই কর আদায় করা সম্ভব নয়, কিন্তু সেটার কোনো সুস্পষ্ট সংস্কার প্রস্তাব ছাড়াই আমরা এমন একটি প্রস্তাব দেখতে পাচ্ছি এ বাজেটে। আমরা জানি না যে সরকারের হাতে কোন আলাদিনের চেরাগ আছে। মাননীয় স্পিকার, আমাদের বাজেটের স্লোগানে আছে অর্থনৈতিক গণতন্ত্রায়ন। আমি জানি না যে এই কারণেই কিনা বাংলাদেশের সবচাইতে বড় ব্যাংকটিকে এবং সবচাইতে বিখ্যাত সেবামূলক হাসপাতালটিকে খুব দুঃখজনকভাবে একটি বিপর্যয়ের শিকার হতে হচ্ছে। এর কারণ হচ্ছে রাজনৈতিক কুধারণা। আমি বলবো এটি রাজনৈতিক কুধারণা, কারণ এগুলোকে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে না দেখে সরকার বিরোধী দলের প্রতিষ্ঠান হিসেবে দেখছে, যেটি সুস্পষ্ট অসত্য। মাননীয় স্পিকার, গতকাল আমি একটি ফোন কল পেয়েছি, একজন মা আমাকে ফোন করেছেন। উনি সম্ভবত কোথাও থেকে আমার নাম্বার পেয়েছেন, উনি কাঁদছিলেন, উনি বেসরকারি চাকরি করেন। তিনি বলছিলেন যে আপা, আপনি সংসদে একটু বলবেন যে প্রধানমন্ত্রীকে আমরাও ভোট দিয়েছি, কিন্তু আমাদের জন্য তো কোনো নির্দেশনা নাই। আমি নিজেও এখানে আসার আগে একটি বেসরকারি চাকরিতে ছিলাম, আমরা জানি কি অমানবিক আচরণ এই বেসরকারি চাকুরেদের সাথে করা হয়। তাদের জন্য এখানে কোনো নির্দেশনা নাই। আমি আশা করব যে সরকারি পে স্কেলের পাশাপাশি বেসরকারি পে স্কেলের ব্যাপারেও কিছু নির্দেশনা আসুক। এটার অভাবেই সরকারি চাকরিতে চান্স পাওয়ার জন্য এই ঘুষ বাণিজ্য, নিয়োগ বাণিজ্য হয়ে থাকে। মাননীয় স্পিকার, আমরা এখানে একটি দুঃখজনক কথা স্বীকার বলতে চাই, সেটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের সবার প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি যখন একটি এআই জেনারেটেড ছবি দিয়ে একটি বিবৃতি দেন, তখন আমরা জাতি হিসেবে বিব্রত হই। আমি আপনাকে অনুরোধ করব, আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব এই ব্যাপারে তাকে যারা ইনফরমেশন দেন তাদের সাথে এই ব্যাপারটি ক্লিয়ার করে নেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি একটু শিক্ষা বাজেট নিয়ে বলতে চাই। আমি একজন শিক্ষক, সেই জায়গা থেকে আমি একটু শিক্ষা বাজেটের ব্যাপারে কথা বলতে চাই। প্রথমত, এখানে 5% একটি কথা বলা হয়েছে যে এটি ধীরে ধীরে অর্জন করার চেষ্টা করা হবে, কিন্তু এটার কোনো টাইম বাউন্ড রোডম্যাপ নাই। দ্বিতীয়ত, আমাদের সমস্যা কিন্তু বরাদ্দে নয়, আমাদের সমস্যা হচ্ছে সক্ষমতায়। আমরা গত বছরের সম্পূরক বাজেট দেখছি, যেখানে 100 টাকা বরাদ্দ ছিল আমরা হয়তো 97 টাকা খরচ করতে পেরেছি, কিন্তু তারপরেও আমরা আগামী বছর কেন 110 টাকা খরচ করার পরিকল্পনা নিয়েছি, এটা আমার কাছে পরিষ্কার নয়। এখানে কিছু ভুতুরে বরাদ্দ আছে। শিক্ষা মন্ত্রণালয়ের 3টি অংশ মিলে যে বাজেট, সেখানে 14,000 কোটি টাকা বাড়তি চাওয়া হয়েছে। আমরা জানি না এই গ্যাপটা কী দিয়ে পূরণ হবে, অর্থাৎ এই টাকাটি কোথায় খরচ হবে। বাংলাদেশে কওমি শিক্ষার মতন একটি ঐতিহ্যবাহী ধারা নিয়ে বাজেটে কোনো নির্দেশনা নাই। মাননীয় স্পিকার, এই যে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিসিপ্লিন আছে আমাদের দেশে, সেগুলোর ব্যাপারে সুনির্দিষ্ট নির্দেশনা দরকার বা পলিসি দরকার। যেমন আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে বলা দরকার তারা যেন স্বায়ত্তশাসিত হয় এবং নিজেদের পয়সা নিজেরা জোগাড় করে। এটা কোত্থেকে জোগাড় করবে? তাদের গবেষণার মাধ্যমে, মানুষের সমস্যা সমাধানের মাধ্যমে জোগাড় করে, যেভাবে সারা পৃথিবীর বড় বড় ভার্সিটিগুলো চলছে। আমাদের যদি এখানে আমরা বলি যে আলিয়া মাদ্রাসাকে বলি যে আপনারা মান উন্নয়ন করেন, আমরা আপনাদেরকে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সমান পয়সা দিব। আমরা যদি বলি যে জাতীয় বিশ্ববিদ্যালয়কে বলি আপনারা এমপ্লয়মেন্ট তৈরি করেন, আপনাদেরকে আমরা ভর্তুকি দিব কিংবা আপনাদেরকে আমরা বরাদ্দ দিব। এভাবে তাদের সামনে সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করে দেওয়া প্রয়োজন মাননীয় স্পিকার। সুতরাং এইখানে শিক্ষা বাজেটে বিশেষ করে আমাদের আরও বেশি স্পেসিফিক এবং বিস্তারিত বাজেটের নির্দেশনা প্রয়োজন। সবশেষে একটি সংখ্যা বলে বলছি যে পরিচালন ব্যয় যদিও বলা হচ্ছে যে এবার পার্সেন্টেজে কমেছে, কিন্তু বাজেটের সাইজ যেহেতু বড়, তাহলে আগের বছরের থেকে প্রায় 6,22,000 কোটি টাকা বেশি পরিচালন ব্যয় নিয়ে এই বাজেটটি আমাদের সামনে পেশ করা হয়েছে। তো এটার ব্যাপারে আসলে এই স্ট্যাটিস্টিক্সগুলোর ব্যাপারে সততা দরকার ছিল, যে পার্সেন্টেজের ক্ষেত্রে কমানো হলেও আসলে এটা টাকার অঙ্কে বেশি। মাননীয় স্পিকার, বাজেট আসলে একটা দেশের মানুষের এবং সরকারের সাথে একটি সামাজিক চুক্তি। সুতরাং এখানে বাস্তবসম্মত, জবাবদিহিমূলক এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা প্রয়োজন। মাননীয় স্পিকার, আমি আপনার কাছে আর 1 মিনিট প্রার্থনা করছি।
1: জি প্লিজ, আপনি কন্টিনিউ করেন, 1 মিনিট সময় বরাদ্দ হলো। থ্যাংক ইউ,
3: আপনাকে ধন্যবাদ। আমি একটি গল্প বলার জন্য এই 1 মিনিট সময় চেয়ে নিলাম আপনার কাছে। সেটা হচ্ছে একজন দেশের অর্থমন্ত্রী মিস্টার এক্স, যেদিন প্রথম অফিস করলেন তিনি দেখলেন তার টেবিলে 3টা খাম, তিনি এবং উপরে লেখা কোনো সমস্যায় পড়লে এই খামটি খুলবেন। তো খাম নাম্বার 1 খুললেন তিনি, একটা সময় দেখলেন যে খুবই অবস্থা খারাপ, দেশের মানুষের চাহিদা পূরণ করা যাচ্ছে না, অর্থনীতির অবস্থা খারাপ। তিনি খাম খুলে দেখলেন লেখা, আগের সরকারকে দায় দিয়ে দিন, এবং তিনি সেটা করলেন। দেখলেন যে সব সমস্যা মোটামুটি একটু মানুষ একটু বুঝেছে। আরও কিছুদিন পরে যখন আবার সমস্যা এরকম বেড়েছে, তিনি দ্বিতীয় খামটা খুললেন, সেখানে লেখা বিরোধী দলকে দায় দিয়ে দিন, তো তিনি বিরোধী দলকে দায় দিলেন। আরও কিছুদিন পর যখন দেখলেন যে আর পারা যাচ্ছে না, চলবে না, তখন তিনি তৃতীয় খামটি লিখলেন, খুললেন, এখানে লেখা যে আরও তিনটি খাম বানান এবং আপনি পদত্যাগ করুন আপনার পরবর্তী অর্থমন্ত্রীর জন্য। মাননীয় স্পিকার, সরকারের অংশ হিসেবে আমরা চাই না এই বাজেট আমাদের ব্যর্থতার দলিল হোক, আমরা চাই এই বাজেট বাস্তবায়ন হোক। এজন্য এটার যতগুলো অ্যানোমেলি আছে, যতগুলো জায়গায় সমস্যা আছে, এগুলোকে দূর করেই আমরা সামনে এগোতে চাই। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকেও। আলোচনায় অংশগ্রহণ করবেন সিলেট 6 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব এমরান আহমদ চৌধুরী। জনাব এমরান আহমদ চৌধুরী, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ আপনাকে।
4: ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনার মাধ্যমে মহান জাতীয় সংসদের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সংসদে উপস্থাপিত 2026-27 সালের অর্থ বছরের বাজেটকে স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। এই বাজেট সংখ্যার দিকে থেকে শুধু নয়, এটি দেশের সাধারণ মানুষের একটা ভাগ্য উন্নয়নের একটা দলিল, বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং জনমুখী বাজেট পেশ করার জন্য আমি আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক। এদেশের মানুষের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং মাননীয় অর্থমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমরা একটু আগে সংসদে যেটা দেখলাম, বিশ্বকাপ শুরু হয়েছে, আমরা দেখেছি, আমরা প্রায় খেলা দেখি রাত্রে বসে। অফেন্সিভ ইজ দ্য বেস্ট ডিফেন্সিভ। আমরা আমাদের সম্মানিত বিরোধী দলের কাছ থেকে আমরা দেখলাম যারা তারা যেভাবে অফেন্সিভ হচ্ছে, এটা থেকেই বোঝা যায় যে তারা আসলে ডিফেন্সিভ পজিশনে তারা খেলার জন্য তারা রেডি হচ্ছে। কারণ হচ্ছে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী 300 বিধিতে কারো নাম উল্লেখ করেন নাই, কারো কোনো ধরনের কোনো কঠিন কোনো বাক্য ইউজ করেন নাই, শুধু যে লুকটে করেছে তার ডেজিগনেশনটা উনি বলেছেন, উনি এমন কোনো খারাপ কথাও বলেন নাই। তার জন্য ওনারা যে পরিস্থিতি ক্রিয়েট করলেন, এ থেকেই বোঝা যায় যে ওনারা তাদের যে কার্যক্রম যেটা এটাকে দেখার জন্য, মানে বাজেট, এই যে গণমুখী বাজেট পেশ হয়েছে, এই বাজেটের দৃষ্টিতে সরিয়ে নেওয়ার জন্যই ওনারা এই ধরনের পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। আমি মনে করি এই বাজেটের মাধ্যমে বাংলাদেশের জনগণের, এটা শুধু এই এক বছরের না, এটা একটা পঞ্চবার্ষিক পরিকল্পনার মতো বাজেট হয়েছে। আপনারা দেখেছেন ট্যাক্সেশনের সাথে প্রতিটা জায়গায় 2028-29 2029-30 কী হবে সেই নির্দেশনাটুকু দেওয়া হয়েছে। এর চাইতে ভালো বাজেট আমার মনে হয় দক্ষিণ এশিয়ার কোনো দেশ আজ পর্যন্ত দিয়েছে বলে আমি মনে করি না। আমি এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং ওনার অর্থমন্ত্রীকে আমি আন্তরিকভাবে আবারও ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, এই বাজেটে বাজেট নিয়ে কেউ কিছু কথা বলে নাই, কারণ বাজেটের যে খাতগুলোকে দেওয়া হয়েছে প্রতিটা খাতই, আমরা সর্বোচ্চ সামাজিক অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, এসব সব কিছুতেই যে বরাদ্দগুলো দেওয়া হয়েছে অত্যন্ত এক্সক্লুসিভ, অত্যন্ত গঠনমূলক এবং অত্যন্ত সময় উপযোগী। কিন্তু সবাই বলছেন, যারা আমার মাননীয় বিরোধী দলের আমাদের বন্ধুগণ বলছেন, যে বাজেট বাস্তবায়ন নিয়ে ওনারা বলছেন। আমরা যদি বাস্তবায়ন করতে পারি তা আপনাদের সমস্যা কী? আমরা যদি খেলি, বড় বাজেট নিয়েই আমরা খেলবো, বড় বাজেট নিয়ে বাস্তবায়ন করে এদেশের মানুষের ভাগ্য উন্নয়ন করবো, সেটাই আমাদের নেতা তারেক রহমান, সেটাই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান। এর জন্য আমরা বড় বাজেট দিয়েছি, বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ বাজেট দিয়েছি। এর আগে আমাদের প্রয়াত অর্থমন্ত্রী, আমাদের প্রিয় নেতা এম সাইফুর রহমান সাহেব গণতান্ত্রিক সরকারের মধ্যে সর্বোচ্চ বাজেট পেশ করেছিলেন, এবং আজকে আমাদের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব আজকের এই বর্তমান সরকারের নতুন বাজেট পেশ করেছেন। আমাদের সেই 2004-05 অর্থ বছরে যেটা ছিল আমাদের জিডিপির বাজেট ঘাটতি, যেটা আমি বাজেট ঘাটতি সম্বন্ধে বলছি, 2 লক্ষ 43 হাজার কোটি টাকা, তৎকালীন বাজেট ঘাটতি ছিল 2.90%। আর আমরা দেখেছি 2023-24 অর্থ বছরে সেটা ঘাটতি 4.05%, এবং বর্তমান 2026-27 অর্থ বছরে বাজেট ঘাটতি রাখা হয়েছে 3.60%, আমাদের টার্গেট। আমরা যদি টার্গেটটু ফিল আপ করতে পারি তাহলে অবশ্যই দেশের মানুষের ভাগ্য উন্নয়ন হবে ইনশাআল্লাহ। আমি মনে করি বাজেটের যে অবস্থা, এই বাজেট দিয়ে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশ একটা কল্যাণ রাষ্ট্র হিসাবে আমরা এগিয়ে যেতে পারবো, যেটা আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যেটা প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের ইশতেহারে। যেটা মাননীয় স্পিকার, 41 লক্ষ পরিবারকে পরিবারের প্রধান আমাদের নারীকে 2,500 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। কোন রাষ্ট্রে সেটা করা হয় আপনারা একটু উদাহরণ দিয়ে দেখাতে পারেন? সেটাই সম্ভব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে, অন্য কোনো রাষ্ট্র করতে পারেন, এভাবে খুব কম উদাহরণই আছে। মাননীয় স্পিকার, কৃষকদেরকে 2,500 টাকা করে দেওয়া হবে, এই যে সামাজিক নিরাপত্তা প্রতিটা এইদের মানুষদের জন্য গ্যারান্টি দেওয়া হয়েছে এই বাজেটে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, খাল খনন পুনর্খনন কাজে যে টাকাগুলো ব্যয় হচ্ছে সেখানে দরিদ্র জনগোষ্ঠী নিম্ন আয়ের মানুষ সেখানে ইনক্লুসিভ হচ্ছে, যাদের দৈনন্দিন জীবনটাকে আরও ঊর্ধ্বমুখী করবে, তাদের আয় বৃদ্ধি হবে, সেটা কি খারাপ বাজেট হবে? মাননীয় স্পিকার, 65 বছর আমাদের সিনিয়র সিটিজেনদেরকে যেখানে মেট্রো রেল রেলে 25% ছাড় দেওয়া হয়েছে মাননীয় স্পিকার, সেখানে ওনারা কী সমালোচনা করবেন? আমি তো জানি আমাদের ব্যক্তিগতভাবে অনেক বিরোধী বন্ধুদের সাথে কথা হয়েছে, একজন বলেছেন যে আমি বাজেটের সমালোচনা করার মতো কোনো জায়গাই খুঁজে পাচ্ছি না মাননীয় স্পিকার, এইটাই আমাদের তাদের বাজেট বের হচ্ছে। মাননীয় স্পিকার, মা শিশু, আমাদের মহিলাদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে বাজেটে। মাননীয় স্পিকার, যে দেশের অর্ধেকের বেশিরভাগ নারীরা, এই নারী বোনদেরকে প্রাধান্য দিয়ে এই বাজেট প্রণীত হয়েছে। মা শিশুদেরকে স্বাস্থ্য সহায়তা কর্মসূচির মাধ্যমে প্রতিটা মাসে 850 টাকা হারে ভাতা প্রদান করা হবে, এটা একজন দরিদ্র জন্য নিম্ন আয়ের মানুষদের জন্য অত্যন্ত শক্তিশালী একটা অংশ। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, 65,000 ক্যান্সার রোগীকে 50,000 টাকা করে 1,00,000 টাকা দেওয়া হবে, এটা কি কল্যাণ রাষ্ট্রের লক্ষণ নয়? মাননীয় স্পিকার, এইটাই কল্যাণ রাষ্ট্র। আমি বলতে চাই আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা একদিন, সেদিন দেরিন বেশি দূরে না, অনতি বিলম্বে আমরা বাংলাদেশকে একটি কল্যাণ, পিওর কল্যাণ রাষ্ট্র হিসাবে আমরা পরিণত করতে পারবো, সেটা আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, আমাকে দয়া করে 2 মিনিট সময় যদি দেন বলে আমি কৃতার্থ হব। মাননীয় স্পিকার, আপনি আমার কলিগ এবং আমাদের আইনজীবী নেতা। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমার অঞ্চল সিলেট, আমাদের সিলেটে যেতে মাননীয় স্পিকার,
1: মাননীয় সদস্য 2 মিনিট টাইম চেয়েছেন, 2 মিনিট বরাদ্দ করা হলো, ধন্যবাদ।
4: ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার বাড়ি সিলেট, সিলেট যেতে 10-12 ঘন্টা সময় লাগে বাই রোডে। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগামী 17 জুন তিনি সিলেটে যাবেন, উনি বাই রোডে যাবেন, আসবেন আবার আমাদের সিলেটে প্লেনে। মাননীয় স্পিকার, আমাদের প্রধানমন্ত্রী বারবার বলেছেন, উনি নিজেও কষ্ট পেয়েছেন যখন নির্বাচনের সময় গিয়েছিলেন, রাস্তাঘাটের অবস্থা এত খারাপ। আমি মাননীয় যোগাযোগ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে সেই অবস্থা থেকে দয়া করে রেহাই দিন, আমরা সেখানে আমাদের সেটা সহ্যের বাইরে চলে যাচ্ছে। এটা মাননীয় স্পিকার, রেল লাইন নেই, একটা নতুন রেল স্থাপনের জন্য যাচ্ছে। মাননীয় স্পিকার, সিলেট অঞ্চলের মানুষ বাসেও যেতে পারে না, রেলেও যেতে পারে না, বিমানের মাননীয় স্পিকার ভাড়া এত বেশি, পাশাপাশি বিমান এত বেশি নাইও, আমরা কীভাবে যাবো? মাননীয় স্পিকার, তাহলে তো আমাদেরকে বাদ দিয়ে দেবেন, অথচ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় নেতা, ওনার শ্বশুরবাড়ি সিলেট, আমাদেরকে কীভাবে বাদ দিবেন আপনারা? আপনারা দয়া করে আমাদের দিকে একটু দৃষ্টি দেন। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমার গোলাপগঞ্জ বিয়ানী বাজার গ্যাসের অঞ্চল, এখান থেকে গ্যাস উৎপন্ন হয়েছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন গোলাপগঞ্জ বিয়ানী বাজারের গ্যাসের সংযোগ, গোলাপগঞ্জ বিয়ানী বাজারের মানুষ পাওয়ার পরে যা থাকবে তা বাইরে যাবে, কিন্তু সেটা যায় নাই। মাননীয় স্পিকার, মাত্র 10 ভাগ মানুষও গ্যাস পায় নাই, এখনও মানুষ গ্যাসের অভাবে সেখানে মানুষ কিন্তু ভিতরে ভিতরে জ্বলছে। আমি দাবি জানাচ্ছি আপনাদের মাপার মাধ্যমে, এই মহান সাহিত্য সংসদে, আমাদের গোলাপগঞ্জ বিএনএ দেরকে গ্যাস কুকু দেওয়ার জন্য অন্তত গ্যাসের মাধ্যমে আমরা সেটা করতে পারি। মাননীয় স্পিকার, আমি পরিশেষে আমার মাননীয় প্রধানমন্ত্রীকে একটু ধন্যবাদ দিতে চাই। আমার সিলেটের গোলাপ, সিলেট টু শেওলা সুতারকান্দি লাইনে 6 লেন এবং 4 লেনের রাস্তা করে দিয়েছেন উনি। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2,506 কোটি টাকার প্রজেক্ট, তার জন্য সমগ্র সিলেটবাসীর পক্ষ থেকে, আমাদের গোলাপগঞ্জ বিএনএ বাজারবাসীর পক্ষ থেকে ওনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন মহিলা আসন নম্বর 30-30 মাননীয় সদস্য আরিফা সুলতানা। মাননীয় সদস্য আরিফা সুলতানা, আপনার সময় 6 মিনিট, ধন্যবাদ আপনাকে।
5: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে সকল সংসদ সদস্যদেরকে ধন্যবাদ জানাই। আমি এই গণমুখী বাজেটকে স্বাগত জানাচ্ছি। মাননীয় স্পিকার, এবারের বাজেটের আকার 9,38,000 কোটি টাকা, যা বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট। রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6 লক্ষ 90,000 কোটি টাকা। এই বাজেটের লক্ষ্যমাত্রা হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা, কর্মসংস্থান বৃদ্ধি, দারিদ্র হ্রাস এবং সাধারণ মানুষের যানমান উন্নয়ন। মাননীয় স্পিকার, এই বাজেটের ইতিবাচক দিক হল শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে বিশেষ গুরুত্ব প্রদান। সামাজিক অবকাঠামো খাতে প্রায় 2,79,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা প্রমাণ করে সরকার মানুষের কল্যাণকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। মাননীয় স্পিকার, আজকের বিশ্বে উন্নয়নের মূল চালিকাশক্তি হল মানব সম্পদ। একটি শিক্ষিত, দক্ষ এবং সুস্থ জনগোষ্ঠী ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ আসলে দেশের ভবিষ্যতের জন্যই বিনিয়োগ। মাননীয় স্পিকার, কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রাণ। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের জন্য ভর্তুকি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, সেচ সুবিধার সম্প্রসারণ এবং কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার উদ্যোগ এই বাজেটকে আরও গতিশীল করবে, আমি আশা রাখি। মাননীয় স্পিকার, গ্রামের মানুষ যাতে উন্নয়নের সুফল পায় সেই লক্ষ্যে গ্রামীণ অবকাঠামো, সড়ক, সেতু, বিদ্যুৎ ও ডিজিটাল সংযোগ সম্প্রসারণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর ফলে শহর ও গ্রামের বৈষম্য কমবে এবং স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হবে। মাননীয় স্পিকার, বর্তমান বিশ্বে প্রযুক্তি ও উদ্ভাবন ছাড়া কোনো দেশ এগিয়ে যেতে পারে না। এই বাজেট ডিজিটাল অর্থনীতি, তথ্য প্রযুক্তি খাত, স্টার্ট আপ উদ্যোগ এবং তরুণ উদ্যোক্তাদের জন্য বিশেষ সুযোগ সৃষ্টি করা হয়েছে। এতে নতুন কর্মসংস্থান তৈরি হবে এবং আমাদের যুব সমাজ দেশের অর্থনৈতিক অগ্রগতিকে আরও বেশি ভূমিকা রাখতে পারবে। মাননীয় স্পিকার, এই বাজেট শুধু সংখ্যা নয়, এটি একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের রূপরেখা। সরকার সুশাসন, সুস্থতা এবং জবাবদিহিতার, স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে এই বাজেট সফলভাবে বাস্তবায়নের দৃঢ় প্রতিজ্ঞ। মাননীয় স্পিকার, আমি বিশ্বাস করি এই বাজেট মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের ক্রয় ক্ষমতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে। অর্থনৈতিক সংস্কার, রাজস্ব ব্যবস্থার আধুনিকায়ন এবং উন্নয়ন ব্যয় বৃদ্ধির মাধ্যমে দেশকে আরও গতিশীল ভিত্তির উপর দাঁড় করানোর উদ্যোগ এতে প্রতিফলিত হয়েছে এই বাজেটে। মাননীয় স্পিকার, আমাদের লক্ষ্য শুধু আজকের বাংলাদেশ নয়, আগামী প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ, উন্নত, মানবিক ও কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা। সেই লক্ষ্য অর্জনের একমাত্র পথই হল 2026-27 অর্থবছরের এই বাজেট। পরিশেষে শুধু আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে বলতে চাই, এই গণমুখী, উন্নয়ন বান্ধব এবং দূরদর্শী বাজেট সর্বসম্মতিক্রমে গৃহীত হবে বলে আমি আশা ব্যক্ত করছি। আমার বক্তব্য আজকে এটুকুই। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন মৌলভীবাজার এক আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব নাসির উদ্দিন আহমেদ। জনাব নাসির উদ্দিন আহমেদ, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ আপনাকে।
6: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আজকের এই বাজেট অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই যে মাননীয় অর্থমন্ত্রী নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী, নির্দেশনা অনুযায়ী এবং ক্যাবিনেটের পরামর্শ অনুযায়ী এমন একটি বাজেট আমাদেরকে উপহার দিয়েছেন যে বাজেটটি সম্পূর্ণরূপে সত্যিকার অর্থে একটা গণমুখী, বাস্তববাদী এবং শতাব্দীর শ্রেষ্ঠ বাজেট হিসাবে আমরা মনে করি। মাননীয় স্পিকার, যেখানে অত্যন্ত সুন্দরভাবে স্বাস্থ্যখাতের উন্নয়নের কথা বলা হয়েছে, যেখানে শিক্ষাখাতের সম্প্রসারণের কথা বলা হয়েছে, যেখানে নারী উন্নয়ন ও ক্ষমতায়নের কথা বলা হয়েছে, যেখানে গ্রামীণ উন্নয়ন এবং কর্মসংস্থানের কথা বলা হয়েছে, যেখানে সামাজিক ন্যায় বিচার এবং সমতার কথা বলা হয়েছে। মাননীয় স্পিকার, যে বাজেটটি আমাদের সম্মুখে এই মহান জাতীয় সংসদে আমাদের মাননীয় অর্থমন্ত্রী উত্থাপন করেছেন আমাদের সকলের উপস্থিতিতে, এই বাজেট সাধারণ বাংলাদেশের সাধারণ মানুষ যেভাবে গ্রহণ করেছে, এটা আর কোনো বাজেটে কোনো দিন অন্ততপক্ষে আমাদের কাছে পরিলক্ষিত হয় নাই। মাননীয় স্পিকার, আমি শুধুমাত্র একটি কথা এখানে সংযোজন করতে চাই, শিক্ষাখাতে আমাদের মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট আমাদেরকে উপহার দিয়েছেন 18,000 কোটি টাকার মতো, এই বাজেটের যে পরিমাণটা এটা দেখে আমাদের বিরোধী দলীয় সংসদ সদস্যরা অনেকে মনে করতেছেন যে এখানে মনে হয় কোনো পুকুর চুরির ব্যাপার আছে। তার জন্য একটু আগে আমাদের একজন মহিলা সংরক্ষিত আসনের মাননীয় সংসদ সদস্য বিরোধী দলের বক্তব্য রেখেছেন, ওনার বক্তব্যের মাঝে মনে হচ্ছে যে 14,000 কোটি টাকার এখানে কোনো প্রয়োজন ছিল না, এটা মনে হয় এমনি এমনি বরাদ্দ দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, আমি বলতে চাই এই শিক্ষাখাতকে একটি উন্নত শিক্ষাক্ষেত্র পৌঁছানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে পরিকল্পনা নিয়েছেন, এবং আমরা দীর্ঘদিন থেকে এই শিক্ষাখাতকে একটা উন্নত শিক্ষায় শিক্ষিত করার জন্য আমাদের জাতিকে ওনার যে পরিকল্পনা রয়েছে, আমরা কিন্তু সেই অনেক দিন আগের থেকেই আমরা লক্ষ্য করে যাচ্ছি যে নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় অর্থমন্ত্রীর মাধ্যমে আগামী বাজেটে, অর্থাৎ যেটা গত দিন ঘোষণা করা হয়েছে, সেই বাজেটে একটা বড় ধরনের বরাদ্দ আসবে। মাননীয় প্রধানমন্ত্রী নিজের মুখে বলে বেড়াচ্ছেন এই বাজেটে আগামী দিনে প্রাথমিক শিক্ষাখাতে আমাদের বাচ্চাদের মিড ডে মিল দেওয়া হবে, আমাদের বাচ্চাদেরকে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদেরকে স্কুল ড্রেস দেওয়া হবে, তাদের স্কুলের ব্যাগ দেওয়া হবে, তাদেরকে স্কুলের জুতা দেওয়া হবে। তাহলে কি আমরা সেখান থেকে বুঝতে পারি না মাননীয় স্পিকার যে এই খাতে কিন্তু এটা বড় ধরনের একটা বরাদ্দ আসবে? সুতরাং আমরা মনে করি এই জাতিকে যদি পূর্ণাঙ্গরূপে একটা শিক্ষায় রূপান্তরিত করতে হয় তাহলে আমাদের ফাউন্ডেশন ঠিক করতে হবে, যার জন্য প্রাথমিক শিক্ষায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় মাননীয় অর্থমন্ত্রী মহোদয় এই ধরনের একটা বাজেটটি উপহার দিয়েছেন, যা এই বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে এমনভাবে গ্রহণযোগ্য হয়েছে যেটা বক্তব্যের মাধ্যমে মাননীয় স্পিকার উপস্থাপন করা অনেক কষ্ট। আমি গত পরশুদিন আমার নিজ এলাকায় গিয়েছিলাম এবং আমি সেখানে আমার উপজেলার প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকের সাথে শিক্ষার মান উন্নয়নে আমাদের একটা কর্মশালা ছিল, সেখানে উপস্থিত হয়েছিলাম। আমি সেখানে উপস্থিত হয়ে দেখেছি মানুষের ভিতর যে স্বতঃস্ফূর্ততা, এবং এই বাজেটের সম্পূর্ণ বাজেটের বিষয়ে মানুষ যে তাদের স্বতঃস্ফূর্ততা, মানুষের যে গ্রহণযোগ্যতা, এটা কোনোদিন অন্য কোনোদিন কোনো বাজেটে আমরা আর পরিলক্ষিত আমাদের কাছে হয় নাই। মাননীয় স্পিকার, আমরা একটা কথা এখানে বলতে চাই, আমাদের বিরোধী দলীয় নেতারা এই সংসদে আমাদের একজন গুরুত্বপূর্ণ আমাদের সংসদ সদস্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এই সংসদ বিগত সেশনে এবং আজকে এই সেশনের বাজেট অধিবেশনের 2 দিন থেকে আমাদের কাছে মনে হচ্ছে যে আমাদের এই ব্যক্তি, এই সংসদ সদস্য যেহেতু প্রধান অন বিহাফ অফ প্রাইম মিনিস্টার অনেক সময় এই মহান সংসদে অনেক ভূমিকা রাখেন এবং উনি অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের সরকারি দলের পক্ষ থেকে অনেক সিদ্ধান্ত এই সংসদে উপনীত করেন, এটাই হয়ে গেছে মাননীয় স্পিকার, এটা একটা উনাদের জন্য মহাযন্ত্রণা। আমি বলতে চাই এই সালাউদ্দিন সাহেবকে নিয়ে আপনারা প্রথম থেকে যেভাবে কুরুচিপূর্ণ বক্তব্য কোনো কোনো সময় সংসদে এবং সংসদের বাইরে যেভাবে আপনারা ওনার বিষয়ে যে আলোচনা করে যাচ্ছেন, এটা আমরা মোটেও সুন্দরভাবে দেখতেছি না। আমরা মনে করি এরকম একজন সালাউদ্দিন আপনারা প্রতিষ্ঠিত করেন, সৃষ্টি করেন, তারপরে যদি আপনারা সমালোচনা করেন আমরা মেনে নিব। আপনারা মনে রাখবেন এই সালাউদ্দিন সাহেব আপনার আমার সৃষ্টি নয়, এই সালাউদ্দিন সাহেব বেগম খালেদা জিয়ার সৃষ্টি করা সালাউদ্দিন। সুতরাং এই
1: মাননীয় সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, 2 মিনিট সময় দিলাম, বাজেট নিয়ে কথা বলুন দয়া করে।
6: স্পিকার, আমি এই বাজেটের পক্ষে আমার এলাকার 2টি বিষয় নিয়ে আমি আপনার সম্মুখে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, বর্তমানে এই জ্বালানি সংকট নিয়ে দেশের অনেক সমস্যা চলতেছে, আমি আমার এলাকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা সময়ে এটা নিয়ে সরকার বিভিন্ন গবেষণা করেছিল, এটার ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, পিট কয়লা নামে একটা জ্বালানি দ্রব্য আসে, যেটা আমার নিজ উপজেলায় হাওরের চাতলা বিল নামে একটা একটা জায়গায় এটা পরিলক্ষিত হয়েছিল এবং এটা নিয়ে জ্বালানি অধিদপ্তর থেকে বিভিন্ন সার্ভে করা হয়েছিল, যেখানে পরিমাপে প্রতীয়মান হয়েছে একটা সময়ে যে বর্তমান যুগে 40 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার জন্য যে জ্বালানির দরকার হয় সেটা 30 বছর পর্যন্ত জ্বালানি এখান থেকে উৎপাদন করা সম্ভব হবে। এই ব্যাপারে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি। তার সাথে সাথে আমি বিগত দিনে আমার নির্বাচনী এলাকার আরেকটি অংশে পেট্রোলের উত্তোলন প্রসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলাম। মাননীয় স্পিকার, আমি বলেছিলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটা পরিদর্শন করে উনি নিজ হাতে এসে ঢাকায় ফিরে এসে একটি কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে ওইখানে তেল উত্তোলনের জন্য কাজ শুরু করেছিলেন, কিন্তু 1981 সালে আমাদের এই মহামান্য নেতা যখন ইন্তেকাল করেন, তার পরবর্তীতে ভারতের পার্শ্ববর্তী এলাকায় এই তেলের খনিটি হওয়ার কারণে ওইখানে অলৌকিকভাবে আমাদের অজান্তে এটার মানে উত্তোলনের বিষয়টা এখানে রিয়ে হয়ে যায়। মাননীয় স্পিকার, এটার ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এটার উত্তোলনের ব্যবস্থা গ্রহণের জন্য আমি বিনীত প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন কুমিল্লা 6 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মনিরুল হক চৌধুরী। জনাব মনিরুল হক চৌধুরী, আপনার সময় 10 মিনিট। ধন্যবাদ আপনাকে।
7: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজ এই মহান সংসদে দাঁড়িয়ে আমি অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে জানাতে চাই, দীর্ঘ 63 বছর রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে গতকাল সারা রাত বাজেট পড়েছি, আমি প্রত্যয়ন করে বলতে চাই অর্থমন্ত্রীর উপস্থিতিতে 2026-27 সালের অর্থবছরের এই ঐতিহাসিক যুগান্তকারী বাজেট সর্বকালে সর্বশ্রেষ্ঠ এবং গণমুখী। মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং মন্ত্রিপরিষদকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, এই বাজেটের পরে কুমিল্লায় ঈদের আনন্দ শুরু হয়েছে। ব্রিটিশ ভারতে তারা বলেছিল কুমিল্লা ঢাকা রেললাইন করবে, পাকিস্তান দরপত্র করেছিল, বাংলাদেশে হারিয়ে গিয়েছিল। 2005-06 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিশেষ অনুরোধে চায়না গভর্নমেন্টের মধ্যে সার্ভে করিয়েছিল এই লাইনের, ইতিবাচক ছিল। কুমিল্লার আগে কু আছে, শেখ হাসিনা এটা করতে দেয় নাই। আমি তারেক রহমানকে, মন্ত্রিপরিষদকে, সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা ঐতিহাসিক একটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যেটা কুমিল্লা নোয়াখালী সিলেটের সাথে 2.5 ঘন্টা দূরত্ব সময় কমাবে ট্রেনে যাওয়ার জন্য, সাথে সাথে ট্রেনমুখী সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য যে উদ্যোগ সরকার নিয়েছে এটি আজকের এই সংখ্যাধিক্যের এই দেশে যথাযথ। মাননীয় স্পিকার, এই বাজেটটি মোট আয় 6,55,000 কোটি, মোট ঘাটতি 2,43,000 কোটি, আগামী অর্থবছরের লক্ষ্য জিডিপি প্রবৃদ্ধি 6.5, মুদ্রাস্ফীতি 9.4 থেকে কমিয়ে 7.5 আনা। মাননীয় স্পিকার, আমরা যখন আন্দোলন করি তৎকালীন সরকারের সাথে বিক্ষুব্ধ আওয়ামীপন্থী কিছু লোকের সাথে কথা হয়েছিল, একটি প্রশ্নই করেছিল দেশ যেভাবে চলে গেছে এই দেশ চালাতে অর্থ পাবে কোথায়। জনাব তারেক রহমানকে আবারও ধন্যবাদ দেই, সাহস আছে। আপনারা স্পিকার সাহেব আর ডেপুটি স্পিকার সাহেব সংসদে বসলে স্বাভাবিক নিয়ে বামপন্থী হয়ে যান, কিন্তু একটু সতর্ক থাকেন, এই কথা তো বলতেই পারি। তারাও বলেছে শেখ হাসিনা বিদায়ের পর তারেক জি আসবে না, আসতে পারবে না, আসলেও দাঁড়াইতে পারবে না, দাঁড়াইলেও নির্বাচন করতে পারবে না, নির্বাচন করলেও ক্ষমতা দিতে পারবে না। এই দিন দিন না আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। ক্ষমতা তো চলেই গিয়েছিলেন, আল্লাহ ঠেকেছে। একটি কথা বলতে চাই মাননীয় স্পিকার, বাজেট সম্পর্কে এক ঘন্টা আলোচনা করা যাবে, কিন্তু কিছু কথা ওনাদের সম্পর্কে মালো যে জাতির সাথে বোধ হয় প্রতারণা করবো, আমি এই জন্য কিছু কথা আজকে বলবই, মাফ করে দেব। ওনাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক, 68 সনে গোলাম আজমের নেতৃত্বে ঢাকা আন্দোলন করেছি, ডাকের ডাকে হরতাল করেছি, আমি হরতালের কমিটির আহ্বায়ক ছিলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেই গোলাম আজম সাহেব আমার দ্বিতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে জামাতের প্রার্থী আমার এলাকা থেকে প্রত্যাহার করেছিল, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আমি এই কথা স্বীকার করি। জামাত ক্যাডার ভিত্তিক সংগঠন, আপনারা লেখাপড়া করে রাজনীতি করেন, কিন্তু আপনারা যা পড়েন এইটাই পৃথিবীর চরম সত্য, এই কথাটা ঠিক নয়। আর আপনাদেরকে চিনে আরো কঠিন, একটু গল্প বলবো। জি, আপনাকে দেখলে তো আজ রেলে ভয় পায়। ভাই সাধন,
1: মাননীয় সদস্য,
7: জি জি,
1: মাননীয় সদস্য দয়া করে আমাকে অ্যাড্রেস করে কথা বলুন।
7: ইয়েস স্যার, ইয়েস স্যার,
1: থ্যাংক ইউ।
7: ইয়েস স্যার, একটু সম্পর্কটা ক্লোজ নালে খেপে যাবে,
1: সংসদের বাইরে গিয়ে ক্লোজটা দেখাবেন, এখানে আমাকে অ্যাড্রেস করেন প্লিজ।
7: সুতরাং শুধু এই কথাটি বলবো, খুব দুঃখ পাই, এতদিন বেঁচে থাকবো এটা তো কথা ছিল না, তাই স্যার চলে গেছেন, নেতার দায়িত্বের সামনে থাকলে ভালো হতো, আপনাদেরকে চেনা সত্য কত কঠিন, এই কারণে কঠিন। খন্দকার মোশাফ সাহেব আছে, 2000 সালে তাহের ভাই সহ এমপি হওয়ার পরে, উনি মন্ত্রী হওয়ার পর আমাদের সব মন্ত্রীদেরকে এমপিদেরকে দাওয়াত দিয়েছে বৌনিয়া, আমি আবার বৌনিয়া কোথাও যাই না, কারণ কোন জায়গায় কে কি বলে দেয় বিপদে পড়ব, পারো তো যাই না। তো আমি বৌনিয়া যাই নাই, কয়েকজন বৌনিয়া যায় না, কিন্তু তাহের ভাই বৌনিয়া গেছে, ঢুকার পর দেখি একটা কিছু হাঁটতেছে, তাই আমি বললাম যে তাহের ভাই ভাবি কই, কই যে এই যে, আমি বললাম আপনি যে বদলাই আনেন না এটা কেমনে বুঝবো। মাননীয় স্পিকার, আমাদের হাউসে আমাদের বোনেরা এসছে এমপি হইয়া, আপনি অভিনন্দন জানাইছেন, আমি অভিনন্দন জানাতে চাই, সবাই মেধাবী, দুইজনের বক্তৃতা শুনছি, আগামী দিনে কিছু করতে পারবে, ভবিষ্যৎ আছে, লেখাপড়া জানা, কিন্তু বুঝলাম না তো কারা আপনারা, ভিতরেতে আপনারা, আপনারা এদিকে দেখতে পারেন, আমরা এদিকে দেখলে কি আছে এটা বুঝবো না, এটা ঠিক না।
1: মাননীয় সদস্য, মাননীয় সদস্য প্লিজ, পার্সোনাল ফ্রিডম নিয়ে কথা বলা উচিত না,
7: ঠিক না,
1: আপনারা মাননীয় সদস্য আপনারা বসেন, লেট মি
7: মাননীয় স্পিকার
1: বসেন,
7: প্রতিবাদ করা, মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার,
1: মাননীয় সদস্য বৃন্দ আপনারা বসেন,
7: আমি কাউকে কিছু বলিনি, অতীতে একটি ঘটনা আমার গল্প বলেছি,
1: এই আপনারা আপনারা বসেন দয়া করে, মাননীয় সদস্য, মাননীয় সদস্য আপনি বসেন, মিস্টার মাসুদ আপনি বসেন, বসেন বসেন, আপনারা বসেন,
7: মাননীয় স্পিকার
1: প্লিজ টেক ইউর সিট, অল দ্য মেম্বার, মিস্টার নাজিবুর রহমান বসেন, আপনি মিস্টার নাজিবুর রহমান বসেন,
7: যদি ছোট হয়ে থাকেন ক্ষমা চাইছি, আমি কাউকে ছোট মিন করি না,
1: বসেন, দেখেন আমি কি বলি, বসেন,
7: ঠিক নয়,
1: নাজিবুর রহমান সাহেব বসেন, মেম্বার অফ পার্লামেন্ট আপনারা বসেন দয়া করে, আহা সবাইকে তো দেয়া যাবে না, বসেন,
7: ওনাদের
8: বসেন। মাননীয় সদস্য আপনি একটু থামুন দয়া করে, আপনারা বসেন।
7: সম্পর্কে জানতে হলে
8: মিস্টার মাসুদ আপনি বসেন, বসেন বলতেছি, মিস্টার মাসুদ আপনাকে বসতে বলতেছি। প্লিজ অল অফ দ্য মেম্বার্স টেক ইউর সিট, অল অফ দ্য মেম্বার্স প্লিজ টেক ইউর সিট। বিরোধী দলের চিফ হুইপ আপনি বসেন, বসেন, সকলেই বসেন। মাননীয় সদস্য আপনি যে বক্তব্য দিয়েছেন পার্সোনাল ফ্রিডম নিয়ে, এই অংশটুকু এক্সপান্স করা হলো।
7: থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
8: আমি মাননীয় সদস্য বৃন্দ,
7: থ্যাংক ইউ
8: অল দ্য অনারেবল মেম্বার্স অফ দ্য পার্লামেন্ট, অল দ্য অনারেবল মেম্বার্স অফ দ্য পার্লামেন্ট, প্লিজ একটু শুনুন দয়া করে। আপনারা আমরা সকলেই জাতীয় সংসদের নির্বাচিত সদস্য, আমরা যদি আমাদের ডিসেন্সি আমরা না রাখি, আমাদের ডিগনিটি আমাদের অনার আমরা না রাখি, জাতির কাছে যারা আমাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে তাদের কাছে আমরা লজ্জিত হব। এই মহান সংসদ গণতান্ত্রিক কার্যক্রম পরিচালনার চারণ ক্ষেত্র, পার্সোনাল ফ্রিডম নিয়ে কেউ কথা ভবিষ্যতে বলবেন না। অসংখ্য ধন্যবাদ। মিস্টার চৌধুরী আপনি আপনার বক্তব্য শেষ করুন, বাকি যে সময়টুকু আছে। ধন্যবাদ সকলকে।
7: ঠিক আছে, যে সময়টা নষ্ট হয়েছে এটা অ্যাড করবেন। আমি আবারও বলি, এই পরিস্থিতি আমি প্রত্যাশা করি নাই, যদি কোনো শব্দ আকার ইঙ্গিতে কারো আত্মপ্রবণে লেগে থাকে অবশ্যই আমি অনুরোধ করবো আপনি এক্সপ্রেস করবেন। আমার মনে হয় ভুল বুঝেছেন, এটা বোঝার শক্তি সবার থাকে না। মাননীয় স্পিকার, ওনাদের সম্পর্কে এই জন্য বলবো, পাকিস্তান আন্দোলন, জিন্না মওদুদী মাদানির ভূমিকা, আমার লেখানো বইটি পুরনো। সেদিন পাকিস্তানের সময় তারা পাকিস্তানের বিরোধিতা করেছে, আমরা যখন পাকিস্তানের বিরোধিতা করতে গেছি মুক্তিযুদ্ধের সময় তখন তারা সমর্থন করেছে, তখন তারা সমর্থন করেছে। এর পরবর্তী পর্যায়ে দেশনেত্রী খালেদা জিয়া অনেক বিরোধীদের মুখে জাতীয় ঐক্যের প্রশ্নে শহীদ জিয়া যে ঐক্য সৃষ্টি শুরু করেছিলেন তাকে নিয়ে জামাতকে নিয়ে।
8: মাননীয় সদস্য, আচ্ছা আমি তো এই চেয়ারটাতে বসা, দয়া করে সকল সদস্য যদি এভাবে হাত উঠান, সো হোয়াটস দ্য রুল দ্যাট আই হ্যাভ বিফোর ইউ। মাননীয় সদস্য আপনার চার মিনিট সময় বাড়িয়ে দেওয়া হলো, বিকজ ওই সময়টা আপনি কথা বলতে পারেননি, চার মিনিট সময় আপনাকে দেওয়া হলো অতিরিক্ত। ধন্যবাদ।
7: মাননীয় স্পিকার, আপনি বললে আমি বসে পড়বো, তো আমার প্রতি সুবিচার হয়েছে বলে আমি মনে করি না, ইচ্ছা আপনার। বক্তৃতা শুরু করলেই একটা কিছু হয়ে যায়, ওনাদের সাথে জাতিগত শত্রুতা আমার নাই, তাদের সাথে কাজ করেছি বলেছি পাকিস্তান আমল থেকে, দেশের প্রয়োজনে দু চারটা কথা বলতে এই বয়সে না পারলে সংসদ আর কোনো দিন দেখেন না। মাননীয় স্পিকার, এই বইটি তাদের, এটা আমার নয়। তার পরবর্তীতে আমরা যখন বাংলাদেশের পক্ষে গেলাম তারা গেল পক্ষে, এইটা সত্য। জাতীয় ঐক্যের জন্য যে কাজ করেছিলেন, যে ম্যাডামের সাথে বিদেশে দেখার পরে শেখ হাসিনা বিদায়ের পরে কি এমন ঘটল, তারেক রহমান, মির্জা ফখরুল, সালাহউদ্দিনে তাদের এজেন্ডা কি কারণে। মাননীয় স্পিকার, বলতে চাইছিলাম না, একটু মাফ করবেন, দরকারের জীবনে সময় দেওয়ার তারা আমাকে চ্যালেঞ্জ করুক। অস্থির বাংলাদেশের প্রথম চার বছর, এখানে এনসিপি নেতা নাহিদ সাহেব আছে, আমি বইটা পড়তে বলব। আজকের এই বইটি উল্লেখ আছে, স্বাধীনতার পর যা হয়েছে, হাসিনা বিদায়ের পরও তা হয়েছে, বিরোধী দলীয় ঐক্য কারা নষ্ট করেছে, এটার জন্য গবেষণা হওয়া উচিত, এটার জন্য সিদ্ধান্ত হওয়া উচিত। কি কারণে বিএনপি প্রতিপক্ষ হল? মাননীয় স্পিকার, কথা বলার সুযোগ কম, তারেক রহমান নীলকণ্ঠ বিষ খেয়ে বিষ হজম করে আওয়ামী লীগের প্রশাসনের এত অত একটি অভিযোগ করে নাই। শতবিধে সেদিন বিরোধী দলের নেতারা দাঁড়িয়ে বলছেন তাদের সমবন্টন হয় নাই, এক ঘন্টার মধ্যে তারেক রহমান তাদের দেওয়ার জন্য অর্ডার দিয়েছেন, আমি সরকারে ছিলাম আগে জানি না, হইলেও হবে, যার হয় না কোনোদিন হয় না, যার হয় না কোনোদিনই হয় না। যাই হোক, মাননীয় স্পিকার, আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা এখানে যা বলেন, বিশেষ করে আপনাদের নেতা বিরোধী দলীয় নেতা, তিনি আমাদেরও বিরোধী নেতা, আমাদের সংসদের বিরোধী নেতা, তিনি মর্যাদাবান, তার নিরাপত্তা রাষ্ট্রের দায়িত্ব, তিনি যে শব্দ চয়ন করেন, আমি কোনোদিন কোনো রাজনৈতিক নেতা এত সুশৃঙ্খল শব্দ চয়ন আমি শুনি নাই। কিন্তু এখান থেকে যাওয়ার পরে মাননীয় স্পিকার, এখান থেকে যাওয়ার পরে মহানম্বরের রায় অমান্য করে জনগণের সাথে প্রতারণা করছে বিএনপি সরকার। লেটস ডিসকাস, মসজিদে মসজিদে এগুলা বন্টন করে একটি কাজ বিএনপিকে হেয় বানানো, তারেক রহমানকে ছোট বানানো। মাননীয় স্পিকার, আরেকটা ফাইল দেব আমি নেতাকে, এই ফাইল, একটি মামলা হয়েছে, 1 কোটি মামলার মধ্যে একটা হয়েছে, তারেক রহমানের রাজনীতি করে অপরাধ করেছে। জাইমা রহমান কি অন্যায় করেছে আপনাদের কাছে, কি ভাষা প্রয়োগ করেন আপনাদের বটের মাধ্যমে? আমাদের দেশপ্রেম আছে দেখে আমরা প্রতিকারী, আমি চ্যালেঞ্জ করছি, আমি সরকারের কাছে বিচার চাচ্ছি, এর তদন্ত হওয়া উচিত। এই মামলার কাগজ আমি দেব, মাননীয় স্পিকার।
1: মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আসরের নামাজের জন্য 30 মিনিট বিরতি দেওয়া হলো, আপনাদের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ।
9: প্রিয় শ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রমে এখন আসর নামাজের বিরতি শুরু হয়েছে। বিরতির পর সংসদ কার্যক্রম পুনরায় শুরু হওয়া মাত্রই তা আবারও সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ বেতার ঢাকা, এখন হাম তো নাত পেশ করা হচ্ছে।

এতক্ষণ মহান আল্লাহ পাকের শানে হামদ এবং রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নাত পেশ করা হলো। প্রিয় শ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রমে এখন আসর নামাজের বিরতি শুরু হয়েছে। বিরতির পর সংসদ কার্যক্রম পুনরায় শুরু হওয়া মাত্রই তা আবারও সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন পাঁচ মিশালি গান শুনবেন। প্রথমেই শুনবেন দেশাত্মবোধক গান, শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, গীতিকার মনিরুজ্জামান মনির এবং সুরকার আলাউদ্দিন আলী।

0: বাংলাদেশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রম নামাজের বিরতির পর পুনরায় শুরু হতে যাচ্ছে, যা এখন আপনাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
1: কার

0: মাননীয় সদস্যবৃন্দ, জি বিরোধী দলের চিফ হুইপ সাহেব
1: ছিল স্পিকার, বিরতির ঠিক আগে সরকার দলীয় মাননীয় একজন সংসদ সদস্যের বক্তব্যকে ঘিরে যেই অনাকাঙ্ক্ষিত পরিবেশ এবং বিশৃঙ্খল পরিস্থিতি এখানে তৈরি হলো, যদিও আপনি তার বক্তব্যের সেই অংশটুকুকে এক্সপ্যান্ড করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। কিন্তু এই বিষয়ে আমাদের বক্তব্য আছে, আপনার কাছে অনুরোধ যে আমাকে 2 মিনিট সুযোগ দেওয়ার জন্য। মাননীয় সংসদ সদস্য উনি বিভিন্ন সময় বক্তব্য দেন, আমরা মনোযোগ দিয়ে ওনার কথা শুনি। ওনার বক্তব্যে সূক্ষ্ম রসবোধ, ইতিহাস চেতনা সব কিছুই আমরা গভীরভাবে।
0: মাননীয় সদস্য আপনি কি কথা বলতে চাচ্ছেন?
1: জি মাননীয় স্পিকার।
0: আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, ওনাকে 2 মিনিটের জন্য দেয়া হোক প্লিজ।
1: কিন্তু মাননীয় স্পিকার, আজকে উনি ওনার বক্তব্যে যা বলেছেন তা আসলে সংসদীয় রীতিনীতি এবং আমাদের সাংবিধানিক অধিকার সকল কিছু সীমাকে অতিক্রম করে গিয়েছে। উনি ওনার বক্তব্যে প্রথমত সংসদের বিরোধী দলীয় উপনেতা ওনার স্ত্রীকে নিয়ে উনি কটাক্ষ করেছেন। মাননীয় স্পিকার, ওনার সাথে ওনার ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে, ব্যক্তিগত ইতিহাস থাকতে পারে, কিন্তু সেটাকে সংসদে এনে যেভাবে কটাক্ষ করা হলো মাননীয় স্পিকার, এটা অমার্জনীয় অপরাধ বলে আমরা মনে করছি। দ্বিতীয়ত, উনি বিরোধী দলের মহিলা এমপিদের, আমাদের নারী সংসদ সদস্যদের, তাদের পোশাক নিয়ে যে ধরনের কথা বললেন, তাদের ধর্মীয় স্বাধীনতাকে হরণ করার সম্পর্কিত যে ধরনের বক্তব্য দিলেন, এটাও মাননীয় স্পিকার আমরা মনে করি একটি অমার্জনীয় অপরাধ। প্রত্যেকটা ব্যক্তির গণতান্ত্রিক রাষ্ট্রে তার ধর্মীয় স্বাধীনতা রয়েছে, পোশাকের স্বাধীনতা রয়েছে। উনি একজন সংসদ সদস্য হিসেবে সেই স্বাধীনতাকে লঙ্ঘন করে এই ধরনের হীন বক্তব্য দিয়েছেন, ওনার হীন মানসিকতার পরিচয় পেয়েছে। এবং আমরা মনে করি উনি ওনার বক্তব্যে একটি বর্ণবাদী আচরণ মাননীয় স্পিকার বহিঃপ্রকাশ পেয়েছে ওনার বক্তব্যের মাধ্যমে। ফলে আমরা আশা করব ভবিষ্যতে এই ধরনের বক্তব্য আমরা কোনো সংসদ সদস্যের কাছ থেকে, যাতে এই ধরনের বক্তব্য মহান এই জাতীয় সংসদে আর উচ্চারিত না হয়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: ধন্যবাদ মাননীয় সদস্য, আপনি সর্বশেষ যে কথাটা বললেন সেটা আমিই বলেছি, এবং ওনার ওই অংশটুকু সংসদীয় রীতিনীতির বাইরে যে কথাবার্তা হয়েছে সেগুলো এক্সপ্যান্স করার নির্দেশনা দেওয়া হয়েছে ইতিমধ্যে, এবং আমি একটা রুলিংও দিয়েছি টুয়ার্ডস অল দ্য রাইটস অনারেবল মেম্বার্স, সংসদে বসে আমরা কারো ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে কথা বলবো না, আমাদের ডিগনিটি আমরা রাখব। অসংখ্য ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। মাননীয় সদস্য, আপনার পয়েন্ট অফ অর্ডারের স্লিপটি আমি পেয়েছি, 302 ধারায় আপনাকে একটা নোটিশ দিতে হবে, নোটিশ দেন আমরা সেটা বিবেচনা করব। মাননীয় মনিরুল হক চৌধুরী সাহেব আপনি দয়া করে বসেন। জনাব শহীদুদ্দিন চৌধুরী এনি সাহেব কিছু বলতে চাচ্ছিলেন? জনাব শহীদুদ্দিন চৌধুরী সাহেবকে 2 মিনিট সময় দেন প্লিজ।
2: মাননীয় স্পিকার, একটু আগে মাননীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী সাহেব যে বক্তব্যটি দিয়েছেন, আমরা এই সংসদে আমার 3 বার আসার সুযোগ হয়েছে। মাননীয় স্পিকার, আমরা পার্লামেন্টে অনেক কথাবার্তা পক্ষে বিপক্ষে, অনেক সময় হাসি ঠাট্টার আলোকেও কিন্তু অনেক কথা চলে আসে। এই যে ইমিডিয়েট গত পরশু দিন আমাদের মাননীয় জ্বালানি বিদ্যুৎ মন্ত্রী সাহেব বক্তব্য রেখেছেন এবং সেখানে বিয়ে শাদী নিয়ে ব্যক্তিগতভাবে সেখানে কথাবার্তা হয়েছে, সেখানে কিন্তু এক্সপ্যান্সের মতো কোনো কথা আসে নাই। এগুলো হাসি ঠাট্টা থাকতেই পারে, পার্লামেন্টে সেই রেওয়াজ আছে। মাননীয় স্পিকার, মনিরুল হক চৌধুরী এমন কোনো কথা বলেন নাই যে স্পেসিফিক কাউকে আঘাত করে এবং ব্যক্তিগতভাবে এমন কোনো কথা বলেছেন যেটার জন্য এখানে এক্সপ্যান্স করার মতো কোনো কথা আসবে। মাননীয় স্পিকার,
0: মাননীয় মন্ত্রী পার্লামেন্টের স্পিকারের আসন থেকে এক্সপান্স করার ঘোষণা দিয়েছি, সেই জায়গায় আবার নতুন করে আপনি জাস্টিফাই করার কিছু নেই। আপনার অন্য কোনো বক্তব্য থাকলে বলতে পারেন, না হলে বসেন।
2: মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি যেটা বলতে চেয়েছিলাম সর্বপ্রথমেই, বিরোধী দলীয় উপনেতা যখন আমাদের সালাউদ্দিন সাহেব কথা বলছিলেন তখনই আমি দাঁড়িয়েছিলাম সেখানে, উনি যাদেরকে ডিফেন্ড করলেন এবং যেই 300 বিধির অ্যাগেনিস্টে কথাটা বললেন, সে অনুযায়ী পার্লামেন্টের বিধান অনুযায়ী 300 বিধির পরে কোনো প্রশ্ন রেজ করবেন ওইটা উনি পারেন না মাননীয় স্পিকার, কিন্তু তিনি রেজ করেছেন, এবং তিনি রেজ করেছেন করেই উনি বিদায় নিয়েছেন এখান থেকে। মাননীয়
0: অসংখ্য ধন্যবাদ। জি জি, অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য মিস্টার চৌধুরী, প্লিজ টেক ইউর সিট, আপনার বক্তব্য শেষ, আপনি বসেন দয়া করে। জি আমি আমি পরে জানাবো, আপনি বসেন দয়া করে। জি আপনি বসেন, দেখব, বসেন বসেন, আপনিও বসেন। জি চিফ হুইপ সাহেব, আপনারা কি মানে এইগুলা নিয়ে কথা বলার চেয়ে আমরা বাজেট আলোচনায় থাকি? আচ্ছা দেন দেখি চিফ হুইপ সাহেবকে, এক মিনিট দেন।
3: মাননীয় স্পিকার, মাননীয় সকল সদস্যদের রাইট আছে, তার তার ব্যাপারে কেউ কথা বললে তার 274 বিধিতে তার ব্যক্তিগত কৈফিয়তের একটা রাইট আছে। তা আমি সেই ক্ষেত্রে আমি মাননীয় সদস্য মনিলক চৌধুরীকে বলবো, আপনি কিছু কথা বলার মানে তাকে মাইক দেওয়ার জন্য, তিনি তার ব্যাপারে মানে ব্যক্তিগত ব্যাপারে কথা বলবেন, তার কঠোর তার নাম উল্লেখ করে বলা হয়েছে, সেই জন্য তিনি কথা বলার এটা সুযোগ সকলেরই আছে, সকলকেই আপনি দিবেন ভবিষ্যতেও। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমি মাননীয় মনিলক চৌধুরী হিসেবে মাইক দেওয়ার জন্য অনুরোধ করছি আপনাকে।
0: ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। মিস্টার চৌধুরী আপনি বসেন, আমি আপনাকে যথাসময়ে দিব, বসেন। ইফ আই থিঙ্ক, আলোচনায় অংশগ্রহণ করবেন রংপুর 6 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মাওলানা নুরুল আমিন। মাওলানা নুরুল আমিন সাহেব, আপনার সময় 5 মিনিট, ধন্যবাদ।
4: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আজ আমি ছোট্ট একটা গল্প দিয়ে আমার বক্তব্য শুরু করব। মশা তার বাচ্চাদেরকে নিয়ে সুযোগ বুঝে মশারির নিচে ঢুকে পড়ল, ঘুমন্ত ব্যক্তিকে কামড় দিলে ওই ব্যক্তি ঘুম থেকে জেগে লাইট জ্বালিয়ে মশা খোঁজা শুরু করল এবং দুই হাতে মশা মারার চেষ্টা করল। এই দৃশ্য দেখে বাচ্চা মশাটি বলল, লোকটা হাতে তালি দিচ্ছে কেন? তখন মশা বলল, আমার গান সবার কাছে অনেক প্রিয়, আমার গান সবাই পছন্দ করে, তো সেই জন্য হাত তালি দিয়ে আমাকে অভিনন্দন জানিয়েছে। এবার বাচ্চাটা বলল, কিছু কিছু হাত তালি তালি না, জীবন নাশের কারণও হতে পারে। মাননীয় স্পিকার, এই কথা বলার মধ্য দিয়ে বাজেট বক্তব্য শুনে যারা হাততালি দিয়েছেন আর বাজেট বক্তব্যে হাততালি শুনে যারা খুশিতে, মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন এবং হাততালি নিয়েছেন, ওই হাততালিগুলোর মাঝে জনগণের বিপদের ইঙ্গিতও থাকতে পারে। মাননীয় স্পিকার, 9,38,000 কোটি টাকার প্রস্তাবিত এই বাজেট এসেছে, আমরা কথা কিছু বলবই, এটা শুনবার ধৈর্যও থাকা দরকার। পার্লামেন্টের প্রথম অধিবেশনে বিরোধী দলীয় নেতা বলেছেন, সরকারের ভালো কাজের আমরা প্রশংসা করব, সুপারিশ করব, অন্যায় করলে প্রতিবাদ করব, কিন্তু আমাদের কথা শোনার ধৈর্যও তাদের নাই। মাননীয় স্পিকার, এই বাজেটে উচ্চমূল্য স্ফীতির ঝুঁকি যা বাজারে তার প্রবাহ বাড়িয়ে সাধারণ মানুষের কষ্ট বাড়িয়ে দেবে। ব্যাংকিং খাতের ভঙ্গুর দশা এবং খেলাপি ঋণ উত্তোলনে কার্যকর কোনো পদক্ষেপ নেই। বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির জন্য যে অনুকূল পরিবেশ দরকার তা বাজেটে নেই। মাননীয় স্পিকার, সরকারি দল যদি মনে করে থাকে বিরোধী দল অতীতের মতোই গৃহপালিত বিরোধী দল হিসাবে থাকবে, তাহলে এই ধারণাটা ভুল। বিরোধী দলকে তুচ্ছ তাচ্ছিল্য করে অনেক বক্তব্য দেয়া হয়েছে। বলা হয়েছে জামাত ইসলামী 3 সিট পেয়েছিল, অথচ তাদের হয়তো মনে নাই 18-র নির্বাচনে তারা এত বড় একটা দল মাত্র 6টা সিট পেয়েছিল। এরপরে তারা বলা হয় আমরা বেহেস্তের টিকিট বিক্রি করি। এই সংসদে বলা হয়েছিল একজনের নামে প্রমাণ দিন, আজও পর্যন্ত তারা এই প্রমাণ উপস্থাপন করতে পারেন নাই। এই ভুয়া ঢোল বাজিয়ে চলছেন, জানি না এটা তারা কতদিন বাজাবেন। মাননীয় স্পিকার, আমি বিনয়ের সাথে বলতে চাই আমার এলাকার কিছু কথা। সেটা হচ্ছে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কয়লার খনি আমার নির্বাচনী এলাকায়। বিদেশ থেকে উচ্চ মূল্যে কয়লা কেনার কথা বাজেটে এসছে, কিন্তু দেশের কয়লা দেশপ্রেম নিয়ে তোলার কোনো উদ্যোগ নেই। আপনার মাধ্যমে আমি জ্বালানি মন্ত্রী মহোদয়কে বলবো কয়লার খনি যেন উত্তোলন করা হয়। মাননীয় স্পিকার, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন হোক আমি তা চাই, কিন্তু সরকারি দলের পক্ষ থেকে একবারও বলা হয় নাই ইবতেদায়ী মাদ্রাসা আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসার উন্নয়নের ব্যবস্থার কথা তারা বলেন না। মাননীয় স্পিকার, সংসদ লবিতে ঢোকার সময় দেখি আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস বড় ভালো লাগে, কিন্তু ওই কোরআনেই, ওই আল্লাহর নাজিল করা কোরআনেই আছে মাননীয় স্পিকার যে ওমা ইয়ুগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, কারো পতন যখন নেমে আসবে কারিকারি সম্পদ আর ক্ষমতা কোনো কাজে লাগবে না, এটা আল্লাহর কোরআনের কথা। মাননীয় স্পিকার, সেই কারণে
0: জি আপনাকে দেয়া হলো 2 মিনিটের মধ্যে শেষ করবেন দয়া করে।
4: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমার পীরগঞ্জে 1600 কিলোমিটার রাস্তা কাঁচা, জনদুর্ভোগ সীমাহীন পর্যায়ে চলে গেছে। এখানে অনেক আলোচনা হয়েছে, কোনো ব্যবস্থা হচ্ছে না মাননীয় স্পিকার। এরপরে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়নি, অনেক প্রতিষ্ঠানে নেই একাডেমিক ভবন, শত কোটি টাকা দিয়ে নির্মিত আইটি সেন্টার পরিত্যক্ত ভবনের মতো পড়ে আছে। মাননীয় স্পিকার, দৃষ্টিনন্দন সম্ভাবনাময় অপার সম্ভাবনাময় নীলদরিয়া, যেটা নিয়েও কোনো সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। আমরা এই দেশের উন্নয়নের জন্যই কথা বলি মাননীয় স্পিকার। একটু আগে একজন সম্মানিত সদস্য বক্তব্য দিতে গিয়ে তিনি বললেন আমার কথা ওনারা বুঝবেন না। হ্যাঁ, উনি বুঝবেন, উনি ভালোই বোঝেন, এর আগে বেশ কয়েকটা দল উনি করেছেন, তো এই জন্য উনি ভালোই বুঝবেন। কিন্তু আমার মনে হয় এটা সংসদীয় কোনো রুলস না। পরিশেষে আমি যেটা আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আমার প্রস্তাবিত বিষয়গুলো যেহেতু 54 বছরে আলোর মুখ দেখেনি, আপনার মাধ্যমে বিষয়গুলো নিয়ে মহান সংসদে আমি উত্থাপন করছি, আপনার মাধ্যমে যেন কোনো পদক্ষেপ নেওয়া হয় আপনার সদয় হস্তক্ষেপ কামনা করছি। সেই সাথে সরকারি দলের আমি মাননীয় সংসদ সদস্যদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, যদি চান আমরা আপনাদের সহযোদ্ধা থাকি, তাহলে আপনারাও আপনাদের কথা নিয়ন্ত্রণ করুন।
0: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন ব্রাহ্মণবাড়িয়া এক আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব এম এ হান্নান। জনাব এম এ হান্নান, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে।
5: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এই বাজেটের উপর আমাকে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য। আমি সর্বপ্রথম আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই যে 2026 এবং 27 অর্থবছরে যে বাজেট উনি ঘোষণা করেছেন এটা অত্যন্ত সম্পূজক একটি বাজেট, যেটা আমাদের এই দক্ষিণ এশিয়াতে সচরাচর দেখা যায় না। আমরা ইতিপূর্ব অনেক বাজেট আমরা সংসদের বেড থেকে আমরা শুনেছি, কিন্তু এই বাজেটটি যেটি দিয়েছে এই বাজেটে আমাদের বাংলাদেশের খেটে খাওয়া মেহনতি মানুষের কথা যেমন বলা হয়েছে, এই বাজেটে শিক্ষার কথা বলা হয়েছে, এই বাজেটে স্বাস্থ্যের কথা বলা হয়েছে, এই বাজেটে সামাজিক নিরাপত্তা কথা বলা হয়েছে। আমরা জানি একটি রাষ্ট্রের চালিকা শক্তি হলো বাজেট। এই বাজেট প্রয়োগ সুষ্ঠুভাবে করতে পারলে যে বাজেটটি আমাদের এই সংসদে উত্থাপিত হয়েছে আমরা আশা করি এটার সুফল এ দেশবাসী পাবে, বিশেষ করে তরুণ প্রজন্ম যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আমাদের বাংলাদেশের ভাবমূর্তি সমগ্র বিশ্বে উজ্জ্বল করছেন তাদের জন্য এই রিলেটেড সকল ইনস্ট্রুমেন্ট করমুক্ত রওনা হয়েছে, যেটা আগামী দিনে তাদেরকে আরও উৎসাহিত করবে এই পেশা তাদের আত্মনির্ভরশীল হওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি প্রথম আমার এলাকা থেকে আমি তারও বলেছি যে বিএনপির প্রথম সংসদ সদস্য আমি নির্বাচিত হয়েছি ব্রাহ্মণবাড়িয়া এক আসন থেকে। এর আগে এই আসনটি বিএনপি কোনোদিন পায় নাই, তাই এই সুযোগে আমি আমার এলাকার একটি বড় সমস্যার কথা বলতে চাই। এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রায়ই আমার এলাকার মানুষ একটা জিনিস সারা দিন লিখতে থাকে যে আমার এলাকা একটি রাস্তা যেটা আমার নাসিরনগর উপজেলা সদর থেকে হবিগঞ্জের মাধবপুর পর্যন্ত কানেক্ট হয়েছে। অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় যে এই রাস্তাটি আজকে থেকে প্রায় 5-7 বছর আগে একটি টেন্ডার হয়েছিল পাকাকরণের জন্য, এটার কিছু 2-3 মাইল রাস্তা পাকা হয়েছিল ফেসিস সরকারের সময়ে, কিন্তু আর বাকি অংশটা আদৌ পড়ে আছে। যে ঠিকাদারি কাজটি পেয়েছে তাকে বারবার তাগাদা দিয়েও এই কাজটি করানো যাচ্ছে না। আমি জানি না বাংলাদেশে এই ঠিকাদারকে লাগাম ধরার কোনো লোক আছে কি না। আমি আজকে আমার মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণকে বলতে চাই, এই অবাস্তব কাজটি যেটা টেন্ডার হয়ে আছে, যেটি কাজের সমাপ্তির মেয়াদ আরও আগেই শেষ হয়ে গেছে, এই কাজটি দ্রুত সম্পূর্ণ করে এবং এই রাস্তাটির আর অর্ধেকটি অংশ এখনও রয়েছে টেন্ডারের বাকি, এই অর্ধেকটি রাস্তা টেন্ডার করে মাধবপুরের সাথে সংযোগ করে দিলে আমার এলাকার মানুষের যে প্রাণের দাবি নাসিরনগর সদরের সাথে তাদের যোগাযোগের একমাত্র ব্যবস্থা, এটা হলে আমাদের নাসিরনগরের মানুষ উপকৃত হবে, আর না হলে আমাদের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমার এলাকার জনগণ আমাদের এই সরকারকে ভোট দিয়েছে তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে না, তারা আশাহত হবে। তাই আমি আবারও এই সংসদে দ্বিতীয়বারের মতন আমার এই রাস্তাটি অনতি বিলম্বে এই ঠিকাদারকে দিয়ে এটার কাজ শেষ করার জন্য আমি সংশ্লিষ্ট সকলের প্রতি আপনার অনুরোধ জানাচ্ছি যেন আমার এই অর্থবছরের ভিতরে আমার এই রাস্তাটার কাজটা আরম্ভ করা হয় এবং শেষ করে দেওয়া হয়। মাননীয় স্পিকার, আর একটি রাস্তা আমাদের একটা ব্রিজ ভাঙা আছে 2019 সাল থেকে, এই বৃষ্টির কারণে আমাদের বেশ কয়েকটি ইউনিয়ন ডিসকানেক্ট হয়ে আছে, যদি এই ভাঙা ব্রিজটা তাড়াতাড়ি আপনার নির্মাণ করা না হয় তাহলে আমার এলাকার মানুষ কঠিন দুর্দশা ভুগছে। তাই আশা করব যে আমার এলাকার জনগণের এই 2টি প্রাণের দাবি দ্রুত বাস্তবায়ন করার জন্য আমাদের সদাশয় সরকার ব্যবস্থা গ্রহণ করবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন গাইবান্ধা 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শামীম কায়সার। জনাব মোহাম্মদ শামীম কায়সার, আপনার সময় 7 মিনিট। ধন্যবাদ আপনাকে।
6: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ মাননীয় স্পিকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনেক দয়াময় এবং মায়াশীল করেছেন। আশা করছি বক্তব্য শেষ হতে হতে আপনার আরেকটু দয়া পরবশ হয়ে আরও তিন চার মিনিট বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, 2006 সালের বাজেট অধিবেশনে একবার আসার সুযোগ হয়েছিল আলহামদুলিল্লাহ। তো আমার মনে হয় নজিরবিহীন ইতিহাসে এবারকার যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের তত্ত্বাবধানে এই 2026-27 অর্থ বছরের যে বাজেটটা উপস্থাপন করা হলো, 90-95% প্রস্তাবনায় নজিরবিহীনভাবে সর্বসম্মতিক্রমে এই ডান বাম দুপাশ থেকে সর্বসম্মতিক্রমে সরকার দল এবং বিরোধী দলের পক্ষ থেকে টেবিল চাপড়ে সেটাকে স্বাগত জানা হয়েছে। মাননীয় স্পিকার, এর বেশি ধন্যবাদ এক কথায় আর কি দেবো মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এরপরেও আমরা একটু দেখতে পেয়েছি যে বাজেট পরবর্তী বাহিরে কিছু ব্যানার নিয়ে মিছিল হয়েছে। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এবং সাপ্লিমেন্ট করে আরও অনেক মাননীয় সংসদ সদস্যবৃন্দ মাঝে মাঝে যথার্থই বলেন যে ভেতরে একরকম, বাহিরে গিয়ে কেন যেন একটু অন্যরকম হয়ে যায়। মাননীয় স্পিকার, অনেক সময় এরকম হয় মাননীয় স্পিকার, আসলে নদীর উপর ব্রিজ বানাতে হয়, এখন আগে যদি ব্রিজটা বানায় ফেলে তখন কি হয়, তখন শুকনো জায়গায় নিজে নদী কাটতে লেগে যায়, মানে অযাচিত ব্যাপার স্যাপার আর কি। এখন ব্যানার যদি আগেই বানিয়ে রেডি থাকে কেউ, এখন সেটা নিয়ে একটু ফটো সেশন না করলে কেমন হয়, এরকম হয়ে থাকতে পারে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি আরেকটা বিষয় একটু লক্ষণীয়ভাবে করতে চাই, যেটা হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বেই সংসদ চলছে, আমরা একটা জবাবদিহিতামূলক সরকার, জবাবদিহিতামূলক সংসদ এবং জবাবদিহিতামূলক নিজের দলের ভিতরে যে পরিবেশটা এখন দেখতে পাচ্ছি তারই ফলশ্রুতিতে একটি আত্মসমালোচনা না করলেই নয়। মাননীয় স্পিকার, দেখুন মাননীয় স্পিকার, নীল নদের পানি যেরকম নীল না, তেমনিভাবে দাড়ি টুপি থাকলেই যে নারী স্বাধীনতা এবং হিজাব নিকাবের প্রতি সম্মান থাকবে, বিষয়টা আসলে এরকম না। মাননীয় স্পিকার, এরকম বিষয়গুলো আসলে আমরা অবশ্যই এটা অ্যাড্রেস করতে চাই যে আমাদের সবার ব্যক্তি স্বাধীনতার বিষয়ে আমাদের সম্মান এবং শ্রদ্ধার ব্যাপারে অত্যন্ত সোচ্চার হওয়া উচিত। মাননীয় স্পিকার, এটা আমরা দুঃখের সাথেই বলছি। মাননীয় স্পিকার, ফ্যাক্ট এবং ন্যারেটিভের ব্যাপারে কথা বলেছিলাম, অল্প সময় ছিল, বুঝিয়ে বলতে পারিনি, আজকে দেখলাম প্রাসঙ্গিকই বিষয়টা উঠে আসলো আপনার মাথার উপরে। বিসমিল্লাহির রহমানির রহিম, দুয়ারে দুয়ারে সর্বশক্তিমান আল্লাহ। আমরা এমনও দেখেছি, আমরা ইসলামের পতাকা হাতে নিয়ে দেখা গেছে হিকমা অবলম্বন করতে গিয়ে বৈশ্বিক পরিস্থিতিতে রাজনৈতিক অবস্থা বিবেচনায় অনেক সময় ইসলামের পতাকা হাতে নিয়েও শরিয়া আইনের ব্যাপারে প্রশ্ন আসলে অনেক সময় এড়িয়ে যেতে দেখেছি মাননীয় স্পিকার। কিন্তু ফ্যাক্ট হলো জিয়াউর রহমান সাহেব, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান লিখে দিলেন সংবিধানে বিসমিল্লাহ, তার সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান সাহেব আপনার মাথার উপর রেখেছেন বিসমিল্লাহ, দুয়ারে দুয়ারে লেখা সর্বশক্তিমান আল্লাহ, এটা হলো ফ্যাক্ট। এই বৈশ্বিক পরিস্থিতিতে এই অবস্থায়ও হিকমা অবলম্বন করার প্রয়োজন পড়ে নাই মাননীয় স্পিকার, এটাই ফ্যাক্ট। মাথার উপর বিসমিল্লাহ, দুয়ারে দুয়ারে সর্বশক্তিমান আল্লাহ, অথচ বাজারে মাঝে মাঝে ন্যারেটিভ চালানোর চেষ্টা হচ্ছে জান্নাতের সোল এজেন্ট নাকি একটা ওজন মাপার পাল্লা মাননীয় স্পিকার, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। জান্নাতের টিকিট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মাননীয় স্পিকার, মা শায়ার তো নেহি মগর এ জাসি জব সে দেখা, আর সামনে গেলাম না। মাননীয় স্পিকার, এখানে অনেক সময় শের ও শায়েরির ব্যাপারে কথাবার্তা হয়, তো সেজন্য একটু ছিটে ফোটা টাচ করা। মাননীয় স্পিকার, আত্মসমালোচনার কথা বলছিলাম, আমি শুধু এক পাশে প্রশংসা আরেক পাশে তিরস্কার এরকম করবো না। মাননীয় স্পিকার, প্রায় 20,000 কোটি টাকা, আমি যদি ভুল না শুনে থাকি, যদি তন্দ্রাচ্ছন্ন না হয়ে থাকি, বন্ধ শিল্প কারখানা চালুর ব্যাপারে বরাদ্দের ব্যাপারে কথা হয়েছে। মাননীয় স্পিকার, তো আমি কিন্তু, আমাদের মাননীয় শিল্পমন্ত্রী মহোদয় এখন উপস্থিত থাকলে ভালো হতো, মাঝে মাঝেই যখন আমার রংপুর সুগার মিলসটা পুনরায় চালুর ব্যাপারে কতটুক কি অবস্থা হলো এটা যখন কথা বলি, আমার শ্বশুরবাড়ি এলাকার এমপি সাহেব এবং মাননীয় মন্ত্রী, তিনি ডাগর ডাগর চোখে ঠান্ডাভাবে আমার দিকে তাকিয়ে থাকেন। আরেকদিন বলেছিলাম ইতা খিতা খরে বাবা, এই টাইপের একটা কোশ্চেন আর কি ওনার চোখে আমি দেখতে পাই। কিন্তু মাননীয় স্পিকার, এই মৌনতাকে আমি সম্মতির লক্ষণ ধরে নিচ্ছি, এটা করতেই হবে। কারণ এতগুলো টাকা থাকতে মাত্র শত কোটি টাকারও নিচের বাজেট দিয়েই এই সুগার মিলটি

0: এবং অ্যাকুইজিশন কবে শুরু হবে সেই ব্যাপারেও আমরা ছেড়ে কথা বলবো না মাননীয় স্পিকার, যতই সরকার দলের হয়ে থাকি। যেহেতু বাজেট হয়েছে আমাদের অ্যালোকেশন দিতেই হবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, ওয়াজিরে খামখা একজন ছিল, তার সাথে টকশো করতে গিয়ে শুনলাম 8,32,000 কোটি টাকার বাজেট নাকি ছায়া বাজেট করেছেন তারা। বলছিলেন 9,38,000 কোটি টাকা, এত বাজেট হয়ে গেল, 5,00,000 কোটি টাকা ছিল আসলে বাস্তবিক বাজেট। তো আমি প্রশ্ন করলাম যে 5,00,000 কোটি টাকা যদি বাস্তবিক হয়ে থাকে তাহলে আপনি মিস্টার ওয়াজিরে খামোখা 8,32,000 কেন করলেন? আপনি 5,00,000 করলেই পারতেন। তো ছায়া বাজেটটা কীভাবে প্রণয়ন করবেন একটু যদি দিতেন তাহলে বোঝা যেত আর কি কী অবস্থা। মাননীয় স্পিকার, বাজেটে চানাচুরের পুষ্টিগুণ জানা সম্পর্কে একটা যদি কমিটি করার জন্য বরাদ্দ রাখা হতো তাহলে খুব ভালো হতো। চানাচুরের ডিব্বা না, চানাচুরের পুষ্টিগুণ। আমি দেখলাম যে নর্মাল গুগলেই যদি আমরা একটু সার্চ করে থাকি তাহলেই পেয়ে যাচ্ছি চানাচুরেও কিছু পুষ্টিগুণ আছে। মাননীয় স্পিকার, যে কেউ খুঁজলে পাবে ক্যালোরি প্রায় 500 থেকে 550 কিলো ক্যালোরি, ফ্যাট আছে 35 গ্রাম, প্রোটিন 10 গ্রাম, ফাইবার 5 গ্রাম, সোডিয়াম 800 মিলিগ্রাম প্রতি 100 গ্রাম চানাচুরের মধ্যে। মাননীয় স্পিকার কেন বলছি জানেন? এই বাজেটটা নাকি চানাচুরের মতো, খেতে ভালো লাগে, কোনো পুষ্টিগুণ নাই। তো বিষয়টা আসলে এরকম নয় মাননীয় স্পিকার, তাদের কথা অনুযায়ী।
1: জি, আপনাকে আর 2 মিনিট বাড়িয়ে দেওয়া হলো
0: মাননীয় স্পিকার,
1: ধন্যবাদ।
0: একদম শেষ পর্যায়ে চলে আসছি মাননীয় স্পিকার, যেটা না বললেই নয়। দেখুন মাননীয় স্পিকার, জিয়াউর রহমান সাহেব, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পরবর্তীতে রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে যাবেন এটা বলেছিলেন এবং করেছেন। বীর দর্পে ছুটে চলেছেন তরুণ যুব সমাজকে নিয়ে খাল খনন থেকে শুরু করে অন্যান্য সমস্ত কার্যক্রম বাস্তবায়নের জন্য আনাচে কানাচে ছুটে বেরিয়েছেন। তেমনিভাবে আমিও মাননীয় প্রধানমন্ত্রীর এই ছুটে বেরানো আমাদেরকে সাথে নিয়ে এই কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়ে আমি আজকে সকল সংসদ সদস্যের জন্য একটা বিষয় একটু কঠিন করে দিতে চাই। মাননীয় স্পিকার, আমাদের 32 গাইবান্ধাচার গোবিন্দগঞ্জ আসনে মাননীয় স্পিকার আমরা একটা ভলান্টারি বাজেট দিচ্ছি, স্বেচ্ছাশ্রমের বাজেট দিচ্ছি। এই বাজেটের সাথে 2টা খাল খনন প্রকল্প হয়েছে, সফলভাবে চলছে। এই 2টা খাল খনন প্রকল্প শেষ হওয়ার পরে আমাদের গোবিন্দগঞ্জের আপামর জনসাধারণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সব নেতৃবৃন্দ এবং নেতাকর্মীকে সাথে নিয়ে আমরা প্রায় 1 কিলোমিটার একটা দীর্ঘ খাল কোনো বরাদ্দ না নিয়ে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে আমরা সেটা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। পরবর্তীতে উইল অফ গোবিন্দগঞ্জ উইল ডেফিনেটলি মেক দ্য পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, এভাবে একটা স্বেচ্ছাশ্রমের বাজেট আমি সাথে সম্পূরক প্রস্তাব করে দিয়ে ইনশাআল্লাহ বাস্তবায়ন করে আবারও একদিন কথা বলবো। মাননীয় স্পিকার, সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনি এই মহান সংসদে এই বাজেট আলোচনায় আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। একদম বিদায় বেলায় শুধু এতটুকুই বলতে চাই, দেখুন আমরা যেভাবে সম্প্রীতি নিয়ে এই সংসদটা শুরু করেছি সবাই তাকিয়ে আছে। জুলাই অবশ্যই আমাদের চেতনা, তবে জুলাইকে আমরা বিক্রি হতে দেব না ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন নীলফামারী 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব ওবায়দুল্লাহ সালাফি। জনাব ওবায়দুল্লাহ সালাফি, আপনার সময় 6 মিনিট, ধন্যবাদ আপনাকে।
2: আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মাননীয় স্পিকার, সম্পূরক বাজেটের উপর আলোচনা, তো আলোচনা বাজেট বাজেটের জায়গায় আছে, আমরা আমাদের জায়গায় আছি আর কি, দৃশ্য দেখে তাই মনে হচ্ছে। তো তারপরেও সম্পূরক বাজেট সম্পর্কে 2টি কথা বলে, সম্পূরক বাজেটের উপরে আজকে মূল আলোচনা, যেহেতু আমাদের সম্পূরক বাজেট যেটা দেওয়া হয়েছে তার মূল কারণ যেটা সেটা হচ্ছে দুর্নীতি আর অপচয়। আমাদের দেশে একটা প্রবাদ আছে, খায়দায় জব্বার মোটা হয় আব্বাস, যার কারণে আজকের এই সম্পূরক বাজেট। এবং এ কথাটা আমরা সবাই জানি যে সরকারি মাল দরিয়ামে ঢাল। আমাদের রেভিনিউকে বাংলা ভাষায় রাজস্ব আয় বলা হয়ে থাকে, রাজস্ব মানে রাজার নিজের,

0: জনগণের নয়, সব রাজার নিজের আর কি, যার কারণে ফ্রি স্টাইল ইচ্ছা মতো যার যেভাবে মন চায় সেভাবে এই টাকা খরচ করবে, ব্যয় করবে। তারপরে জনগণের পকেট থেকে, ভিক্ষুক থেকে শুরু করে একেবারে এমন কোনো শ্রেণী পেশার মানুষ নাই যাদের কাছ থেকে ভ্যাট আদায় করা হয় না। মাননীয় স্পিকার, একদিকে ভ্যাট, আর একদিকে পরোক্ষ কর, প্রত্যক্ষ কর, নানাভাবে এদেশের মানুষ আজকে দিশাহারা। মানুষ স্বাভাবিকভাবে প্রত্যাশা করেছিল যে নতুন সরকার ক্ষমতা আসার পর এদেশের মানুষ একটা নতুন সম্ভাবনার দিক তাদের সামনে উন্মোচিত হবে, তারা লক্ষ্য করবে যে আমাদের দুর্দিন হয়তো বা দূর হবে। কিন্তু গতকালও, গত পরশুদিন আমি আমার গ্রামে গিয়েছিলাম, দৃশ্য দেখে মনে হয়, তাদের কথার আলোকে মনে হয়েছে আমার কাছে, সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার লাইন মনে পড়ে গিয়েছিল তখন, সরকারের দুরবস্থা দেখে, বিভিন্নখানে অব্যবস্থাপনা দেখে, এমন কোনো অফিস আদালত নাই, এমন কোনো আর্থিক প্রতিষ্ঠান নাই, এমন কোনো সেক্টর নাই, একদিকে ফ্যাসিস্ট আমলে যেরকমভাবে এর চুরমার করে দেওয়া হয়েছে, মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে উঠে আসার জন্য যে পরিকল্পনা, যে সুচিন্তা, সেই দৃশ্য আজকে আমরা দেখতে পাচ্ছি না। ফলে জনগণ মনে করে যে সরকারের অবস্থা এরকম যে যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধে আসি তারে। সরকার এখন কি করতেছে যে দেখা যাচ্ছে যে সারা দেশে এত অপকর্ম প্রতিনিয়ত হয়, শিবিরের একজন কে কোথায় কি সামান্য কিছু হয়েছে সেটা তিলকে তাল করে কিভাবে জাতিকে বিভ্রান্ত করা যায় সেই অপচেষ্টা চলছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, শুধু তাই নয়, আজকে যারা ওই ছাত্র জীবন থেকে মুজিববাদ লালন করে এসেছেন, যাদের অন্তরে ধ্যানে মনে মুজিববাদী চিন্তা চেতনা, তারা এখন কোন দিকে জনগণের দৃষ্টিকে অন্যদিকে প্রবাহিত করার জন্য নানান ধরনের ফন্দি ফিকির শুরু করেছেন মাননীয় স্পিকার। এজন্য আজকে আমরা সবাই জানি যে সিএজি রিপোর্ট অনুযায়ী প্রতি বছর যে অডিট প্রতিবেদন দেওয়া হয়, সেই প্রতিবেদন আলোকে এই সমস্ত রিপোর্ট কখনো বাস্তবায়ন হয় না, আলোর মুখ দেখে না। কারণ অন্যায় করো, লুটপাট করো, ধান্দাবাজি করো, লুটিপুটে খাও, কোনো সমস্যা নাই। মাননীয় স্পিকার, শুধু তাই নয়, জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী মেগা প্রকল্পগুলোতে প্রতি বছর 14-24 মিলিয়ন ডলার অপচয় হয়। কার পকেটে যায় টাকাগুলো? কার টাকা? সব, বেশিরভাগ ঋণের টাকা, বেশিরভাগ ঋণের টাকা, সেটি আমি পরে বলতেছি। পাশাপাশি 2024 সালের হোয়াইট পেপার অনুযায়ী সরকারের ব্যয়ের 40%, মাননীয় স্পিকার, 40% অপচয় এবং দুর্নীতিতে ব্যয় হয়েছে। মাননীয় স্পিকার, এরকম আরও অনেক অবাক করার তথ্য দেওয়া যাবে। মাননীয় স্পিকার, আজকে ট্রেজারি বেঞ্চের সম্মানিত সদস্যবৃন্দ হাত তালি দিচ্ছেন, আহা বেশ বেশ বেশ স্লোগান দিচ্ছেন, এই হাত তালি দিয়ে আহা বেশ বেশ বলে জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা যাবে না। মাননীয় স্পিকার, জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে গেলে ভ্যাট কমাতে হবে, এবং মধ্যস্বত্ব ভোগী যারা আছেন, যে সমস্ত মাফিয়া দীর্ঘ 17 বছর লুটপাট করেছেন, এখনও লুটপাট করার রাস্তা খুঁজছেন, তাদের অবৈধ সম্পদে প্রত্যক্ষ করের মাধ্যমে, প্রয়োজনে কর শুমারির মাধ্যমে কারা কারা কর দানের উপযুক্ত, সেই সমস্ত বিষয়ে সরকারকে অ্যাড্রেস করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আজকে আর একটা কথা বলতে চাই। মাননীয় স্পিকার, আমার সময় শেষের দিকে একটু অনুগ্রহপূর্বক বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আজকে প্রায় 250,000 কোটি টাকা সরকারের দেশি বিদেশি ঋণের টার্গেট, অপরদিকে এই ঋণের সুদ সরকার যদি পরিশোধ করে তাহলে সরকারকে 1,27,500 কোটি টাকা বছরে ঋণ পরিশোধ, সুদ পরিশোধ করতে হবে। মাননীয় স্পিকার, যেটা সরকার একটা বাধ্যতামূলক ব্যয়। আজকে এই সমস্ত সুদ, উচ্চ সুদ হারে ঋণ গ্রহণ করে কঠোর বৈদেশিক নীতি অনুযায়ী আজকে সুদের
1: জি, আপনার 2 মিনিট বাড়ানো হলো, শেষ করবেন দয়া করে,
0: ধন্যবাদ। এই সুদের মাধ্যমে কি করা হচ্ছে, আবার ওই কথা মনে পড়ল, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, শুধু বিঘে দুই ছিল মোর ভূঁই আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, ও জমি লইব কিনে। আজকে আমাদের দেশের অবস্থা কোথায় নিয়ে যাচ্ছি আমরা? পুরা জাতিটাকে ঋণে জর্জরিত করার মধ্য দিয়ে, একটা লুটপাটের বাজেট দিয়ে কিভাবে নেতা কর্মীরা লাভবান হবে সেই চিন্তা চেতনা থেকে আজকের এই বাজেট প্রণয়ন করা হয়েছে মাননীয় স্পিকার। আজকে জনগণ কর দেওয়ার জন্য উন্মুখ হয়ে আসে, কিন্তু কর নেওয়ার জন্য যে ব্যবস্থাপনা দরকার সেই ব্যবস্থাপনা অত্যন্ত দুর্বল মাননীয় স্পিকার। যারা কর নেয় যে সমস্ত কর্মকর্তা কর্মচারী, তারা জনগণের মাঝে এমন ভীতি সৃষ্টি করে যাতে জনগণ করের দিকে আসতে না পারে মাননীয় স্পিকার। এবং কিছু দুণ্ডিবাস কর্মকর্তা, তারা তাদের পকেট ভারী করার জন্য জনগণের মাঝে বিভিন্নভাবে বিভ্রান্তি সৃষ্টি করে মাননীয় স্পিকার। শুধু তাই নয় মাননীয় স্পিকার, আর একটা কথা বলতে চাই, যে আজকেই আমাদের এই যে এডিপির মাধ্যমে যে বরাদ্দ রাখা হয়েছে, সেই বরাদ্দটা কোথা থেকে আসবে? স্বাভাবিকভাবে আমাদের দেশে বহু মানুষ আছে যারা কর দেওয়ার জন্য প্রস্তুত আছে, কিন্তু নানান অব্যবস্থাপনার কারণে আজকে সেই সমস্ত জনগণের কাছে, সেই সমস্ত মানুষের কাছে না গিয়ে, এমনকি অনেক সৎ মানুষ আছে যারা তাদের শতভাগ কর দিতে চান, কিন্তু কর নীতির ভুল কর নীতির কারণে তারা আজকে কর দিচ্ছেন না। কারণ ঋণখেলাপিদেরকে ধরা হয় না, তারপরে তারা জানে যে আমাদের এই টাকা সরকারের কোষাগারে জমা হবে না, লুটপাট হবে। সব শেষে যে কথা বলতে চাই, যা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এই সমস্ত অন্যায়কারীদের বিপক্ষে নেওয়ার জন্য যদি সরকার শক্ত অবস্থান গ্রহণ করে, তাহলে আমাদের দেশ।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনা অংশগ্রহণ করবেন 303 আসন নম্বর 303 জনাব রাশিদা বেগম হীরা। আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ আপনাকে।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের সর্বকালের সর্ববৃহৎ বাজেট 9,38,000 কোটি নতুন সরকার তার ক্ষমতা গ্রহণের মাত্র 112 দিনের মাথায় পেশ করেছেন। এই মহান সংসদে সে বাজেটের উপর আলোচনায় আমি প্রথমে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক, স্বাধীনতার যুদ্ধের সূচক বিজেতা প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, স্মরণ করছি দুঃখের পাষাণে ঘষা সুবাসী চন্দন আমাদের মা বেগম খালেদা জিয়াকে, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সরকার প্রধান তারেক রহমান ও আমাদের প্রিয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদকে। মাননীয় স্পিকার, বৈশ্বিক চরম আর্থিক টানাপোড়েনের মধ্যে এমন সুপরিকল্পিত, সুচিন্তিত, সময়োপযোগী একটি বাজেট সারা দেশের মানুষের মধ্যে স্বস্তি তৈরি করেছে। তারা বুঝতে পেরেছে গণতান্ত্রিক পরিবেশে জনগণের সরকারের ক্ষমতা এলেই জনগণের কল্যাণেই বাজেট দিবে, এটাই স্বাভাবিক। ইটস এ ওয়েল প্ল্যান্ড বাজেট ফর দ্য পিপল। আমরা সবাই জানি ওয়েল প্ল্যান্ড মিন্স হাফ ডান। আমরা বিশ্বাস করি এই বাজেট বাস্তবায়নে সরকার পাবে জনগণের অকুণ্ঠ সহযোগিতা। ট্যাক্স বা ঋণ আরোপের ক্ষেত্রে এই বাজেট পরিষ্কারভাবে এই বাজেটে দেখা গেছে ধনীদের আয় গরিবের ন্যায্য হিস্সা। যত আয় তত বেশি ট্যাক্স, এটা অনেকটা ইসলামের জাকাতের মতো। সেখানে ধনীদের সম্পদে থাকে গরিবের ন্যায্য হিস্সা, এটাই কল্যাণ রাষ্ট্রের নমুনা। সর্বোচ্চ আয় করদাতা পাবেন দেশের কাছে বিশেষ মর্যাদা, এটাই ন্যায্যতা। দাম কমেছে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, 60টি জরুরি খাদ্যপণ্য, ইলেকট্রনিক্স পণ্য, প্রযুক্তি পণ্য, কম্পিউটার, ল্যাপটপ, চিকিৎসা সামগ্রী, সোলার এজেন্সির পণ্য, ইলেকট্রিক গাড়ি বেড়েছে। নিকোটিনের উপর সিগারেট, নিকোটিনের উপর সম্পূরক সুর, অ্যালকোহল, বিলাসবহুল গাড়ি, বড় লোকেরা যেটা ব্যবহার করে। বাইরে থেকে আমদানি কাজুবাদাম, রড, ইস্পাত, জুয়ার আয় 20 থেকে বেড়েছে 25%। মাননীয় স্পিকার, এই দুয়ের পার্থক্য থেকে বোঝা যায় সরকার তুমি কার। সরকার জনগণের। মাননীয় স্পিকার, এই বাজেটে সকল আমদানি পণ্যের উপর আছে সূক্ষ্ম নিয়ন্ত্রণ আর রপ্তানির উপর আছে সূক্ষ্ম ছাড়, শুল্ক ছাড়। এই নীতির মাধ্যমে দেশীয় সম্পদের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে বৈদেশিক মুদ্রা উপার্জনের হার। আমাদের সম্পদ আমরাই উপার্জন করব, পরনির্ভরশীলতা কমবে। ছোটবেলায় ভাব সম্প্রসারণে পড়েছি, পুঁথিগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। মাননীয় স্পিকার, সরকার উচ্চশিক্ষার জন্য যেমন রেখেছে 10 লক্ষ টাকার অনুদান, সকল সুযোগ সুবিধা, তেমনি দক্ষতা উন্নয়ন, কারিগরি শিক্ষার সুযোগ তৈরি হবে 6ষ্ঠ শ্রেণী থেকে। তরুণ উদ্যোক্তা বা কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য AI প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে কর্মক্ষেত্র অনুযায়ী দক্ষ মানব সম্পদ গড়ে তোলার সকল সুবিধা রয়েছে এই বাজেটে, যা সকলের জন্য পুঁথিগত বিদ্যা গ্রহণ করতে বাধ্য করা হবে না। মাননীয় স্পিকার, এতদিন এদেশের মানুষ দেখেছে জনগণের টাকায় সরকার ও তাদের সমর্থকদের বিলাসিতা, লুটপাট আর স্বেচ্ছাচারিতা। দেশে ছিল এক কাশীর মহিষী করুণা, যিনি ছিলেন দরিদ্র প্রজাদের কুটির জ্বালিয়ে নিজের শরীর তপ্ত করার এক চেটিয়া অধিকার ভোগী। আর জনগণ দেখেছে জনগণের সেবক যারা জনগণের টাকা তাদেরই কল্যাণে, উন্নয়নে, দারিদ্রতা দূরীকরণে, নিরাপত্তা বিধানে, তাদের ও তাদের সন্তানের ভবিষ্যৎ বিনির্মাণে ব্যয় করার এক সুপরিকল্পনা, জনগণের নিরাপদ, অভাবমুক্ত, সমৃদ্ধশালী, সম্মানী করার এই অভূতপূর্ব বাজেট প্রণয়নে মাননীয় অর্থমন্ত্রী সরকারের জন্য অগণিত মানুষের দোয়া। মাননীয় স্পিকার, এই বাজেট নারীর হিস্যা ন্যায্যতার সাথে প্রতিষ্ঠিত হয়েছে। এটি একটি জেন্ডার ব্যালেন্সড বাজেট। স্বাধীনতার পর থেকে সকল বাজেটে নারীরা জনগণ নামক শব্দের জঠরে হারিয়ে যেত, কিন্তু এই বাজেট প্রতিটি ক্ষেত্রে নারী শব্দটি ব্যবহৃত হয়েছে পৃথকভাবে, সম্মানের সাথে। এই বাজেট তাদের রিপ্রোডাক্টিভ রোলের জন্য এতদিনের অবমূল্যায়নের লাগাম টেনে ধরা হয়েছে। তাদের প্রোডাক্টিভ এবং কমিউনিটি ডেভেলপমেন্ট রোলের স্বীকৃতি ঘটেছে। তাদের প্র্যাকটিক্যাল জেন্ডার নিডের পাশাপাশি অনেকগুলি স্ট্র্যাটেজিক জেন্ডার নিড পূরণ হয়েছে। তাই দেশের সকল নারী সমাজের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর প্রতি নারী সমাজের কৃতজ্ঞতা। মাননীয় স্পিকার, এতদিন এ দেশটি একটি দারিদ্রতা দুষ্টচক্রে আবর্তিত হচ্ছিল। প্রত্যেক শ্রেণী পেশার মানুষের, বিশেষ করে নিম্ন আয়ের কোনো মানুষের কাছে ছিল না বিনিয়োগ করার মতো কোনো পুঁজি। বিখ্যাত অর্থনীতিবিদ র্যাগনার মার্কস 1953 সালে তার বই প্রবলেমস অফ ক্যাপিটাল ফরমেশন ইন আন্ডার ডেভেলপমেন্ট কান্ট্রিজ গ্রন্থে লিখেছেন, যার আমরা অনেকেই জানি, লো ইনকাম ক্রিয়েটস লো সেভিংস, লো সেভিংস ক্রিয়েট লো ইনভেস্টমেন্ট, লো ইনভেস্টমেন্ট ক্রিয়েটস লো ক্যাপিটাল, লো ক্যাপিটাল ক্রিয়েটস লো প্রোডাক্টিভিটি। পুনরায় লো ইনকাম আর এই দারিদ্রতার দুষ্ট চক্রে আবর্তিত হচ্ছিল এদেশের সাধারণ মানুষের জীবন। এই বাজেট হচ্ছে মানুষের কাছে টাকা পৌঁছে দেওয়ার কৌশল, যা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, ঋণ সুবিধা, চিকিৎসা সুবিধা ইত্যাদি তৈরি করে এখন থেকে প্রতিটি জনগোষ্ঠীর মাঝে উপার্জনের জন্য পুঁজি তৈরির সুযোগ করার জন্য ইটস এ বিগ পুশ হিসাবে সাহায্য করবে, যাতে তাদের মধ্যে আসবে হাই ইনকাম, হাই সেভিংস, হাই ইনভেস্টমেন্ট, হাই ক্যাপিটাল, হাই প্রোডাক্টিভিটি। তাই
1: ধন্যবাদ আচ্ছা, আপনাকে আর 2 মিনিট বাড়ানো হলো, ধন্যবাদ।
2: হাই প্রোডাক্টিভিটি, তাই এই পরিকল্পিত বাজেটে রয়েছে মানুষের হাতে আসলে সম্পদ গড়ে ওঠার চাবিকাঠি। মূলত এই অসম ব্যবহারের ব্যবস্থার সাধারণ মানুষ যেভাবে দরিদ্র থেকে দরিদ্রতর অবস্থায় নিপতিত হচ্ছিল, কিন্তু এই বাজেট ইনশাল্লাহ মানুষকে দারিদ্রতার দুষ্ট চক্র থেকে বের করে আনার এক অনন্য উদাহরণ হিসাবে কাজ করবে। মাননীয় স্পিকার, আমরা জানি গণতন্ত্রের সৌন্দর্য হলো অপোজিশন, কিন্তু কেন জানি না এই বাজেট তাদের ভালো লাগেনি। আমরা তো অপোজিশনকে শত্রু মনে করি না, আমরা জানি মানি গণতন্ত্রে অপোজিশন শুড নট বি দ্য এনিমি অফ রুলিং পার্টি, অপোজিশন শুড বি দ্য রিয়েল পার্টনার অফ ডেমোক্রেসি। গণতন্ত্রকে সুসংহত করতে তাদের ভূমিকা জনগণ পর্যবেক্ষণ করছে। তাই আমাদের বিরোধী দলকে বলবো, 2024-এ যে রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে, তাকে মায়ের পেটে ভ্রূণ অবস্থায় হত্যা করার চেষ্টা করবেন না। একটা সন্তান ভূমিষ্ঠ করতেও তো মায়ের 9 মাস 10 দিন সময় লাগে। গণতন্ত্রের অকাল গর্ভপাত করিয়ে কষ্টার্জিত গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করে ঘোলাজলে মা শিকারের চেষ্টাকে জনগণ ক্ষমা করবে না। এই বাজেট যথাসম্ভব ভালো হয়েছে, সারা দেশের জনগণ বাজেটে খুশি হয়েছে। তাই তাদের জন্য কবির ভাষায় 2টি পংক্তি, যথাসম্ভব ভালো বলে ও গো আরো ভালো, কোন স্বর্গপুরি তুমি করে থাকো আলো, আরো আরো ভালো কেঁদে কয় আমি থাকি হায়, অকর্মণ্য দাম্বিকের অক্ষম ঈর্ষায়। মাননীয় স্পিকার, আসুন, এই বাজেটে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম স্থিতিশীল থাকবে, কোনো শুল্ক নাই, দাম বাড়ানো সম্ভব হবে না, তাই সিন্ডিকেটের ধস ঘটবে। সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে যাতে দুর্নীতিতে জড়িত না হয়, কোনো কালো টাকা সাদা করা হয় নাই। আসুন আমরা সকলে মিলে মানুষের পাশে দাঁড়াই।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন চাঁদপুর দুই আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব জালালউদ্দিন। জনাব জালালউদ্দিন, আমি দুঃখিত।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের।
1: জনাব জালালউদ্দিন সাহেব, আপনার সময় 6 মিনিট।
3: আসসালামু আলাইকুম, এবং অন্য ধর্মাবলম্বী যারা আছেন ওনাদের প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে, মাননীয় স্পিকার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই বাজেটে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি শ্রদ্ধার সহিত স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপোষের নেত্রী মরহুম বেগম খালেদা জিয়াকে, এবং ওনাদের আত্মার মাগফিরাত কামনা করছি। হাউস লিডার ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা সহিত দীর্ঘ জীবন কামনা করে আমার প্রতি ওনার নিরঙ্কুশ ভালোবাসার ফলে আজ আমি এই সংসদে। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধার সহিত স্মরণ করি কিংবদন্তি অর্থনীতিবিদ সাবেক অর্থমন্ত্রী মরহুম সাইফুর রহমানকে, যার অনুপ্রেরণায় আমি অর্থনীতির প্রতি আগ্রহী হই, যিনি ছিলেন বাংলাদেশে ব্যাট প্রবর্তকের অগ্রদূত। ধন্যবাদ জানাই মাননীয় বিজ্ঞ অর্থমন্ত্রীকে, যিনি বাস্তবসম্মত জনবান্ধব একটি বাজেট উপস্থাপন করেছেন। বাজেট উপস্থাপনের পর এই পর্যন্ত শুনি নাই কোনো জিনিসের দাম বেড়েছে। মাননীয় স্পিকার, কেবলমাত্র বাজেট পেশ করা হয়েছে, এর উপর দীর্ঘ আলোচনা হবে, সমালোচনা হবে, বিশ্লেষণ হবে, সংযোজন হবে, বিয়োজন হবে, এরপরে বোঝা যাবে পেশকৃত বাজেটটির প্রকৃত রূপ। এই বাজেট নিয়ে অনেকে প্রশ্ন করেছেন, আমি আমার এলাকার অনেক জ্ঞানী গুণীরা, আসলে তাৎক্ষণিক উত্তর দেওয়া কঠিন, তাই আমি কিছু কথা বাজেট নিয়ে, অর্থনীতি নিয়ে আমি বলতে চাচ্ছি। মাননীয় স্পিকার, থার্মোমিটার দিয়ে যেমন জ্বর মাপা যায়, গ্লুকোমিটার দিয়ে যেমন দেহের গ্লুকোজ পরিমাণ বোঝা যায়, অক্সিমিটার দিয়ে যেমন দেহের অক্সিজেন পরিমাণ বোঝা যায়, তেমনি অর্থনীতিও কিছু থার্মোমিটার, কিছু গ্লুকোমিটার, অক্সিমিটার আছে, যাকে আমরা বলি অর্থনীতিতে সূচক, যেমন জিডিপি, মুদ্রাস্ফীতি, ব্যাংক ব্যবস্থাপনা, ঋণ খেলাফি, রপ্তানি রেমিটেন্স, বৈদেশিক মুদ্রা রিজার্ভ, বেকারত্ব হার ইত্যাদি। অর্থনীতির প্রথম থার্মোমিটার হল জিডিপি, যা দেশের অর্থনীতির প্রতি অর্থনীতির গতি প্রকৃতি নির্দেশ করে। মাননীয় স্পিকার, জিডিপির ভালো কিছু লক্ষণ আমি উল্লেখ করতে চাই, যে লক্ষণগুলি দেখলে বোঝা যাবে দেশের জিডিপির অবস্থা ভালো। দেশে নতুন কলকারখানা বৃদ্ধি পাবে, নতুন কর্মসংস্থান বাড়বে, বিদ্যুতের ব্যবহার বাড়বে, রপ্তানি আয় বাড়বে, ব্যবসার সম্প্রসারণ ঘটবে। আর জিডিপি কী লক্ষণ থাকলে আমরা বুঝব আমাদের জিডিপির অবস্থা খারাপ, সেই বিষয়ে আমি কয়েকটা পয়েন্ট তুলতে চাই। 1 নম্বর, কলকারখানা বন্ধ হয়ে যাবে, বেকারত্ব বাড়বে, বিনিয়োগ কমবে, উৎপাদন কমবে, তাই জিডিপি হলো অর্থনীতির শুধু থার্মোমিটারই নয়, এটি স্পিডোমিটারও বটে। মাননীয় স্পিকার, সেকেন্ডলি হলো ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি। আমি সংসদে মুদ্রাস্ফীতি নিয়ে কথা বলার সুযোগ পেয়েছিলাম, কিন্তু পুরাটুকু আমি বলতে পারিনি, আজও বোধহয় সেই সময়টুকু পাবে না, কারণ আপনি যে সময় নির্ধারণ করেছেন আমি আমার বেসিক কথাগুলি বলতে গেলে সময় শেষ হয়ে যাবে, তারপরও আপনি আমার দিকে একটু খেয়াল রাখবেন। জিডিপি মুদ্রা হলো মুদ্রাস্ফীতি, জিনিসের দাম কি স্থির আছে না বাড়ছে না কমছে দেখলে বোঝা যাবে দেশের মুদ্রাস্ফীতির অবস্থা। ভালো লক্ষণগুলি হলো চাল দাম, তেল, মাছ ইত্যাদি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম মোটামুটি স্থিতিশীল কি না বাড়ছে না কমছে, আমের আয়ের সাথে ব্যয়ের মিল আছে কি না। আর খারাপ লক্ষণ হলো প্রতি মাসে বাজার খরচ বাড়বে, একই টাকা জিনিস কম পাওয়া যাবে, পরিবহন ও বিদ্যুৎ খাতের খরচ দ্রুত বাড়বে। আসলে মুদ্রাস্ফীতি হলো দেশের অর্থনীতির শরীরের তাপমাত্রা, তাপমাত্রা বেড়ে গেলে যেন শরীরে জ্বর আসে, মানুষের কষ্ট বাড়ে, অস্বস্তি লাগে, তেমনি মুদ্রাস্ফীতি হলে জনগণের কষ্ট এবং অস্বস্তি বাড়ে। তিন নম্বর ব্যাংকিং ব্যবস্থাপনা, বাজেটের সাথে ব্যাংকিং ব্যবস্থাপনা ওতপ্রোতভাবে জড়িত। এমনিভাবে জড়িত, একটা অ্যাডভার্টাইজ শুনেছি, সিগারেট আর ফিল্টার দুজনে দুজনার, ঠিক তদ্রূপ এই বাজেট এবং ব্যাংকিংয়ের সম্পর্কটা একই ধরনের। বাজেট ভালো কি খারাপ, তো ভালো লক্ষণগুলি হলো আমানতকারীরা সহজে লেনদেন করতে পারবে, ব্যাংকের আমানতকারীরা সহজে লেনদেন করতে পারবে, ঋণ নিয়মিত ফেরত পাবে, ব্যাংকের মুনাফা বাড়বে, খেলাফে ঋণ কমবে, ব্যাংকের সিআরআর এবং এসএলআর যথাযথ থাকবে।
1: মাননীয় সদস্য, আর দুই মিনিট বাড়ানো হলো আপনার বক্তব্য, দুই মিনিটের মধ্যে শেষ করবেন।
3: জিনিসটা আমি তুলে ধরতে পারবো না দুই মিনিট, মাননীয় স্পিকার, আমি যে জিনিসটা বলতে চাচ্ছি দেখেন ফাইনালি এটা আমি কোথায় গিয়ে আমি নেই, আমার একটু সময় দেওয়ার চেষ্টা করেন। ব্যাংক আমি চেষ্টা করবো মাননীয় স্পিকার শেষ করার
1: জন্য। তিন মিনিট দেওয়া হলো, তিন মিনিট শুরু হলো এখন।
3: খারাপ লক্ষণ হলো গ্রাহকের টাকা চাহিদা মতো ব্যাংক দিতে পারবে না, খেলাফে ঋণ দ্রুত বাড়বে, কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা বারবার নিতে হবে, আমানত কমবে, নতুন আমানতকারী ঘাটতে হবে, সিআরআর এসএলআর যথাযথ রক্ষা করতে পারবে না। মাননীয় স্পিকার, আসলে ঋণ খেলাফি হলো ব্যাংকের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট, উল্লেখিত সূচকগুলি দ্বারা অর্থনীতির ভালো না মন্দ যাচাই করা যাবে। বাজেট ভালো কি মন্দ তা বিবেচনা করতে হলে যে কয়েকটা পয়েন্টের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এক নম্বর, রাজস্ব আয় বাড়বে, জিডিপি বাড়বে, শিক্ষা স্বাস্থ্য কৃষি বরাদ্দ বাড়বে, ঋণের উপর নির্ভরতা কমবে, মূল্যস্ফীতি কমবে, রপ্তানি বাড়বে, রেমিটেন্স বাড়বে, বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাড়বে, বেকারত্ব কমবে, নতুন নতুন শিল্প কলকারখানা হবে। বাজেটের খারাপ লক্ষণ, রাজস্ব আয় কমবে, ডলারের সংকট হবে, ঋণের বোঝা বাড়বে, রিজার্ভ কমবে, মুদ্রাস্ফীতি বাড়বে, বিনিয়োগ কমবে, বেকারত্ব কমবে। মাননীয় স্পিকার, রিজার্ভ, রিমিটেন্স, রপ্তানি, মূল্যস্ফীতি, এই চারটি হলো অর্থনীতির রক্তচাপ। সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচক রাজস্ব সংগ্রহ, যেমন একজন মানুষের শরীরে রক্ত না থাকলে শরীর চলে না, তেমনি সরকারের রাজস্ব আয় বৃদ্ধি না হলে বাজেট সফলতা আসে না। মাননীয় স্পিকার, আমি যে ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই বলতেছি বাজেটটি জনবান্ধব বাস্তবসম্মত, তার অন্তত একটি উদাহরণ দেওয়ার আমার সুযোগ দেবেন মাননীয় স্পিকার। অর্থনীতি, একটা সফল অর্থনীতি দাঁড়িয়ে থাকে বা গড়ে ওঠে মাইক্রো ইনভেস্টমেন্ট এবং মাইক্রো ট্রানজ্যাকশনের উপরে। ফ্যামিলি কার্ড মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী সরাসরি যে অনুদান পাচ্ছে, ওই অনুদান দেশের অর্থনীতিতে মাইক্রো ইনভেস্টমেন্ট ও মাইক্রো ট্রানজ্যাকশন হিসেবে অবদান রাখবে। বিদায়, ইহা একটি চমৎকার এবং বাস্তবভিত্তিক অর্থনীতির ভিত সৃষ্টি হবে। পাশাপাশি প্রান্তিক পর্যায়ে ডিজিটালাইজেশন ব্যবহার, সামাজিক নিরাপত্তা, নারীদের অর্থনীতিতে সম্পৃক্ত করা, নারীদেরকে সম্মানিত মূল্যায়নের জন্য একটি সুন্দর উদ্যোগ। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বাজেটে বাস্তবায়নের প্রথম পদক্ষেপ। মাননীয় স্পিকার, আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে বৃহৎ অর্থনীতির সৃষ্টির লক্ষ্যে যে মাইক্রো ইনভেস্টমেন্ট অ্যান্ড মাইক্রো ট্রানজ্যাকশনের বিস্থাপন করেছেন, নিঃসন্দেহে একটি সুদূর প্রসারী বাস্তব এবং নতুন উদ্যোগ। ওনার এই নতুনত্ব চিন্তাভাবনা ধ্যান ধারণা প্রতিটি চমকপ্রদ বিধায় উনি পারবেন এই দেশকে সঠিকভাবে মেরামত দিয়ে করে একটি টেকসই অর্থনীতি রাষ্ট্র উপহার দিতে। তিনি দিন দিন ওনার প্রতি মানুষের আস্থা ভালোবাসা বেড়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, বাজেট প্রণয়ন হয় ম্যাথমেটিক্যালি, আবেগ আর দিয়ে নয়।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন আসন নম্বর 319 জনাবা আন্না মিন্স। জনাবা আন্না মিন্স, আপনার সময় 8 মিনিট। ধন্যবাদ আপনাকে।
4: ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ দেওয়ার জন্য। আজকে আমি প্রথমবারের মতো মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে কথা বলতে পারছি, এজন্য আমি মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। একই সাথে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে এবং বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুলকে, তারা আমাকে এই সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। সেই জন্য আমি যে বাজেট নিয়ে আজকে আলোচনা হচ্ছে, আমি যেটা মনে করি যে এই বাজেট আমাদের অনেকে আমরা বলছি, আমার দৃষ্টিতে এবং আমি এখানে আজকে প্রতিনিধিত্ব করছি সমতলের নৃগোষ্ঠী জনগোষ্ঠীকে, তো তাদের দৃষ্টিকোণ থেকে এই বাজেট কতটুকু জনবান্ধব হয়েছে সেইগুলি আমি কিছু তুলে ধরব। তো প্রথমেই আমি এই বাজেটকে আসলে স্বাগত জানাই, কারণ এটা অবশ্যই অন্তর্ভুক্তিমূলক হয়েছে এবং জনমুখী বাজেট হয়েছে, আমি স্বাগত জানাই। এবং বিশেষভাবে আমি এখানে উল্লেখ করতে চাই, বিশেষ করে আমি যেটা বলছিলাম যে আমি সমতলের নৃগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করছি, এই বাজেটে সমতলের নৃগোষ্ঠীদেরকে উন্নয়নের জন্য, তাদের জীবনমান উন্নয়নের জন্য দুটো স্পেসিফিক উদ্যোগ আছে। একটা হলো আমাদের প্রাইম মিনিস্টারের অফিসের অধীনে সমতলের নৃগোষ্ঠীদের জন্য বিশেষ বরাদ্দ আছে, সেটা বৃদ্ধি করা হয়েছে। আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমতলের যে নৃগোষ্ঠী আছে তাদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইভাবে আরেকটা বিশেষ উদ্যোগ এখানে আছে, সেটা হলো মৎস্য এবং প্রাণী সম্পদ বিভাগের অধীনে নৃগোষ্ঠীদের জীবনমান উন্নয়নের জন্য, বিশেষ করে আর্থসামাজিক উন্নয়নের জন্য যে বিশেষ প্রকল্প আছে সেটাও বরাদ্দ বৃদ্ধি করা আছে। আমি অত্যন্ত সাধুবাদ জানাই এই দুটো স্পেসিফিক প্রকল্প সমতলের নৃগোষ্ঠী জনগণের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস। একই সাথে আমার দুটো বিষয়ে আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ে যে বিভিন্ন উন্নয়নমূলক খাত আছে, প্রত্যেকটা খাতে কিন্তু উন্নয়নমুখী বরাদ্দ বৃদ্ধি করা আছে। সো আমার যেটা সকলের দৃষ্টি আকর্ষণের বিষয় সেটা হলো এই সমস্ত উন্নয়নমূলক খাতগুলোতে যাতে যারা বেশি সুবিধা বঞ্চিত, বেশি প্রান্তিক অবস্থায় বসবাস করছে, যেমন অতি দরিদ্র নৃগোষ্ঠী জনগোষ্ঠী এবং সুবিধা বঞ্চিত নারী, তাদেরকে যাতে আমরা আবশ্যিকভাবে সম্পৃক্ত করতে পারি এবং তাদের উন্নয়নটা নিশ্চিত করতে পারি, এটা একটা দৃষ্টি আকর্ষণের বিষয়। দ্বিতীয় আরেকটা বিষয় আমি বলবো যে সমতলের নৃগোষ্ঠীর জনগণ কিন্তু আমরা সবাই জানি আর্থসামাজিকভাবে অত্যন্ত নাজুক, এবং সমতলের 90% নৃগোষ্ঠী কিন্তু দিনমজুর, ভূমিহীন, এবং তারা কৃষি শ্রমিক, এবং অনেক সময়ই তারা অগ্রিম কৃষি শ্রম বিক্রি করে। তো সেখানে আমার প্রত্যাশা হলো, অথবা সকলের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি যে বিভিন্ন কার্যক্রম আছে সেখানে আমরা যাতে অগ্রাধিকার ভিত্তিতে, যেমন শিক্ষা, প্রাথমিক শিক্ষা, উচ্চ মাধ্যমিক শিক্ষা, উচ্চ শিক্ষা, পাশাপাশি কারিগরি শিক্ষা, যাতে এই নৃগোষ্ঠী জনগণকে আমরা অন্তর্ভুক্ত করি এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করি। এই দৃষ্টি আকর্ষণের আহ্বান রেখে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় সদস্য আন্না মিন্স, আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার বক্তব্য রাখার জন্য। এটা আমরা আসলে সকলেই জানি, আদিবাসী যারা আছে তারা পিছিয়ে পড়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্যার যখন বিডিআর গঠন করেন তখন বিডিআরে অনেক ছিল গাঢ় হাজং আদিবাসীরা, তার পরবর্তীতে প্রাইমারি স্কুলে অনেক ছিল, কালের বিবর্তনে তাদের অংশগ্রহণটা কমে গেছে। আপনি এই বিষয়টা অ্যাড্রেস করেছেন, অসংখ্য ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন আসন সংখ্যা, আসন নম্বর 313, জনাবা মাহমুদা হাবিবা। জনাবা মাহমুদা হাবিবা, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ আপনাকে।
5: বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এবং আমার আন্তরিক কৃতজ্ঞতা আমার দলের সম্মানিত চেয়ারম্যান এবং নীতি নির্ধারকদের প্রতি, এবং আমার সেই সকল সিনিয়র এবং জুনিয়র সহযোদ্ধাদের প্রতি যাদের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায় আজ আমি বাংলাদেশের মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি। মাননীয় ডেপুটি স্পিকার, 11 জুন 2026 আমার জন্য একটা খুবই আবেগের দিন। আবেগের দিন এই কারণে যে আমি যখন রাজনীতি শুরু করেছি 2008-09 থেকে, আমি নানা ক্ষেত্রে নেপথ্যে এবং রিসার্চ বেসড কাজের সাথে সম্পৃক্ত ছিলাম। সেখানে 2009 থেকে শুরু করে 2023 পর্যন্ত আমাদের জার্নি ছিল সরকারের বাজেট প্রণয়ন এবং বাজেট যেই তৎকালীন যেই চেপে বসা দানব তাদের বাজেট প্রণয়ন এবং সেই বাজেটের উপরে ঝাঁপিয়ে পড়া যে কোথায় কোথায় কী ধরনের ত্রুটি বিচ্যুতি আছে। আমরা ছায়া বাজেট তৈরিতেও কয়েক বছর ধারাবাহিকভাবে কাজ করেছি। ফলে এইবার যখন বাজেটটা দেওয়া হলো, এই বাজেট দেওয়া হলো আমি যখন সংসদে আছি একজন সাংসদ হিসেবে এবং সরকারি দল হিসেবে, এটা একই সাথে অত্যন্ত বড় দায়বদ্ধতা এবং নিঃসন্দেহে অনেক বড় একটা দায়িত্বের বিষয়। কাজেই বাজেটটার পুরো বক্তৃতা আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি এবং আমি প্রতিটা ফাঁক ফোকর খোঁজার চেষ্টা করেছি। যেইভাবে আমরা অতীতে বিরোধী দলীয় সরকার থাকা অবস্থায় সরকারি বিভিন্ন বাজেটের ফাঁক ফোকরে দৌড়িয়েছিলাম, কিন্তু একটা কথা বলতে হয় যে আসলে আমার দল বিশেষ করে আমার সম্মানিত চেয়ারম্যান যিনি মাননীয় প্রধানমন্ত্রীও বটে, তার প্রতি আমার আস্থা সীমাহীন। তার সাথে 2-2.5 বছর খুব কাজ করার সুযোগ আমার হয়েছে। আমার প্রত্যাশা ছিল অত্যন্ত হাই এবং নিঃসন্দেহে বলতে হয় মাননীয় অর্থমন্ত্রী এবং এই সরকার সেই প্রত্যাশাকে ছাড়িয়ে গেছেন। আমি এই বাজেট যখন দেখেছি তখন আসলে এটা এত চমৎকার একটা বিষয়, যেগুলো নিয়ে আমরা যুদ্ধ করেছি, যেইগুলো নিয়ে আমরা প্রতিনিয়ত কথা বলেছি, যেইগুলো আমরা নির্বাচনী আমাদের ইশতেহারে আমাদের পরিকল্পনা হিসেবে আমাদের কমিটমেন্ট হিসেবে জাতির কাছে দিয়েছি, তার প্রায় প্রতিটাই এখানে এত চমৎকারভাবে জাস্টিস করা হয়েছে যে বলার মতো নয়। বলতেই হয় যে আজকের এই দিনে আমি যখন বলতে যাচ্ছি নিঃসন্দেহে আমার বাজেটের পক্ষে বলার কথা অনেক অনেক বেশি। দেখুন, এই সুবৃহৎ বাজেট নিয়ে নানা কথা আছে, কিন্তু সুবৃহৎ 20 কোটি দেশের মানুষ, নতুন জিও পলিটিক্যাল সিচুয়েশন, এই যুদ্ধাবস্থা, যুদ্ধ পরবর্তী বিশ্বের টালমাটাল অবস্থা, এবং এই যে আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এই ডিভিডেন্ডকে মিট করতে হলে বাজেটের আকার অবশ্যই বড় হতে হবে। আর বাজেটের আকার বড় হওয়া প্রসঙ্গে তো বলতে হয় যে বাজেট ইতিমধ্যেই আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন যে বাংলাদেশ জামাতে ইসলামের বাজেটের সাইজ, এবার আমি এনসিপির বাজেটের সাইজটাও বলি, 852,157 কোটি টাকা। কাজে এইটা এই বিষয়টা বাদ দিয়ে অন্য বিষয়গুলোর গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করি। দেখুন, যেই বিষয়ে বাজেটের প্রথমে মাননীয় ডেপুটি স্পিকার যেটা প্রথম আমার মনে হয়েছে বাজেট নিয়ে, সেটা হচ্ছে নতুন সরকারের পূর্ণাঙ্গ বাজেট ইজ এ মেসেজ টুয়ার্ডস দ্য পিপল অফ বাংলাদেশ অ্যান্ড অফকোর্স টুয়ার্ডস দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি। ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে কেন? কারণ তারা আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী, তারা বিনিয়োগকারী আর্থিক প্রতিষ্ঠানগুলো, এবং তাদের জন্য এটা বাংলাদেশের যে ব্যয় সংযম, সংস্কার ও অর্থনৈতিক স্থিতিশীলতার বার্তা এই বাজেট বহন করছে সেটা নিঃসন্দেহে অভাবনীয়। আপনাকে আমি এবার একটু মানে টপিক ধরেই বলি, মুদ্রাস্ফীতি যেটা নিয়ন্ত্রণের যে সর্বোচ্চ আমাদের যে অধিকার অগ্রাধিকার দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে, কিংবা স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি, কিংবা শিক্ষা ও মানব সম্পদ উন্নয়নে যে বিনিয়োগ, কিংবা সামাজিক নিরাপত্তা কর্মসূচির যে সম্প্রসারণ, কিংবা বিশেষ করে উন্নয়ন ও পরিচালন ব্যয়ের যে আনুপাতিক হার কমিয়ে আনা। আমরা জানি যে এই জনপ্রশাসন, যেই জনপ্রশাসনে সবসময় উন্নয়নের চেয়ে পরিচালন ব্যয়ের আনুপাতিক হার অনেক অনেক বেশি, সেইটারই উদ্যোগ নিতে পারাটাও অনেক অনেক সাধুবাদ পাওয়ার যোগ্য। এখানে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির ওপরে যেই জোর দেওয়া হয়েছে, পরিবেশ ও জলবায়ু খাতে, এবং জোর দেওয়া হয়েছে কৃষি ও খাদ্য নিরাপত্তার প্রতি যে গুরুত্ব সেইটা সেই দিকে। কর কাঠামোর আধুনিকায়ন যেটা সবচেয়ে বড় কথা, যে কোনো সরকারের আয়, তার রাজস্ব আয় প্রধানতম আয়, তার অন্যান্য আয় হচ্ছে আশেপাশের, প্রধান আয়টাই রাজস্ব আয়। কাজেই এই জায়গাটি আধুনিকায়নের যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেইখানে আমাদের জলমত নির্বিশেষে প্রত্যেকেরই অংশগ্রহণ করা অত্যন্ত জরুরি। আমি কিছুক্ষণ আগে আমার মাননীয় ডেপুটি স্পিকার আপনার মাধ্যমে জানাতে চাই, আমাদের সম্মানিত একজন সদস্য বললেন বিরোধী দলীয়, যে কর রাজস্বের যে ব্যাখ্যা তিনি দিলেন, রাজস্বের ব্যাখ্যা তো এটাই হবে, রাজস্ব তো সরকারের কাছেই যাবে, কারণ যে এই প্রতিনিয়ত যেই দেশ প্রজা মানে দেশের মানুষের জনগণের ভাগ্যোন্নয়নে, তাদের জীবন বা জীবনের পরিবর্তনে যেই ব্যয় সেটা আসবে কোথা থেকে? সরকারের তো আর অন্য কোনো সিস্টেম নাই, ইনায়াত বা অন্য কিছু, কাজে বাধ্য হয়ে আমাদেরকে রাজস্বের ওপরেই প্রতিটা সরকারকেই নির্ভর করতে হয়। এইবার আসি মানে দুটো তিনটা কথা আমি আপনার মাধ্যমে, আমার মাননীয় বিরোধী দলীয় নেত্রী দুটো কথা বলেছেন, ঋণ খেলাপি। প্রথমত আমি এই শব্দটাকে রিজেক্ট করি, এই সংসদে আরপিও অনুযায়ী কোনো ঋণ খেলাপি কখনোই নির্বাচনে অংশ নিতে পারেন না। আমরা দেখেছি আমাদের বহু ভালো নেতা শুধুমাত্র এই এক ইস্যুর কারণে বাদ হয়ে গেছেন। দেখুন, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দের অধিকাংশেরই জীবন নির্বাহের মূল রাস্তা, মূল পথটাই হচ্ছে ব্যবসা। এবং
1: মাননীয় সদস্য, আপনার সময় আরো 4 মিনিট বর্ধিত করা হলো, 4 মিনিট।
5: অসংখ্য ধন্যবাদ মাননীয় ডেপুটি স্পিকার। আমি বলতে চাইছিলাম যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দের একটা বড় অংশ, তাদের ব্যক্তিগত জীবন ব্যয় নির্বাহ হয় ব্যবসা থেকে, এবং ক্ষেত্রবিশেষে তাদের ব্যবসার কলেবর অনেক অনেক বড়। আপনি যত সহজে 6 লক্ষ কোটি টাকার হিসাব দিয়ে দিলেন, আপনি ভুলে গেলেন গত 17 বছরে, মাননীয় স্পিকার আপনার মাধ্যমে জানাচ্ছি, গত 17 বছরে সিস্টেমেটিক্যালি বিভিন্ন ব্যাংকের মাধ্যমে কিভাবে তাদেরকে ডিফারেন্ট ফ্যাসিলিটি বন্ধ করে তাদেরকে ঋণ খেলাপি হতে বাধ্য করা হয়েছে। আমাদের মনে রাখা দরকার, এই যাদেরকে আমরা আজকে ঋণ খেলাপি বলছি তারা লক্ষ লক্ষ জবের সৃষ্টি করেছেন এবং এই বাংলাদেশেই তারা বিনিয়োগ করেছেন। তাদের এই বিনিয়োগ এককভাবে তাদের এই যে বাংলাদেশের কর্মসংস্থানে উপকার করেছে সেটারও কিন্তু মানে আপনার পরিমাণ কম নয়। কাজে এই শ্রদ্ধাটা রাখতে হবে স্ট্রাগলটার প্রতি এক ধরনের সহমর্মিতা। এই নিঃসন্দেহে আগামীর সময় ভিন্ন হবে, এবং আগামীর এই ভিন্ন সময়ে এই আমাদের যারা ব্যবসা করতে যে বিভিন্নভাবে বিভিন্ন ব্যাংকের কারণে এবং সরকারি মানে তৎকালীন লুটেরা সরকারের নীতিমালার কারণে এই ধরনের সিচুয়েশনে এসেছেন, এখান থেকে তারা উত্তরণে সফল হবেন। এইবার আমি এবার একটু কথা, আমার মাননীয় অর্থমন্ত্রী চমৎকারভাবে একটা পরিকল্পনা বলেছেন, সেখানে আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই। এই সাপ্লিমেন্টটা হচ্ছে যে আমাদের 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়ে আমরা কথা বলেছি মাঠে, যাদের অধিকাংশই হবেন নারী। এই জায়গাটায় আমার একটা ছোট্ট মানে সাপ্লিমেন্ট দেওয়ার সুযোগ আছে, সেটা হচ্ছে আমাদের দেশে মানসিক স্বাস্থ্য খুবই একটা ট্যাবুড ইস্যু, যেখানে দেশের মানুষ মূল স্বাস্থ্যসেবায় পায় না সেখানে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলাটা অনেকেই বিলাস মনে করেন, কিন্তু এটা অত্যন্ত প্রয়োজনীয়। মাননীয় ডেপুটি স্পিকার, আপনাকে আমি জানাতে চাই যে আমাদের দেশে আপনি যদি যত বেশি আপনার একটু মানে দারিদ্র্যসীমায় একটু যারা দুর্বল কিংবা গ্রামীণ অঞ্চলে যাবেন, আপনি আশ্চর্য হবেন, 47.7% নারী তারা অবসাদে ভোগেন, এবং হাইপার যে অ্যাংজাইটি সেটাতে ভোগেন 65% নারী, এবং 23.6% নারী ভোগেন হচ্ছে গভীর চাপে। এই মায়েরা, এই নারীরা তারা একটা সুস্থ পরিবার, সুস্থ সন্তান কিংবা সুস্থ জাতিকে কীভাবে, জাতি কীভাবে উপহার দিবেন এই মায়েদের, আপনি দেখুন। আমরা যদি এইটার সাথে রিলেট করি, এইটার সাথে রিলেট করলে দেখি আমাদের আত্মহত্যার প্রবণতা কী ভয়ঙ্করভাবে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে আত্মহত্যা আরেকটা ট্যাবুড ওয়ার্ড, এইখানে অর্ধেকের বেশি আত্মহত্যা রেজিস্টার করা হয় না। তারপরেও 2025-এর পরিসংখ্যান অনুযায়ী অলমোস্ট 15,000 মানুষ বাৎসরিক আত্মহত্যা, মানে বছরে আত্মহত্যা করেন, দৈনিক যার হার 40টি। এবং এটা কম নয়, এই কারণে কম নয় যে এর মধ্যে 67 ভাগ হচ্ছে 13-19, তার মানে হচ্ছে আমাদের তরুণ প্রজন্ম। আমার অনুরোধ হচ্ছে মাননীয় অর্থমন্ত্রীর কাছে যে 100,000 যেই মাঠ কর্মী যাবেন তাদের মধ্যে একটা সংখ্যা, সেটা 12,000 বা 13,000-কে কি আমরা মানসিক স্বাস্থ্যসেবার প্রাথমিক প্রশিক্ষণ দিয়ে মাঠে ছেড়ে দিতে পারি? ইউনিয়ন পিছু আমাদের 4,599 ইউনিয়ন আছে। মাননীয় ডেপুটি স্পিকার, আমি কি আর একটা মিনিট সময় পেতে পারি? তাহলে প্রস্তাবনাটা আমি ক্লিয়ার করতে পারবো।
1: জি, আপনি আর 2 মিনিট পাবেন।
5: আচ্ছা, ধন্যবাদ আপনাকে।
1: পূর্ণাঙ্গ প্রস্তাবনাটা দেন।
5: জি, 4,599 ইউনিয়ন আছে। আমরা যদি 3 করে মানসিক স্বাস্থ্য বিষয়ে প্রাথমিক প্রশিক্ষণ প্রাপ্ত মাঠকর্মীকে নিয়োজিত করতে পারি, তাহলে অন্তত ওই ইউনিয়নে তারা ঘুরে ঘুরে বিভিন্ন মানে গ্রামভিত্তিক সেবা দেওয়ার পাশাপাশি স্কুল কলেজগুলোতে একটা সাপোর্ট দিতে পারবেন। বেসিক্যালি 4,599 × 3 হচ্ছে 13,800 জন। এখানে আমি এবার একটু প্রাথমিক, এখানে অনেক বিশেষজ্ঞ ব্যক্তি আছেন, তারপরেও আমি একটু বলতে চাইছি যে সাইকোলজিক্যাল ফার্স্ট এইড বলে এই মানসিক স্বাস্থ্যসেবার একটা প্রাইমারি কেয়ার আছে, যেটা জাস্ট এটা ডিটেক্ট করা এবং ডিটেক্ট করে এটা পরবর্তী লেভেলে নিয়ে যাওয়া পর্যন্ত। দেখুন, আমাদের দেশে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সংখ্যা আশঙ্কাজনকভাবে কম। এটা বেসিক্যালি পূর্ণাঙ্গভাবে, যদি আমি পরিসংখ্যানটা যথাযথভাবে আমার কাছে নাই, কিন্তু এটা 400 নিচে, 20 কোটি মানুষের দেশে এর চেয়ে ভয়াবহ পরিসংখ্যান আর কিছু হতে পারে না। কিন্তু পূর্ণাঙ্গ মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ তৈরি করা অত্যন্ত সময় সাপেক্ষ, 5-6 বছর মেয়াদি। আমি জানি যে এই পরিকল্পনা স্বাস্থ্য মন্ত্রণালয়ের আছে, কিন্তু এই যে ইন্টারিম যে এই ট্রেনিংটার কথা আমরা বলছি, যেটা হচ্ছে সাইকোলজিক্যাল ফার্স্ট এইড, এই ট্রেনিংটা প্রোভাইড করলে, যেটা আসলে প্র্যাকটিক্যালি 2 দিন, 6 দিন, 8 দিন কিংবা ক্ষেত্র বিশেষে 15 ট্রেনিং দিয়েই আমরা তাদেরকে মাঠে দিয়ে মানে ছেড়ে দিতে পারবো। এবং তারা অ্যাটলিস্ট, এই যে আপনি যখন স্বাস্থ্য বিষয়ে মাঠকর্মীদের পাঠাবেন, আপনি খেয়াল করে দেখবেন 35 অধিকাংশ নারীর যে শারীরিক সমস্যা সেটার সাথে সরাসরি তার মানসিক সংযোগ, এবং তার মানসিক এই মানসিক প্রচণ্ড চাপটা তাকে তার স্বাস্থ্য ব্যবস্থাকে আরও ডিটোরিয়েট করে, কাজে এটাকে সাপ্লিমেন্ট করা হয় এইভাবে। এর বাইরে আর একটা বিষয় বলতে চাই, এইটা শেষ, এর বাইরে আরেকটা বিষয় কর আহরণ নিয়ে। দেখুন, কর আহরণ নিয়ে অসংখ্য পরিকল্পনা NBR-এর আছে, আমাদের এখানে মাননীয় অর্থমন্ত্রীর আছে, তারপরেও আমাদের একটা বিশাল জনগোষ্ঠী রাজনীতিপ্রবণ, আমরা আমাদের রাজনৈতিক কর্মী অসংখ্য, আমরা এমন একটা পরিকল্পনা করতে পারি কি না এই বিশাল বাজেটকে সাফল্যের মুখে নিয়ে যেতে হলে প্রত্যেকের, প্রতিটা অংশীজনের সহযোগিতা অত্যন্ত জরুরি। আমরা প্রত্যাশা করি আপনারা প্রত্যেকেই, আমাদের দেশের মানুষ অত্যন্ত সেন্সিটিভ এবং আবেগপ্রবণ হওয়ায় তারা রাজনৈতিক এজেন্ডাগুলো নিয়ে যত দ্রুত মাঠে যেতে পারেন ততটা দেশ গঠনের এজেন্ডা নিয়ে মাঠে যেতে পারেন না। আমরা তাদেরকে অ্যাটলিস্ট কর সচেতনতা বৃদ্ধির কাজে নিয়োগ করতে পারি কি না, যেই হাত বা যেই লিফলেট ব্যানারগুলো চারপাশে ছড়িয়েছে রাজনৈতিক এজেন্ডা নিয়ে, এগুলো করের দিকে কনভার্ট করা যায় কি না, এইটুকুই ভেবে দেখার জন্য ধন্যবাদ সবাইকে।
1: ধন্যবাদ মাননীয় সদস্য জি। মাননীয় চিফ হুইপ।
6: মাননীয় স্পিকার, একটা বিষয়ে আমি আপনার মাধ্যমে সকল মাননীয় সদস্যের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা যখন বক্তব্য রাখব তখন ডেপুটি স্পিকার মহোদয় অথবা স্পিকার মহোদয় যিনি চেয়ারে বসে থাকবেন তাকে আমরা মাননীয় স্পিকার বলে সম্বোধন করব, এটাই স্বাভাবিক। মাননীয় আমাদের ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি অনেকেই মাননীয় ডেপুটি স্পিকার বলেন, আমি অনুরোধ করছি তাদের সকল সদস্যবৃন্দকে আপনার মাধ্যমে যেন তারা আমরা এই চেয়ারকে সম্বোধন করব মাননীয় স্পিকার বলে, এই কথা বলে ধন্যবাদ
1: মাননীয় চিফ হুইপ। আলোচনা অংশগ্রহণ করবেন চাঁদপুর 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল হান্নান। জনাব মোহাম্মদ আব্দুল হান্নান, আপনার সময় 6 মিনিট। নেই উনি। খুলনা 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব এস কে আজিজুল বাড়ি হেলাল। জনাব আজিজুল বারী হেলাল, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ আপনাকে।
7: আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার। আমি ভেবেছিলাম যে আগামীকাল বক্তৃতা দেব, কিন্তু যখন আপনি নাম বলেছেন তখন তো দিতেই হবে।
1: মাননীয় সদস্য আপনার নাম পাঠিয়েছেন লিস্টে,
7: অবশ্যই আমি দিব। আমি প্রথমে এই এত সুন্দর একটা বাজেট, বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার যে উত্তরাধিকার সূত্রে যে সমস্যাগুলো আমরা পেয়েছি, যে অর্থনীতিতে এখন চলছে একটা উচ্চ মূল্যস্ফীতি, এটাগুলো আমরা সব উত্তরাধিকার সূত্রে পেয়েছি। তারপরে বিনিয়োগে একটা স্থবিরতা চলছে, ব্যাংকিং খাতে চলছে দুর্বলতা এবং ব্যাংক দখলের একটা প্রবণতা আমরা দেখছি, এবং কর্মসংস্থান একটি চ্যালেঞ্জের মুখে। ঠিক এরকম একটা বাস্তব পরিস্থিতিতে আমাদের এই নতুন সরকার যে 9,38,000 কোটি টাকার বাজেটটি দিল, এই বাজেটটির যদি বিশ্লেষণ করা হয় তাহলে অবশ্যই সরকার এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রী জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরীকে ধন্যবাদ দিতেই হয়, কারণ আমরা এই সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েই আমরা এই বাজেটটি দিচ্ছি। মনে রাখতে হবে বাজেট শুধুমাত্র একটা অর্থনৈতিক হিসাব বা আয় ব্যয়ের হিসাব না, বাজেট ইজ নট মিয়ারলি এ আপনার ইকোনমিক ডকুমেন্ট, ইট ইজ এ পলিটিক্যাল কমিটমেন্ট অ্যান্ড অলসো ইট রিফ্লেক্টস এ পলিটিক্যাল পার্টিস কমিটমেন্ট। এই বাজেটে থাকে একটা রাজনৈতিক দলিল। এই বাজেটের সবচেয়ে আমার কাছে ইতিবাচক যে দিকগুলো সেটা হলো যে এই বাজেটে কিন্তু দেখেন যে উন্নয়ন ব্যয় বৃদ্ধি করা হয়েছে, উন্নয়ন ব্যয় বৃদ্ধি করা হয়েছে প্রায় 3,16,000 কোটি টাকা হলো উন্নয়ন ব্যয় হবে। তার মধ্যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট বাজেট রেখেছে আমি দেখলাম প্রায় 3,00,000 কোটি টাকা। এর ফলে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং অর্থনীতিকে যা একটা প্রবৃদ্ধিতে আনবে, এটা হলো বাজেটের একটা আমি দেখলাম ইতিবাচক দিক। দ্বিতীয় একটা ইতিবাচক দিক দেখলাম যে বাজেটে আমাদের দেশে এখন মূল্যস্ফীতি হচ্ছে, সেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য 7.5% কমিয়ে আনতে হবে এই মূল্যস্ফীতিকে। আমি বাজেটটা পড়ে যেটা দেখলাম এটা কীভাবে করবে সেটাও বাজেটে আপনি দেখবেন দেখেছে, যে বাজারে যে অতিরিক্ত লিকুইডিটি বা তারল্য থাকে সেটাকে নিয়ন্ত্রণ করা হবে, বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের যে মুদ্রানীতি এবং আমাদের একটা আমাদের সরকারের রাজস্ব নীতির একটা সমন্বয়ের মাধ্যমে এইটা করা হবে। সবচেয়ে বড় জিনিস মূল্যস্ফীতি কমানোর জন্য আমাদের যে নিত্য পণ্য চাল ডাল মাছ তেল আলু পেঁয়াজ রসুন এই সমস্ত জিনিসের উৎসকর এবং আমদানিকর কমানো হয়েছে, তার ফলে মূল্যস্ফীতি কমতে বাধ্য হচ্ছে। আরেকটি বাজেটের ইতিবাচক দিক হল যে ইনভেস্টমেন্ট অ্যান্ড এক্সপোর্ট বিনিয়োগ এবং রপ্তানি, আমি দেখলাম যে এই বিনিয়োগ বৃদ্ধি করবার জন্য আমাদের এই সরকার ব্যবসা পরিচালনার সহজ করবার জন্য যেমন লাইসেন্স তার অনুমোদন তার নিয়ন্ত্রণ এগুলো খুব সহজ করে দিয়েছে, এবং কর ব্যবস্থা সহজ করা হয়েছে, ব্যাংকিং ও সরকারি অর্থ ব্যবস্থার সংস্কারের মাধ্যমে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা হয়েছে এই বাজেটে, বিভিন্ন সেবা প্রতিষ্ঠানগুলোকে ডিজিটালাইজ করা হয়েছে, এটা আমাদের বিনিয়োগকে আকৃষ্ট করবে, বিনিয়োগকারীদের সমস্ত প্রশাসনিক বাধা দূর করা হয়েছে এই বাজেটে, ব্যাংকিং খাতে সুশাসন বৃদ্ধি করা হবে। এখন যদি আপনি ব্যাংকিং খাতে আমরা বলছি সুশাসন বৃদ্ধি করা হবে, একটা ব্যাংক কীভাবে পরিচালিত হবে তাও যদি তার চেয়ারম্যান কীভাবে নিয়োগ হবে সেটাও, ওখানে যদি আপনার কোনো রাজনৈতিক দল মতলববাজি করে গ্রাহকদের মধ্যে একটা সমন্বয় করে মফ সৃষ্টি করে তাহলে তো ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করা আপনার সম্ভব হবে না। আজকেও দেখলাম যে ইসলামী ব্যাংকের সামনে কতিপয় চিহ্নিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা গ্রাহকদের সমন্বয় করে ব্যাংক ওইখানে বিশৃঙ্খলা তৈরি করছে, এবং আজকে প্রথম আলো পত্রিকা পড়ে আমি দেখলাম যে সরকার এই ব্যাংককে পরিচালনার জন্য প্রায় 2,500 কোটি টাকা প্রণোদনা দিয়েছে। অথচ একটি চিহ্নিত রাজনৈতিক দল তাদের গ্রাহক সংখ্যা, তাদের যত গ্রাহক আছে তাদের সেখান থেকে টাকা উত্তোলন করার একটা হিড়িক পড়েছে। এই ব্যবস্থা তো ব্যাংকিং প্রশাসন ঠিকভাবে চলতে পারে না। আমি অনুরোধ করব যে এইভাবে আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দিবেন না, কারণ আমরা একটি অভ্যুত্থানের মাধ্যমে যে সরকারটা পেয়েছি, আমরা যদি অর্থনীতিতে ফেল করি তাহলে মনে করবেন আমাদের সামগ্রিক ফেল হবে, আপনাদেরও ফেল হবে এটা, এবং সেখানে ফ্যাসিবাদের একটা জয়লাভের সুযোগ দেখা দিবে। সুতরাং এই ব্যবস্থাটা ঠিক করতে হবে। সরকার রপ্তানি আয় বৃদ্ধি করবার জন্য, দেখেন আমাদের যে আপনার রেডিমেড গার্মেন্টস আছে, এর বাইরেও আরও রপ্তানি খাত বাড়ানো যায় কিনা, এবং এই রপ্তানি খাত বাড়ানোর জন্য কাঁচামাল আমদানিতে সরকার অনেক আপনার ব্যয় কমিয়েছে, অনেক ট্যাক্স কমিয়েছে। এজন্য আমি বলছি যে
1: মাননীয় সদস্য, আপনাকে আর 4 মিনিট সময় বাড়ানো হলো, ধন্যবাদ।
7: দেখেন আমি এখন একটা কথা বলতে চাই যে আমি দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে নির্বাচিত হয়েছি। আমার এই অঞ্চলে আপনার স্যালাইন ওয়াটার এবং পানিতে প্রচণ্ড আয়রন রয়েছে। আমাদের সবাই সেখানে মানুষ একটা অস্বাস্থ্যজনক অবস্থার সৃষ্টি হয়েছে। এই যে পরিবেশকে এবং পানিকে সুন্দর করবার জন্য এই বাজেটে কোনো অর্থ বরাদ্দ করা হয়েছে কিনা। একই সাথে আমাদের এলাকার দুটো বিখ্যাত নদী, রূপসী রূপসা নদী আর ভৈরব নদী, এই নদীর তীরে, এই নদী কিন্তু অনেক প্রাচীন সভ্যতার ধারক এবং বাহক, অনেক প্রাচীন সভ্যতা ওখানে গড়ে তুলেছে, অনেক মানুষ বসবাস করে, এ নিয়ে অনেক কথা বলা যায়, কিন্তু এই নদী আজকে ভরাট হতে চলেছে। এই নদীগুলো খনন করার জন্য, রূপসা এবং ভৈরব নদী খনন করার জন্য সরকারের বাজেটে কোনো বরাদ্দ আছে কিনা এটা আমি দেখতে পাইনি। আর একটা হলো, আমাদের খুলনা ছিল একসময় শিল্পাঞ্চল, শিল্পনগরী বলা হতো, আমাদের সমস্ত পাটকলগুলো বন্ধ হয়ে গেছে। আমি গতকাল এলাকায় ছিলাম, বিভিন্ন পাটকলে যে নিজের কাছেও খারাপ লেগেছে, এই পাটকলগুলোকে আপনারা বেসরকারি খাতে লিজ দিচ্ছেন, সেই বেসরকারি ব্যক্তিগুলো কি পাটকলগুলো কি আবার পাটকল নির্মাণ করবে না অন্য কিছু করবে? আমি মনে করি এই পাটকলগুলোকে একটা ইকোনমিক জোন হিসাবে ঘোষণা করে সেখানে পাটজাত পণ্য রপ্তানির ব্যবস্থা করা হোক আমাদের এই। এবং আমাদের খুলনার একটা বন্দর রয়েছে মোংলা পোর্ট, এই মোংলা পোর্ট কেন্দ্রিক কোনো শিল্প করিডোর গড়ে তোলা যায় কি না এবং এই বাজেটে তার কোনো আভাস আছে কি না। তারপরে আমাদের উপকূলীয় অঞ্চলে, আমরা কিন্তু উপকূলে বসবাস করি, এখানে জলবায়ু অভিযোজন যে তহবিল, এখানে সেই রকম কোনো তহবিল রাখা হয়েছে কি না আমি সরকারের কাছে বলবো যে এইসব বিষয়ে যদি দৃষ্টি দেন। এবং আমাদের এই বাজেটকে বিরোধী দল যেভাবে অবমূল্যায়ন যেভাবে কথাবার্তা বলছেন, তাহলে তো আমাদের এখানে একটা তর্ক বিতর্ক শুরু হয়ে যাবে। আপনারা বাজেটের খারাপ দিক ভালো দিক বলুন, আমরাও খারাপ দিক ভালো দিক বলি, কিন্তু আপনারা এমন একটা অবস্থা সৃষ্টি করেছেন, সেই আখতারুজ্জামান ইলিয়াসের একটা উপন্যাস, একটা ছোট গল্প ছিল, দুধ ভাতে উৎপাত। এখন আমাদের দেশের মানুষ প্রায় 90% ইসলাম ধর্মের মানুষ, 90% লোক ইসলাম ধর্মের মানুষ, এবং একটা শান্তিপ্রিয় ধর্ম, একটা দুধ ভাতের মতো পরিস্থিতিতে আমরা বসবাস করি, সবাই সম্প্রীতির মাধ্যমে, ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে বসবাস করি। কিন্তু আমি দেখলাম আমাদের বিরোধী দল এই দুধ ভাতে উৎপাত সৃষ্টি করে কিভাবে, যখনই কোথাও ইসলাম নাম দেখে সেটা মনে হয় তার ব্যক্তিগত সম্পত্তি, ইসলামী ব্যাংক দেখলে তাদের মনে হয় আমার ব্যক্তিগত সম্পত্তি, ইসলাম দেখলেই তাদের মনে হয় ব্যক্তিগত সম্পত্তি। আমাদের মাননীয় একজন সংসদ সদস্য বললেন, আমরা সবাই নেকাব হেজাব আমরা সবাই পড়ি, আমাদের মুসলমানদের অনেকেই পড়ে, অনেকেই পড়ে না, ইসলামে কোনো ড্রেস কোড আছে কি নেই এটা আমাদের তাদের কাছে কোশ্চেন, কিন্তু হেজাব আমাদের সবাই ইসলাম হয়তো ম্যান্ডেটরি। আমাদের মাননীয় সংসদ বলছেন আপনার রম্য করে, আমি তো চিনতে পারলাম না, বা তার বন্ধুর ওয়াইফ,
1: মাননীয় সদস্য এই ব্যাপারে অ্যাড্রেস করবেন না, অলরেডি আমরা একটা ডিসিশন দিয়েছি, প্লিজ আপনি অন্য কিছু থাকলে বলেন আর না হলে বক্তব্য শেষ করেন।
7: উৎপাত সৃষ্টি করছে যে ইসলাম দেখলে তার নিজের সম্পত্তি মনে করতে হবে, বাজেটেও যদি কোনো ইসলামের নামে বরাদ্দ দেওয়া হয় সেটাও যদি তার নিজের সম্পত্তি মনে করে, এই দুর্ভাতে উৎপাত যা সৃষ্টি করে, তারা কিন্তু আমাদের যে গণ অভ্যুত্থান, আমাদের যে আগামী।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, মাগরিবের নামাজের জন্য সংসদের বৈঠক 30 মিনিটস বিরতি দেওয়া হলো, আপনাদের সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ।
8: প্রিয় শ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রমে এখন মাগরিবের নামাজের বিরতি শুরু হয়েছে। বিরতির পর সংসদ কার্যক্রম পুনরায় শুরু হওয়া মাত্র তা আবারও সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন মহান আল্লাহ পাকের শানে হামদ এবং রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।

এতক্ষণ হামত নাত পরিবেশিত হল। প্রিয় শ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রমে এখন মাগরিবের নামাজের বিরতি চলছে। বিরতির পর সংসদ কার্যক্রম পুনরায় শুরু হওয়া মাত্রই তা আবারও সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন পাঁচ মিশালি গান।

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রম নামাজের বিরতির পর পুনরায় শুরু হতে যাচ্ছে, যা এখন আপনাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।

0: আলোচনায় অংশগ্রহণ করবেন রাজশাহী এক আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মজিবুর রহমান। জনাব মোহাম্মদ মজিবুর রহমান, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ আপনাকে।
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে সংসদ যখন শুরু হয় তখন কোরআন মাজিদের যে আয়াতটি তেলাওয়াত করা হয়েছিল মাননীয় স্পিকার, সেখানে আল্লাহ বলেছেন যে তোমাদেরকে ব্যবসা হালাল করা হয়েছে আর সুদকে হারাম করা হয়েছে। যারা অজ্ঞ লোক তারা বলে যে সুদ এবং ব্যবসা একই জিনিস। প্রতিদিনই পড়া হয় মাননীয় স্পিকার, কিন্তু অর্থটা সবাই খেয়াল করে না, আর খেয়াল করলেও এটাকে বাস্তবায়ন করার কোনো চিন্তাও মাথার মধ্যে আসে না। তো এই সুদ এবং ব্যবসা আল্লাহ তাআলাই ঠিক করে দিয়েছে। আবার অন্য জায়গায় বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, একবার বলা হয়নি মাননীয় স্পিকার, আপনি নিজেও জানেন 82 বার কমপক্ষে বলা হয়েছে। সালাত কায়েম করো, নামাজ কায়েম করো, মানুষের চরিত্র ভালো করে দাও, আর জাকাত চালু করে মানুষের ক্ষুধা দারিদ্র বেকারত্ব দূর করে দাও। খুব দুঃখের সাথে আমি লক্ষ্য করলাম মাননীয় অর্থমন্ত্রী এখানে আসেন নাই। একটা বড় বক্তৃতা তিনি বাজেট বক্তৃতা করেছেন, সকলের কাছে আছে। আমি খুঁজছিলাম যে আল্লাহ তাআলা 82 বারের বক্তব্য জাকাতের ব্যাপারে একটি বারও আমার কানে পৌঁছে নাই, জানি মনে হয় না উনি উচ্চারণ করেছেন। আপনি স্মরণ করিয়ে দিতে পারেন যদি উনি উচ্চারণ করে থাকেন। শতকরা 90 ভাগ দেশে, 90 ভাগ মুসলমানের দেশে জাকাত যে অর্থনীতির একটা উৎস আল্লাহ বলেছেন, একবার নয় অসংখ্যবার বলেছেন, অথচ এই শব্দটা উচ্চারণ করা হলো না। আমি এটা নিন্দা প্রস্তাব করছি দেশের 90 ভাগ মুসলমানের পক্ষ থেকে, যে জাকাতের মতো একটা মজবুত খাত, যে খাত চালু করলে আমাদের এ দেশে অনেক প্রবৃদ্ধি অর্জন করতে পারতো, সেটা উচ্চারণ করা হয়নি মাননীয় স্পিকার। আরেকটি কথা বলতে চাই, সেটি হলো এখানে অবশ্য কথাটা চিফ হুইপ বলে ফেলেছেন, তারপরে বলি, স্পিকার চেয়ারে যিনি বসবেন তিনি স্পিকারই, অ্যাড্রেস করতে হবে স্পিকার বলে। তো এখানে একজন মাননীয় প্রতিমন্ত্রীও, তিনিও ভুল করে বলেছেন আপনাকে 2 বার ডেপুটি স্পিকার সম্বোধন। একজন একজন নারী সম্মানিত সদস্য, তিনিও ডেপুটি স্পিকার বলেছেন। তাতে বোঝা যায় যে আমাদেরকে স্পিকারের যে মর্যাদা আছে এই মর্যাদা রক্ষা করার জন্যই এই চেয়ারে যারাই যিনি বসবেন, সভাপতি মণ্ডলীর সদস্য তো স্পিকার হইতে পারে মাননীয় স্পিকার, সেজন্য এই সম্বোধনটা ঠিক করতে হবে। আমার মনে হয় একটা প্রস্তাব বিদ্যুদয়ের হুইপ আছেন, সরি চিফ হুইপ আছেন এখানে, যারা নতুন সদস্য অথবা যাদের ভুল হয় সকলকে যদি একটা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এখন আমাদের নূর ইসলাম মনি মাননীয় সংসদ সদস্য, তিনি বললেন যে এইটা বলবেন না, এটা ঠিক আছে, একটা প্রশিক্ষণের ব্যবস্থা করে এরকম আরও কিছু ভুল ত্রুটি থাকলে সংশোধন করলে সংসদের ডেকোরাম সুন্দর একটা অবস্থা হতো বলে আমার মনে হয় মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী তো নাই, থাকলে ভালো হতো, সামনাসামনি কথা বলতে পারলে, এটা ইসলামের নিয়ম। তবে উনি যেখানেই থাক উনি শুনছেন, উনি নিশ্চয় শুনছেন, অথবা শোনানোর মতো প্রচুর লোক আছে। তো উনি গত কক্সবাজারে একটা বক্তব্য রেখেছিলেন বাজেটের ব্যাপারে, বাজেটে তো আলোচনাই হয়নি, আমরা কেবল শুরু করলাম। উনি বলছেন যে, মানে জামাতকে লক্ষ্য করে, আমাদের বিরোধী দলকে লক্ষ্য করেই বলছেন যে ওনারা এটাকে গণবিরোধী বাজেট বলেছেন, আর এখানে ওনারা মদকে, মদ এবং সিগারেট এর মূল্যকে কমানো হয়েছে, সরি এটা বাড়ানো হয়েছে, কিন্তু এটাতে আমরা নাকি প্রতিবাদ করেছি যে কেন বাড়ানো হলো। মনে হচ্ছে যে মদ আর সিগারেট আমাদের জিনিস, আমরা এটাকে ধারণ করি, লালন করি, ওই দিকে ধারণ করা লালন করার লোক আছে, এখানে নাই মাননীয় স্পিকার। তো এটা আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী তিনি যদি বিবেচনা করেন যে তিনি প্রধানমন্ত্রী সকলের, 18 কোটি মানুষের, সব দলের, সব গ্রুপের, সব ধর্মের, তাহলে ওনাকে কথা একটু আর একটু সুন্দর করে বললে আমার মনে হয় দেশটারও মর্যাদা বাড়বে, সকলের ইউনিটিটা অক্ষত থাকবে, সমালোচনার হার কমবে মাননীয় স্পিকার। আর আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হলো যে আমিরে জামাত মানে মাননীয় বিরোধী দলের নেতা, তিনি শুরুতেই বলেছেন যে ভালো কাজ যেটাই হবে, সরকারি দলের যেটাই হবে, তাদেরকে অকুণ্ঠ সমর্থন আমাদের আছে, আর খারাপ কাজ যেটাই করবে তার বিরোধিতা আছে, প্রতিরোধও আছে। সেই জন্য তিনি এই ভাষায় কথা বলে যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলে থাকেন তো সঠিক কাজই করেছেন, আগামী দিনে এই নীতিতেই আমার বিরোধী দল চলবে। আমার মনে হয় এর জন্য সরকার
0: জি মাননীয় সদস্য, আচ্ছা আচ্ছা না, মাননীয় সদস্য ইনসাফ করার চেষ্টা করি, যে কারণেই তো আপনারা সকলেই ভালোবাসেন। 3 মিনিট দেয়া হলো আপনাকে।
1: কয় মিনিট? 3 মিনিট। আচ্ছা ঠিক আছে, আমরা ছোট দল মনে করি আপনি কম করলেন, ঠিক আছে।
0: আমার সময় তো একটা গিট্টু দিয়ে রাখেন,
1: ঠিক আছে। তো এই জন্য আমরা সম্পূরক বাজেট এটা পাশ করার কথা আগামীকালকে সম্ভবত আপনারা পাশ করবেন, মানে আমরাই পাশ করব। তো সেখানে আমার মনে হচ্ছে যে খরচ আগে করে ফেলে তারপরে অনুমোদন চাওয়া, এটা বোধহয় সায়েন্টিফিক কথা নয়। সায়েন্টিফিক হতো যে অনুমোদন নিয়ে খরচ, এখন আমরা যতই বলি না কেন এটা আর ফিরিয়ে আনা যাবে না, কাজ তো করেই ফেলেছে, আকাম তো করেই দিয়েছে, আর কি করা যাবে। এখানে দুর্নীতির ব্যাপারে, অপচয়ের ব্যাপারে কোনো কথা আসে নাই। টোটাল বাজেট বক্তৃতায় অপচয় যে করা হয়, মাননীয় স্পিকার, এই সংসদ ভবনে কতগুলো ঘর আছে, একটা ঘরে 18 থেকে 36টা পর্যন্ত লাইট আছে, একটা দুটো জ্বাললেই তো হয়, এত অপচয় করলে আল্লাহ ধরবে না? আল্লাহ তো পরিষ্কার বলছেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন, মানে অপচয়কারীরা শয়তানের ভাই। তা আমরা সবাই শয়তানের ভাই হয়ে যাব যদি অপচয় না ঠেকাই। সেই জন্য আমি বিনীত আবেদন করব, মাননীয় অর্থমন্ত্রী অপচয়ের ব্যাপারেও কথা বলবেন সামনে, উনি এই কথাগুলো খুব বেশি আসছে বলে আমার কাছে মনে হলো না। অল্প দিন লেখাপড়া বেশি করা যায়নি, দু একটা অল্প পড়া হয়েছে, বেশি পড়লে হয়তো আরও কথা বলা যাবে ইনশাআল্লাহ। আর এরপরে আমি যে কথা বলে আমার কথা সংক্ষিপ্ত করতে চাই, সেটা হলো সুদের জঘন্য যে একটা পাপ আছে। আল্লাহ রসুল হাদিসে বলছেন এই সুদের মধ্যে 70 ধরনের গুনাহ আছে, অপরাধ আছে, এবং সবচেয়ে ছোটটা হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা। এই জঘন্য পাপ শতকরা 90 ভাগ মুসলমানের দেশে কেন থাকবে? এটাকে উৎখাত করা, এটাকে হারাম করা, এটাই তো ছিল আমাদের কাজ। এটা বিবেচনা করার জন্য সকল মাননীয় সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি। কবরে গেলে প্রশ্ন করা হবে, আমার দিনকা, তোমার জীবন বিধান কি ছিল, কোন আইন অনুযায়ী দুনিয়ায় চলেছ? তখন সবাই বলবে যে ইসলাম। এখন অবশ্য ইসলামে নুরুল ইসলাম নিয়ে আসে, অন্য ইসলাম খোঁজে, তখন কিন্তু সঠিক কথা বোঝা যাবে। ইসলাম মানে ইসলামই, এটা কোনো ব্যক্তির বা দলের নামের সাথে সম্পর্কযুক্ত নয়। মাননীয় স্পিকার, শেষ কথা যেটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে সামনে যে ব্যাংকের কথা বলা হয়েছে, এই ব্যাংক 20,000 কোটি টাকা তারল্য ছিল ইসলামী ব্যাংকের, সেই টাকা ইয়াস আলম এবং তার দলেরা চুরি করে নিয়ে গেছে। আমরা চোরকে ধরে শাস্তি দেওয়ার জন্য দাবি করেছিলাম মাননীয় স্পিকার, কিন্তু ওই চোরকে আবার এনেছে আবার চুরি করার সুযোগ দেওয়ার জন্য। এই সামনের সারিতে যারা বসা আছেন, খোঁজ করলে দেখা যাবে তাদের পরিবারের সদস্যরা এই
0: জি ধন্যবাদ মাননীয় সদস্য, আলোচনায় অংশগ্রহণ করবেন আসন নম্বর 332 জনাবা নাদিয়া পাঠান পাপন, জনাবা নাদিয়া পাঠান পাপন, আপনার সময় 6 মিনিট, ধন্যবাদ আপনাকে।
2: ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে এই মহান সংসদে কথা বলার সুযোগ করে দেবার জন্য। মাননীয় স্পিকার, আমি প্রথমেই মহান রবের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি মজলুমদের পক্ষে রাজপথের প্রতিবাদী কণ্ঠস্বর থেকে মহান সংসদে সংসদ সদস্য হিসেবে জনগণের হয়ে জনগণের কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি আজ শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলার রাখাল রাজা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের প্রতি, এবং 71-এর মুক্তিযুদ্ধে যারা আত্মত্যাগ করেছেন, যারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সকল বীর এবং বীরাঙ্গনাদের প্রতি। আমি আরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই মহিয়সী মমতাময়ী মায়ের প্রতি, যিনি বাংলাদেশের সকল ক্রান্তি লগ্নে নিজেকে দেশের জন্য উৎসর্গ করেছেন। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ গণতন্ত্র পুনরুদ্ধারের যুদ্ধে যিনি বারবার নির্যাতিত হয়েছেন, কারাবরণ করেছেন, যিনি দেশের জনগণের স্বার্থ রক্ষায় ছিলেন অবিচল, যিনি কোনো অন্যায়ের সাথে আপোষ করেননি, তিনি বাংলাদেশের 3-3 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম প্রধান নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করছি। সেই সাথে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি, যার বলিষ্ঠ নেতৃত্ব শিখিয়েছে স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে স্বৈরাচারের চোখে চোখ রেখে কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয়, যার প্রতিবাদী স্লোগান সকল ভয় কাটিয়ে মুক্তির পথ দেখায়। যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ, যে স্লোগান জুলাই গণ অভ্যুত্থানে সকল প্রতিবাদী কণ্ঠস্বরকে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ফেসিবাদের পতনের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা করে। আমি সেই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিগত 17 বছর আন্দোলন সংগ্রামে গুম হওয়া নেতা এম ইলিয়াস আলী ভাই, চৌধুরী আলম, ছাত্রনেতা নুরু বাপ্পি জনি সহ জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, মীর মুগ্ধ, আবু সাইদ, শহীদ ওয়াসিম সহ সকল বীর যোদ্ধাদের। আমি সেই সাথে এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, যারা পাশে থেকেছেন, যারা সকল পর্যায়ে এই গণ অভ্যুত্থানে সফলতা এনে দিয়েছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে আমি বাংলাদেশের আপামার জনগণ, যারা রাজনীতি বোঝে না, যারা শুধু বোঝে বাংলাদেশের ভূখণ্ড ভালো থাকবে, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় তারা সবার আগে কোনো কিছু না বুঝে ঝাঁপিয়ে পড়েছে, তাদের অনেকেই তাদের জীবনী জুলাই যুদ্ধে উৎসর্গ করেছে, আমি তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরের যে বাজেটটি করা হয়েছে এটি কেবল একটি বাজেট নয়, এটি একটি যুগান্তকারী যুগোপযোগী বাজেট, যেখানে বাংলাদেশের প্রায় সকল পর্যায়ের মানুষের কথা বিবেচনায় আনা হয়েছে। সমাজের নারী, প্রবীণ, তরুণ কিংবা প্রান্তিক পর্যায়ের মানুষের কথা বিবেচনায় আনা হয়েছে। আমি মনে করি এই বাজেটটি যদি প্রণয়ন হয়, বাস্তবায়িত হয়, তাহলে 18 কোটি জনগণের স্বপ্ন পূরণ করবে ইনশাআল্লাহ। 2026-27 অর্থ বছরে মোট বাজেট প্রস্তাব করা হয়েছে 9,38,000 কোটি টাকা, যা মার্কিন ডলারে প্রায় 77 বিলিয়ন। আগামী অর্থ বছরে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.5%, যা চলতি বছরে 4.4 14%, আমি আবারও বলছি, যা চলতি বছরে 4.14%। মুদ্রাস্ফীতি চলতি বছরে মে মাস পর্যন্ত 9.42%, যা বর্তমান সরকার টার্গেট নিয়েছেন, অর্থাৎ বাজেট প্রস্তাবিত হয়েছে 7.5% কমিয়ে আনার। এছাড়া রাজস্ব আহরণের টার্গেট ধরা হয়েছে প্রায় 7 লক্ষ কোটি টাকা। মাননীয় স্পিকার, বর্তমান সরকার শিক্ষা ও মানব সম্পদ উন্নয়নে বরাদ্দ ধরেছেন 1,36,604 কোটি টাকা, যা মোট জিডিপির 2%। গত অর্থ বছরে সেটি ছিল 87,206 কোটি টাকা, যা জিডিপির 1.39%। এবং বিএনপি সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী 5 বছরে তা 5-6% উন্নীত করা হবে বলে আশা করছি। মাননীয় স্পিকার, বাংলাদেশে নারী শিক্ষার উন্নয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়। তার শাসনামলে প্রথমবারের মতো মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তির মতো যুগান্তকারী উদ্যোগ গ্রহণ।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, আপনাকে 2 মিনিট বাড়ানো হলো, বাজেট সম্পৃক্ত বক্তব্য দেন 2 মিনিট।
2: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এখানে যে বাজেট করা হয়েছে সেই বাজেটে নারীদের কথা মূল্যায়ন করা হয়েছে, অর্থাৎ আমরা যারা বাংলাদেশে তরুণ প্রজন্মের নারীরা, যারা উদ্যোক্তা হওয়ার কথা স্বপ্ন দেখছে, যেই নারীরা শিক্ষিত উচ্চশিক্ষা গ্রহণ করার কথা চিন্তা করছে, যেই তরুণরা শুধুমাত্র একটি গণ্ডির মধ্যে নয়, তারাও বিনিয়োগে আগ্রহী হতে চাচ্ছে, তাদের জন্য এই বাজেট। এই বাজেটে আরও রাখা হয়েছে আমাদের প্রবীণ, যারা 60-65 যারা, তাদের কথা বিবেচনায় আনা হয়েছে। এখানে বাংলাদেশের প্রত্যেকটি পর্যায়ে কিভাবে সম্পদের সুষম বণ্টনের মাধ্যমে আমার দেশের মুদ্রাস্ফীতি কমিয়ে অর্থনৈতিক গতিশীলতা আনা যায় সেটি বিবেচনায় আনা হয়েছে। মাননীয় স্পিকার, আমরা এখানে অনেকগুলো ডাটাই দেখেছি, বিগত অর্থ বছরে যেই বাজেট করা হয়েছে যেই যেই সেক্টরে, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি বাজেট ধরা হয়েছে বর্তমান এই অর্থ বছরে। এবং আমি বিশ্বাস করি তা যদি বাস্তবায়ন হয় তাহলে অবশ্যই বাংলাদেশ উন্নতির শিখরে পৌঁছে যাবে খুব শীঘ্রই। তবে একটি কথা আজকে বলতে চাই মাননীয় স্পিকার, এত চমৎকার বাজেট দেওয়ার পরে সারা বাংলাদেশ যখন সেটিকে সাদরে গ্রহণ করছে, তখন আমরা বিভিন্ন মিছিল মিটিং দেখছি, যেটা দুঃখজনক। আমরা একটি কথা বলতে চাই, বিরোধিতার জন্য বিরোধিতা নয়, সমালোচনার জন্য সমালোচনা নয়, আমরা একটা কথা আবারও বলতে চাই, সেটি হচ্ছে আমরা যদি গণ অভ্যুত্থানে এক কাতারে দাঁড়িয়ে এই বাংলাদেশকে সুন্দরভাবে বিনির্মাণের স্বপ্ন দেখি, তাহলে এই বাজেটকে সফল করার জন্য আমরা সবাই একসাথে দাঁড়িয়ে একসাথে কাজ করি। এই জন্যই বলবো, আপনারা অনেকেই যে বিরোধিতা করেছেন, সেখানে বারবার করে বলেছেন, বিভিন্ন বিষয়কে ইস্যু করেছেন, কিন্তু মূল ইস্যুটা আমরা খুঁজে পাইনি, সেই যেগুলোতে কর দেওয়া হয়েছে, অর্থাৎ সমাজের জন্য।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন নীলফামারী 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আব্দুল মুনতাকিম। জনাব আব্দুল মুনতাকিম, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে।
3: আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মহান জাতীয় সংসদে আজকে তৃতীয়বার কথা বলছি, আমাদের 350 জন মাননীয় সদস্যের কথা শুনতে শুনতেই খেই হারিয়ে ফেলেছি। মাননীয় স্পিকার, আপনাকে শুধু এতটুকু বলতে চাই আপনার মাধ্যমে, সেটি হলো রাজা রামমোহন রায় বলেছিলেন, রাজায় যা বোঝে রাখালও তা বোঝে, কিন্তু রাজার হাতে থাকে রাজদণ্ড, আমাদের হাতে নাই কিছু। আমি বলতে চাই মাননীয় স্পিকার, আমি আমার বাবা আমার দাদা যুদ্ধে শহীদ, আমার আব্বারা 7 ভাই 4 জন মুক্তিযোদ্ধা, আমার দাদারা 19 জন 11 জন মুক্তিযোদ্ধা, আমার পরিবারে 47 জন মুক্তিযোদ্ধা, আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক একজন। কিন্তু আমি আজকে মুক্তিযুদ্ধের কথা বললেই কেউ অনেক কিছু বলে ফেলে। আমি বলতে চাই মাননীয় স্পিকার, যে মুক্তিযুদ্ধের 2 সারিতেই মুক্তিযোদ্ধারা আছেন, ট্রেজারিতেও আছেন, বিরোধী দলেও আছেন, সবাই মিলে আমাদের এই দেশ করতে চাই। মুক্তিযুদ্ধের সেটেল ইস্যু এইটি নিয়ে আর যেন কথা না হয়, আপনার দৃষ্টি আকর্ষণ করব আপনার মাধ্যমে। দ্বিতীয়ত বলতে চাই মাননীয় স্পিকার, আমাদের জুলাই আমরা সবাই বলছি অক্ষরে অক্ষরে পালন করব, এটা আমি সাধুবাদ জানাই। কিন্তু জুলাইয়ের যে চেতনা, আমি একজন জুলাইয়ের রাজবন্দী, আমি একজন জুলাই যোদ্ধা, জুলাইয়ের চেতনা কী ছিল? আজকে বাজেটের দিকে লক্ষ্য করলে কি সে চেতনা প্রতিফলিত হয়? আজকে আমি আমার জেলা নীলফামারী, আমার নীলফামারীর জন্য আমাদের এই এই বাজেটের 9,38,000 কোটি টাকার মধ্যে আমার নীলফামারীর জন্য কতটুকু, আমার রংপুর বিভাগের 8টি জেলার জন্য কতটুকু, এই বিভাজনটুকু কিন্তু বাজেটের মধ্যে আমি পাইনি মাননীয় স্পিকার। আমার মনে হয় আগামী দিনে বাজেট প্রস্তাবনার সময় এই বিষয়গুলো সুনির্দিষ্টভাবে হওয়া উচিত। যেভাবে মন্ত্রণালয় ভিত্তিক বাজেটগুলো আছে খাতওয়ারি, সেইভাবে যদি জেলা ভিত্তিক কিছু কিছু ক্ষেত্রে উপজেলা ভিত্তিকও যদি কিছু আমরা বিন্যাস করতে পারতাম, তাহলে আমরা বুঝতে পারতাম আমি কতটুকু এগিয়েছি। কারণ আমার কিশোরগঞ্জ যদি এগিয়ে যায়, আমার সৈয়দপুর যদি এগিয়ে যায়, বাংলাদেশ এগিয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি। আমার কিশোরগঞ্জ, আমি শুনতেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রংপুরকে অঘোষিতভাবে রাজধানী বানিয়ে ফেলেছেন, সেই রাজধানী যদি হয় তা আমার সৈয়দপুর হবে উত্তরবঙ্গের শিল্পের রাজধানী, আমার কিশোরগঞ্জ হবে, আমার রংপুর হবে উত্তরবঙ্গের কৃষির রাজধানী, সেটাও অঘোষিতভাবেই ঘোষিত হোক। আমাদের এখানে মাননীয় এলজিআরডি মন্ত্রী আছেন, উনি আমাদের অভিভাবক, আমার সমাজকল্যাণ মন্ত্রী আছেন, উনি আমাদের অভিভাবক, আমার ত্রাণ মন্ত্রী আছেন, উনি আমাদের অভিভাবক, আমার সৈয়দপুর এয়ারপোর্ট দিয়ে চলাফেরা করেন। আমি আমার বলতে চাই না, আমার বাংলাদেশের এই সৈয়দপুর এয়ারপোর্ট এই বাজেটে আন্তর্জাতিক গেটওয়ে করার জন্য প্রস্তাবনা এনেছেন, আমি এই জন্য অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। কিন্তু এর পাশাপাশি গেটওয়ে নির্মাণের জন্য, তৈরির জন্য যে প্রস্তাবনা, সে সুনির্দিষ্ট কোনো ফ্রেমওয়ার্ক নেই, এটা আমি জানতে চাই বাজেটের শেষ অধিবেশনের শেষ বৈঠক পর্যন্ত। মাননীয় স্পিকার, আমি আর কথা বাড়াতে চাই না, সময় খুব কম, সময় নিতেও চাই না, আমার কথাগুলো সময়গুলো সিনিয়র নেতৃবৃন্দকে দিতে চাই, তাদের মুখ থেকে আসুক। গোটা দেশটা একটা জুলাই চেতনার যে বৈষম্যহীন একটি দেশ গড়ার কথা আমরা বলেছিলাম, যে চেতনায় আমরা আজকের এই সংসদে এসেছিলাম। আমার মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে প্রধানমন্ত্রী হয়েছেন, জুলাই না হলে আমিও এমপি হতে পারতাম না। তো কাজেই জুলাইয়ের চেতনার কতটুকু আমরা বাজেটে উপস্থাপিত করতে পেরেছি, ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসতে পেরেছি, এগুলো আরও বেশি চুলচেরা বিশ্লেষণ হোক, এইটুকুন প্রত্যাশা ব্যক্ত করছি। আমি বাজেটের বিপক্ষে বা পক্ষে বলতে চাই না, অর্থমন্ত্রীর বাজেট তৈরির ক্ষেত্রে যে কারিগরি বিষয়গুলো ছিল, এইটাই যখন আমি পড়াশোনা করতে গেলাম, ভাবলাম যে এর বিপক্ষে আমার কথা বলা আমার জন্য সেলামি সুলভ হবে। কিন্তু আমি শুধু এতটুকুন বলতে চাই, আমি একজন হাইস্কুল টিচার, আমার বাজেটে এখানে মনে করে আজকে এমপি হয়েছি, আমি সংসদ আমাকে অনেক কিছু সুযোগ সুবিধা দিচ্ছে, কিন্তু দিন শেষে আমার ঘরে কতটুকু ব্যালেন্স হয় এটাই আমার দেখার বিষয়। বাজেট কি
0: জি জি, আপনাকে আর 2 মিনিট দেয়া হলো, শেষ করেন দয়া করে।
3: আমি যেটা বলতে চাই আপনার মাধ্যমে গোটা দেশকে, দুইটা বিষয় আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশে রেলওয়ে নিয়ে এ পর্যন্ত আজকে প্রায় 4.5 মাস সংসদ চলছে, রেল নিয়ে কোনো কথা কারো কাছ থেকে আমি শুনতে পেলাম না। আমি রেলের জমিতে আমার জন্ম, রেলের স্কুলে আমার পড়াশোনা, কিন্তু সেই রেল নিয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা এখানে আসেন, বরাদ্দ আছে, তার কিন্তু ফ্রেমওয়ার্কটা কী? বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে কারখানাটা সৈয়দপুরে, সেটা কীভাবে আধুনিকায়ন করে সম্প্রসারণ করে রেলকে জনবান্ধব করা যায়, এটার জন্য সুনির্দিষ্ট প্রস্তাবনা চাই।

0: অনেকগুলো গুরুত্বপূর্ণ বন্দরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ। এটাকে আরও বেশি কীভাবে আধুনিকায়ন তার সক্ষমতা বৃদ্ধি করা যায় আমি এই বাজেট প্রস্তাবনায় আমি বরাদ্দ চাই মাননীয় স্পিকার। আমার কিশোরগঞ্জ উপজেলা একটি কৃষি বান্ধব একটি এলাকা, সেখানে শুধুমাত্র যে কুমড়া উৎপাদন হয় মিষ্টি কুমড়া, সেটা উত্তরবঙ্গ সহ গোটা দেশেই সেটা বিপণনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই কিশোরগঞ্জকে এই আলু ভুট্টা সহ সব ধরনের এই পণ্য উৎপাদন বিপণনের ক্ষেত্রে কী কী বরাদ্দ আছে এগুলো আমরা জানতে চাই সুনির্দিষ্ট করে। মাননীয় স্পিকার, আমি আর কথা বলতে চাই না, শুধু এতটুকুন সবার কাছে ছোট হিসেবে অনুরোধ জানাতে চাই। আমার জন্ম 81 সালে, এখানে এসেছি প্রথমবারের মতো দেশের জনগণের সৌজন্যে। জনগণের বিভাজনের ক্ষেত্রে কোনো কথা আমি সহ আমার সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন কেউ যাতে বলে আমার দেশের পরিবেশ নষ্ট না করি, এইটুকু অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে গোটা সংসদকে আমি বলবো, মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, আমাদের অস্তিত্ব। জুলাই আমাদের
1: অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্য, আলোচনায় অংশগ্রহণ করবেন ফরিদা ইয়াসমিন, মহিলা আসন নম্বর 306। ফরিদা ইয়াসমিন, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ আপনাকে।
2: মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। জাতীয় বাজেট 2025-26 এর সার্বিক বাজেটের উপর আমি একটি সংক্ষিপ্ত 26-27 এর উপর আমি একটি সার্বিক বক্তব্য, সংক্ষিপ্ত বক্তব্য রাখছি। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে সর্বপ্রথমেই আমাদের মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে এত চমৎকার একটি বাজেট প্রণয়ন করেছেন। মাননীয় স্পিকার, জাতীয় বাজেট, এবারের বাজেট শুধুমাত্র আয় ব্যয়ের হিসাব নয়, এবারের বাজেট হলো একটি দেশের রোডম্যাপ, এবারের বাজেট হলো একটি পরিবারের ব্যয়ের খাতা, আয় ব্যয়ের খাতা, এবারের বাজেট হলো উন্নয়নের ইঞ্জিন, এবারের বাজেট হলো ভবিষ্যতের বীজ বপনের পরিকল্পনা, এবারের বাজেট হলো রাষ্ট্র পরিচালনার ক্যাম্পাস, এবারের বাজেট হলো জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন, এবারের বাজেট হলো একটি সেতু বন্ধন। এবারের বাজেট কেবল সংখ্যার হিসাব নয়, এটি একটি জাতির স্বপ্নের নকশা, উন্নয়নের রোডম্যাপ এবং আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তিপ্রস্তর। মাননীয় স্পিকার, এটি একটি দেশের উন্নয়ন, জনকল্যাণ এবং ভবিষ্যৎ অগ্রযাত্রার রূপরেখা। প্রস্তাবিত বাজেটে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা বিষ্টনী সম্প্রসারণের যে উদ্যোগ নেওয়া হয়েছে তা প্রশংসার দাবিদার। এবারের বাজেট একটি সফল ও সময় উপযোগী বাজেট, কারণ বর্তমানে বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ, মূল্যস্ফীতির চাপ এবং উন্নয়নের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার বিষয়গুলোকে বিবেচনায় রেখে এটি প্রণয়ন করা হয়েছে। কেন এবারের বাজেট সফল? অর্থনৈতিক স্থিতিশীলতাকে গুরুত্ব দেওয়া হয়েছে, বাজেটে রাজস্ব আহরণ বৃদ্ধি, ব্যয় ব্যবস্থাপনায় শৃঙ্খলা এবং সমষ্টিক অর্থনীতিকে স্থিতিশীল রাখার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, এবারের বাজেটে জনকল্যাণমূলক খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সামাজিক নিরাপত্তা এবং অবকাঠামো উন্নয়নে বরাদ্দ অব্যাহত রাখা হয়েছে, যা সাধারণ মানুষের জীবন মান উন্নয়নে সহায়ক হবে। মাননীয় স্পিকার, কর্মসংস্থান ও বিনিয়োগের সুযোগ বৃদ্ধির উদ্যোগ রয়েছে, দেশীয় ও বিদেশি বিনিয়োগ উৎসাহিত করা, শিল্পায়ন এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনীতিকে আরও গতিশীল করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মাননীয় স্পিকার, এবারের বাজেটে

0: সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ করা হয়েছে। প্রান্তিক ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য বিভিন্ন সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে, যা সামাজিক বৈষম্য কমাতে সহায়ক হবে। মাননীয় স্পিকার, এবারের বাজেট মানব সম্পদ উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে। তরুণ প্রজন্ম, নারী ও শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও দক্ষতায় উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে, যা দীর্ঘমেয়াদে দেশের টেকসই উন্নয়নের ভিত্তি শক্তিশালী করবে। মাননীয় স্পিকার, একই সঙ্গে যোগাযোগ, অবকাঠামো, জ্বালানি, নিরাপত্তা, তথ্য প্রযুক্তি এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে এবং দুর্নীতি ও অপচয় রোধ করে বাজেট বাস্তবায়ন করা যায়, সেদিকেও আমাদের সতর্কতা অবলম্বন করেছে। মাননীয় স্পিকার, আমাদের মনে রাখতে হবে, বাজেটের প্রকৃত সাফল্য নির্ভর করবে এর বাস্তবায়নের উপর। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি, কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের সহায়তা প্রদানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। আমি বিশেষভাবে নারী ও শিশু তরুণ জনগোষ্ঠীর জন্য শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও দক্ষতা উন্নয়ন খাতে অধিক বিনিয়োগের জন্য ধন্যবাদ জানাই, কারণ মানব সম্পদই বিনিয়োগের একটি টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি রচনা করে। এবারের বাজেট একটি বাস্তবসম্মত, জনকল্যাণমুখী ও ভবিষ্যৎমুখী বাজেট। বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যেও উন্নয়ন, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা এবং মানব সম্পদ উন্নয়নকে গুরুত্ব দিয়ে প্রণীত করা হয়েছে। এই বাজেট দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে এবং জনগণের প্রত্যাশা পূরণে এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে এই বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। তাই আমি বিরোধী দলের সকলকে বলতে
1: ধন্যবাদ। মাননীয় সদস্য, মাননীয় সদস্যবৃন্দ, 2025-26 অর্থবৎসরের সম্পূরক বাজেট সম্পর্কে সাধারণ আলোচনা আজকের মতো এখানেই শেষ হল। মাননীয় সদস্যবৃন্দ, দিনের সম্পূরক কার্যসূচি অনুযায়ী এখন কমিটি গঠন, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, প্রথমে আপনি অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করতে পারেন।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি এখন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনে প্রস্তাব উত্থাপন করছি। মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে আমি নুরুল ইসলাম মনি, 110/2 বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ, প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 246, 247 ও 248 বিধি অনুসারে উক্ত বিধিসমূহে বর্ণিত কমিটির নিয়োগ, কমিটির গঠন, কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। মাননীয় স্পিকার, কমিটির সভাপতি হলেন জনাব মুশফিকুর রহমান, 246/4, তিনি কমিটির সভাপতি। মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী অর্থ মন্ত্রণালয় যদি সংসদ সদস্য হন, তবে তিনি ইহনে কমিটির সদস্য, জনাব নুরুল ইসলাম 110/2 সদস্য, জনাব মীর শাহী আলম 37/2 সদস্য, জনাব মোহাম্মদ জালালউদ্দিন 261/2 সদস্য, জনাব মইনুল ইসলাম খান 169 মানিকগঞ্জ 2 সদস্য, জনাব মোহাম্মদ সাদাত হোসেন 274 লক্ষ্মীপুর 1 সদস্য, জনাব মোহাম্মদ সাইফুল আলম 185 ঢাকা 12 সদস্য, জনাব সৈয়দ জয়নুল আবেদিন 177 ঢাকা 4 সদস্য, জনাব মোহাম্মদ আবুল হাসানাত 252 সদস্য। মাননীয় স্পিকার, আপনাকে মানে 252 কুমিল্লা 4, জনাব মোহাম্মদ আবুল হাসানাত মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
1: ধন্যবাদ। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতার পক্ষে মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলাম এর প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক, যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় সর্বসম্মতিক্রমে হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হলো এবং অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হলো। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, আপনি এখন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন সম্পর্কিত প্রস্তাব মহান সংসদে উত্থাপন করতে পারেন।
2: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমি এখন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করছি। মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তাঁর পক্ষে আমি নুরুল ইসলাম মনি 110 বর্গণা 2 বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 246, 247 ও 248 বিধি অনুসারে উক্ত বিধিসমূহে বর্ণিত কমিটির নিয়োগ, কমিটির গঠন, কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। মাননীয় স্পিকার, জনাব আমদালিব রহমান পার্থ 115 ভোলা 1 এই কমিটির সভাপতি এবং ভারপ্রাপ্ত মন্ত্রী আইন ও বিচার বিষয়ক সংসদ বিষয়ক মন্ত্রণালয় যদি তিনি সংসদ সদস্য হন, এবং জনাব এম এ মাহবুবুদ্দিন 268 নোয়াখালী 1 সদস্য, জনাব মোহাম্মদ নওশাদ জমির 101 পঞ্চগড় 1 সদস্য, জনাবা শাকিলা ফারজানা 308 সংরক্ষিত মহিলা আসন 8 সদস্য, জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম 6 দিনাজপুর 1 সদস্য, জনাব মোহাম্মদ হাসান রাজীব প্রধান 16 লালমনিরহাট 1 সদস্য, জনাব মোহাম্মদ নাজিবুর রহমান পাবনা 68 পাবনা 1 সদস্য, জনাব আখতার হোসেন 22 রংপুর 4 সদস্য, জনাব আল ফারুক আব্দুল লতিফ 13 নীলফামারী 2 সদস্য। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতার পক্ষে মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলাম এর প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক, যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হলো এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হলো। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামীকাল 15 জুন 2026 তারিখ পহেলা আষাঢ় 1433 রোজ সোমবার বিকাল 3 ঘটিকা পর্যন্ত মুলতুবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।

0: এতক্ষণ ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রম সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে।
1: জুয়াইরিয়া ফেরদৌসের ব্যাটে শুরুতেই চাবুকের মতো কিছু স্ট্রোক প্লে সেই চাপ উড়িয়ে দেয়। এরপর 22 গজে যেন এক শান্ত চতুর শিল্পীর মতো হাজির হন শারমিন আক্তার। 32 বলে 37 রানের এক দায়িত্বশীল নিখুঁত ও নান্দনিক ইনিংস খেলে জয়ের পথটা সুগম করেন তিনি। ম্যাচ যখন শেষ ওভারে চরম রোমাঞ্চে রূপ নিল, 6 বলে দরকার মাত্র 3 রান, গ্যালারিতে তখন পিন পতন নীরবতা। ডাচ পেসার আইরিস জুইলিং বল হাতে ছুটলেন আর স্ট্রাইক প্রান্তে থাকা স্বর্ণ আক্তার যেন এক নিমেষে হয়ে উঠলেন প্রমেথিয়াস। 19.1 ওভারে জুইলিং এর বলকে সজোরে বাউন্ডারির ওপারে পাঠিয়ে অ্যাসবাস্টনের গ্যালারিতে তুললেন উল্লাসের সুনামি। নারী টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটি বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের অনন্য নজির। দলের পক্ষে জুয়াইরিয়া ফেরদৌস 50 রান করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। এছাড়াও ব্যাট হাতে দ্বিতীয় সর্বোচ্চ 37 রান করেন শারমিন আক্তার। বল হাতে মারুফা আক্তার 2, ফারিহা তৃষ্ণা, সঞ্জিদা আক্তার মেঘলা, রাবেয়া খান, ঋতুমণি একটা করে উইকেট নিয়েছেন। ইংল্যান্ডের উইকেটে বাঘিনীদের এই ডগ ফাইট প্রমাণ করল এই জয় শুধু 2 পয়েন্টের নয়, এই জয় বিশ্বমঞ্চে লাল সবুজের বুক চিতিয়ে দাঁড়ানোর গর্জন।
2: এদিকে দিনের অপর ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ভারত এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত 5 ওভারে 2 উইকেটে 34 রান করেছে। আগামীকাল নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের কোন খেলা অনুষ্ঠিত হবে না। এদিকে ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে বাংলাদেশকে 1 উইকেটে পরাজিত করায় হোয়াইট ওয়াশের হাত থেকে রক্ষা পেল সফররত অস্ট্রেলিয়া। ফলে 2-1 সিরিজ জিতল বাংলাদেশ। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 5 উইকেটে উইকেট হারিয়ে 274 রান করে। দলের পক্ষে তৌহিদ হৃদয় সর্বোচ্চ 83, লিটন কুমার দাস অপরাজিত 58 এবং মোসাদ্দেক হোসেন অপরাজিত 56 রান করে। জবাবে অস্ট্রেলিয়া 49 ওভার 3 বলে 9 উইকেট হারিয়ে 277 রান করে। বাংলাদেশের পক্ষে শরীফুল ইসলাম দুর্দান্ত বোলিংয়ের মাধ্যমে 48 রান দিয়ে 6 উইকেট দখল করেন। আগামী বুধবার চট্টগ্রামে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। এদিকে আজ কিংস্টনে দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে 37 রানে পরাজিত করে 3 ম্যাচে সিরিজে 1-1 সমতা আনল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 194 রান করে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ 18 ওভার 1 বলে সবকটি উইকেট হারিয়ে 157 রান করতে সক্ষম হয়। আগামীকাল একই ভেন্যুতে বাংলাদেশ সময় সকাল 6:30 দুই দলের মধ্যে তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ জার্মানি ক্রোয়েশিয়ার মোকাবিলা করবে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে বাংলাদেশ সময় রাত 11:00 ম্যাচটি শুরু হবে। রাত 2:00 জাপান নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে নামবে। এছাড়া আগামীকাল ভোর 5:00 আইভরি কোস্ট ইকুয়েডরের এবং সকাল 8:00 সুইডেন তিউনিশিয়ার বিপক্ষে খেলবে। এদিকে আজ সকালে অনুষ্ঠিত খেলায় স্কটল্যান্ড 1-0 গোলে হাইতিকে এবং অস্ট্রেলিয়া 2-0 গোলে তুরস্ককে পরাজিত করে। খেলাধুলা খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

দেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।

প্রিয় শ্রোতা বন্ধু, আমন্ত্রণ সবাইকে সুখী সংসার অনুষ্ঠান থেকে। আশা করছি সবাই সুস্থ আছেন, সচেতন জীবনযাপন করছেন, পুষ্টিকর খাবার আর নিরাপদ পানি সুস্থ থাকতে খুবই প্রয়োজন। আর পরিবারের সদস্য সংখ্যা কম থাকলে পরিবারের সবার প্রতি সমান মনোযোগ দেওয়া সম্ভব হয়, আর তাই পরিকল্পনার মাধ্যমে ছোট পরিবার গড়ে তোলা সচেতনতার অন্যতম প্রকাশ। আমরা চাই আপনারা প্রত্যেকে সচেতনভাবে ছোট এবং সুখী পরিবার গড়ে তুলুন ঘরে ঘরে।

0: আমন্ত্রণ সবাইকে ডাকবাক্সে আপনাদের পাঠানো চিঠি এবং ইমেল এবং আমাদের নিয়মিত আয়োজন। চিঠি এবং ইমেল অন্যান্য সপ্তাহের মতো আজও পেয়েছি। বরাবরের মতোই চিঠি এবং ইমেলের উত্তর দেওয়ার জন্য উপস্থিত আছেন এস এম জাহিদ হোসেন।
1: শ্রোতা বন্ধুরা, অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ডাকবাক্স পর্বে।
0: চিঠি দিয়ে শুরু করছি। প্রথম চিঠিটি পেয়েছি ঘাটাইল টাঙ্গাইলের বন্ধু সম্রাট এম ডি ফারুক মুঘল আপনার কাছ থেকে। আপনি লিখেছেন, 2 জুন তারিখে প্রচারিত সুখী সংসার অনুষ্ঠানে জন্ম নিয়ন্ত্রণের অস্থায়ী ও দীর্ঘমেয়াদী পদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে। আলোচনাটি ছিল অত্যন্ত তথ্যবহুল ও সময় উপযোগী। উক্ত অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি যদি ডকুমেন্টারি আকারে কিছু মায়ের সাক্ষাৎকার প্রচার করা হয় যারা দীর্ঘমেয়াদী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করেছেন, তাহলে সাধারণ মানুষের মধ্যে এ বিষয়ে যে ভয়, সংকোচ ও ভ্রান্ত ধারণা রয়েছে তা অনেকাংশে দূর হবে বলে আমি মনে করি।
1: সম্রাট এম ডি ফারুক মুঘল, আপনার চিঠির জন্য প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। আপনি জানিয়েছেন যে গত 2 জুন তারিখে সুখী সংসার অনুষ্ঠানে যে আলোচনাটি উপস্থাপন করা হয়েছিল সেটি ছিল তথ্যবহুল ও সময় উপযোগী। একই সাথে আপনি মতামত জানিয়েছেন যে এই সাক্ষাৎকারের সাথে একটি মাঠভিত্তিক প্রতিবেদন বা সাক্ষাৎকার প্রচার করা হলে ভালো হতো। আপনার অবগতির জন্য জানাচ্ছি যে এ ধরনের অনুষ্ঠান সুখের ঠিকানা পর্বে প্রচারিত হয় প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার। মাঠ পর্যায়ে সেবাগ্রহীতাদের সাক্ষাৎকার সেখানে উপস্থাপন করা হয়। আশা করি আপনি শুনবেন।
0: চিঠি লিখেছেন শিকদার ইসাক আলী আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থেকে। আপনি লিখেছেন, গত 10 মে তারিখে আমাদের কথা আমাদের গান অনুষ্ঠান শুনে তেমন খুশি হতে পারিনি এবং আপনি সেই সাথে আপনার খুশি না হওয়ার কারণগুলো সম্পর্কেও আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছেন, যেমন গানের পুনরাবৃত্তি, একই গীতিকারের প্রাধান্য এবং উপস্থাপনা বিষয়ে আপনি দৃষ্টি আকর্ষণ করেছেন।
1: শিকদার ইসাক আলী, আপনি 10 মে তারিখে আমাদের কথা আমাদের গান শুনেছেন কিন্তু অনুষ্ঠানটি আপনার কাছে ভালো লাগেনি বলে জানিয়েছেন। আমরা সাধারণত আপনার কাছে ভালো লাগার কথা জেনেছি এতদিন। অনেকদিন পর আপনি লিখলেন যে একটি অনুষ্ঠান আপনার ভালো লাগেনি। কেন ভালো লাগেনি তার কিছু কারণও আপনি উল্লেখ করেছেন। আমরা গুরুত্ব সহ আপনার মতামত বিবেচনা করছি। ইতিমধ্যে এই অনুষ্ঠানের প্রযোজককেও তা জানানো হয়েছে। আপনার চিঠির জন্য অনেক অনেক ধন্যবাদ।
0: এবারে ইমেল থেকে পড়ছি। ইমেল পাঠিয়েছেন কৃষ্ণ কর্মকার কৌশিক মঠপাড়িয়া পিরোজপুর থেকে। লিখেছেন, বাংলাদেশ বেতারে জনপ্রিয় গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রচারিত অনুষ্ঠান সমূহ। খুবই গুরুত্বপূর্ণ এবং জীবন চলার একমাত্র মাধ্যম বললে কম হবে না। বাংলাদেশ বেতারে জনপ্রিয় গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল। এখান থেকে প্রচারিত অনুষ্ঠান সমূহ খুব গুরুত্বপূর্ণ এবং জীবন চলার পথে অনেক জরুরি একটি মাধ্যম। এই সেল থেকে প্রতিনিয়ত আমি তথা আমার পরিবার মিলে একসাথে অনুষ্ঠান উপভোগ করি এবং সেই মোতাবেক নিজের জীবন গঠন করার চেষ্টা করছি, আত্মীয় স্বজনদেরকে উদ্বুদ্ধ করছি। আমি একটি সুখী পরিবার গঠন করতে পেরেছি। ধন্যবাদ সুন্দর সুন্দর অনুষ্ঠান প্রচার করার জন্য। আমি যেসব অনুষ্ঠান শুনে থাকি, এসগরি ছোট পরিবার, কথা গানে সঙ্গীতমালা, আমাদের কথা আমাদের গান, ফোন ইন অনুষ্ঠান, গুণীজনের কথা, তারুণ্যের কণ্ঠ, ইসলামের দৃষ্টিতে পারিবারিক শান্তি ইত্যাদি যতই শুনি ততই যেন নিজে মুগ্ধ হচ্ছি। পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার লেখা শেষ করছি।
1: কৃষ্ণ কর্মকার কৌশিক, বেশ কিছুদিন পর আপনার ইমেল পেলাম, ভালো লাগলো। আপনি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে সুন্দর জীবন গঠন করতে পেরেছেন জেনে আমাদের ভালো লাগলো। অনেকগুলো অনুষ্ঠান আপনি শুনেন বলেও আমাদেরকে জানিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ ইমেলের জন্য।
0: মোসাম্মদ কে আক্তার মোচাগঞ্জ দিনাজপুর থেকে ইমেল করেছেন। আপনি লিখেছেন, বাংলাদেশ বেতারে জনপ্রিয় ইউনিট হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে জানতে পেরেছি নিরাপদ প্রসব, মা ও শিশুর অধিকার, সরকারি স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে বিনামূল্যে স্বাস্থ্য সেবা গ্রহণ সম্পর্কে জানতে পেরেছি। এই সেল সমাজ, দেশ ও মানুষের কল্যাণের জন্য যা করে চলেছে তা অতুলনীয়। উপযুক্ত বয়সে বিবাহ, সন্তান লালন পালন সম্পর্কে নানান তথ্য পেয়ে থাকি। এই সেলকে আমার ও আমার পরিবারের ডাক্তার ও স্বাস্থ্যকর্মী হিসেবে বেছে নিয়েছি। ভুল চিকিৎসা থেকে নিজে এবং পরিবারকে মুক্ত রাখতে পারছি। এই সেল সুন্দর জীবন গড়ে তুলতে সাহায্য করে। বাল্যবিবাহ রোধে এই সেলের গুরুত্ব অপরিসীম। পরিশেষে ধন্যবাদ জানাই এই সেলকে ও বাংলাদেশ বেতারকে।
1: আপনাকেও ধন্যবাদ কিয়া আক্তার। আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে কিভাবে উপকৃত হচ্ছেন তা আপনি লিখে জানিয়েছেন। অনেক ভালো লাগলো আপনার ইমেল পড়ে।
0: শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ থেকে ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ রবিউল ইসলাম ময়ন। আপনি লিখেছেন, কথা গানে সঙ্গীতমালা আমাদের কথা আমাদের গান, তারুণ্যের কণ্ঠ, এসো করি ছোট পরিবার, পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ, সুখের ঠিকানা, সুখী সংসার, স্বাস্থ্যই সুখের মূল, আপনি কেমন আছেন সহ বিভিন্ন বিষয়ে সচেতনতা ও গঠনমূলক পরামর্শ পেয়ে যাচ্ছি এই সেল থেকে। বেতারের এমন নিঃস্বার্থ ভালোবাসায় সত্যি আমরা ধন্য ও কৃতজ্ঞ।
1: মোহাম্মদ রবিউল ইসলাম ময়েন, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল সম্পর্কে আপনার সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ। থাকবেন এই সেলের সাথে, বাংলাদেশ বেতারের সাথে।
0: প্রিয় শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন সুখী সংসার অনুষ্ঠানের ডাকবাক্স পর্ব, প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে। বন্ধুরা, আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা জানিয়ে দিই। ডাকবাক্স, প্রযত্নে পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরে বাংলা নগর, ঢাকা 1207। আর আমাদেরকে যারা ইমেল করতে চান, আমাদের ইমেল আইডি betarphnc1207@gmail.com এবং আমাদের ইউটিউব চ্যানেল পপুলেশন সেল বাংলাদেশ বেতার। আমাদের কয়েকজন বন্ধু প্রচারিত বিভিন্ন অনুষ্ঠান শুনে তাদের মতামত জানিয়ে আমাদেরকে ইমেল করেছেন। সাপাহার নগা থেকে আলী আহমেদ আরিফ, 2 জুন তারিখে আপনি আপনার স্ত্রী মিসেস সঞ্জিতা সরকার এবং আপনার আম্মাকে নিয়ে সুখী সংসার শুনেছেন। ওইদিন সুখী সংসার অনুষ্ঠানে অস্থায়ী এবং স্থায়ী পদ্ধতি নিয়ে আলোচনা তুলে ধরা হয়। আপনার কাছে ভালো লেগেছে জনসংখ্যার গান এবং বেতার কার্টুন, সেটাও ভালো লেগেছে। আফিয়া খানম জুলি সুলতান শাহী গোপালগঞ্জ থেকে 5ই মে প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে দুগ্ধদানকারী মায়েদের প্রতিদিনের খাদ্য ব্যবস্থাপনা বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়েছেন বলে জানিয়েছেন। সুলতান শাহী গোপালগঞ্জের আরেক বন্ধু ফয়সাল আহমেদ শিপন, আপনার 2টি ইমেল পেয়েছি। 6 জন প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণে করণীয় এবং 8ই জুন প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে আপনি গুরুত্বপূর্ণ নির্দেশনা ও পরামর্শ পেয়েছেন বলে জানিয়েছেন। বিএম কৌশিক আহমেদ সুজন, সুলতান শাহী গোপালগঞ্জ থেকে আপনি 7ই জুন সুখের ঠিকানা অনুষ্ঠানে হার্ট ব্লকের কারণ, লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা বিষয়ে পরামর্শগুলি সময় উপযোগী ছিল বলে জানিয়েছেন। মোহাম্মদ রাসেল শেখ, শিবালয় মানিকগঞ্জ থেকে 8ই জুন প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে আলোচনা শুনে আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন বলে আমাদেরকে জানিয়েছেন।
1: আলী আহমেদ আরিফ, আফিয়া খানম জুলি, ফয়সাল আহমেদ শিপন, বিএম কৌশিক আহমেদ সুজন এবং মোহাম্মদ রাসেল শেখ, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনারা জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান নিয়মিত শুনছেন এবং যেসব অনুষ্ঠান শুনেছেন সেগুলো ভালো লাগার কথা জানিয়ে আমাদের কাছে ইমেইল করেছেন। আশা করি সামনের দিনগুলোতেও একইভাবে শুনবেন এই সেলের অনুষ্ঠান এবং মতামত জানিয়ে আবারও লিখবেন।
0: বন্ধুরা, এবারে জানিয়ে দিই এ সপ্তাহের সেরা চিঠির কথা। এ সপ্তাহের সেরা চিঠি আমরা নির্বাচন করেছি ইমেল থেকে এবং ইমেলটি লিখে পাঠিয়েছেন নার্গিস আক্তার দৌলতপুর মানিকগঞ্জ থেকে।
1: দৌলতপুর মানিকগঞ্জের শ্রোতা বন্ধু নার্গিস আক্তার, আপনি আমাদের কাছে এ সপ্তাহে একটি ইমেল পাঠিয়েছেন যেখানে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান সম্পর্কে আপনি আপনার নিজস্ব মতামত জানিয়েছেন। অনেক ভালো লেগেছে আপনার ইমেলটি এবং সেরা চিঠি হিসেবে বিবেচিত হয়েছে। আমরা ইমেইলের অংশ থেকে পড়ছি।
0: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল জনগণের ডাক্তার হিসেবে কাজ করছে অত্যন্ত চমৎকারভাবে। দেশের প্রত্যন্ত অঞ্চলের একজন সাধারণ মানুষ, যিনি হয়তো অর্থাভাব কিংবা দূরত্বের কারণে শহরের বড় ডাক্তারের চেম্বারে যেতে পারছেন না, তিনি বেতারের অনুষ্ঠান শুনেই জানতে পারছেন সাধারণ রোগের প্রাথমিক চিকিৎসা। বেতারের বিভিন্ন ফোন ইন ও লাইভ অনুষ্ঠানে দেশের নামী দামি বিশেষজ্ঞ চিকিৎসকদের আমন্ত্রণ জানানো হয়, যেখানে সাধারণ মানুষ সরাসরি ফোন করে তাদের শারীরিক সমস্যার কথা বলতে পারেন এবং তাৎক্ষণিক সমাধান পান। এটি যেন ঘরের কোনায় বসে কোনো ফি বা সিরিয়ালের ঝামেলা ছাড়াই বিশেষজ্ঞ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার মতো এক পরম সুযোগ। বিশেষ করে করোনাকালীন ক্রান্তিলগ্ন, ডেঙ্গুর প্রকোপ কিংবা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ ও মহামারী।
2: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। এর বাকি অংশ শুনবেন পবিত্র এশার নামাজের আজানের পর।
3: বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন, যিনি মহিয়ান ও করিয়ান। আল কোরআন, বাংলাদেশ বেতার। এখন শুনতে পাবেন পবিত্র এশার নামাজের আজান।
4: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: সময় এই সেলটি দিন রাত সচেতনতামূলক বার্তা প্রচার করে আক্ষরিক অর্থেই লাখো মানুষের জীবন বাঁচায়। কখন কি করতে হবে, কোন লক্ষণে হাসপাতালে যেতে হবে তা নিখুঁতভাবে বুঝিয়ে দিয়ে এটি প্রতিটি পরিবারের নিজস্ব পারিবারিক চিকিৎসকের ভূমিকায় অবতীর্ণ হয়। পাশাপাশি সমাজ ও পরিবারের এমন কিছু সংবেদনশীল বিষয় থাকে যা নিয়ে মানুষ সাধারণত প্রকাশ্যে কথা বলতে দ্বিধাবোধ করে, আর ঠিক এই জায়গাটিতেই বেতার কাজ করে একজন নীরব পরামর্শক বা গোপন বন্ধুর মতো। বয়সন্ধিকালের পরিবর্তন, প্রজনন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা কিংবা মানসিক স্বাস্থ্যের মতো বিষয়গুলো নিয়ে আমাদের সমাজে যে এক ধরনের নিরবতা ও কুসংস্কার কাজ করে, বেতারের এই সেলটি অত্যন্ত শালীন ও বিজ্ঞানসম্মত উপায়ে তা মানুষের সামনে তুলে ধরে। হয়তো জনসমক্ষে নিজেদের কথা বলতে পারছেন না, কিন্তু তিনি একাকী রেডিওর সামনে বসে বেতারের পরম পরামর্শে নিজের জীবনের বড় বড় সিদ্ধান্তগুলো নিতে পারছেন। গ্রামীণ সমাজে প্রচলিত নানা স্বাস্থ্যগত ভ্রান্ত ধারণা দূর করতে এই সেলটি রূপক, নাটক ও কথিকার মাধ্যমে মানুষের মনস্তত্ত্বে ইতিবাচক পরিবর্তন আনে। যুগ যুগ এরকম সচেতনতামূলক অনুষ্ঠান আমাদের উপহার দিয়ে যান সেই কামনা করে শেষ করছি।
4: নার্গিস আক্তার, আমরা আপনার ইমেলটি পড়লাম। আপনি মূলত দুটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছেন, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলকে জনগণের ডাক্তার এবং বিশ্বস্ত নীরব পরামর্শক হিসেবে বিবেচনা করছেন। কেন করছেন তাও আমরা শ্রোতাদের উদ্দেশ্যে পড়ে শোনালাম। আপনার মতামত জেনে আমাদের খুবই ভালো লেগেছে। আপনি আরো উল্লেখ করেছেন যে এর পাশাপাশি পুষ্টি তথ্য পাওয়া যাচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান থেকে, যা শ্রোতাদেরকে উপকার করছে। অনেক অনেক ধন্যবাদ আপনার চিঠির জন্য, অভিনন্দন আরো একবার।
3: আরও ইমেল রয়েছে আমাদের কাছে, ইমেল থেকে পড়ছি। মোহাম্মদ মেহেদী হাসান, বোচাগঞ্জ দিনাজপুর থেকে, আপনি জানিয়েছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রতিটি অনুষ্ঠানই খুব ভালো, শিক্ষণীয়, সব থেকে ভালো লাগে সাপ্তাহিক নাটকগুলো। এই নিউ মিডিয়ার যুগে এসেও বাংলাদেশ বেতারের জনপ্রিয়তা অতুলনীয়, বেতারের এই ধারাবাহিকতা বজায় থাকুক সবসময়। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল সমাজ ও দেশ গঠনে এক গুরুত্বপূর্ণ মাধ্যম, যার মাধ্যমে পরিবার পরিকল্পনা ও সুন্দর জীবন গড়ে উঠেছে তা হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল। পরিশেষে এই সেলের সবাইকে ধন্যবাদ জানাই সুন্দর অনুষ্ঠান প্রচার করার জন্য।
4: মেহেদী হাসান, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি যে আপনি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান নিয়মিত শুনছেন এবং এসব অনুষ্ঠান থেকে কি উপকার পাচ্ছেন তাও আপনি সুন্দর করে লিখে জানিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ, আবারও লিখবেন আশা করি।
3: ইয়াসমিন আক্তার পশ্চিম সেওতা মানিকগঞ্জ সদর থেকে ইমেল করেছেন এবং আপনার ইমেইলের মাঝে আপনি কিভাবে আপনার চিন্তা চেতনায় পরিবর্তন এসেছে, উপকৃত হয়েছেন সেই বিষয়গুলো দীর্ঘ আলোচনার মাধ্যমে তুলে ধরেছেন। সেখানে রয়েছে নারীর আত্মসচেতনতা ও প্রজনন স্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব ও গর্ভকালীন যত্ন, পুষ্টি জ্ঞান ও সুষম খাদ্যাভ্যাস, নবজাতকের যত্ন ও শিশুর প্রথম 1000 দিন এবং মানসিক স্বাস্থ্য ও সামাজিক অধিকার, এই বিষয়গুলো নিয়ে।
4: ধন্যবাদ শ্রোতা বন্ধু ইয়াসমিন আক্তার, আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে কিভাবে উপকৃত হচ্ছেন, কোন কোন বিশেষ দিকগুলো আপনি জানছেন এবং সেগুলো মেনে চলার চেষ্টা করছেন সেগুলো আপনি উল্লেখ করেছেন, অনেক অনেক ধন্যবাদ ইমেলের জন্য।
3: প্রিয় শ্রোতা, এবারে প্রাপ্তি স্বীকারের পালা। আরো যারা ইমেল করেছিলেন, পলাশতলী জয়পুরহাট সদর থেকে মোহাম্মদ আজমাইন হোসেন, মোহাম্মদ নাসিরউদ্দিন শরীফ ফতুল্লা নারায়ণগঞ্জ থেকে ইমেল করেছেন এবং মোহাম্মদ আব্দুর রহমান পাংশা রাজবাড়ি থেকে।
4: অনেক অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আজ হাতে সময় নেই, আগামী সপ্তাহে একই সময়ে আবার কথা হবে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের লেখা ইমেল এবং চিঠি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
3: প্রিয় শ্রোতা, আপনাদের সৃজনশীল চিঠি এবং ইমেল পড়ে আমরা উৎসাহিত হই এবং জানতে পারি আপনাদের মনের কথা। আপনাদের মনের কথা জানার অপেক্ষায় আমরা রইলাম এবং সব সময়ের জন্য প্রত্যাশা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানি হোসেন, শব্দ গ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন।
5: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি আজহারুল ইসলাম। শুরুতেই শিরোনাম। সাবেক আইজিপি বেনজির আহমেদ সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে, জাতীয় সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের 10টি জেলা সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ কার্যক্রম চালু, উদ্বোধন করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচু মানের গবেষণার আহ্বান জানালেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির মধ্যে লেবাননের বৈরুতে ইসরায়েলের বিমান হামলা। যুক্তরাষ্ট্রে ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ রাত 11টায় জার্মানি কুরাসাওয়ার এবং রাত 2টায় নেদারল্যান্ডস জাপানের মুখোমুখি হবে। এবং মিরপুরে তৃতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে এক উইকেটে পরাজয় সত্ত্বেও 2-1 ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি আজ জাতীয় সংসদে 300 বিধিতে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানান। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের বৈঠক ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে বিকেলে পুনরায় শুরু হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতিতে বলেন, গত শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানায় দুবাই সিটি পুলিশ ইন্টারপোলের সহায়তায় বেনজির আহমেদকে গ্রেপ্তার করেছে এবং সেখানে আটক রেখেছে। সালাউদ্দিন আহমদ বলেন, বেনজির আহমেদকে আগামী এক মাসের মধ্যে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ পুলিশ ও দুর্নীতি দমন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের গ্রেপ্তার আইনের শাসন প্রতিষ্ঠা এবং জবাবদিহিমূলক বিচার ব্যবস্থা নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। তিনি বলেন, এর মাধ্যমে বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসার পথে দেশ আরও এক ধাপ এগিয়ে যাবে। উল্লেখ্য, বেনজির আহমেদের বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং বাংলাদেশ পাসপোর্ট অর্ডার 1973 আওতায় একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এদিকে এক প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন জাতীয় সংসদকে জানান, সারাদেশে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে আবির্ভূত হয়েছে। তিনি বলেন, একটি পাইলট প্রকল্পের অধীনে ইতোমধ্যে বেশ কয়েকটি ইউনিয়নে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। মন্ত্রী আরও বলেন, আগামী অর্থ বছরে দেশব্যাপী একটি সমীক্ষা সম্পন্ন হওয়ার পর সরকার সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে। যোগাযোগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম সংসদকে জানান, রূপপুরে অবস্থিত বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি চলতি বছরের আগস্ট মাসের শেষ নাগাদ জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে বলে আশা করা হচ্ছে। এদিকে আজ সংসদে 2026-2027 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা শুরু হয়। সংসদের বৈঠক আগামীকাল বেলা 3টায় আবার বসবে। দেশের 10টি জেলা সদর হাসপাতালে নতুন স্থাপিত নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন। একই সময় দেশের বাকি 9টি হাসপাতাল ভার্চুয়ালি যুক্ত ছিল। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: দেশের প্রান্তিক মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসার আলো পৌঁছে দিতে আরও এক ধাপ এগিয়ে গেল দেশের স্বাস্থ্য খাত। জরুরি রেসপন্স ও মহামারী প্রস্তুতি প্রকল্পের আওতায় দেশের ১০টি জেলা সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ চালু করেছে সরকার। আধুনিক যন্ত্রপাতি ও প্রয়োজনীয় জনবল সহ এসব ইউনিটের কার্যক্রম রবিবার সকালে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিল মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, সুনামগঞ্জ, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, যশোর, শেরপুর, মাদারীপুর ও বাগেরহাট জেলা হাসপাতালের আইসিইউ ইউনিটগুলো। এ সময় মন্ত্রী বলেন, নতুন এই উদ্যোগের ফলে সংশ্লিষ্ট জেলা শিশু ও প্রাপ্তবয়স্ক জটিল রোগীরা নিজ এলাকাতেই উন্নত মানের চিকিৎসা সেবা পাবেন। এতে গুরুতর রোগীদের চিকিৎসার জন্য রাজধানী বা বড় শহরে যাওয়ার প্রয়োজন অনেকাংশে কমবে। মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, দেশের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। সারা দেশে শুধু মেয়েদের জন্য 1,500 শয্যার 2টি বিশেষায়িত হাসপাতাল করা হবে। এছাড়া সারা দেশে 1,000 শয্যার 20টি হাসপাতাল করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানের আগে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন কর্ম ও বহুমুখী রাষ্ট্রনায়কোচিত অবদান নিয়ে আরও বেশি বস্তুনিষ্ঠ ও উচ্চমানের গবেষণার উপর গুরুত্ব আরোপ করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে গণমাধ্যম ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ গুরুত্ব আরোপ করেন। মন্ত্রী বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রের প্রতিটি খাতের উন্নয়নে কাজ করেছিলেন। তিনি আরও বলেন, বাংলাদেশের জাতীয়তাবাদ সত্তার বিকাশ ঘটানোর পাশাপাশি গণতন্ত্রকে উত্তম শাসন ব্যবস্থা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন জিয়াউর রহমান।
3: তার প্রজ্ঞা, তার দূরদৃষ্টি জিয়াউর রহমানকে অনন্য করে রেখে গণতন্ত্র হচ্ছে সবচেয়ে উত্তম শাসন ব্যবস্থা, যেটাকে একজন সৈনিক হয়ে তিনি কিন্তু নিয়ে নিয়েছিলেন এবং ওটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তিনি কাজ শুরু করেছিলেন। গণতন্ত্রে বিশ্বাস করে এই ধরনের দলগুলোকে, এই ধরনের মানুষ তিনি এক জায়গায় আনার চেষ্টা করলেন। এই যে আপনার ভাবনাগুলো, যেটা সত্যিকার অর্থে একজন মহানায়ক, শুধু রাষ্ট্রনায়ক নয়, আমি বলি একজন মহানায়ক, ক্ষণজন্মা পুরুষ, তার পক্ষে এটা সম্ভব হয়েছে।
0: আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, স্বাধীন গণমাধ্যমকে সবসময় পৃষ্ঠপোষকতা করেছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
4: শহীদ জিয়াউর রহমানের ইতিহাসে আজকে যে জায়গা, তার অন্যান্য সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে প্রধান একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তিনি স্বাধীন গণমাধ্যমকে পৃষ্ঠপোষকতা করেছেন। যে গণমাধ্যম রাষ্ট্র এবং সমাজের আয়না হিসেবে কাজ করে, সেই আয়নাকে তিনি পরিচ্ছন্ন রেখেছেন, যাতে স্বয়ংক্রিয়ভাবেই রাষ্ট্র এবং সমাজ জনগণের কাছে সার্বক্ষণিকভাবে তার প্রতিবিম্ব প্রতিফলিত থাকে। বাংলাদেশের গণমাধ্যমকে যুগ যুগ ধরে শহীদ জিয়াউর রহমানকে সসম্মানে স্মরণ করতে হবে।
0: তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ১৯৭৫ সালে সংবিধানের চতুর্থ সংশোধনী এবং সংবাদপত্র বাতিলের কালো আইনের মধ্য দিয়ে দেশের গণমাধ্যম যে অন্ধকার গলিতে ঢুকে পড়েছিল সেখান থেকে মুক্ত করেছিলেন জিয়াউর রহমান। তিনি বলেন, কেবলমাত্র নিজের সততা, মূল্যবোধ, চেতনা ও দেশপ্রেমের ওপর ভর করে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশবাসীর সংকটকালীন সময়ে এগিয়ে এসেছিলেন। আগামী মাসের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের 4,50,000 শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। তিনি আজ রাজধানীর একটি হোটেলে ইউনিসেফ আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা জানান। মন্ত্রী বলেন, প্রাথমিক পর্যায়ের সব শিক্ষার্থীকে শিগগিরই মিড ডে মিল দেওয়া হবে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সুনাগরিক ও নৈতিক মূল্যবোধের অধিকারী হিসেবে গড়ে তুলতে প্রাথমিক শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলা, সংস্কৃতি, নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। ডক্টর আনাম হোসেনুল হক মিলন বলেন, শিক্ষাকে আনন্দময় করে তোলার লক্ষ্যে শিক্ষাখাতের সব ধরনের সমস্যার সমাধানে আন্তরিকভাবে কাজ করছে সরকার। কর্মশালায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, দুর্নীতি রোধে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি স্থানীয় প্রশাসনের হাতে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে গণমানুষের কাছে নিয়ে যেতে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে সরকার। তিনি আজ সচিবালয়ে নজরুল বর্ষ পালন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, চলতি বছরের 25 মে থেকে আগামী বছরের 25 মে পর্যন্ত নানা আয়োজনে নজরুল বর্ষ এবং আগামী 18 থেকে 20 জুন দেশের সকল জেলা ও 74টি উপজেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। তিনি বলেন, নজরুল বর্ষ শুধু কর্মসূচি পালনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং জাতীয় কবির সাহিত্যকর্ম ও সঙ্গীত নিয়ে গবেষণা কাজের উদ্যোগ নেবে সরকার। নিতাই রায় চৌধুরী বলেন, দেশে গত 17 বছরে কাজী নজরুল ইসলামের কোন অবদান তুলে ধরা হয়নি। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি নীলুফার জাহান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্প সংক্রান্ত এক সভা আজ অনুষ্ঠিত হয়েছে। সচিবালয়ে প্রধানমন্ত্রী দপ্তর অনুষ্ঠিত এই সভায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত বিস্তৃত বিআরটি প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন কার্যক্রম এবং সম্ভাব্য সুফল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বিশেষজ্ঞরা প্রকল্পটির নকশা, স্টেশন ব্যবস্থাপনা, যাত্রী সেবা, পরিচালন কাঠামো ও সামগ্রিক কার্যকারিতা নিয়ে তাদের মতামত ও সুপারিশ তুলে ধরেন। অন্যান্যের মধ্যে সড়ক পরিবহন সেতু এবং রেলপথ নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এবং সড়ক পরিবহন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজারের শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলামের উদ্ভাবিত বিভিন্ন পণ্য পরিদর্শন করেছেন। তিনি আজ সচিবালয়ে পচা ও পরিত্যক্ত সবজি থেকে পচনযোগ্য পলিথিন সহ সাজ্জাদুলের উদ্ভাবিত বিভিন্ন পণ্য দেখেন ও মুগ্ধ হন। প্রধানমন্ত্রী উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এসব কথা জানান। পণ্য পরিদর্শনকালে সাজ্জাদুল ইসলাম পচা ও পরিত্যক্ত সবজি থেকে পচনযোগ্য পলিথিন এবং কলাগাছের তন্তু ব্যবহার করে ঢেউটিন, টাইলস ও বোর্ড তৈরির বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী দেশীয় কাঁচামাল ব্যবহার করে পরিবেশ বান্ধব এসব উদ্ভাবনী প্রশংসা করেন। একই সঙ্গে তিনি সাজ্জাদুল ইসলামের উদ্ভাবনী কাজে রাষ্ট্রীয় সহযোগিতার আশ্বাস দেন এবং গবেষণা কার্যক্রম অব্যাহত রাখতে তাকে উৎসাহিত করেন। ডাক ও টেলিযোগাযোগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, তরুণদেরকে শুধু প্রযুক্তির ব্যবহারকারী নয় বরং এর উদ্ভাবক ও নির্মাতা হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ে বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স মিলনায়তনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মন্ত্রী বলেন, বিজ্ঞান শিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনী বিনিয়োগ বৃদ্ধি করার পাশাপাশি বিজ্ঞান মনস্ক সংস্কৃতি গড়ে তোলা অপরিহার্য। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাবিবুর রশিদ সহ 30 আসামির সাজার 809 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2A আজ এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে। এই রায়ে ট্রাইব্যুনাল পর্যবেক্ষণ, শাস্তি নির্ধারণের যুক্তিসহ বিস্তারিত বর্ণনা তুলে ধরা হয়। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে পেপার বুক প্রস্তুত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আজ বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল বিষয়টি উত্থাপন করলে রামিসা মামলার আপিল গ্রহণ করা হয়।
6: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
7: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
6: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবারে আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত একটি চুক্তি আজ স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, চুক্তিটি সম্পন্ন হলে হরমুজ প্রণালী সবার জন্য খুলে দেওয়া হবে এবং যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ইরানের পারমাণবিক উপাদান পাবে বলে তিনি দাবি করেন। তেহরান এই সময়সীমা নিয়ে আপত্তি জানালেও আগামী কয়েকদিনের মধ্যে চুক্তিটি সম্পন্ন হতে পারে বলে জানিয়েছে। পাকিস্তান গতকাল জানায়, চুক্তিটি ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারা ইলেকট্রনিক স্বাক্ষরের জন্য প্রস্তুতি নিচ্ছে। এদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের রাজধানী বৈরুতে দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে ইসরায়েল আবার বিমান হামলা শুরু করেছে। লেবাননের সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা মাজদাল জৌন শহরের দক্ষিণ পশ্চিম উপকণ্ঠে ইসরায়েলি সৈন্যদের উপর রকেট হামলা চালিয়েছে। ফ্রান্সের এভিয়ান লেবেতে গ্রুপ অব সেভেন G7 শীর্ষ সম্মেলনের আগে আজ জেনেভায় G7 বিরোধী হাজার হাজার বিক্ষোভকারীর সমাবেশ করার সম্ভাবনা থাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং জেনেভার কেন্দ্রস্থলে দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অন্যান্য বিশ্ব নেতারা এই সম্মেলনে যোগ দেবেন, যেখানে অনুষ্ঠান চলাকালীন সম্ভাব্য অশান্তির উদ্বেগ রয়েছে। এই শীর্ষ সম্মেলনে মধ্যপ্রাচ্যের সংঘাত, ইউক্রেন যুদ্ধ ও বৈশ্বিক অর্থনৈতিক উত্তেজনা সহ প্রধান বৈশ্বিক বিষয়গুলোর উপর আলোকপাত করা হবে। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ জার্মানি কুরাসাও এর মোকাবেলা করবে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে বাংলাদেশ সময় রাত ১১টায় ম্যাচটি শুরু হবে। রাত ২টায় জাপান নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে নামবে। এছাড়া ফিলাডেলফিয়ায় আগামীকাল ভোর ৫টায় আইভরি কোস্ট ইকুয়েডরের এবং মেক্সিকোতে সকাল ৮টায় সুইডেন তিউনিশিয়ার বিপক্ষে খেলবে। খেলার খবর, ক্রিকেট। ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে বাংলাদেশকে ১ উইকেটে পরাজিত করে হোয়াইট ওয়াশের হাত থেকে রক্ষা পেল সফররত অস্ট্রেলিয়া। ফলে ২-১ সিরিজ জিতল বাংলাদেশ। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৭৪ রান করে। জবাবে অস্ট্রেলিয়া ৪৯ ওভার ৩ বলে ৯ উইকেট হারিয়ে ২৭৭ রান করে। বাংলাদেশের পক্ষে শরীফুল ইসলাম দুর্দান্ত বোলিংয়ের মাধ্যমে ৪৮ রান দিয়ে ৬টি উইকেট দখল করেন। ক্রিকেটের আরও খবর, ইংল্যান্ডে আইসিসি নারী টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে আজ বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে পরাজিত করে শুভ সূচনা করেছে। নেদারল্যান্ডস প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রান করে। জবাবে বাংলাদেশ নারী দল ১৯ ওভার ১ বলে ৪ উইকেটের বিনিময়ে জয় নিশ্চিত করে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
8: বার্মিংহামের এসবাস্টনের মাটিতে বাংলাদেশের নারী দলের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। মঞ্চটা ছিল আবেগের, চাপটা ছিল পাহাড় সম। টস জিতে ডাচ অধিনায়কের ব্যাটিং এর সিদ্ধান্তকে শুরুতেই বেশ যৌক্তিক মনে হচ্ছিল। বাবেজ ডি লিডের ব্যাটে ভর করে যখন রানের চাকা ঘুরছিল, ঠিক তখনই বাংলাদেশের স্পিন ও পেসের যুগলবন্দি যেন ডাচদের ইনিংসের লাগাম টেনে ধরে। রাবেয়া খানের ঘূর্ণি বলের মায়াজাল আর মারুফা ফারিহাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ডাচদের রানের গতি থমকে যায়। যদিও শেষ উইকেটের লড়াইয়ে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৯ রানের একটি চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করায় নেদারল্যান্ডস। ১৪০ রানের লক্ষ্য টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে, যা বাংলাদেশের ক্রিকেটারদের জন্য ছিল এক হিমালয় জয় করার সমান। কিন্তু বাংলার বাঘিনীরা এদিন মাঠে নেমেছিল ইতিহাস বদলাতে। ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ব্যাটে শুরুতেই চাবুকের মতো কিছু স্ট্রোক প্লে সেই চাপ উড়িয়ে দেয়। এরপর ২২ গজে যেন এক শান্ত চতুর শিল্পীর মতো হাজির হন শারমিন আক্তার। ৩২ বলে ৩৭ রানের এক দায়িত্বশীল, নিখুঁত ও নান্দনিক ইনিংস খেলে জয়ের পথটা সুগম করেন তিনি। ম্যাচ যখন শেষ ওভারে চরম রোমাঞ্চে রূপ নিল, ৬ বলে দরকার মাত্র ৩ রান, গ্যালারিতে তখন পিনপতন নীরবতা। ডাচ পেসার আইরিস জুইলিং বল হাতে ছুটলেন, আর স্ট্রাইক প্রান্তে থাকা স্বর্ণ আক্তার যেন এক নিমেষে হয়ে উঠলেন প্রমেথিয়াস। ১৯.১ ওভারে জুইলিংয়ের বলকে সজোরে বাউন্ডারির ওপারে পাঠিয়ে অ্যাসবাস্টনের গ্যালারিতে তুললেন উল্লাসের সুনামি। দলের পক্ষে জুয়াইরিয়া ফেরদৌস ৫০ রান করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। এছাড়াও ব্যাট হাতে দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেন শারমিন আক্তার। বল হাতে মারুফা আক্তার ২টি, ফারিহা তৃষ্ণা, সঞ্জিদা আক্তার মেঘলা, রাবেয়া খান, ঋতুমণি ১টা করে উইকেট নিয়েছেন। অসীম আকরাম, বাংলাদেশ বেতার।
5: সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্ধ সম্মুখে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনাম গুলো আরেকবার। সাবেক আইজিপি বেনজির আহমেদ সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে, জাতীয় সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে 10টি জেলা সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ কার্যক্রম চালু, উদ্বোধন করলেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচু মানের গবেষণার আহ্বান জানালেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী। গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বললেন তথ্য সম্প্রচার মন্ত্রী। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির মধ্যে লেবাননের বৈরুতে ইসরায়েলের বিমান হামলা। যুক্তরাষ্ট্রে ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ রাত 11টায় জার্মানি কুরাসাওয়ের এবং রাত 2টায় নেদারল্যান্ডস জাপানের মুখোমুখি হবে। এবং মিরপুরে তৃতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে 1 উইকেটে পরাজয় সত্ত্বেও 2-1 ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ। খবর শেষ হল।
9: এখন শুনুন সংবাদ পর্যালোচনা, লিখেছেন আল হামরা ইসলাম, পড়ছি কাউসার বেগম। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার জনগণকে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতিসমূহ একের পর এক পূরণ করছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের নিরঙ্কুশ বিজয়ের পর সরকার গঠন করে বিএনপি যেসব নির্বাচনী ওয়াদা বাস্তবায়ন করা শুরু করেছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্পোর্টস কার্ড বিতরণ, কৃষকদের জন্য 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মকুফ, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক খাল খনন ও পুনর্খনন কর্মসূচি পুনরায় চালু, ইমাম মুয়াজ্জিন সহ বিভিন্ন ধর্মীয় নেতাদের সম্মানী প্রদান ইত্যাদি। এরই ধারাবাহিকতায় সরকার আরও একটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করল, যেটি হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি। এর আওতায় আগামী 5 বছরে 25 কোটি গাছের চারা লাগানোর পরিকল্পনা রয়েছে সরকারের। গতকাল কক্সবাজারের ডুলাহাজারার মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময়

0: একটি করে বৃক্ষের চারা রোপণ করেন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নিরাপদ পরিবেশ নিশ্চিত করার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই বৃক্ষরোপণ অভিযানটি সফল হলে আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্ম একটি পরিষ্কার ও দূষণমুক্ত পরিবেশে বাস করবে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাতের অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা, ঘূর্ণিঝড়, বন্যাসহ নানাবিধ প্রাকৃতিক দুর্যোগজনিত অভিঘাতে জর্জরিত। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বসবাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বর্তমান সরকার সচেষ্ট। এ উদ্দেশ্য সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছে, তার মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি উল্লেখযোগ্য। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এই কর্মসূচি পরিচালনা করবে। প্রথম ধাপে 49টি জেলার 149টি উপজেলায় 1.5 কোটি চারা রোপণের মাধ্যমে কার্যক্রম শুরু হয়েছে। আগামী 5 বছরে সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণের কর্মসূচি বাস্তবায়ন করা হলে জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলা যেমন সম্ভব হবে, তেমনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 3.5 লাখ সবুজ কর্মসংস্থান সৃষ্টি হবে। এই উদ্দেশ্যকে সামনে রেখে সরকার আগামী অর্থ বছরে এই খাতে বাজেটে 26% অর্থ বরাদ্দ দাঁড়িয়েছে। সেই সঙ্গে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অধীনে 100 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। মূলত জলবায়ু পরিবর্তনের অভিঘাতের গভীরতা ও ব্যাপ্তি বিবেচনায় এই অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সম্প্রতি সংসদে 2026-27 সালের প্রস্তাবিত অর্থবছরে পরিবেশ ও বন ও জলবায়ু পরিবর্তন খাতে 2,240 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব পেশ করেন, যা 2025-26 অর্থবছরে ছিল 2,144 কোটি টাকা। 2026-27 অর্থবছরে এই বরাদ্দ দিয়ে ব্লক বাগান, স্ট্রিপ বাগান, ম্যানগ্রোভ বাগান ও বসতবাড়িতে বনায়ন করা হবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সরকারের এই বৃক্ষরোপণ কর্মসূচি একটি প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে নির্বিচারে বনভূমি ধ্বংস ঠেকানো যাবে। গাছ পরিবেশের জন্য ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড শোষণ করে পরিবেশ বিশুদ্ধ রাখবে। জলবায়ু পরিবর্তনের কারণে বেড়ে যাওয়া তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি হ্রাস করবে। উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ বা অন্যান্য বনভূমি যেমন ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ক্ষতিকর প্রভাব থেকে লোকালয়কে রক্ষা করবে। একটি গাছ শুধু ছায়া বা ফলের উৎস নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ার নীরব অঙ্গীকার। তাই সমাজের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণে এগিয়ে আসলেই বর্তমান সরকারের সবুজ বাংলাদেশ বিনির্মাণের উদ্যোগ সফল হবে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
1: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে।

বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান মেলায় এখন শুনবেন দেশের গান। প্রথম গানটি শিল্পী অপু আমান, গানটির কথাগুলো সাজিয়েছেন মোহাম্মদ আব্দুল হাকিম টলস্টয়, সুর করেছেন মিল্টন খন্দকার।

অনুষ্ঠানমালায় আপনারা শুনছেন দেশের গান। এবারে গানটি শিল্পী রাকিবা ইসলাম ঐশী। গানটির কথাগুলো সাজিয়েছেন গোলাম সরোয়ার শলক, সুর করেছেন উজ্জ্বল সিনহা।

0: স্টুডিও রেকর্ডে পরপর দুখানি দেশের গান শুনলেন, বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: উত্তরণ বেতার ম্যাগাজিন।
2: হে তাপস, তব শুষ্ক কঠোর রূপের গভীর রসে মন আজি মোর উদাস বিভর কোন সে ভবের বসে। তব পিঙ্গল জটা হানিছে দীপ্ত ছটা, তব দৃষ্টির বহ্নি বৃষ্টি অন্তরে গিয়ে পশে।
3: প্রিয় শ্রোতা বন্ধুরা, গ্রীষ্মের শেষ দিন পেরোনো রাতের এই প্রহরে যে যেখান থেকে বাংলাদেশ বেতার শুনছেন, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রতিদিনের সজীব ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণ।
2: গ্রীষ্মের অবিরাম অগ্নিবাণে শুষ্ক শীর্ণ হয়ে ওঠে প্রকৃতির অব্যয়। চরাচর জুড়ে নিবিড় বৈরাগ্যের ছায়ামূর্তি মুক্তির আকুতিতে উদ্দাম দিশেহারা।
3: দারুণ দহন দিনে প্রকৃতি তৃষ্ণার্ত হয়ে ওঠে, ধরিত্রী বিদীর্ণ হয়ে যায়, তাপদাহে দহন সহনে তপ্ত ধরণী পিপাসার্থ হয়ে বলে ওঠে,
2: এসো এসো হে তৃষ্ণার জল, কল কল ছল ছল, ভেদ করো কঠিন ক্রূর বক্ষতল, কল কল ছল ছল।
3: আর সেই জন্যই বুঝি গ্রীষ্ম শেষে প্রশান্তির পরশ নিয়ে আসে আষাঢ়, আসে বর্ষাকাল, কেবল আজকের রাতের প্রতীক্ষা। আগামীকালই ফুটবে বাদল দিনের প্রথম কদম ফুল, আগামীকালই পয়লা আষাঢ়। সবাইকে আষাঢ়স্য প্রথম দিনের কদম কেয়া শুভেচ্ছা।
2: প্রিয় বন্ধুরা, আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব রক্তদাতা দিবস। নিরাপদ রক্ত নিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদাতাদের উৎসাহ ও কৃতজ্ঞতা জানাতে প্রতি বছর 14ই জুন সারা বিশ্ব জুড়ে পালিত হয় বিশ্ব রক্তদাতা দিবস।
3: এটি মূলত স্বেচ্ছায় রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি মানবিক সচেতনতা বাড়ানোর এক বৈশ্বিক আন্দোলন। পৃথিবীর ছোট বড় সব দেশেই দিবসটি গুরুত্বের সঙ্গে পালন করা হয়।
2: বাংলাদেশেও আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। এবছর দিবসটির প্রতিপাদ্য হল ওয়ান ড্রপ অব হিউম্যানিটি গিভ ব্লাড সেভ লাইভস। বাংলায় কথাটির অর্থ হল প্রতি ফোঁটায় মানবতা, রক্ত দিন জীবন বাঁচান।
3: সাধারণত থ্যালাসেমিয়া ছাড়াও রক্ত স্বল্পতা, প্রসূতির রক্তক্ষরণ, অগ্নিদগ্ধ রোগী, বড় অপারেশন, দুর্ঘটনা এমন নানা কারণে রক্তের প্রয়োজন হয়।
2: রক্তের কোনো বিকল্প নেই, রক্তের প্রয়োজনেই রক্ত দিতে হয়। তাই যারা স্বেচ্ছায় রক্তদান করেন তাদের প্রতি উত্তরণের পক্ষ থেকে আমরাও জানাচ্ছি অশেষ কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ।
3: প্রিয় উত্তরণ সঙ্গী, জ্যৈষ্ঠের শেষ দিবসের সন্ধ্যা অতিক্রান্ত রাতের চলতি প্রহরে উত্তরণ আয়োজনে শুরুতেই রয়েছে বিশ্বের বিস্ময়কর সংবাদের সংকলন বিশ্ববিচিত্রা।
2: বিশ্ববিচিত্রার খবরগুলো সংগ্রহ করে সংকলন করেছেন ফয়সাল আহমেদ অনন্ত, উপস্থাপনা করছেন সায়রা হাবিব।
4: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে ঘিরে ফুটবল বিশ্বে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা। দল সংখ্যা বৃদ্ধি, নতুন ফরম্যাট, তিন দেশে আয়োজন আর ঐতিহাসিক ভেন্যুর মিশেলে এটি বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় ও বৈচিত্র্যময় আসর। আজকের বিশ্ববিচিত্রায় জানাব ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ নিয়ে মজার কিছু খবর। এবার প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৪৮টি দল, যেখানে আগে খেলত ৩২টি দল। ম্যাচ সংখ্যাও বেড়ে দাঁড়াচ্ছে ১০৪টি, যা আগে ছিল ৬৪টি। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেছে ১১ই জুন মেক্সিকো সিটির কিংবদন্তি এস্তাদিও আস্তেকা স্টেডিয়ামে। এই ম্যাচের মধ্য দিয়েই স্টেডিয়ামটি গড়েছে অনন্য ইতিহাস। কারণ 1970, 1986 এবং 2026 তিনটি ভিন্ন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আয়োজনের রেকর্ড এখন এই স্টেডিয়ামের দখলে। এই স্টেডিয়ামের সঙ্গে জড়িয়ে আছে ফুটবল ইতিহাসের সোনালি অধ্যায়। 1970 সালে এখানেই পেলে জিতেছিলেন তার তৃতীয় বিশ্বকাপ, আর 1986 সালে দিয়েগো ম্যারাডোনা করেছিলেন হ্যান্ড অফ গড এবং গোল অফ দ্য সেঞ্চুরি একই ম্যাচে একই মাঠে। এবারের আসরের প্রথমবারের মতো অংশ নিচ্ছে উজবেকিস্তান, জর্ডান, কুরাসাও, হাইতি, কেপ ভার্দে। এর মধ্যে কুরাসাও সবচেয়ে ছোট দেশ হিসেবে বিশ্বকাপে জায়গা করে নিচ্ছে। তারকাদের দিক থেকেও এবারের বিশ্বকাপ হতে পারে বিশেষ। ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির এটি হবে ষষ্ঠ বিশ্বকাপ, যা নতুন রেকর্ড। সব মিলিয়ে ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড়, দীর্ঘ এবং বৈচিত্র্যময় আসর হতে যাচ্ছে 2026 বিশ্বকাপ। এখন ফুটবল ভক্তদের একটাই প্রশ্ন, ফাইনালে উঠবে কোন দুই দল?
2: বিশ্বের বিস্ময়কর সংবাদের সংকলন শুনলেন বিশ্ববিচিত্রা পর্বে, উপস্থাপনায় সায়রা হাবিব।
3: গত শতকের 7 ও 8-এর দশকে ইউরোপের ফ্যাশন জগতে একজন বাংলাদেশি তরুণী টপ মডেল হিসেবে আলোড়ন সৃষ্টি করেন।
2: তিনি প্রথম বাংলাদেশি নারী যিনি লন্ডনের বিখ্যাত লন্ডন কলেজ অব ফ্যাশন থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করেন এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার ও শীর্ষ মডেল হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন।
3: বিদেশের আকাশচম্বী তারকা খ্যাতি ছেড়ে দেশীয় তাঁত ও বুনন শিল্পকে বিশ্ব দরবারে পুনরুজ্জীবিত করতে একসময় তিনি বাংলাদেশে ফিরে আসেন। তিনি আর কেউ নন, সবার প্রিয় ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল।
2: প্রিয় বন্ধুরা, শিল্পকথা পর্বে বিবি রাসেলের বর্ণাঢ্য জীবন সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন মহিউদ্দিন তাহের।
5: বিবি রাসেল একজন ফ্যাশন ফেরিওয়ালা এবং শিল্পদূত। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নারীর নিজেকে বিশ্ব দরবারে উপস্থাপন করা এক বিশাল ব্যাপার। গত শতকের 90-এর দশকে হাতে গোনা কয়েকজনের কঠোর পরিশ্রমের ফলস্বরূপ আমাদের এই ছোট্ট মাতৃভূমির নাম বিশ্ব দরবারে হয়ে ওঠে জাজ্বল্যমান, দেশে বিদেশে সমানভাবে নিজেদের কৃতিত্ব প্রমাণের খাতায় অগ্রজ হিসেবেই নাম লেখান আমাদের সবার পরিচিত বিবি রাসেল। তিনি বিশ্বব্যাপী নিজেকে যেমন নিয়ে গিয়েছেন খ্যাতির শিখরে, তেমনি বাংলাদেশকেও বসিয়েছেন সম্মানের আসনে। 2002 সাল থেকে দেশের অর্থনীতি ব্যাপকভাবে পোশাক শিল্পের উপর নির্ভরশীল। কেবলমাত্র পোশাক তৈরি নয়, ডিজাইনের ক্ষেত্রেও এই অগ্রযাত্রা সমানভাবে প্রযোজ্য। আর এই ডিজাইনের ক্ষেত্রে এক অনন্য উচ্চতায় আসীন বিবি রাসেল। বিবি রাসেল 1950 সালে চট্টগ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মোহাম্মদ মুখলেসুর রহমান এবং শামসুন্নাহারের 5 সন্তান সন্ততির মধ্যে তিনি তৃতীয়। ছোটবেলায় কামরুননেসার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন, এরপর ঢাকার আজিমপুরে গার্হস্থ অর্থনীতি কলেজে অধ্যয়ন করেন এবং সবশেষে লন্ডনের কলেজ অব ফ্যাশন অ্যান্ড ডিজাইন থেকে পড়াশোনা শেষ করেন। পরবর্তী 5 বছর তিনি বিভিন্ন নামকরা ম্যাগাজিনের টপ মডেল ছিলেন, যার মধ্যে ভোগ এবং কসমোপলিটন উল্লেখযোগ্য। 1994 সাল পর্যন্ত তিনি নামকরা বিদেশি ডিজাইনার যেমন আর্মানি, সেন্ট লরেন্ট, কোকো শ্যানেল, কেনজো এদের সঙ্গে ফ্যাশন শোতে কাজ করেন এবং সেই বছরই দেশে ফিরে এসে তিনি বিবি প্রোডাকশন নামে নিজস্ব ব্র্যান্ড চালু করেন। তার এই ফ্যাশন হাউসের মূল লক্ষ্য ছিল দেশের একদম নিজস্ব সংস্কৃতিকে পৃথিবীর বুকে তুলে ধরা। 2004 সালের মধ্যে তিনি প্রায় 35,000 গ্রামীণ পোশাক শিল্পীকে নিজের সাথে যুক্ত করতে সক্ষম হন। বিবি রাসেল ছোটবেলা থেকেই নিজের স্বপ্ন পূরণের জন্য বাবা মায়ের সাহায্য পেয়েছেন। মা তার জন্য যে কাপড় সেলাই করতেন তা তার ঠিক পছন্দ ছিল না। 10 বছর বয়সে বাবা তার জন্য একটি সেলাই মেশিন কিনে আনেন, যেটিতে তিনি নিজের পছন্দ মতো কাপড় সেলাই করতেন। কখনো বা রান্নাঘরের হলুদকে কাজে লাগিয়ে কাপড়ের রং ফুটিয়ে তুলতেন। 16 বছর বয়সে একদিন তার বাবা ইন্টারন্যাশনাল ডিজাইনার কোকো শ্যানেলের করা একটি ম্যাগাজিন নিয়ে আসেন, যেটা দেখে তার ফ্যাশন ডিজাইনার হওয়ার ইচ্ছা তার বাবাকে প্রকাশ করেন। বিবি রাসেল 1972 সালে লন্ডন কলেজ অব ফ্যাশন ডিজাইনিংয়ে প্রথম বাংলাদেশি হিসেবে যোগ দিতে যান। 1975 সালে গ্র্যাজুয়েট হওয়ার পর বিবিকে তার প্রফেসর বিখ্যাত মডেল এজেন্ট ল্যারিন অ্যাস্টনের সাথে মডেলিংয়ের কাজ করার পরামর্শ দেন। মডেলিংয়ের কোনো ইচ্ছা না থাকা সত্ত্বেও ফ্যাশন জগৎ সম্পর্কে ভালোভাবে জানবার জন্য তিনি কাজ করতে আগ্রহী হন। প্রথম মডেলিং ছিল ইতালীয় ডিজাইনার ভ্যালেন্টিনোর সঙ্গে এবং তিনি সর্বপ্রথম হার্পার্স বাজারের জন্য মডেলিং করেন। একই সময়ে তিনি অন্যান্য নামী দামি মডেলের সঙ্গে র্যাম্পে অংশ নিতে থাকেন। 5'10" উচ্চতার এই মডেল অল্প কয়েকদিনের মধ্যেই তার কাজের প্রতি আগ্রহ এবং বুদ্ধিদীপ্ততার জন্য পরিচিত হয়ে ওঠেন। তামাটে রং, লম্বা চুল আর প্রাচ্যের সংস্কৃতির মিশ্রণে তিনি সে সময়ে বেশ কয়েকটি উল্লেখযোগ্য কাজ করেন। এর মধ্যে টয়োটা জাগুয়ারের জন্য করা মডেলিং ছিল অন্যতম। সবকিছুর পরেও যে কোনো নতুন কাজের জন্য তার আগ্রহ ছিল অপরিসীম এবং নিত্য নতুনভাবে নিজেকে আবিষ্কারের নেশা ছিল তার। ক্যারিয়ারে প্রথম থেকেই বিবির ইচ্ছা ছিল বাংলাদেশের পোশাক শিল্প এবং ফ্যাশন নিয়ে কাজ করবেন। এ ব্যাপারে সহকর্মীদের জানালে তারা ব্যাপারটাকে একদম উড়িয়ে দেন এবং তাকে সেখানেই মডেলিং আর অভিনয়ে মন দিতে বলেন। কিন্তু বিবি তার ইচ্ছায় অটল থাকেন। 1994 সালে তিনি দেশে আসেন। দেশে ফিরে তিনি তার বাবা মাকে তার ইচ্ছার কথা জানান এবং লোকজনের নানা কটূক্তি সত্ত্বেও তারা বিবিকে সাহায্য করেন। প্রায় 1.5 বছর তিনি দেশের প্রতিটি আনাচে কানাচে ঘোরেন এবং হস্তশিল্পীদের সঙ্গে কথাবার্তা বলেন। তখনও তারা কেউই বিশ্বাস করতে চাননি, কেননা তাদের ধারণা ছিল বিবিও হয়তো কিছু সংবাদকর্মীর মতোই নেহাত বুলি খরচ করে চলেছেন। কিন্তু প্রায় 1.5 বছর দেশের আনাচে কানাচে সব পোশাক শিল্পীর সঙ্গে কথা বলে তিনি তাদের বিশ্বাস অর্জন করেন এবং নিজের কাজ শুরু করেন। সেই শুরুর পর থেকে কখনো পেছন দিকে ফিরে তাকাতে হয়নি তাকে। প্রায় একা হাতেই সামলে যাচ্ছেন নিজের বিবি প্রোডাকশনস, অর্জন করেছেন দেশ বিদেশের অসংখ্য সম্মাননা এবং স্বীকৃতি। কখনো বাংলা একাডেমির সম্মানিত ফেলো, কখনো হয়তো এল ম্যাগাজিনের বর্ষসেরা নারী, 2010 সালের সেরা চলচ্চিত্র মনের মানুষের পোশাক পরিকল্পনাকারী হিসেবে জাতীয় পুরস্কারও জিতে নেন বিবি রাসেল। 2015 সালে নারী জাগরণ আর্থসামাজিক উন্নয়নে অবদানের জন্য বাংলাদেশ সরকার বিবি রাসেলকে বেগম রোকেয়া পদকে ভূষিত করেন। বিবি রাসেল বলতেন, আমি মনে করি ফ্যাশন কোনো শ্রেণীর জন্য নয়, বরং ফ্যাশন সবার জন্য। এমনই বলিষ্ঠ বক্তব্য দিয়ে গেছেন বিভিন্ন সাক্ষাৎকারে বিবি রাসেল। তাঁতিদের বাঁচানোর জন্য, তাদের পরিবারকে বাঁচানোর জন্য বিদেশে উজ্জ্বল ক্যারিয়ার ছেড়ে চলে আসেন তিনি স্বদেশে। কেবলমাত্র পুরস্কার দিয়ে অর্জন মাপেন না তিনি, বরং দেশীয় সংস্কৃতিকে সাথে নিয়ে দেশের মানুষের জন্য এগিয়ে যেতে চান এই মহান শিল্পী।

0: বিবি রাসেলের বর্ণাঢ্য জীবন সম্পর্কে শুনলেন মহিউদ্দিন তাহিরের কথায়।
1: মালি আলমেইদা একজন শ্রীলঙ্কান চিত্রগ্রাহক। ১৯৯০ সালে কলম্বোর বেইরা লেকে মালি নিজের মৃতদেহ ভাসতে দেখেন। তিনি কিভাবে মারা গেছেন তা তিনি জানেন না।
0: মৃত্যুর পর মালি নিজেকে এক পরাবাস্তব স্বর্গীয় ওয়েটিং রুমে বা ইন বিটুইন নামক জায়গায় আবিষ্কার করেন। গল্পটি শিহান করুণা তিলকারের উপন্যাস দ্য সেভেন মুনস অব মালি আলমেইদা এর।
1: এটি মূলত শ্রীলঙ্কার গৃহযুদ্ধ এবং রাজনৈতিক অস্থিরতার পটভূমিতে লেখা একটি রাজনৈতিক বিদ্রুপাত্মক ও পরাবাস্তব উপন্যাস।
0: প্রিয় উত্তরণ সঙ্গী, গ্রন্থ পরিচিতি পর্বে শিহান করুণা তিলকার রচিত দ্য সেভেন মুনস অব মালি আলমেইদা উপন্যাস সম্পর্কে পর্যালোচনা করছেন অধ্যাপক মাসরুর শাহিদ হোসেন।
2: কি হয় মরণের পরে? মৃত মানুষ কি ভাবে? মৃত মানুষ কি দুঃখ পায়? মৃত মানুষ কি অনুশোচনা করতে পারে? মৃত মানুষের কি মনে হয়, আহা কত কি করা হয়ে উঠল না, আবার যদি ফিরে যেতে পারতাম, যদি ওই ওই কাজগুলো শেষ করে আসতে পারতাম, হয়তো মোবাইলের পাসওয়ার্ড আনলক করা আছে লক করে আসতাম, কিংবা মায়ের কাছে ক্ষমা চেয়ে আসতাম, অথবা ব্যাপারটা কি আরও রোমহর্ষক হয়ে ওঠে যদি আমরা ভাবি যে মৃত মানুষটি আসলে নিহত? সে কি তখন দেখতে পারে কে তাকে খুন করেছে? সে কি তখন খুনের পরিচয় জেনে রেগে ওঠে, খুনির পরিচয় জেনে দুঃখিত হয়, নাকি খুন হওয়া লাশও জানে না কে তার হত্যাকারী? যারা ভাবছেন এসব কি আবোলতাবোল বলছি, বা যারা ভাবছেন এসব ভৌতিক কথা বলে কেন ভয় দেখাচ্ছি, তাদের জানাই যে আজকে আমাদের আলাপ হবে এমনই এক ভূতের সাথে। তবে এ কোনো গা ছমছমে বাচ্চাদের গল্প নয়, বরং এই গল্প জাতিগত সহিংসতার এক ভয়ঙ্কর দলিল। এ জাতিগত সহিংসতার সেই ভয়ঙ্কর গল্প বলে ভূতের কাহিনী আর নিরন্তর কৌতুকের আড়ালে। উপন্যাসের নাম দ্য সেভেন মুনস অফ মালি আলমেইদা, বাংলায় বলতে পারি মালি আলবিদার সাত চাঁদ বা সাত দিন। লিখেছেন শেহান করুণা তিলকা বা শেহান করুণা তিলক। শেহান করুণা তিলক শ্রীলঙ্কার সাহিত্যিক। এই সেভেন মুনস উপন্যাস দিয়েই তিনি নজর কাড়েন বিশ্ব পাঠকের, কারণ এই উপন্যাস তাঁকে এনে দিয়েছিল ২০২২ সালের বুকার পুরস্কার। এই উপন্যাসটি এমন এক সময় রচিত যখন গৃহযুদ্ধের শেষে শ্রীলঙ্কায় হতাহতের সংখ্যা ও দায়ভার নিয়ে বিতর্ক চলছিল। সেখান থেকেই নাকি ভূতের গল্প বলার অদ্ভুত আইডিয়াটি আসে শেহানের মাথায়। অর্থাৎ ভূতের বরাতে তিনি তুলে ধরতে চেয়েছেন রূঢ় বাস্তবতা আর শ্রীলঙ্কার অন্ধকার দিনগুলো। এই উপন্যাসের বাংলা অনুবাদ আছে বলে জানা নাই, তাই পড়তে গেলে ইংলিশেই পড়তে হবে। শিরোনামটিকে উদ্ভট লাগছে, মালি আলমেইদার সাত চাঁদ মানেটা কি? উপন্যাসের নায়ক মালি আলমেইদা ১৯৮০ থেকে ১৯৯০ উত্তরে শ্রীলঙ্কা জুড়ে যে ভয়াবহ গৃহযুদ্ধ চলে সে সময় কলম্বো শহরে বাস করেন এই যুদ্ধ ফটোসাংবাদিক মালি। তিনি পেশায় ফটোসাংবাদিক, সেই সাথে তিনি আবার বাজিকর। তবে গল্পের শুরু হয় অদ্ভুতভাবে, ততক্ষণে মালি মারা গেছে আর তিনি উপন্যাসের শুরুতে মৃত অবস্থায় জেগে ওঠেন। তিনি দেখতে পারেন, বুঝতে পারেন যে এক হ্রদের তলদেশে পড়ে আছে তার ছিন্ন মস্তক আর তার ছিন্ন ভিন্ন শরীর। মালি যেই জগতে জেগে উঠল সে এক মধ্যবর্তী জগৎ, মানে না বেঁচে থাকা না মরে থাকা, না দুনিয়া না স্বর্গ না নরক, অনেকটা অফিসের মতো দেখতে সেই জগতে শাড়ি বেঁধে দাঁড়িয়ে আছেন যুদ্ধে নিহত নিরপরাধ আত্মারা, আর কর্তব্যরত আছেন কঠোর এক আমলা। আক্ষরিক অর্থেই এ যেন গৃহযুদ্ধর এক চিত্র। তো সেইখানে তাকে সাত চাঁদ সময় দেয়া হয়, মানে হল সাত দিন সময় দেয়া হয়, আর এই সময়ের মধ্যে তাকে দুটো কাজ করতে হবে। এক, মালি আলমেইদাকে সন্ধান করতে হবে তার নিজের ঘাতকের, তাকে নিজের হত্যা রহস্য উদ্ঘাটন করতে হবে, আর দুই, তার কিছু আলোকচিত্র রয়ে গেছে পৃথিবীতে যা লুকানো, সে লুকানো আলোকচিত্র উদ্ধার করতে হবে, কারণ ওই আলোকচিত্রে আছে কিছু সত্য। যদি মালি এই কাজ করতে পারে, শর্ত হচ্ছে মালি যদি এই দুই কাজ করতে পারে তাহলেই তিনি যেতে পারবেন আলোতে, মানে হচ্ছে স্বর্গে, অন্যথায় চিরকালের জন্য তাকে আটকে যেতে হবে এই মধ্যবর্তী জগতে। এইভাবে ভৌতিক গল্প হিসেবে শুরু হওয়া উপন্যাসটি পরিণত হয় আত্ম অনুসন্ধানের গল্পে। আমরা বলতে পারি তিন রকমের অনুসন্ধান চালাতে হয় মালিকে। এক, প্রাতিষ্ঠানিক সত্য খোঁজার অনুসন্ধান। যেরকম মালির কিছু গোপন ছবি আছে যা পৃথিবীর সামনে আনতে পারলে শ্রীলঙ্কার গৃহযুদ্ধের ভয়াবহ সত্য প্রকাশিত হতে পারে। ওই অর্থে মালির ছবিগুলো যেন সত্যের প্রতীক, কারণ যা ঘটে রাষ্ট্র অথবা ক্ষমতা যাদের হাতে তারা প্রায়ই সহিংসতা প্রমাণ মুছে ফেলতে চায়, মালির ছবি যেন সেই সহিংসতা প্রমাণ হয়ে উঠবে। এইখানে উপন্যাসটি হয়ে ওঠে ইতিহাস সহিংসতা আর সংস্কৃতির রাজনৈতিক পাঠ। ব্যাপারটা এরকম যে কে ইতিহাস বলবে, কার যুদ্ধ মৃত্যু স্মরণ করা হবে, কার ছবি লুকিয়ে ফেলা হবে। এই উপন্যাসে তেমনি আছে রাজনৈতিক সত্য, যেমন কে খুন করেছিল মালিকে এবং কেন, আর তার সাথে কিভাবে সম্পর্ক আছে শ্রীলঙ্কার গৃহযুদ্ধ। তেমনি আছে ব্যক্তিগত সত্য। এমনিভাবে উপন্যাসটি হয়ে ওঠে এক আত্ম অনুসন্ধানের গল্প। ইতিহাসকে বোঝার জন্য আমরা বুঝি যে কেবল সরকারি দলিল যথেষ্ট নয়, লাগে লোককথা, গুজব বা ব্যক্তিগত স্মৃতি। রাজনীতিকে বোঝার জন্য কেবল নেতার বাণী বা দলীয় বয়ান নয়, আরও দরকার সেই সব মানুষের কথা যারা থাকে মাঠে বা যারা ভোগে পরিবর্তনের ধার। এই উপন্যাসে মৃত আত্মাদের উপস্থিতি যেন সেই সব মানুষের প্রতীক যাদের ইতিহাস আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হয়নি। অন্যদিকে নিজেকে বোঝার জন্য কেবল নিজের কথা নয়, বরং গোচরে নিতে হয় অন্যের কথা, ভিন্ন প্রেক্ষাপট। তাই শেষ করি এই বলি যে এই উপন্যাস আমাদের নিয়ে যায় সত্য আর ইতিহাসের কাছে, আর সত্য আর ইতিহাসের যা যা ধারণা আমাদের আছে তাকে অস্থির করে তোলে। আমরা বুঝতে পারি সত্য আর ইতিহাস কখনো একক নয়, বরং এটি বহুকণ্ঠের সংঘর্ষ আর বহুকণ্ঠের সংযোগ।
1: প্রিয় শ্রোতা সঙ্গ, উত্তরণ ম্যাগাজিন অনুষ্ঠানের এবারের পরিবেশনা সিনেমার গান। শেষ খেলা সিনেমাটির এই গানের শিল্পী সৈয়দ আব্দুল হাদী, সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর।

0: প্রিয় বন্ধুরা, উত্তরণের আয়োজন আজ এই পর্যন্তই। আজকের উত্তরণ গ্রন্থনা করেছেন ইকবাল খোরশেদ, উপস্থাপনায় ছিলাম আমি বৈশাখী
1: এবং আমি কামাল চৌধুরী, সম্পাদনা ও প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা,
0: তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম এবং উত্তরণ প্রযোজনা করলেন হাসনাতুল আজম।
2: শোনার বাতচিত আছে বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই খবর শুনতে পাবেন।

0: November, Bangladesh will be placed in LDC or graduated in the LDC. So if we can manage accreditation through BAB, then it will help us and act as this accreditation as the shield. So our product will not actually lose its market globally, and it can earn revenue significantly. Trade and commerce through our accreditation process. Right now, our, say, economy, our export earning is 58.8 billion nearly. And our garments and textile industry is the second largest worldwide. And 85% of our total earning are within the actually RMG sector. And we are exporting 160 plus countries in different destinations. So this accreditation process is actually helping us to make our product very competitive worldwide.
1: Well, listeners, that's all for tonight's edition. Thank you for staying with us. And before leaving, let me introduce our team. This program was compiled and presented by me, Zubair Hamid Quraishi, edited by Muhammad Abul Khair, supervised by Muhammad Habibur Rahman, and produced by Muhammad Dulal Hussain. From all of us, wishing you good health and happiness. So long.
2: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: আসুন দেশকে ভালোবাসি, দেশের জন্য কাজ করি যার যার অবস্থান থেকে। বর্ষা মৌসুমে আসুন বেশি বেশি গাছ লাগাই, আমাদের এই সবুজ দেশকে আরও বেশি সবুজে ভরিয়ে দেই। বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে। শ্রোতাদের অনুরোধে ছায়াছবির গান নিয়ে সঙ্গীতানুষ্ঠান নিবেদন।

0: প্রিয় শ্রোতা, প্রতি সপ্তাহের মতো আজ আবারও হাজির হয়েছে আপনাদের প্রিয় অনুষ্ঠান অনুরোধের আসর নিবেদন নিয়ে।
1: সাথে আছি আমরা দুজন, আমি এস এম আসাদুজ্জামান
0: এবং আমি সুরাইয়া সুলতানা। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন।
1: আয়োজনের শুরুতে শোনাব সৈয়দ আব্দুল হাদি এবং রিজিয়া পারভিনের কণ্ঠে দেশের মাটি ছায়াছবির গান।
0: শুনতে চেয়েছেন আপনারা শিবালয় মানিকগঞ্জ থেকে মোহাম্মদ রাসেল শেখ,
1: তুলন্ড ধামুশ্বর দৌলতপুর মানিকগঞ্জ থেকে মোহাম্মদ আকাশ মিয়া,
0: ঘোড়াদায় সুলতান শাহী গোপালগঞ্জ থেকে ফয়সাল আহমেদ শিপন এবং ফারদিন আহমেদ জাহিন,
1: উলিপুর কুড়িগ্রাম থেকে ফারুক আহমেদ, লাকি লাবিব ও দিশা,
0: মনিরামপুর যশোর থেকে আলী আফরোজা,
1: বগাজান বাজার ভালুকা সদর ময়মনসিংহ থেকে নকুল কুমার বিশ্বাস, সিদ্ধার্থ কুমার বিশ্বাস, উন্নতি বিশ্বাস, মিলন কুমার মণ্ডল ও নূপুর মণ্ডল,
0: এবং এছাড়া চালা সাগরদিঘী ঘাটাইল টাঙ্গাইল থেকে রানুবালা, বাদল বর্মন, টুম্পা এবং সিমরান বিশ্বাস।

0: এবারে যুবরাজ ছায়াছবির গান শিল্পী রুনা লায়লা।
1: শুনতে চেয়েছেন নলদাহ শ্রীপুর পাবনা সদর পাবনা থেকে আব্দুল খালিদ পলাশ ও কোহিনুর আক্তার, দক্ষিণ লালপুর নাটোর থেকে আব্দুল হান্নান ও আকলিমা বেগম।

0: রানীরবন্ধ চিরিরবন্ধ দিনাজপুর থেকে বিশ্বনাথ দাস বিশু, ত্রিবেণী রানী দাস, সাগর কুমার দাস ও সৈকত কুমার দাস।
1: আপনারা সবাই মিলে শুনতে চেয়েছেন আত্মবিশ্বাস ছায়াছবির গান, একসাথে গিয়েছেন এম এ খালেক ও রুনা লায়লা।

0: চিলাই গাতি হাজিবাড়ি পূর্বধলা নেত্রকোনা থেকে তোফায়েল আহমেদ হানিফ ও লিজা আক্তার।
1: মাঝগ্রাম সাথিয়া পাবনা থেকে মোহাম্মদ মোজাম্মেল হক, মমতা ও মুজাহিদুল ইসলাম মাহিম।
0: ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ সোহেল রানা এবং চানমিয়া হোসেন।
1: শাহজাদপুর, সিরাজগঞ্জ, বর্তমানে সৌদি আরবে রয়েছেন, সেখান থেকে লিখেছেন পলাশ হাসান, সাথে আছেন তানজিলা।
0: শুনতে চেয়েছেন জীবন সংসার ছায়াছবির গান শিল্পী আগুন ও সাবিনা ইয়াসমিন।

0: এবারে গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন কালিহাতি টাঙ্গাইল থেকে আজহার আলী, শাহিন আলম, আব্দুল মালিক, সাইফুল ইসলাম এবং বাদুল।
1: শুনতে চেয়েছেন অশান্তি ছায়াছবির গান, শিল্পী ইন্দ্র কিশোর ও সাবিনা ইয়াসমিন।

0: এবারে গানটি শুনতে চেয়েছেন আপনারা দক্ষিণ পিরিজপুর বাজিতপুর কিশোরগঞ্জ থেকে সাইফুল ইসলাম শান্ত ও ইসরাত জাহান শান্তা।
1: আপনারা শুনতে চেয়েছেন সাবধান ছায়াছবির গান, একসাথে গিয়েছেন খালিদ হাসান মিলু ও কনক চাপা।

0: শুনছেন অনুরোধ রাশন নিবেদন, সাথে আছি আমরা
1: এস এম আসাদুজ্জামান
0: এবং সুরাইয়া সুলতানা। এবারে শোনাব বিয়ের ফুল ছায়া ছবির গান, শিল্পী এন্ড্রু কিশোর।
1: শুনতে চেয়েছেন বদরখালী চকরিয়া কক্সবাজার থেকে আশিকুল ইসলাম নাইম,
0: বিষয় সাউরাইল পাংশা রাজবাড়ি থেকে মোহাম্মদ আব্দুর রহমান, বর্তমানে কাশিয়ানি গোপালগঞ্জ থেকে। সাথে আছে লুৎফর জর্দার, আনোয়ার হোসেন, মিলন চন্দ্র মন্ডল, ঝুন্টু, রাকিবুল ইসলাম, আব্দুল সালাম, শিখা খাতুন।
1: তারাপাশা হোসেনপুর কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ তাহসান ফারাবি নাজমুল।
0: আপনাদের সবার পছন্দ ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ, চলুন শুনুন।

0: এবার গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন দক্ষিণ গোবিন্দপুর চাঁপাপুর আদমদিঘি বগুড়া থেকে ফরহাদ হোসেন টুটুল।
1: আপনি শুনতে চেয়েছেন ভালোবাসলি ঘর বাঁধা যায় না, এছাড়া ছবির গান শিল্পী শাম্মী আক্তার।

0: এবারে গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন আপনারা জিয়নপুর চরিডাঙ্গা দৌলতপুর মানিকগঞ্জ থেকে মেহেদী হাসান মামুন, সানোয়ার শামীম সানা, আজিজ খান,
1: তুলুন্ড ধামুশ্বর দৌলতপুর মানিকগঞ্জ থেকে মোহাম্মদ আকাশ মিয়া,
0: আধার দিঘি পালিয়াটাঙ্গি ঠাকুরগাঁও থেকে মোহাম্মদ সোহেল রানা সোহেল, সাথে আছে রায়হান সবুজ আবির রফিকুল শেখ ফরিদ দীপক চক্রবর্তী,
1: বদরখালী চকরিয়া কক্সবাজার থেকে আশিকুল ইসলাম নাইম এবং মেহেদী হাসান মামুন।
0: আপনাদের সবার পছন্দ বিশ্বপ্রেমিক ছায়াছবির গান,
1: শিল্পী সৈয়দ আব্দুল হাদি ও রুনা লায়লা।

0: তুমি বড় ভাগ্যবতী। ছায়াছবির গান শিল্পী সাবিনা ইয়াসমিন ও মনির খান।
1: শুনতে চেয়েছেন বেনুঘাট দীঘিরপাড় রংপুর থেকে সেলিম রাজ, ইমন বাবু, রিপন বাবু, সেলিনা আক্তার ও রুমি খাতুন।

0: শঙ্কর দিয়া গোস্বামী দুর্গাপুর, কুষ্টিয়া থেকে রওশনারা লাবণী, সোহেল রানের হৃদয় মুগ্ধ স্নিগ্ধ স্নেহা।
1: আপনারা সবাই মিলে শুনতে চেয়েছেন আমার চ্যালেঞ্জ।

0: আগে জানিয়ে দিচ্ছি অনুরোধের আসর নিবেদনে আপনাদের পছন্দের গানটি লিখুন এই ঠিকানায়।
1: অনুরোধের আসর নিবেদন প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার শেরে বাংলা নগর আগারগাঁও ঢাকা 1207। ইমেইল ঠিকানা bbnivedan201@outlook.com।
0: নিবেদন গ্রন্থনায় ডক্টর দেবপ্রসাদ দাস, সম্পাদনায় আব্দুল আউয়াল, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ আব্দুল কাইয়ুম, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: আগামী আয়োজনে আবারও আপনাদের পছন্দের গান নিয়ে হাজির হব রবিবার ঠিক একই সময়ে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি।
2: এতক্ষণ শুনলেন শ্রোতাদের অনুরোধের ছায়াছবির গান নিয়ে সঙ্গীতানুষ্ঠান নিবেদন, বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: শ্রোতা বন্ধুরা, আজকের আয়োজন এই পর্যন্তই। সময় স্বল্পতার জন্য আজ আদের অনুরোধের গান শোনানো হল না, আগামী সপ্তাহে আশা করি অবশ্যই শোনাব। তবে আপনাদের লেখা চিঠিগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে, আপনাদের ভালোবাসায় আমরা সিক্ত।
1: অনেক অনুরোধকারী শ্রোতা বন্ধুরা নিজের নাম লিখছেন না, অনেকে গানের অনুরোধের শেষে চিঠি ঠিকানা লিখতে ভুলে যাচ্ছেন, তারা অবশ্যই নাম ঠিকানা সঠিকভাবে লিখবার অনুরোধ জানাচ্ছি।

0: আসসালামু আলাইকুম। রাত 11টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি হাসিনা পারভিন। দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি আজ জাতীয় সংসদে 300 বিধিতে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের বৈঠক ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে বিকেলে পুনরায় শুরু হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতিতে বলেন, গত শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানান, দুবাই সিটি পুলিশ ইন্টারপোলের সহায়তায় বেনজির আহমেদকে গ্রেপ্তার করেছে এবং সেখানে আটক রেখেছে। সালাউদ্দিন আহমেদ বলেন, বেনজির আহমেদকে আগামী এক মাসের মধ্যে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ পুলিশ ও দুর্নীতি দমন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের গ্রেফতার আইনের শাসন প্রতিষ্ঠা এবং জবাবদিহিমূলক বিচার ব্যবস্থা নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে থাকবে। এদিকে এক প্রশ্নের জবাবে সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জাতীয় সংসদকে জানান, সারা দেশে দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে আবির্ভূত হয়েছে। এদিকে আজ সংসদে 2026-2027 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা শুরু হয়। সংসদের বৈঠক আগামীকাল বেলা 3টায় আবার বসবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন মায়ের ডাকের গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, আজ সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে তারা এ সাক্ষাৎ করেন। তিনি আরও জানান, এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে নতুন অর্থ বছর 2026-2027 জাতীয় বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেন মায়ের ডাকের সদস্যরা। দেশের 10টি জেলা সদর হাসপাতালে নতুন স্থাপিত নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাকোয়াত হোসেন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন। একই সময় দেশের বাকি 9টি হাসপাতাল ভার্চুয়ালি যুক্ত ছিল। জরুরি রেসপন্স ও মহামারী প্রস্তুতি ইআরপিপি প্রকল্পের আওতায় এসব আইসিইউ কেন্দ্র স্থাপন করা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন, কর্ম ও বহুমুখী রাষ্ট্রনায়কাচিত অবদান নিয়ে আরও বেশি বস্তুনিষ্ঠ উচ্চমানের গবেষণার উপর গুরুত্ব আরোপ করেছেন স্থানীয় সরকারপল্লী উন্নয়ন ও সময় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে গণমাধ্যম ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ গুরুত্ব আরোপ করেন। মন্ত্রী বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রের প্রতিটি খাতের উন্নয়নে কাজ করেছিলেন। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেন, স্বাধীন গণমাধ্যমকে সবসময় পৃষ্ঠপোষকতা করেছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, 1975 সালে সংবিধানের চতুর্থ সংশোধনী এবং সংবাদপত্র বাতিলের কালো আইনের মধ্য দিয়ে দেশের গণমাধ্যম যে অন্ধকার গলিতে ঢুকে পড়েছিল সেখান থেকে মুক্ত করেছিলেন জিয়াউর রহমান। খেলার খবর বিশ্বকাপ ফুটবল। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ফিফা বিশ্বকাপ ফুটবলে এখন জার্মানি কুয়ারাসাওয়ের মোকাবেলা করছে। এদিকে রাত 2টায় জাপান নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে নামবে। এছাড়া ফিলাডেলফিয়ায় আগামীকাল ভোর 5টায় আইভরিকোস্ট ইকুয়েডরের এবং মেক্সিকোতে সকাল 8টায় সুইডেন তিউনিশিয়ার বিপক্ষে খেলবে। খেলার খবর ক্রিকেট। ঢাকায় মিরপুর শেরবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে বাংলাদেশকে 1 উইকেটে পরাজিত করে হোয়াইট ওয়াশের হাত থেকে রক্ষা পেল সফররত অস্ট্রেলিয়া। ফলে 2-1 সিরিজ জিতল বাংলাদেশ। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল ৬টায় অধিবেশন শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করবেন কারি এ কে এম ফিরোজ। পথ পাথেয় অনুষ্ঠানে আমানতের গুরুত্ব সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল ৬টা ৫০ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা সকাল ৭টা বেজে ২০ মিনিটে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে ২:০০। সংসদ অধিবেশন কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ ৬৯৩ কিলোহার্টজ, এফএম ১০৬ মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এফএম ৯০ মেগাহার্টজ ও এফএম ১০২ মেগাহার্টজে প্রচার হবে। সকাল ৮টা ৩০ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান সকাল ৯টা ৫ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা ১১টা ৩০ মিনিটে। স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান যোগ জিজ্ঞাসা বেলা ২টা বেজে ২০ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকাল ৪টা ৫ মিনিটে। ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা বিকেল ৫টা ১০ মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে ৬টা ৫ মিনিটে। সন্ধ্যে ৭টা ৫ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে ৭টা ৩০ মিনিটে। রাত ৮টা ১০ মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত ৯টা ৫ মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ, নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর রাত ১০টা ৫ মিনিটে। এছাড়া এফএম ৯০ মেগাহার্টজে রাত ১২টা ১৫ মিনিটে নিশ্চিত অনুষ্ঠান শুনবেন নাটক স্বপ্নের মধ্যে স্বপ্নের ঘর, রচনা ও প্রযোজনা কাজী মাহমুদুর রহমান। এফএম ৯২ মেগাহার্টজে সন্ধ্যে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম ১০৬ মেগাহার্টজে সকাল ৬টা থেকে বেলা ১২টা বেজে ১০ মিনিট এবং বেলা ২টা ১৫ মিনিট থেকে রাত ১১টা ১৫ মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। এফএম ৯০ মেগাহার্টজে সকাল ৭টা থেকে সকাল ৯টা পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

0: বাংলাদেশ বেতার। আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত, 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে 36.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 22.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সূর্যোদয় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 76%, সন্ধ্যে 6টায় 69%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5টা 11 মিনিটে, সূর্য অস্ত যাবে 6টা 47 মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টজ ও FM 106 মেগাহার্টসে, FM 102 ও FM 90 মেগাহার্টসে। বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন পবিত্র কুরআন তিলাওয়াত ও তর্জমা।

0: আর যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে তাদের দোষগুলো আমরা তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের উত্তম কাজের প্রতিফলন দান করব। বিশ্বাসী ও ন্যায়পরায়ণ লোকদের ত্রুটিগুলো মুছে ফেলা হবে এবং তাদের সদ্গুণের উপযুক্ত ও উত্তম পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে কালামে পাকের এই আয়াতে।
1: পবিত্র কুরআন তেলাওয়াত ও তরজমা শুনলেন। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

গানটির শিল্পী ছিলেন আব্দুল জব্বার, গীতিকার আজিজুর রহমান, সুরকার মুসলিউদ্দিন। শুনছেন দেশ বিদেশের রকমারি গান। এবারে শুনবেন ইটালিয়ান গান, শিল্পী অ্যাঞ্জেলিনা ম্যাঙ্গো। এরপরে শুনবেন ইতিহাস ছায়াছবির গান, গানটি দ্বৈতকণ্ঠে গিয়েছেন আসিফ ও বেবি নাজনীন।

এবারে শুনবেন হাসন রাজার গান, শিল্পী সেলিম চৌধুরী। তারপরে শুনবেন স্প্যানিশ গান, শিল্পী রো আলেকজান্দ্রিয়া।

বলনা কবুল ছায়া ছবির গান শুনলেন, আর এরই সাথে শেষ হল দেশ বিদেশের রকমারি গান। বাংলাদেশ বেতার ঢাকা আপনারা আমাদের নিঃশ্রুতি অধিবেশন শুনছেন। এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী নিয়াজ মোহাম্মদ চৌধুরী।

নজরুলসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন নিয়াজ মোহাম্মদ চৌধুরী। বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। বাংলাদেশ বেতার আমাদের পরবর্তী অধিবেশনের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি এ কে এম ফিরোজ। পথ পাথে অনুষ্ঠানে আমানতের গুরুত্ব সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ দেলওয়ার হোসাইন। কৃষি বিষয় কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6টা 50 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7টা 20 মিনিটে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3টায়। সংসদ অধিবেশন কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ 693 কিলোহার্জ ও FM 106 MHz, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকেও অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 90 MHz ও FM 102 MHz প্রচার করা হবে। সকাল 8টা 30 মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান সকাল 9টা 5 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11টা 30 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসগুরি ছোট পরিবার বিকেল 4টা 5 মিনিটে। কৃষি বিষয় কার্যক্রম অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6টা 5 মিনিটে। সন্ধ্যে 7টা 5 মিনিটে কৃষি বিষয় কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7টা 30 মিনিটে। রাত 8টা 10 মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9টা 5 মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর শুনবেন রাত 10টা 5 মিনিটে। শ্রোতাদের অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের নিশুতি অধিবেশন এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।